107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত হবে, অথচ রবীন্দ্র গান হবে, অথচ দু কথা তো তার কথাও হবে। এই যে তুলনামূলক বিচার, মানে সেই যে তিরিশের আধুনিকতায় একটু যেন বেশি মাত্রায় ওই কোনো কবি, তিনিও লিখেছিলেন আষাঢ় শ্রাবণের কোনো একটা গাথা, খুব রোম্যান্টিক শোনায় সেই সমস্ত কথাগুলো, যেখানে তিনি লিখেছিলেন আকাশে আষাঢ় এলো, বাংলাদেশে বর্ষার বিয়োভল, বৃষ্টিতে ধুমল, মেঘ বর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল শাড়ি, কিংবা তার বৃষ্টি বন্দনা, এসো বৃষ্টি এসো তুমি অতল ভূতলে রুদ্ধস্তম্ভিত পাষাণে, অথবা শ্রাবণ অন্বেষায় ঝড় ঝড় স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছে জাগে, জাগে ঘন বরিশন ঝংকৃত ঘন নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে বললাম আগেই যে আমরা বৃষ্টি পড়লেই কিরম একটু আবেগ ঘন হয়ে যাই, আর আমাদের মনের মাঝে তখন যেন মনটা সত্যি কিরম একটা অন্যরকম হয়ে যায়। আর হাতের সামনে কালি কলম দোয়াত কাগজ পেন, এখনকার এই যে পরিবর্তিত সময়, সেই কালি কলম দোয়াত থেকে, দোয়াত কালি কলম থেকে যখন পেন পেন্সিল কিংবা ল্যাপটপ প্যামটপে চলে আসি, তখন এই রকম বর্ষার মধ্যেও আজও যেন কোথাও যেন মনের মাঝে অদ্ভুতভাবে কতগুলো শব্দ যেন মনের থেকে কিলবিল করে বেরিয়ে আসে বর্ষার এই ঝড়ো ঝড়ো ধারা শুনলেই। সত্যিই যেন মাঝে মাঝে মনে হয় আমরা পেরিয়ে এলাম সত্যি কত বছর, কিন্তু তবুও বর্ষার এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, সেগুলো যেন অদ্ভুতভাবে আমাদের আধুনিক মুক্ত চেতনায়, এই যে বাংলার হাওয়া, সেটা যে শুধু বৃষ্টি সেটাকে বয়ে আনে তা কিন্তু নয়, সেখানে বৃষ্টি পড়ে সহজিয়া আমাদের মানুষের মনের মাটিতে, সারা জীবনের মাঠে শহরে সদর অফিসে অন্দরে নানা প্রতীকে, কখনো কখনো আবার আষাঢ়ের এই যে জয়গান এই সাগরের টানে, সেখানে কিন্তু আমরাও এগিয়ে চলি বিভিন্ন রকমভাবে। আমরাও তখন মনে মনে ভাবি সত্যিই তো আজ কত বছর পেরিয়ে এলাম, কিন্তু তবুও সেই বৃষ্টি সেই ছবি আজকে আজও আমাদের মনের মণিকোঠায় রয়েছে, তাঁদের লেখা তাঁদের গানে গানের সুরে সুরে।

বর্ষণ মন্ডিত অন্ধকারেই তিনি এসেছিলেন। যখন আমাদের মধ্যে এসেছিলেন তখন সত্যিই আমাদের মধ্যে ঘন ঘোর অন্ধকার। আমাদের জীবনপথে তখন ইংরেজের সাম্রাজ্য আর ইংরেজের কঠোর যে চাপ, সেই চাপের মধ্যে আমাদের এই বঙ্গবাসীকে, আমাদের বাংলার মানুষকে থাকতে হয়েছিল। আর সেই সময় তিনি এসেছিলেন আর সেই সময় দাঁড়িয়েছিলেন বাংলার মানুষের পাশে, আর সেইখানে দাঁড়িয়েই সেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, বহু প্রতিকূলতার সাথে লড়াই করেই তাকে তার লেখা লিখতে হয়েছে। কবি নিজেই বলেছেন, তার মনের গতিক আকাশের গতিকের মতোই, ঠিক কিছুই বলা যায় না। কথাটা নিজের সম্বন্ধে কবি ঠিকই বলেছিলেন। আসলে তার নিজের মন তিনি নিজেই বুঝতে পারতেন না। কখনো আকাশে মেঘ দেখে কাজ থেকে ছুটি চান, আবার কখনো বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে তার ইচ্ছে করত কবিতা লিখতে। আর সেই কবিতা পড়তে পড়তে আমাদেরও মন কেমন যেন হয়ে যায়, কিন্তু সেই মন কেমন করা পথ থেকে আস্তে আস্তে আমাদেরও ফিরতে হয় আমাদের এই সংসারে। কিন্তু ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানান দেয়, না, সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। সেই বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও যেমন ইচ্ছে করে কবিতা লিখতে, পদ্যে পত্র লিখতে, আবার কখনো কখনো গলা ছেড়ে গান গাইতে, তার মতোই আমাদেরও মনে হয়। আসলে আমাদেরই চিন্তাভাবনাগুলোকে তিনি বোধহয় খুব সহজভাবে বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই সমস্ত লেখার মধ্যে একেবারে আমাদের ইচ্ছেগুলোকেই তিনি লিখে দিয়ে গেছেন। আর সে কারণেই আমরা যখনই মনে করি যে এই কাজটা করব, তখনই রবীন্দ্র স্মৃতি খুলে দেখি আগেই তিনি সেসব লিখে গেছেন। যাক, সেসব আমরা মাঝে মাঝেই

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 4 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আবহাওয়ার খবর। সমুদ্র এবং নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সুচিন্তন আজ শুনবেন পরিচিত মিত্রর রচনা থেকে পাঠ।

মনুষ্য অনায়াসে জ্ঞান লাভ করে না। যে জ্ঞান দুঃখের সহিত সংযুক্ত হয়, সে জ্ঞান মনে দৃঢ়রূপে লগ্ন হয়। অতএব দুঃখ সাধারণ মঙ্গলার্থে প্রেরিত। দুঃখ দুই প্রকার, শরীর সম্বন্ধীয় ও আত্মসম্বন্ধীয়। যাহা স্রষ্টার অভিপ্রায়ে, তাহা জানত বা অজানত অবহেলা বা ভঙ্গ করিলে দুঃখ উৎপত্তি হয়, এবং সেই দুঃখই আমাদিগের সুখের সোপান। সূর্য গ্রহাবৃত হইয়া সৌর সৃষ্টির নিয়ামক। গ্রহাদির দুই গতি, এক উন্মার্গ গতি ও এক সন্নিকর্ষ গতি। এই দুই গতিতেই গ্রহাদি সুন্দররূপে রক্ষিত হইতেছে। মনুষ্যের উন্মার্গ গতি ঈশ্বরের অভিপ্রায়ের বিপরীত ও সন্নিকর্ষ গতি ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী কার্য করা। সন্নিকর্ষ গতিতে সুখ, উন্মার্গ গতিতে দুঃখ। আমাদিকে স্বাধীনতা এই পর্যন্ত যে আমরা উত্তম গতি অবলম্বন না করিয়া অধম গতি, অথবা অধম গতি অবলম্বন না করিয়া উত্তম গতিতে অবলম্বন করিতে পারি। কিন্তু জগৎ পিতার নয়ন আমাদিগের উপরে সর্বদাই উন্মিলিত, ও তাহার নিয়ম এমনি সুন্দর যে যদি আমরা উন্মার্গ গতি অবলম্বন করি, তবে আমাদিগের দুঃখ অবশ্যই ভোগ করিতে হইবে, ও দুঃখ ঔষধের দ্বারাই আমরা সন্নিকর্ষ গতি প্রাপ্ত হই। অতএব দুঃখ আমাদিগের অজ্ঞানতা বসাত, দুর্বলতা বসাত ও কর্ম বসাত। এখানে জিজ্ঞাসা হইতে পারে যে ঈশ্বর দুঃখ কেন সৃষ্টি করিলেন? তিনি কি একেবারে আমাদিগকে আপনার ন্যায় সম্পূর্ণ করিতে পারিতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। তাহার সম্পূর্ণ জ্ঞানানুসারে আমরা যতদূর উচ্চ হইতে পারি ততদূর তিনি করিয়াছেন। আমাদিগের অসম্পূর্ণ জ্ঞান তাহার সম্পূর্ণ জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ নহে। তবে এই অসম্পূর্ণ জ্ঞানে তাহার সম্পূর্ণ জ্ঞানের প্রতি কি কারণে দোষারোপ করি? সৃষ্ট স্রষ্টার ন্যায় কখনোই হইতে পারেন না। সুতরাং স্রষ্টার যে নিয়ম উপাদেয় তাহায় বিধেয় হইয়াছে। যখন সৃষ্টির জন্য দুঃখ প্রেরিত হইয়াছে, তখন এই বুঝিতে হইবে যে দুঃখ অনিবার্য, নতুবা দুঃখ কখনোই প্রেরিত হইত না। যদি আমরা একেবারে সম্পূর্ণ হইতাম, তবে সৃষ্টির উন্নত অবস্থা কীরূপে থাকিত? সৃষ্টির উন্নত অবস্থা না থাকিলে সৃষ্টি কীরূপে নির্বাহিত হইত? বাস্তবিক বিবেচনা করিতে গেলে দুঃখ গত্যন্তর ভাবান্তর। দুঃখ জড় রাজ্যেও আছে এবং জীবরাজ্যেও আছে। পরমাণুর বিচ্ছেদ ও পরিবর্তন ও জীবের গত্যন্তর ও ভাবান্তর, ইহাকেই দুঃখ বলা যায়। এক্ষণে এই বিবেচ্য যে দুঃখের ভাগ অল্প না সুখের ভাগ অল্প। জড় রাজ্যে দেখো সংমিল, সংযোগ ও বর্ধনই সাধারণ দৃশ্য। পশু রাজ্যে দেখো নানা জাতীয় পশু, নানা জাতীয় পক্ষী, নানা জাতীয় কীট, নানা জাতীয় পতঙ্গ সুখে কাল যাপন করিতেছে। আহার বিহারে সকলেই আনন্দিত।

যাহার যে খাদ্য, যে স্থান যাহার বাসীয়, যাহার যে অবস্থায় যাহা বিধেহ, তাহা তাহারা সকলই স্বভাবত জ্ঞাত। মানব রাজ্যে দেখো অধিকাংশ সুখী, যে দুঃখ প্রেরিত হইতেছে তাহাতে পরে সুখের উৎপত্তি, সে দুঃখ দুঃখের জন্য নয়, সে দুঃখ সুখের জন্য, এবং দুঃখের পরিমাণ অল্প ও স্থায়িত্ব অল্প। মনুষ্য জন্মাবধি যে সুখ ও দুঃখ ভোগ করে তাহা পরিগণিত হইলে সুখের ভাগই অধিক ও দুঃখের ভাগ অল্প, ও যে কিছু অল্প দুঃখ উপস্থিত হয় তাহাতেই পরে সুখ।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত সুর বাহার সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টড়ি এবং গুণকেলি।

0: প্রথম আলো শেষ হল। সুরবাহার সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাসখানি টোড়ি এবং গুণখেলি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। খবর একটু পরেই।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ম্যানিলায় যাচ্ছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীর স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার অবস্থানের দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
2: সরকার সংসদ মে না কেবল ইস বিষয় কো লেকর বলকি ইস বিষয় কে সাথ সম্বন্ধিত অন্য সবি বিষয়ো কো বিস্তৃত চর্চা কে লিয়ে তৈয়ার হ্যায়। প্রধানমন্ত্রী জি নে বহুত স্পষ্ট কাহা হ্যায় কি নিট অর পেপার লিক ইত্যাদি বিষয়ো কে লেকর কে জো লোগ ভি জিম্মেদার হ্যায় উনকে খিলাফ কড়ি সে কড়ি কারওয়াই কি জায়েগি অর হাম আপনে বচ্চো কে সাথ অন্যায় নাহি হোনে দেঙ্গে।
1: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ডক্টর সিং ঘোষণা করেন। কংগ্রেসের নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তার অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ডক্টর সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের গতকাল লোক কল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজাঙ্গ হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে গতকাল এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

0: द्विपक्षीय संबंधों का एक अत्यंत महत्वपूर्ण स्तंभ है। हम अपने द्विपक्षीय व्यापार को दोगुना करने पर भी सहमत हुए। हमने आईटी, कृषि, फूड प्रोसेसिंग, फार्मास्यूटिकल्स, टेक्सटाइल्स तथा टूरिज्म, हॉस्पिटैलिटी और फिल्म मेकिंग सहित प्रमुख क्षेत्रों में सहयोग पर चर्चा। हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय अग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं।
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলায় যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। আসিয়ান কেন্দ্রিক এই বৈঠকগুলির পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এর পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকরা মত বিনিময় করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য শরীলা শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, সুসংহত, স্থিতিশীল, উদ্ভাবন ও সহযোগিতা বাড়ানোর মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ভারতের দায়বদ্ধতার দিকটি তুলে ধরা হবে। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র সেই কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তাঁর দাবি। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরানের ইরবিল বিমানঘাটিতে একটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। নর্থ ক্যারোলিনার ফেটভিলের বাসিন্দা সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন চলতি মাসের 19 তারিখে প্রাণ হারান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। জাতীয় শিল্প ও খনি দিবসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিলস্কিকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাদ্য সামগ্রী ও তাঁবুসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং তিরুপ্পুর সফর যাবেন। সফরকালে তিনি কোয়েম্বাটুরের JKNM কলেজ অফ নার্সিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। NHPC জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত 13 জন চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছে। এদিকে সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বেলজিয়াম।

0: ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15 থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমতপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তার সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আল উই ফারহানের। এছাড়া আজ পুরুষদের ডাবলসে MR অর্জুন ও হরিহরণ আমসাকরুণান জুটি, মিক্স ডাবল জুটি রোহান কাপুর রুদ্ভিকা শিবানী গাড্ডে এবং তানিশাক রাষ্ট্র ধ্রুব কাপিলা জুটিও আজ কোর্টে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ম্যানিলায় যাচ্ছেন। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এই মহাজীবন আজ শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা।
2: কামোদারঞ্জন রায় নামে তিনি বিশেষ পরিচিত নন, তার পরিচয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে। কামোদারঞ্জনের বাবা কালীনাথ রায় ছিলেন আরবি, ফার্সি এবং সংস্কৃতে সুপণ্ডিত। তার 8 সন্তানের মধ্যে তৃতীয় কামোদারঞ্জনের জন্ম 1863 সালের 10ই মে বাংলাদেশের কিশোরগঞ্জের মশুয়া গ্রামে। 5 বছরেরও কম বয়সে তার বাবার এক পুত্র সন্তানহীন আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী দত্তক নেন কামোদারঞ্জনকে। কামোদারঞ্জনের নতুন নামকরণ হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পড়াশুনোয় ভালো হলেও তাতে তেমন আগ্রহ ছিল না, বরং ঝোঁক ছিল বাঁশি, বেহালা এবং সঙ্গীতের প্রতি। বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কলকাতায় এসে উপেন্দ্র কিশোর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। বিএ পাশ করে ছবি আঁকা শিখতে শুরু করেন। ওই সময়ই ব্রাহ্ম সমাজের সদস্য হন। 1886 সালে তার বিয়ে হয় ব্রাহ্ম সমাজের বিশিষ্ট সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে বিধুমুখীর সঙ্গে। তাঁদের 3 ছেলে 3 মেয়ের মধ্যে পরবর্তীকালে সুকুমার রায় এবং সুখলতা রাওয়ের নাম উল্লেখযোগ্য। তরুণ বয়সেই উপেন্দ্র কিশোরের সাহিত্য চর্চায় হাতেখড়ি ঘটে এবং তৎকালীন শিশু কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, সখা ও সাথী, মুকুল ইত্যাদির সঙ্গে যুক্ত হন। 1883 সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় তার প্রথম লেখা ছাপা হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনাসহ শিশু কিশোর সাহিত্যের প্রায় সবকটি শাখায় বিচরণ করেছেন তিনি। নিজের লেখা বইয়ে নিজেরই আঁকার সচিত্র উপস্থাপন উপেন্দ্র কিশোরের প্রকাশনার এক বিশেষ বৈশিষ্ট্য। ছবি আঁকায় বরাবর পাশ্চাত্য রীতির তেল রং এবং কালিও কলমের ব্যবহার করে এসেছেন। জল রঙেও দক্ষতা ছিল। তার সম্পাদনায় 1913 সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রথম প্রকাশিত হয়। এখনও পত্রিকাটি শিশুমহলে সমান জনপ্রিয়। উপেন্দ্র কিশোর শিশু কিশোরদের জন্য বহু বই লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, মহাভারতের গল্প, ছোট্ট রামায়ণ, টুনটুনির বই এবং গোপীগায়ন, বাঘাবাইন। উপেন্দ্র কিশোরের প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হয়। কিন্তু বইটির মুদ্রণ নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তিনি। 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশ নিজের খরচায় আমদানি করেন কলকাতায়। সেই সঙ্গে সাত নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়া বাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামের নতুন ছাপাখানা খোলেন। সেখানকার একটি ঘরে উপেন্দ্র কিশোর নিজের আঁকার স্টুডিও খোলেন এবং হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান। ১৯১১ সালে তিনি তার বড় ছেলে বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়কে বিলাতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। শিশু সাহিত্যিক বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক

0: ধারাবাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সোমা রায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সোমা রায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের কলম চারা, এ বিষয়ে বলছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
2: বেগুনের কলম চারা, এই ব্যাপারটি কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এটি আমরা কলমের চারা বলতে ফলের ক্ষেত্রেই বুঝেছি। চাষিরা চাষ করতে গিয়ে ফলন পেতে গিয়ে রোগ পোকার প্রাদুর্ভাবে জর্জরিত, তারা ভালো ফলন পাচ্ছেন না। এই কলম চারাতে কি লাভ হয়? অ্যাকচুয়ালি বেগুন চাষ করতে গিয়ে এই মুহূর্তে যে মূল সমস্যাটা এসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া। বেগুন চাষিদের জমিতে বেগুন চারা বসানোর অল্প দিনের মধ্যেই দেখা যায় বেগুন গাছ নেতিয়ে ঢলে পড়ছে, যার ফলে চাষিরা কিন্তু শুধুমাত্র যে এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া তা নয়, তাছাড়া মাটির কৃমি বা অতিরিক্ত বৃষ্টি বা খরা, তাপমাত্রার অতি প্রাদুর্ভাব, এই সমস্ত কারণে বেগুনের নানাবিধ রোগ পোকা এবং ফলন কৃষকরা এক্সপেক্ট করেন সেই লেভেলের পান না। শুধুমাত্র কৃষি বীজ বা কোনো ভিটামিন জাতীয় প্রোডাক্ট, এইগুলো দিয়ে কিন্তু কোনোভাবে কৃষকরা তার সুরাহা করতে পাচ্ছেন না। অধুনা আমরা যে কথাটি বলছি বেগুনের কলম চারা, আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় বেগুনের মতো দেখতে গাছ, যেখানে বেগুনের যে গাছের পাতার উপরে বা কাণ্ডের উপরে বা ফলের বৃত্তিতে কাঁটা কাঁটা রয়েছে, যেখানে থোকায় থোকায় ফল হয়, যে ফলগুলো দেখতে খানিকটা হলুদ রঙের, পাকলে লাল হয়, এই যে ধরনের বেগুন গাছগুলোর প্রজাতিগুলো, এগুলো অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এরা প্রকৃতির যে প্রতিকূলতার কথা বললাম সেগুলোকে সহ্য করতে পারে। আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যারাইটি বা জাতগুলো যেগুলো চাষিরা চাষ করেন, সেটা মুক্তকেশী হতে পারে বা ভিএনআরের 212, 218 বা অন্যান্য কোম্পানির যে জাতগুলো চাষ করেন, তাদেরকে কিন্তু ওই সমস্ত তিত বেগুনের জাতের বীজ থেকে চারা তৈরি করে তার উপর প্রতিস্থাপন করে কলমের চারা তৈরি করা হয়। এটা কিন্তু একটা পুরোপুরি একটা নতুন প্রযুক্তি, ক্লিপের ব্যবহার রয়েছে, অল্প দিনের চারাতেই কলম তৈরি করা হয়। 30 দিন বয়সী দুটো চারা তৈরি হবে একসঙ্গে। কলমের জন্য যে দুটো জিনিস লাগে, একটা শেকড়ের চারা, শেকড়ের জন্য আমরা তিত বেগুনটিকে ব্যবহার করছি, তিত বেগুন হতে পারে বা আমাদের যে খাওয়ার বেগুন সোলানাম মেলোনজেনা বলে যে প্রজাতিটি, তারই কিছু জাত যাদের মধ্যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতার গুণ রয়েছে তাদেরকেও আমরা ব্যবহার করে দেখতে পাচ্ছি, যেমন হরিতা বা উৎকল অনুশ্রী, এই ধরনের জাতগুলোকে বিভিন্ন রিসার্চ স্টেশন থেকে ডেভেলপ করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই রুট স্টকের হিসেবে এবং তার উপরে আমরা প্রতিস্থাপন করছি ভালো আমাদের কাঙ্ক্ষিত বেগুনের জাতগুলিকে, সেটা মুক্তকেশী হতে পারে বা অন্যান্য এলাকা ভিত্তিক যে জাতগুলি রয়েছে। এইভাবে আমরা একটা টেকনোলজি নির্ভর একটা কলমের চারা তৈরি করতে পারছি। এই কলমের চারাকে যদি আমরা মূল জমিতে বসাই, তখন আমরা রিসার্চ ওরিয়েন্টেড কিছু কিছু ফল অলরেডি কৃষকদের কাছে এসছে, যেটাতে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু মূল জমিতে প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত ফল দিয়ে যেতে পারে এবং এক একটা গাছের ফলন দেওয়ার ক্যাপাসিটি প্রায় 30 থেকে 40 কেজির ওভার। তারা মাটির কৃমি বা মাটিবাহিত যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, সেটাতে আক্রান্ত কম হচ্ছে এবং সেখানে ওই গাছগুলোর শেকড়ের বিস্তার অনেকটা বেশি হওয়ার জন্য তারা মাটি থেকে অনেক বেশি খাওয়ার তুলতে পারছে, যার জন্য কিন্তু কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছেন। এবং পুরোপুরি প্রযুক্তিটা জানতে হবে, সেই প্রযুক্তিটা জেনে যদি কৃষকরা চাষ করেন তবে কিন্তু বেগুনের এই যে কলম চারার মাধ্যমে চাষ, এটা কিন্তু যারা বেগুন চাষ করছেন সব জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ছড়াবে। আর এই চারাগুলি পাওয়ার জন্য এখন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল হতে হচ্ছে বিভিন্ন নার্সারির উপর, যারা খুব চড়া দামে এই চারাগুলো কৃষকদের কাছে পৌঁছাচ্ছে। আমাদের কাছে জানা যে এই এক একটি চারার দাম এই মুহূর্তে প্রায় 15 টাকার উপর পড়ছে। একটি সাধারণ কৃষকের পক্ষে 15 টাকা দিয়ে একটি চারা কেনা খুবই অসম্ভব প্রায়, কিন্তু কৃষকদের কাছে যদি এই চারাটিকে আমরা 3 থেকে 4 টাকা দরে নামাতে পারি বা পৌঁছে দিতে পারি তবেই এটি গ্রহণযোগ্য হবে। আর এই 3 থেকে 4 টাকা দরে পৌঁছানোর জন্য এটাকে কৃষককে নিজেকেই এই চারা তৈরির

0: কৌশল জানতে হবে বা কোনো উদ্যোগপতি নার্সারিম্যান যারা অন্যান্য ফলের চারা তৈরি করছেন বা অন্য কলমের চারা তৈরি করেন, তারা যদি বিভিন্ন কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো থেকে এই তিত বেগুনের জাত জেনে এবং তার এই কলম বাঁধার প্রকৌশলটি জানতে পারেন এবং জেনে যদি নিজেদের এরিয়াতে এই কলমের চারা ব্যাপক আকারে প্রস্তুত করা যায় এবং কৃষকদের কাছে যদি এটা পৌঁছে দেওয়া যায়, তবেই কিন্তু এই বেগুনের কলম চারা প্রত্যেক কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। এবং বেগুন চাষে কলমের চারার ব্যবহার বাড়াতে থাকুন। কলমের চারা ব্যবহার করছেন তারা পুরোপুরি কলমের চারা মূল জমিতে বসানো থেকে শুরু করে তার সার ব্যবস্থাপনা, তার অন্যান্য রোগ পোকামাকড়ের দমন, এই পুরো ব্যাপারটা জেনে তবেই এই চাষটা করবেন এবং তার পরবর্তীতেই কিন্তু আপনারা এই কলমের চারা থেকে যে কাঙ্ক্ষিত লাভ সেটা তুলতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন বেগুনের কলম চারা প্রসঙ্গে। এ বিষয়ে বললেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। আজকের অনুষ্ঠান পরিচিতি 7:05 লোকগীতি, ভারতীয় সময় 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য অযোধ্যা পাহাড় ও তুর্গা জলপ্রপাত পুরুলিয়া। উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। সকালের আড্ডা 7:35, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 8:30 বুধ সকালে বিষয় বর্ষার কাছে চা পাওয়া, উপস্থাপনায় রমা ঘোষ, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুজ্জরি টরি রাগে সেতার পরিবেশন করবেন তরুণ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন রুদ্রনারায়ণ কল্যাণী। মনের মতো গান 9:30, উপস্থাপনায় বৃষ্টিদেব। সকাল 10:30 রামধনু অনুষ্ঠানের শুরুতেই নজরুলগীতি পরিবেশন করবেন উৎপল উপাধ্যায় এবং তারপর শুনবেন শ্যামাসঙ্গীত সৃজনী চক্রবর্তীর কণ্ঠে। সকাল 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 নজরুল গীতি, একটাই নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় উমা মৈত্র। বিকেল 4:35 কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, নাটিকা জলপুরী, রচনা বিশ্বজিৎ দাস, প্রযোজনা রাম রঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় শব্দদূষণ ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার সুশোভন দাস। 7:00 নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা 8:00। 8:30 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ অনুষ্ঠানে শেখর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব।

এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দুর্গার আগে শরৎ পরিবেশন করবেন সুরঞ্জনা দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। রাত 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজ শিল্পী সাবিনা ইয়াসমিন।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশিতা দাস অধিকারী। আজকে আমরা ভ্রমণ করব অযোধ্যা পাহাড়ে এবং তার সঙ্গে দুর্গা জলপ্রপাত দেখতেও ভুলব না। কোথায়? পুরুলিয়ায়। আরও অনেক যাওয়ার জায়গা রয়েছে পুরুলিয়ায়, কিন্তু আজকে এই কটি জায়গা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ চামটুবুরু, 720 মিটার, ছোটনাগপুর মালভূমির একটি মনোরম অংশ, কলকাতা থেকে দূরত্ব প্রায় 320 কিলোমিটার। অরণ্য, তার সঙ্গে আদিবাসী সংস্কৃতি এবং ছৌ নাচের জন্য এটি বিখ্যাত। অযোধ্যা পাহাড়ের প্রধান আকর্ষণ জলপ্রপাত ও হ্রদ। এখানে বামনী নদী, সেই বামনী নদীর সঙ্গে দুর্গা জলপ্রপাত, খয়রাবেড়া লেক, আপার ও লোয়ার ড্যাম এবং মার্বেল লেক পর্যটকদের প্রধান আকর্ষণ। এগুলো অযোধ্যা পাহাড়ের সঙ্গে সঙ্গে দেখে নিতে ভোলেন না যারা প্রকৃতিপ্রেমীরা। ময়ূর পাহাড়, তার সঙ্গে পাখি পাহাড়। পাখি পাহাড়ের কথা আগেও বলেছি বন্ধুরা, পাহাড়ের গায়ে পাথরের তৈরি অসংখ্য পাখির ভাস্কর্য, সীতাকুণ্ড, সীতা চাতাল এবং ব্যথাবুরু। যাতায়াত এবং থাকা, এই বিষয়ে একটু জানিয়ে দিই বন্ধুরা, হাওড়া বা শালিমার থেকে ট্রেনে পুরুলিয়া বা বরাভম স্টেশনে পৌঁছতে হবে, সেখান থেকে গাড়ি নিতে হবে বা অটো নিতে হবে। প্রায় 2-2.5 ঘন্টার দূরত্বে অযোধ্যা পাহাড়ে যাওয়া যেতে পারে। থাকা জায়গা, পশ্চিমবঙ্গ পর্যটনের রিসর্ট ছাড়াও রয়েছে অসংখ্য বেসরকারি হোটেল, হোমস্টে ও তাঁবু। সেরা সময় অবশ্য অক্টোবর থেকে মার্চ, ঘোরার জন্য সেরা, কিন্তু বর্ষাতেও প্রকৃতির এক মোহন রূপ দেখতে পাওয়া যায়। তাই অনেকেই বেরিয়ে পড়েন ছোট্ট ছুটিতে এই বর্ষায়। আর আরেকটি বিষয় যে ফেব্রুয়ারি মার্চ মাসে পলাশ ফুলের মরশুমে পাহাড়ের সৌন্দর্য, সেই সময়েও সৌন্দর্য দেখার মতো। বলেছিলাম বন্ধুরা আমরা যাব দুর্গা জলপ্রপাতে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে বামনী নদীর ওপরে অবস্থিত দুর্গা জলপ্রপাত একটি অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ জলধারা। এটি বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে গোসাইদিহ গ্রামের কাছে অবস্থিত। শান্ত পরিবেশ, স্ফটিক স্বচ্ছ জল, সবুজ পাহাড় ঘেরা এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। দুর্গা জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের সার্কিটে অবস্থিত। এর উৎস মামনী নদী এবং এখানে প্রবেশ করতে হলে কোনো প্রবেশ মূল্য লাগবে না। সকলের জন্য উন্মুক্ত, সেরা সময় বর্ষাকাল এখানে। এখানে কিন্তু সেরা সময় বর্ষাকাল। জলপ্রপাতটি পূর্ণ

0: বনে যেন থাকে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস তো অবশ্যই শান্ত পরিবেশের জন্য যাওয়া যেতেই পারে, এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পলাশ ফুলের জন্য। এখানে পৌঁছতে হলে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে পুরুলিয়া জংশন, প্রায় 45 কিলোমিটার দূরে। বিমানবন্দরও রয়েছে কাছে, রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর প্রায় 115 কিলোমিটার দূরে। যদি রাস্তা দিয়ে আসতে চান তাহলে পুরুলিয়া শহর বা রাঁচি থেকে বাগমুন্ডি হয়ে সহজেই গাড়ি, বাস বা ট্যাক্সি করে তুর্গা জলপ্রপাতে পৌঁছানো যায়। ভ্রমণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিই বন্ধুরা, আপনারা যারা বেরোন তারা তো জানেনই। তাছাড়াও এখানে এই পথটি যেহেতু একটু খাড়া এবং পাথুরে, তাই হাঁটার জন্য আরামদায়ক জুতো পরা অত্যন্ত জরুরি। বর্ষাকালে পাথুরে ধাপগুলো বেশ পিচ্ছিল হয়, যারা একটুখানি বয়স্ক এবং যাদের হাঁটুতে সমস্যা রয়েছে তেমন ব্যক্তিদের জন্য নিচে নামাটা কষ্টকর হতে পারে। আশেপাশের এলাকায় দোকানের সংখ্যা সীমিত, তাই পর্যাপ্ত পানীয় জল ও হালকা খাবার রাখা ভালো। আশেপাশে ঘুরে দেখার জন্য অন্যান্য স্থান হচ্ছে তুর্গা জলপ্রপাতের খুব কাছেই রয়েছে, আপনি যদি চান ঘুরে আসতে পারেন বামনি জলপ্রপাত, চারিদা গ্রাম, যেখানে মুখোশ তৈরি হয়। সেই ঐতিহ্যবাহী মুখোশ যারা আসেন তারা কিনে নিয়ে যান, কখনো বাড়ির জন্য, কখনো বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য। মার্বেল লেক দুর্গা বাঁধ ও লেক দেখার জন্য দারুণ জায়গা। তাহলে বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং বামনি নদীর তুর্গা জলপ্রপাতে, এবং তার সঙ্গে আশপাশ একটু ঘুরেও নিলাম। ছোট্ট ছুটিতে যাওয়াই যায় পুরুলিয়া শুধু অক্টোবর থেকে ফেব্রুয়ারি বা মার্চ অবধি নয়, এই সময়ও, বর্ষার সময়ও। তাহলে আজকে এই পর্যন্তই। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী, আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী, খবর একটু পরে।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তার আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন শ্রী সিং।
2: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
1: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের 1 তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
3: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হমনে IT, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল।

0: कर रहे हैं।
1: सिक्किमेर नामचिर झोलुंगीते एनएचपीसी जलविद्युत केंद्रे निर्मियोमाल टानेल दुर्घटनाय एखोनो पर्यंत 20 जन श्रमिकेर मृत्यु होयेछे बोले सरकारी सूत्रे जाना गेछे। पश्चिमबंगेर तरफे सिक्किम प्रशासनेर संगे नियमित जोगाजोग रखा होच्छे, पाशापाशि प्रशासनेर आधिकारिकराओ दुर्घटनास्थले पौंछे उद्धार काज तदारकी करछेन। खनि विपर्यये प्रशिक्षित एकटि दलके पश्चिमबंगेर आसानसोल थेके सिक्किमे निये जावा होयेछे। एखोनो पर्यंत बेश कयेकजन श्रमिक भेतरे रयेछेन बोले जाना गेछे। सिक्किम प्रशासनेर तरफे मृतदेर परिवारके एककालीन 4 लक्ष ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেসকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজ মাধ্যমের উপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সদর দফতরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে সকালের আড্ডা।

দুই বাংলার প্রিয় শ্রোতাবন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি বন্ধু আমি ঈশিতা দাস অধিকারী। জানি প্রিয় বন্ধুরা আপনারা প্রতীক্ষায় থাকেন কখন শুরু হবে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান। কি নেই এই অনুষ্ঠানে, কোথায় হিমবাহ ভাঙছে, কোথায় এলনিনোর প্রভাব অত্যন্ত বেশি, কেনই বা হচ্ছে, সমুদ্রতলের সঙ্গে সঙ্গে সমুদ্রতলের নিচের জলও কি গরম হচ্ছে, সেটাই বা কেন, ভারত ছাড়া কোথায় জাতীয় ফুল পদ্ম, নাসার পাঠানো কিউরিওসিটি কি খবর পাঠালো মঙ্গল থেকে, কিভাবে কাজ করে চলেছেন প্রতিনিয়ত বিজ্ঞানীরা, এই সমস্ত জানা অজানা তথ্য যা দেশের ও দশের জানার ইচ্ছে চিরকাল। আর তার সঙ্গে আমরা শুধু কথাই শুনি না, শুনি আমাদের সকল প্রিয় বন্ধুর পছন্দের সুস্নিগ্ধ গান। এই তো আমাদের সকালের আড্ডা। আজকে শুরু করছি প্রথমেই, কতবার ভেবেছিন এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে। শিল্পী ডক্টর নিবেদিতা ঘোষ।

প্রিয় বন্ধুরা, সময়টা বর্ষাকাল আর শ্রাবণ মাস। আষাঢ়ে যেমন বিদ্যুতের ঘনঘটা, সঙ্গে সঙ্গে বৃষ্টি, কিন্তু শ্রাবণ কখনো কখনো বেশ শান্ত, সারাদিন ঝরঝরো, আর কখনো কখনো বজ্রবিদ্যুৎ হয়, কিন্তু বেশিরভাগটাই দেখি আকাশের দিকে তাকিয়ে দেখি, আকাশ যেন পৃথিবীর কানে কানে কিছু কথা বলছে। সেও শ্যামল, মানে পৃথিবীও শ্যামল বর্ণ ধারণ করেছে, অতি শ্যামল, আর আকাশও শ্যামল বর্ণ ধারণ করেছে। তাই কিছু কথা দুই বন্ধুর সঙ্গে কানাকানি হয় বই কি। আর এবারে চলে যাব বন্ধুরা সেই সমস্ত কথায়, যে সমস্ত কথা বিশ্বের নানান জায়গায় ঘটে চলেছে, কখনো আমাদের নজরে আসছে, কখনো আসছে না, এবং অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জীবনের সঙ্গে সেই বিষয়গুলোই। কেদারনাথে ধামে আসা পুণ্যার্থীদের সব দিক থেকে সুরক্ষিত রাখতে চায় প্রশাসন, তাই সেখানে শুরু হয়েছে অপারেশন কালনেমি। তীর্থস্থানে বহু পুণ্যার্থীর আগমন ঘটে, এখানে এসে সাধু বেশে পুণ্যার্থীদের নানাভাবে প্রতারিত করা সহজ, কিন্তু সরল বিশ্বাসে সাধুদের প্রতি শ্রদ্ধা থেকে অনেক পুণ্যার্থী তাদের পাতা জালে পা দিয়ে ফেলেন। কিন্তু সাধুর বেশ ধরলেই তো আর তিনি সাধু হন না, শুধু সাধু বেশধারী অসাধুরাই নয়, আইন ভঙ্গকারীদের জন্য কেদারনাথে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। সুরক্ষার কথা মাথায় রেখে তাদের দ্রুত কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে সকলের আধার কার্ড থেকে অন্যান্য তথ্য ও পরিচয় পত্র। এবার সেই পহেলগাম এবং বালতাল থেকে যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে, ফলে অনেক পুণ্যার্থী যাওয়ার জন্য পৌঁছে বেশ বিপাকে পড়েছেন, কতদিন অপেক্ষা করতে হবে তাও তারা ঠিক বুঝে উঠতে পারছেন না। আবহাওয়া এতটাই বিরূপ আকার নিয়েছে যে পুণ্যার্থীদের দুর্গম পাহাড়ে চড়া ঝুঁকির হবে বলে মনে করছে প্রশাসন। তাই প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত স্থগিত থাকছে অমরনাথ যাত্রা, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে অমরনাথ যাত্রা শেষ হবে 28 আগস্ট। একই সমস্যায় পড়েছেন বৈষ্ণোদেবী দর্শনে যাওয়া পুণ্যার্থীরাও, সেখানেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী দর্শন। কারণ সেই একটাই, সেই প্রতিকূল আবহাওয়া, যার জেরে প্রশাসনের তরফে বাধ্য হয়েই যাত্রা স্থগিতের নির্দেশ দিতে হয়েছে। এবারে আরেকটি বিষয়, এই কথাটা কি বন্ধুরা আপনাদের কানে গেছে? হ্যাঁ, এই বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাই করা কিছু গানের মধ্যে স্থান হয়েছে এক ভারতীয় নারীর মধুর সুরেলা কণ্ঠের। তিনি কে? তিনি কেশববাই কেলকর, যিনি এই ডিস্কে মোজার্ট বিটোফেনের সঙ্গে জায়গা করে নেন। ভারতীয় কোনো সঙ্গীতশিল্পীর গাওয়া গান মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, এ কি কম কথা! তাও আবার যে মহাশূন্যে সূর্যের সংসারের মধ্যে নয়। 2012 সালেই সূর্যের সংসার অর্থাৎ সৌরমণ্ডলের সীমা পার করেছে সে গান। এখন সে বহু দূরে, বহু বহু দূরে, মহাজাগতিক নক্ষত্রমণ্ডলীর কোথাও একটা অবস্থান করছে, এবং পৃথিবী থেকে আরও আরও দূরে চলে যাচ্ছে 38,000 মাইল প্রতি ঘন্টা গতিতে। এটা কিন্তু সত্যি কথাই, যারা ভারতবর্ষে থাকেন অর্থাৎ ভারতীয়, তাদের কাছে এক অনন্য পাওনা। বর্ষার কথা বলছিলাম, বর্ষায় মেঘ ভেসে আসবে না তা কি হয়? ভূপেন হাজারিকার কণ্ঠে সেই ফিসফিসিয়ে কথা বলা আকাশ আর পৃথিবীর কথা একটু অন্যভাবে শুনে নি শিল্পী ভূপেন হাজারিকা।

ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটির পর আবার বন্ধুরা ফিরে আসছি কলকাতায়, ফের ইতিহাসের পাতায় কলকাতা। কলকাতার বন্দর থেকে যাত্রা শুরু হল একটি পণ্যবাহী ট্রেনের। সে ট্রেনটি কেবল পণ্য নিয়ে পাড়িয়ে দিল না, লিখে ফেলল ইতিহাস, পাড়ি দিল ভারতের লাগোয়া দেশ নেপালে। নেপালের বিরাটনগরকে গন্তব্য করে পাড়ি দেয় ট্রেনটি। কলকাতা ও নেপালের মধ্যে এভাবে পণ্যবাহী ট্রেনের যাত্রা এই প্রথম, যা দেশান্তরে পণ্য পরিবহনকে এক অন্য এক মাত্রায় পৌঁছে দিল। ৪০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কন্টেনার নিয়ে পাড়ি দেওয়া এই পণ্যবাহী ট্রেনটি বিরাটনগর গেল রেপসিড তেলের বিশেষ বীজ নিয়ে, যা থেকে তেল তৈরি হবে, আর এই বীজকে বলা হয় কানোলা। এই রেপসিডেরই এক প্রকারই বীজ। যা দিয়ে রেপসিড তেল তৈরি হয়, যা মানুষ থেকে গবাদি পশু সকলের কাজে লাগে, সেই কানোলা বীজ নিয়ে নেপালে গেল ট্রেনটি। নেপালের স্বস্তিক তেল শিল্প সংস্থায় এই বীজ পাঠানো হয়। তবে এই বীজটি এসেছে কোথা থেকে? অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল থেকে। সেখান থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর, আর সেখান থেকে পণ্যবাহী ট্রেনে নেপাল। এটাই ছিল এই কানোলা ব্রিজের ফ্রিম্যান্টল থেকে বিরাটনগর পৌঁছনোর যাত্রাপথ। এটি সংবাদ সংস্থার সাহায্য নিয়ে বলছি। ভারত মহাকাশ গবেষণা ক্ষেত্রে শুরু হল এক নতুন যুগের। বেসরকারি উদ্যোগের প্রবেশ ঘটল এই ক্ষেত্রে। স্টার্টআপ সংস্থা স্কাইরুট তাদের বিক্রম এক মহাকাশযান পাঠালো আকাশে, আর তার সাথেই লেখা হল নতুন ইতিহাসের। এটি ভারতের প্রথম বেসরকারি অরবিটাল লঞ্চ ভেহিকল। এই মিশনের নাম দেওয়া হয়েছে মিশন আগমন। বিক্রম ওয়ান একটি টেস্ট ফ্লাইট, অর্থাৎ পরীক্ষামূলক উড়ান। তবে এর হাত ধরে ভারত প্রবেশ করল বিশ্বের বেসরকারি অরবিটাল লঞ্চ বাজারে, যা আগামী দিনে ভারতের বাণিজ্যিক মহাকাশ উড়ানে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে রইল। আবারও ফিরে যাই সেই পছন্দের গানে, এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

আজ 22শে জুলাই, বুধবার। 1947-এ 22শে জুলাই ভারতের গণপরিষদ স্বরাজ পতাকাকে ভারতের সার্বভৌম জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং অশোক চক্র চরকায় প্রতিস্থাপিত হয়েছিল। আজ সেই বিশেষ দিনটি, 22শে জুলাই। আরেকটি বিষয় বন্ধুরা, ধাঁধা ও ধন্দের সূত্রপাত হয় 2025 সালের 28শে আগস্ট। ওই দিন পৃথিবী 30 লক্ষ কিলোমিটার দূর দিয়ে একটি মহাজাগতিক বস্তু চলে যায়। সেই সময় এটির যে ছবি ধরা পড়ে তাতে প্রথম সন্দেহ দানা বাঁধে বিজ্ঞানীদের মনে, কারণ তারা এতদিন ধরে জানতেন যে ওটি একটি গ্রহাণু। কিন্তু এই প্রথম তাদের ওই বস্তুটির গতি প্রকৃতি দেখে মনে হয় সেটি গ্রহাণুর মতো নয়, বরং তার আচরণ ধূমকেতুর মতো। বিজ্ঞানীরা এই রহস্য সমাধানে নেমে পড়েন। কাজে লাগানো হয় অতি শক্তিশালী যন্ত্র যাতে সেটির গতি প্রকৃতি ঠিকঠাক ধরা পড়ে। তাতে দেখা যায় 1998 SH2 নামে এই বস্তুটি কক্ষে তার ঠিক যেখানে অবস্থান করার কথা সেখানে অবস্থান করছেন। বিজ্ঞানীরা জানিয়ে দেন, এতদিন যে মহাজাগতিক বস্তুকে গ্রহাণু বলে জানা ছিল তা মোটেই গ্রহাণু নয়, একটি ধূমকেতু, যার থেকে নির্গত গ্যাস ধূমকেতুটিকে মহাকাশে অবস্থান পরিবর্তন করতে সাহায্য করেছে। আর এবারে আরো একটি গান। শিল্পী মৃণাল চক্রবর্তী।

বন্ধুরা, আপনারা শুনছেন সকালের আড্ডা। এখন দৃষ্টিকোণ, গীতিকার আনন্দ বক্সীর স্মরণে আজকের দৃষ্টিকোণ।

অধুনা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম আনন্দ বক্সি। দেশ বিভাগের পর ১৯৪৭ দোসরা অক্টোবর বক্সি পরিবার ভারতে চলে আসে। তখন আনন্দ বক্সির বয়স ১৭ বছর। বসতি গড়ে তোলেন দিল্লিতে। হিন্দি ছবির দুনিয়ায় লেখালেখি ও গান দিয়ে শুরু করলেও তিনি শেষমেশ সুপ্রতিষ্ঠিত হন গীতিকার হিসেবেই। প্রথম সাড়া ফেলা ছবি ১৯৬৫তে হিমালয় কি গোদ মে, আর ওই বছরই জব জব

1967-তে মিলন আবার তার কথায় সুরেলা আবেশ ছড়ায়। এক দশকে ছটা হিট ছবি, একটি হিসেব বলছে সঙ্গীত জীবনে 638টি ছবিতে 3,500-এরও বেশি গানে তিনি কথা গেঁথেছেন, কাজ করেছেন বহু।

তাঁর কথার আবেদন যুগোত্তীর্ণ, আধুনিক কালের বহু ছবি তার প্রমাণ। তালিকায় রয়েছে হরে রাম হরে কৃষ্ণ, ববি, অমর প্রেম, আরাধনা, হাম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তাল, মহব্বতের মতো বহু ছবি।

0: দৃষ্টিকোণ এখানে শেষ হল। গীতিকার আনন্দ বক্সী স্মরণে আজকে দৃষ্টিকোণ।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: প্রিয় বন্ধুরা, এখন শুনিনি একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, অনুসন্ধান ছায়াছবির গান।

অনুসন্ধান ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আবহাওয়ার খবর, আগামী চব্বিশ ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 30.1 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 81%। গত চব্বিশ ঘণ্টায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। সমুদ্র এবং নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। বন্ধুরা, আমরা যে বিষয়টিতে ছিলাম, কিউরিওসিটি, কিউরিওসিটির কথায় আজকে আসবো বলেছিলাম। কিউরিওসিটি কি খবর দিচ্ছে? নাসার পাঠানো রোবট যান কিউরিওসিটি এবার এমন এক স্তরে সাজানো পাথরের খোঁজ দিল যা প্রাচীন মঙ্গল গ্রহের এক বালিঝড়ের চিহ্ন বহন করছে। বালিঝড় যেমন তেমন বালিঝড় না, আবার এ ঝড়ের ফলে বালিস্তর একবার করে উড়ে এসেছে, জমেছে, আবার উড়ে এসেছে, এমন করে পরতে পরতে জমা হয়েছে বালিস্তর। সময়ের সঙ্গে লক্ষ লক্ষ বছর ধরে জমাট বেঁধেছে, জমাট বেঁধে একসময় পাথরের রূপ নিয়েছে। কিন্তু বালির এক একটি স্তর যে এক একটি করে পাথরের স্তর তৈরি করেছিল তা স্পষ্ট। এই ঝড়কে মঙ্গল গ্রহের ইতিহাসের এক নাটকীয় অধ্যায় হিসেবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা, যা মঙ্গলের টাইম ক্যাপসুলের কাজ করছে বলেই তারা মনে করছেন। আরও একটি বিষয় আসব, তার আগে আরও একটি গান শুনে নি, মান্না দে ও আরতি মুখোপাধ্যায়। দুই পৃথিবীর ছায়াছবির গান, মান্না দে ও আরতি মুখোপাধ্যায়।

0: দুই পৃথিবীর ছায়া ছবির গান শুনলেন মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন জানা অজানা।
1: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। চাঁদে থাকা সম্পদ নিয়ে একটু ভাবা যাক। জানা গেছে তাতে চাঁদের মেটেরিয়ালস বা পদার্থ নিয়ে এলে পৃথিবীবাসীর কোনো লাভ লোকসান নেই। চাঁদে যা যা আছে পৃথিবীতেও সেই সব আছে। এইসবের মধ্যেই বিজ্ঞানীরা চমকে গেলেন চাঁদের রেগোলিথের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর। অভাবিতভাবে পেয়ে গেলেন এমন কিছু মৌল যা পৃথিবীতে হয় বিরল অথবা অমিল। এর মধ্যে আছে বিরল মৃত্তিকা মৌল, আধুনিক কিছু প্রযুক্তির জন্য অতি প্রয়োজনীয় কিছু মৌলের গোষ্ঠী। চাঁদে আছে লিথিয়াম আর হাইড্রোজেন, আর পাওয়া গেছে হিলিয়ামের একাধিক আইসোটোপ আর হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম। বিশ্ববাসীর জন্য বড় আহ্লাদের সংবাদ, যেন স্বপ্ন সাকার হওয়া। ক্রমবর্ধমান শক্তি সংকটের সমাধান হতে পারে এগুলো দিয়ে। তেল গ্যাসের মাত্রা ছাড়া ব্যবহারের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তা আটকানোর জন্য যে বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানির কথা বিজ্ঞানীরা ভাবছিলেন তাঁর কাঁচামাল হল এইসব আইসোটোপ। প্রক্রিয়াটিকে বলে ফিউশন রিয়াকশন, পরমাণু সংযোজন বিক্রিয়া। এটা ফিশন বা বিভাজন বিক্রিয়ার উল্টো। ফিশন বিক্রিয়ায় কি হয় ব্যাপারটা? বড় অণু ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়। ফিউশন বিক্রিয়ায় ছোট ছোট অণু জুড়ে বড় অণু সৃষ্টি করে। দুটো ক্ষেত্রেই শক্তি উৎপন্ন হয়। ফিউশনের জন্য দরকারি ছোট অণুর তালিকায় আছে হিলিয়াম তিন এবং ডয়টেরিয়াম। সৌর ঝড়ের মাধ্যমে চাঁদে প্রতিনিয়ত আছড়ে পড়ছে প্লাজমা স্রোত। কি সেটা? চার্জড পার্টিকেল, আয়ন, ইলেকট্রন ইত্যাদি। তারই সঙ্গে থাকছে হিলিয়ামের বিভিন্ন আইসোটোপ। এইভাবেই অন্যান্য মৌলের সঙ্গে চাঁদে আছড়ে পড়ছে হিলিয়াম থ্রি ও হিলিয়াম ফোর। চাঁদের রেগোলিথের মধ্যে বন্দী থাকছে সেগুলো। রেগোলিথে এই হিলিয়ামের পরিমাণ প্রতি ঘনমিটারে .007 থেকে .333 গ্রাম। চাঁদের পিঠের আস্তরণের কয়েক মিটার গভীরতার রেগোলিথেই হিলিয়াম সঞ্চিত থাকে বেশি মাত্রায়। 700 ডিগ্রি সেন্টিগ্রেডে এই রেগোলিথকে উত্তপ্ত করলে আটকে পড়া হিলিয়াম মুক্ত হয়ে যায়। সেটা কাজে লাগিয়ে নিউক্লিয়ার চুল্লিতে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। চন্দ্রপৃষ্ঠ থেকে 3 মিটার গভীর পর্যন্ত আস্তরণের রেগোলিথে যে পরিমাণ হিলিয়াম থ্রি থাকে তার সবটুকু ব্যবহার করতে পারলে বর্তমান বিশ্বের শক্তি খরচের হিসাবে 500 বছর চলে যাবে। এইখানেই শেষ নয়, এর সঙ্গে ডয়টেরিয়াম ব্যবহার করলে সময়টা বেড়ে হবে 1400 বছর। অতএব পৃথিবীর শক্তি সমস্যা এবং এই সমস্যা থেকে উদ্ভূত পরিবেশ দূষণের সমাধান চাঁদে থাকা সম্পদ আহরণ করতে পারলেই সম্ভব হবে। গবেষণা ঠিকমতো এগোলে পৃথিবীর ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। এই প্রসঙ্গে বলা যায় যে চাঁদে সঞ্চিত হিলিয়াম থ্রি কিন্তু ফুরবে না। এর কারণ সৌর ঝড়ের মাধ্যমে সূর্যের আবহমণ্ডলের আধানযুক্ত কণার প্রবাহ অন্যান্য রাসায়নিকের সঙ্গে প্রচুর পরিমাণে হিলিয়াম থ্রি বহন করে নিয়ে আসে। চাঁদের আবহমণ্ডল পৃথিবীর মতো বন্ধুত্বপূর্ণ আর চুম্বকীয় নয়, ফলে সহজেই সূর্য থেকে আসা হিলিয়াম থ্রি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে। চাঁদের সম্পূর্ণ পিঠ যেন হিলিয়াম থ্রি দিয়ে ঢেকে যায়। কিন্তু হিলিয়াম থ্রি এইভাবে থাকতে পছন্দ করে না। তার পছন্দ লোহা, টাইটানিয়াম আর অক্সিজেনের আকরিক ইলমেনাইটের শরীর। স্পঞ্জ যেমন জল শুষে নেয়, ইলমেনাইট তেমনি হিলিয়াম থ্রি শুষে নেয়। 700 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলেই ইলমেনাইট থেকে হিলিয়াম থ্রি মুক্ত হয়ে যায়। অতএব চাঁদে এই মৌল খোঁজ করতে গেলে প্রথমেই ওখানকার ইলমেনাইট আকরিকের সন্ধান করতে হবে। তারপর দেখতে হবে যে তাতে পর্যাপ্ত হিলিয়াম থ্রি মজুত আছে কিনা, তারপরে সেটি ব্যবহারের প্রশ্ন। পরপর তিন দিন জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর শঙ্কর খটক।
0: প্রিয় বন্ধুরা, আমরা প্রায় সকালের আড্ডার শেষ পর্বে পৌঁছে গেছি। কয়েকটি গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা। প্রথমে যে বিষয়টিতে আসব, সেটি অসমের অন্যতম নদী বুড়িদিহিং বিপদসীমার উপর দিয়ে বইছে। গোটা বন্যা পরিস্থিতির একটি বড় কারণ বুড়িদিহিং নদীর প্লাবন। 3,874 হেক্টর চাষজমি জলের তলায় হারিয়ে গেছে। প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে গবাদি পশুরও। 37,550 গবাদি পশু বন্যার জেরে বিপাকে, এমনকি জঙ্গলের পশুরাও সমস্যার মুখে। এদিকে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। জোড়হাট এলাকায় শহরগুলিও বন্যার গ্রাসে চলে এসেছে। প্রায় 2,000-এর মতো শহরবাসী বন্যার জেরে বিপদে পড়েছেন। বন্যা ত্রাণ পাঠানো হচ্ছে। যেখানে মানুষ বন্যার জলে আটকে পড়েছেন সেখানেই ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। পাহাড়ি এলাকা থেকে জল এসে নদীপথে বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে দিচ্ছে। এই বিষয়টি বন্ধুরা সংবাদপত্রের সাহায্য নিয়ে বলছি। আরেকটি বিষয় আপনারা জানেন কি না জানি না, দেশটির নাম ভিয়েতনাম। ভারত ছাড়া ভিয়েতনামেরও জাতীয় ফুল পদ্ম। ভিয়েতনামে জল জঙ্গল এলাকা ছড়িয়ে রয়েছে আর সেখানে ফুটে থাকে সর্বত্র। ফলে ভিয়েতনামে পদ্ম পাওয়া খুবই সহজ। পদ্মপাতা ভিয়েতনামে খাবার পরিবেশনেও ব্যবহার করা হয়, যা আবার ভারতেরও অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। কচি পদ্ম ডাঁটি স্যালাডে ব্যবহার করা হয়। পদ্মফুল কেটে খেটে দেওয়া হয় বিশেষ এক ধরনের নুডলসের সঙ্গে। আবার পদ্মের বীজ এমনি এমনিই লোকে মুখে পুরে দেন। পদ্ম সেদেশের গান কবিতার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। দেশের অনেক জায়গায় পদ্মকে সামনে রেখে নানান ধরনের স্থাপত্য তৈরি করা হয়। তাহলে ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম, যেটা ভারত ছাড়া ভিয়েতনামেও, আমরা সেই পদ্মফুলের নানান রকম ব্যবহার দেখলাম এবং সেখানকার সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে রয়েছে এই পদ্ম। প্রিয় বন্ধুরা, সময় বলছে অনুষ্ঠান শেষ করতে হবে, তাই দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় রমা ঘোষ, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শ্রোতা বন্ধুদের নমস্কার। সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। এ বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি। কিছু চিঠি এসেছে মেলের মাধ্যমে, কিছু এসেছে ডাকযোগে। যারা এখনও চিঠি পাঠাননি তাদের জন্য চিঠি পাঠানোর ঠিকানাটি আরও একবার বলে দিই। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানাটি বলে দিই, maitrikatha@gmail.com, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। প্রথমেই চলে যাব মেলে। মেলটি পাঠিয়েছেন অমর কানন বাঁকুড়া থেকে শ্রোতাবন্ধু শ্যামা পদ কর্মকার। তিনি লিখছেন, আষাঢ় শ্রাবণ এই দুমাস হল বর্ষাকাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা তার সুশীতল বাড়ি নিয়ে হাজির হয় এই মাটির ধরণীতলে। বসুমাতা হয় শীতল শান্ত, বর্ষার জল পেয়ে মৃতপ্রায় ঘাসগুলো সবুজ সতেজ হয়, আর সেখানে আনন্দে চড়ে বেড়ায় গরু ছাগল ভেড়া মহিষের দল, উদরপূর্তি করে পরিতৃপ্ত হয়। বর্ষার কাছে আমার প্রথম চাওয়া রিমঝিম বৃষ্টি, যে বৃষ্টিতে ময়ূর পেখম তুলে নাচে, কবির কলমে বয়ে যায় সৃষ্টির ধারা, সারা রাত ধরে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক, ঝিঝিপোকার অবিরাম সুর, যে বৃষ্টির জলে নদী নালা টইটুম্বুর, নদী নালা দিয়ে জল ছুটে চলে কলকল স্বরে, প্রচণ্ড বৃষ্টিতে নদীতে বান, ঢেউয়ে ঢেউয়ে আলোড়ন তর্জন গর্জন, তারই মধ্যে কচি কাঁচারা পারাপার করে সারা বছরের অতৃপ্ত স্বাদ মিটিয়ে নেয়। ভয়ঙ্কর, ভীষণ, তবু কত সুন্দর! এও এক প্রকার আনন্দ যা শুধু বর্ষার কাছেই পাওয়া যায়। বর্ষা শুধু জলেরই ভরসা নয়, সৃষ্টির উৎস। মাছগুলো জলে থই থই, আর সেখানেই পোতা হচ্ছে সবুজ ধানের চারা। কঠোর শ্রম, পরম আনন্দ। কবির ভাষায়, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। এই সবুজ একদিন সোনা হয়ে ধরা দেবে, হলবে সোনার ফসল, উঠে আসবে সারা বছরের খোরাক। আবার না চাওয়ার অনেক কিছুই পাওয়া যায় বর্ষার কাছ থেকে। বজ্রপাত অনেক প্রাণীর প্রাণনাশ করে, প্রবল বন্যায় ভেসে যায় কত ঘর বাড়ি, পশু পাখি তথা মানুষজন, শস্যক্ষেত প্লাবিত হয়, ক্ষয়ক্ষতি হয় কত ফসলের, জ্বর সর্দি উদারাময় আদি নানান রোগের প্রকোপ হয় এই বর্ষাকালে। অধিক প্লাবনে পরিবেশ দূষিত হয়ে মহামারী সৃষ্টি করে, তবু বর্ষা অতুল্য সুন্দর, তার কাছে আমাদের চাওয়া পাওয়ার অন্ত নেই। শ্যামাপদ কর্মকার অমর কানন বাঁকুড়া থেকে ইমেলটি পাঠিয়েছেন। চলে যাব পরের ইমেলে। নন্দা রায় পোড়েল বেলগাছিয়া হাওড়া থেকে উনি লিখেছেন, কেমন আছো? কতদিন তোমায় দেখিনি, কাগজের নৌকো ভাসাইনি তোমার স্রোতে।

শুনতে পাই তোমার উচ্ছ্বাস কলরব। আসলে কংক্রিটের ঘেরাটোপ থেকে তোমার উপর খুব অভিমান হয় দেখতে পাই না বলে, কিন্তু যখন জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারো বুঝতে পারি আমারই বন্দিদশা তুমিও সহ্য করতে পারো না। আচ্ছা সই, তোমার মনে আছে সেই যে আমি দুহাত দুদিকে ছড়িয়ে আকাশবাণী মুখ তুলে পাক খেতে খেতে তোমাকে ডাকতাম, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। অমনি সেই ডাকে সাড়া দিয়ে তুমি কালো কাপড়ের আঁচল ছড়িয়ে ছন্দে ছন্দে শরীর দুলিয়ে প্রথমে টিপ টিপ টপ টপ, তারপর মুষলধারে বর্ষিত হয়ে আমার সারা অঙ্গ তোমার সিক্ত চুম্বনে ভরিয়ে দিতে। বন্ধু, যখন পাহাড়ের শিকড় দেশ থেকে কলকলিয়ে নেমে হীরের কুচির মতো ছড়িয়ে পড়ে গর্জন করো, আহা তখন তোমার কি রূপের ছটা! আচ্ছা তুমি এত দুষ্টু কেন গো, যাদের মাথার উপর ছাদ নেই, বাসস্থান নেই, দুবেলা দুমুঠো খাবার জোটে না, তাদের ওপর পড়ে ঘরদোর তছনছ করে দাও, ক্ষেত খামার ভাসিয়ে ফসল নষ্ট করো। তোমার অতিরিক্ত প্লাবনে কত বানভাসী মানুষ পশু পাখি মারা যায়, আবার কোথাও তোমার অবহেলায় ক্ষেতের জমি জলের অভাবে শুকিয়ে ফুটি ফাটা, ঘরে ঘরে হাহাকার, জলকষ্টে মানুষ মরে যাচ্ছে। তুমি শান্তির বাড়িধারা হয়ে ধরাধামে নেমে সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরিয়ে দাও নন্দারায় পড়েল বেলগাছিয়া হাওড়া। পরের লেখা পাঠিয়েছেন খুলনা বাংলাদেশ থেকে শ্রোতাবন্ধু মুকুল সর্দার। তিনি লিখছেন, বাদল দিনের কদম ফুলের গন্ধে ভেজা বৃষ্টির প্রথম ফোঁটা নিঃশব্দে এসে ছুঁয়ে যায় মাটির বুক, মনে হয় কেউ যেন খুব আপন মনে ডেকে বলে, এসো নিপবনে ছায়াবিথি তলে, কর স্নান নবধারা জলে। বর্ষা আসে আষাঢ়ের নীল গগনে সজল ঘন কালো মেঘের পশরা সাজিয়ে, বৃষ্টির নবধারায় প্রাণ ফিরে পায় প্রকৃতি, চারপাশে ফুটে ওঠে সবুজ হাসির স্নিগ্ধতা। ঠিক এমনি করেই বর্ষা নামে আমাদের মনের বনে নীরবে নিভৃতে, দিনের শেষে ক্লান্ত মনে খোলা জানলায় বসি, দূর থেকে ভেসে আসে সেই সুর, তুমি মেঘলা দিনের নীল আকাশের স্বপ্ন আমার মনে, বৃষ্টির ছন্দে ভিজে ওঠে মন, বর্ষণমন্দ্রিত অন্ধকারে মনে পড়ে কত না বলা কথা, মনে পড়ে হারিয়ে যাওয়া প্রিয় মুখ আর বুকের মাঝে লুকিয়ে রাখা কষ্টগুলো। বর্ষা, তুমি যেমন করে মাটির তৃষ্ণা মিটিয়ে তাকে সবুজে ভরিয়ে দাও, তেমনি করেই মানুষের অন্তরেও জাগিয়ে তোল স্নিগ্ধতা, অঝোর ধারায় ধুয়ে দিও জীবনের ক্লান্তি, কিন্তু ভাসিয়ে নিও না ভালোবাসায় সঞ্চিত রঙিন দিনগুলি, দুঃখের নিবিড় অন্ধকারে রেখে যেও এক চিলতে ভালোবাসার পরশ, আর নীরবে ছড়িয়ে যেও মমতার অবিরাম সুধাধারা। বর্ষা, তুমি এসো এক অন্তহীন মায়ার সুর হয়ে, যেখানে অশ্রু আর হাসি মিলেমিশে তৈরি হবে জীবনের গভীরতম এক সঙ্গীত, বেদনা পাবে সেখানে মুক্তির ভাষা। বর্ষার সেই অনাদি সুরে মন যেন প্রফুল্লতায় ভরে থাকে এই প্রত্যাশায়। মুকুল সর্দার, খুলনা বাংলাদেশ থেকে। শুনছেন অনুষ্ঠান বুধ সকালে। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। আমাদের কাছে এসেছে ডাকযোগে চিঠি, এবারে সেটি পড়ে নেবার পালা। চিঠি পাঠিয়েছেন অঞ্জলি মল্লিক চৌধুরী, সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, মেঘের ডানায় চড়ে এলে তুমি আষাঢ় শ্রাবণের নীলখামে, আমার যত চাওয়া পাওয়া শুধু তোমারই নামে। বর্ষার আগমনে খরা ও প্রচণ্ড দাবদাহ চলে গিয়ে পৃথিবী হয়ে উঠুক প্রাণবন্ত ও শীতল, ক্ষেতের পর ক্ষেত ফুল ফল ও ফসলের সম্ভারে পরিপূর্ণ হয়ে উঠুক, আর কৃষকের অঙ্গন উপচে পড়ুক গোলা ভরা ধানে। অফিস ফেরত প্রবল বর্ষণে কোন রকমে ছাতায় মাথা বাঁচিয়ে ভিজতে ভিজতে ফেরার পথে ভাবতাম, উফ, বাড়ি ফেরার পর রাতের দিকেও এ বৃষ্টিটা হতে পারত না। ছেলেবেলায় কাগজের নৌকা বানিয়ে জমা জলে ভাসিয়ে দিতাম, আর প্রচণ্ড বৃষ্টিতে আমাদের বারান্দাও

ও উঠোনে পড়া শিল দৌড়ে গিয়ে কুড়িয়ে নিয়ে খেতাম। জলকাদা মাখা মাঠে বর্ষাকে উপেক্ষা করেই বাবার সঙ্গে ফুটবল টুর্নামেন্ট দেখতে যেতাম। ফুটবল নিয়ে দ্রুত গতিতে খেলোয়াড়দের এগিয়ে যেতে যেতে পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়িয়ে দ্বিগুণ উৎসাহে দৌড়তে দৌড়তে গোলপোস্টের সামনে গিয়ে বুটের আঘাতে বা হেড করে অথবা পেনাল্টিতে গোল দিয়ে মাতামাতি, সে দৃশ্য ভুলব না কোনোদিনও। এসবই তোমার কাছে পাওয়া আশীর্বাদ। এখনো বৃষ্টি ভেজা দিন যাপনে জানলার ধারে বসে আমার প্রিয় গান ও কবিতা আবৃত্তি শুনি ও পাঠ করি, বই পড়ি। বৃষ্টি থামার শেষে দেখি মেঘের চাদর সরে গিয়ে সূর্যের সোনালি আলোয় আকাশ ও মেঘের অপূর্ব রামধনু রঙের খেলা। একলা মনের চাওয়া পাওয়া তোমায় দিলা মাছ, বর্ষার এই স্নিগ্ধ সাজে পূর্ণ হোক সব কাজ। চিঠিটি পাঠিয়েছেন সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রোতাবন্ধু অঞ্জলি মল্লিক চৌধুরী। চলে যাব পরের ইমেলে। দুইলা হাওড়া থেকে শ্রোতাবন্ধু দীননাথ চক্রবর্তী লিখছেন, বর্ষার আত্মারতি আমাদের সামাজিক জীবনকে ভরিয়ে দেয় নান্দনিক জীবনের সুশীতল সমীরণে। টাপুর টুপুর বৃষ্টি, মৃদু মন্দ হিল্লোল, বহু প্রতীক্ষিত দুটি পায়ের পদধ্বনি, কি অবলীলাক্রমে দুলালি কালবৈশাখী মিলেমিশে রয়ে গেছে হৃদয়ে হৃদয়ে ঝড় তোলার জন্য। সে ঝড়ে হৃদয়ের স্নায়ুতে স্নায়ুতে পড়ে টান, মন শিমুল বীজের মতো ভাসতে ভাসতে চলে যায় কোনো এক নাম ঠিকানাহীন স্থানে। কাকে হয়তো পাবে বলে সেখানেই নিজেকে মেলে দেয় সমস্ত বুকের বিজুষ নিংড়ে দিয়ে, জন্ম নেয় নতুন এক উপাখ্যান। আসলে বর্ষার পূর্ণতা শ্রাবণে, গভীরতা কোমলতা আত্মীয়তা বিশালতা আত্মমগ্নতা পূর্ণতার ঐশ্বর্য, আকাশের শুভ্রতা আর কোমলতাকে বৃষ্টির বুকে আঁকড়ে নিয়ে পৃথিবীকে যেন উপহার। বৃষ্টির কোমল শীতলতায় মলয় বাতাস চুপসে যাওয়া বুককে নেয় ভরিয়ে, আবার তারপর গাছে গাছে পাতায় পাতায় ফুলে ফুলে ফলে ফলে জল কণায় কণায় পাতায় আত্মীয়তা। সেই আত্মীয়তায় পরাগ রেণু গর্ভাঙ্কে গর্ভাঙ্কে রেখে যায় প্রজাতির পদধ্বনি, আগামীর আশা আকাঙ্ক্ষা। ঠিক যেমনভাবে মিষ্টি জলের মাছেরা উঠে আসে ডিম ছাড়ার জন্য, বৃষ্টির মতো বন্ধু কেউ হয় না। বৃষ্টির দিনে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, বন্ধুত্ব পাছে ভিজে যায়, সেই সময় তাকে হাত ধরে ঘরে আনতে হয়। জল মুছিয়ে বৃষ্টি কাব্যে উপলব্ধি করার মতো উপাদেয় কিছু হতে পারে না। নিজেকে জানার ও বোঝার জন্য শ্রাবণের জুড়ি মেলা ভার। শ্রাবণের কোমলতায় নিজেকে বারবার করে যেমন ফিরে পাওয়া যায়, তেমনি ফিরিয়ে বিলিয়ে দেওয়া যায় সব কিছু, ফলে কেউই কোনোদিন হারিয়ে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না, মুড়িয়েও যায় না। কেননা বৃষ্টির স্মরণী পথে স্মৃতিরা প্রাণ ফিরে পায় বারবার। না বলা যত কথা, না বলা যত শব্দ, না দেখা যত ছবি, তারই নতুন নতুন ঠিকানা দেয় শ্রাবণধারা। তীর্থ দর্শন হয় শ্রাবণধারায়। দীননাথ চক্রবর্তী দুইলা হাওড়া থেকে ইমেলটি পাঠিয়েছেন। পরের লেখাটি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু ঈপ্সিতা ঘোষ বিশ্বাস গড়িফা নৈহাটি থেকে। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। এই কবিতা ক্লাসে পড়ার সময় প্রকৃতিতে সত্যি বৃষ্টি নামুক না নামুক আজ বর্ষণ দিন হয়ে যেত। আমার কল্পনায় ঠিক ঝমঝমিয়ে বৃষ্টি নামত স্কুল প্রাঙ্গণে। শ্যামলিমায় ভরা আমাদের হাইস্কুলের একদিকে সারি দেওয়া পরপর কদম গাছ, অন্যদিকে আম বকুল আর সোনাঝুরি। তাই বর্ষা এলেই আমার চাওয়া ছিল স্কুল প্রাঙ্গণে বৃষ্টি নামুক টিফিন বেলায়। বৃষ্টি আসুক অঝরে বকুল তলায়, মেঘবালিকার মতো যেন আঁচল উড়িয়ে তখন গাইতে পারি, ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল।
তখন সখীরা মিলে কদমের পাপড়ি ছিঁড়ে কেবলই খেলতাম। বাদল দিনের প্রথম কদম ফুল, উপহারের কথা অনুভবে আসেনি তখনও। যে বছর আমার মাধ্যমিক সেই 2000 সালে বন্যা হয়েছিল খুব। আমাদের জেলায় প্রভাব না পড়লেও বর্ষার কাছে সেইবার বন্যাডুবি জেলাগুলোর নিরাপত্তাটা খুব চাওয়ার ছিল। আজ অনেকগুলো বছর পর তেমনি বৃষ্টিবিলাসী আমি। বর্ষার একটি দিনও আমার বৃষ্টিহীন ভালো লাগে না। শাওন গগনে ঘোর ঘনঘটা হয়ে থাকুক প্রতিদিন, এই আমার আকুল চাওয়া। বৃষ্টিমুখর দিনে ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমি বৃষ্টির মতোই উচ্ছল হয়ে পড়ি। তাই দেখে আমার ছাত্রী প্লাবনী বলেছিল, জানেন ম্যাডাম, আপনার বৃষ্টি এত প্রিয়, আমার তো 2000-এর বন্যাতেই জন্ম, তাই তো আমার নাম প্লাবনী। ভারী ভালো লেগেছিল ওর নামের উৎস জেনে। বাদল দিনে এমন মিষ্টি মেয়ে বাবা মায়ের কোলে বড় উপহার। গঙ্গার ওপার থেকে স্কুলে আসে যে ছাত্ররা, বর্ষায় নদী ভাঙনে ওদের গ্রামবাসীদের জন্মভূমি ছাড়তে হচ্ছে প্রতি বছর। ওদের মন খারাপে আমার আর বৃষ্টিবিলাসিতা আসে না। আকুল প্রাণে ঋতুরানীর কাছে তখন ওদের নিরাপত্তা চাই। বর্ষার মেঘভারে কান্না নয়, বৃষ্টির রিমঝিম আনন্দ সুর সারাক্ষণ বাজুক ওদের মনে। ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি। জুলাই মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। আমরা এই বিষয়ে প্রচুর চিঠি এবং ইমেল পাচ্ছি। সব চিঠি পাঠ করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। চাপড়া নদিয়া থেকে হীরামন শেখ, ডক্টর তপন কুমার দোলই ভাটাচক পূর্ব মেদিনীপুর থেকে, অচিন্ত চক্রবর্তী চুয়ামসিনা বাঁকুড়া থেকে, পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে ভারতী জানা, বৈষ্ণবঘাটা লেন কলকাতা থেকে মঞ্জুশ্রী কর এবং অমিতাভ মিত্র দমদম ক্যান্টনমেন্ট। চিঠি পাঠানোর জন্য শ্রোতাবন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই চিঠি পাঠাতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। পরের ইমেল পড়ার পালা, চলে যাব পরের লেখায়। শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়র থেকে লিখেছেন, বর্ষা আমার বহুকালের প্রেমিক, সম্পর্কটা বেশ মিঠে করা অম্লমধুর, চাওয়ার জায়গাটাও বেশ জোরের, না পাওয়ার অভিমানটাও তীব্র। তখন অবশ্য জানতাম না কালে দিনে সে আমার প্রেমিক হয়ে উঠবে। তখন তো ছোটবেলা, শুধু হাসি খেলা, বৃষ্টি এলে জল থইথই উঠোনে কাগজের নৌকো ভাসানোর বেলা, আর জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁয়া। কিন্তু বিকেলে বাবার অফিস থেকে ফেরার সময় হলেই মন্ত্র জপতাম, লেবু পাতায় গরম চা, এই বৃষ্টি থেমে যা। যেদিন থেকে আকাশ জুড়ে মেঘ করলে অন্তরে মেঘ করে, বৃষ্টির শব্দে বুকের মধ্যে তিস্তার ব্যাকুলতা, সেদিন বুঝলাম বর্ষার সঙ্গে আমার হাবুডুবু প্রেম। অপরূপ বৃষ্টি হয়ে সে ঝরে পড়লেই আমার হৃদয় হয়ে ওঠে মন ময়ূরী। অনেক দূর থেকে যখন শন শন শব্দে সে ছুটে আসে, বড় বড় ফোঁটায় ঝরে পড়ে টুপ টুপ টুপ, আমার মনের মাঝে তখন লাভডুব লাভডুব, তখন হয়ে উঠি শক্তির কবিতা। খুব খানিক ভিজে নিতে ইচ্ছে করে আকাশ ছেঁচা জলে, আর গভীর রাতে ঝমঝম শব্দে বৃষ্টি এলে অজানা পুলকে ভরে ওঠে মন। সব পাখি ঘরে ফিরেছে, ফুরিয়েছে জীবনের লেনদেন। এবার তবে বিজন ঘরে নিশীথ রাতে বর্ষার সাথে মন দেওয়া নেওয়া পালা। তবে বর্ষা যখন প্লাবন হয়ে আসে, অঝোর বর্ষণে ধ্বংস করে ঘরবাড়ি, ক্ষতি হয় ফসলের, বন্যার জলে ভেসে যায় মানুষ, গবাদি পশু, তখন সেই বর্ষাকে মোটেই গ্রহণ করতে পারি না। ঝড় বজ্রবিদ্যুৎ সহ বর্ষার এই কালান্তক রূপ আমার নিতান্তই অপছন্দের। বর্ষাকে মনে মনে বলি, তোমার তো আছে অতুল সম্ভার, পেয়েছ ভার ধরণীকে শস্য শ্যামলা করে তোলার, তাণ্ডবের রুদ্ররূপে কখনো এসো না তুমি,
এসো ছন্দে ছন্দে সুরেলা স্পন্দনে, এসো কদম বনে বাঁশরি বাজায়ে, কুসুমে কুসুমে চরণ চিহ্নয়েকে। শুক্লা হালদার, নয়াবাদ, পঞ্চশায়র। পরের লেখাটি পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা থেকে। তিনি লিখছেন, বঙ্গের দ্বিতীয় ঋতু বর্ষা, তোমাকেই আহ্বান করছি। ব্যাকুল আহ্বান, আকুল আহ্বান, দেবী বর্ষা, রানী বর্ষা, আর পারি না। গ্রীষ্মের দাবদাহে নদ নদী খাল বিল শুকিয়ে কাঠ, গাছপালা তৃষিত, পশু পাখি কাতর, মানুষ তো নানা আয়োজনে তোমাকে অতিক্রম করতে চেষ্টা করছে। না পারিনি তোমার আগমন বিনা কোনো জলের উৎস পূর্ণ করতে। প্রতিবার মানবকুলের শপথ বিভিন্ন অনুষ্ঠানের সমারোহে পৃথিবী রক্ষা করব, গাছ লাগাব, শুধু 5ই জুন নয়, এছাড়া জল দিবস, ধরিত্রী দিবস, বন মহোৎসব, অরণ্য সপ্তাহ, বন্যপ্রাণী সংরক্ষণ, নানা শপথ দিবসের ছড়াছড়ি। কিন্তু সে জলের অপচয়, বিদ্যুতের অপচয়, প্লাস্টিকের যথেষ্ট ব্যবহার পরিবেশে, এই থার্মোকল প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতনতা, দেবতুল্য গাছকে কেটে ইমারত বানাতে থাকি, নানা কেমিক্যাল আর প্রসাধন সামগ্রীর সমারোহে কীটনাশকের কমতি নেই, পরিবেশ জর্জরিত, তবে তুমি কেমন করে আসবে, কি করে ফসল হবে? মাটির নিচে থেকে এত জল তুলে নিলে ভূগর্ভের জলস্তর নিরন্তর নেমে যাচ্ছে, পুকুর জলাশয় সব উধাও, পৃথিবীটা এত সুন্দর, ভোগের নেশায় তাকে নষ্ট করে পরবর্তী প্রজন্মের কথা কে ভাববে চিন্তা করতে পারি না। বর্ষা তার রুদ্ররূপে মাঝে মাঝে শিক্ষা দিচ্ছে, বৈজ্ঞানিকের চেতনাবার্তা কি পৌঁছচ্ছে? আমরা যেটুকু পাই শুধু বর্ষার অকৃপণ দানের ফসল, তাই পৃথিবীটা এখনো সুন্দর। হে বর্ষা, আমাদের সব অপগুণ ক্ষমা করে তুমি এসো মানবের চেতনা জাগাতে, কল্যাণময়ী রূপে অধম মানব কুলকে ক্ষমা করে। কলকাতা থেকে ইমেলটি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু আনন্দময়ী মুখোপাধ্যায়। শুনছেন অনুষ্ঠান বুধ সকালে। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। এবার ডাকযোগে যে চিঠি এসেছে তাই পড়ার পালা। চিঠি পাঠিয়েছেন শৈলেশ কুমার রায়, আদ্রাহাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় বর্ষা, তোমার কাছে চাওয়া পাওয়ার হিসেব করতে গিয়ে বলি, তুমি একা এসো, সঙ্গে তোমার সখা ঝড় কেনো না, কারণ তোমরা একসাথে এলে প্রলয় কাণ্ড ঘটে যায়। আমি চাই তুমি রাতে এসো, দিনের ঝা চকচকে রোদ বর্ষাকালে থাকলে ধানের ফলন ভালো হয়। তুমি প্রবল বেগে মাটিতে নেমে এসে যেন বন্যা প্লাবনে সবকিছু ভাসিয়ে দিয়ে মানুষের চোখের জল ফেলো না। তোমার আশ্রয়দাতা আকাশে বর্ষায় রামধনু দেখে বলতে ইচ্ছে হয়, হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। তোমার আসার পথে কবিগুরু আমাদের সাবধান করে বলেছেন, নীল নভগণে আষাঢ় গগনে তিল ছাইয়ার নাহিরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। মনে পড়ে ছোটবেলার একটা কবিতা, উগো কালো মেঘ বাতাসের বেগে, যেও না যেও না যেও না ভেসে, নয়ন জুড়ানো মূরতি তোমার, আরতি তোমার সকল দেশে। মাধবীলতা ও কেয়া ফুলের সুগন্ধে ভরে ওঠে মন এই সময়, তোমার আগমনে চারিদিক সবুজ হয়ে রূপে রসে রঙে মাটি ফিরে পায় নতুন যৌবন। তুমি যখন কালো রঙে আকাশে ভ্রমণ করছো, তখন প্রেমিক একলা দ্বারে বসে তার প্রেমিকার স্মরণে গেয়ে ওঠে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। আদ্রাহাটি, পূর্ব বর্ধমান থেকে ডাকযোগে চিঠি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু শৈলেশ কুমার রায়। অগস্ট মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, অগ্নিযুগের অচেনা, ছোট ছোট রাজ্য।
সামান্য রাজা বা রানী।

কথা। এই মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, maitrikatha, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। আবার চলে যাব ইমেলে। বাঁশবেড়িয়া হুগলি থেকে শ্রোতাবন্ধু শ্রী সমীর কুমার শেঠ চিঠিটি পাঠিয়েছেন। এটি সম্ভবত আজকের বুধ সকালে অনুষ্ঠানের শেষ চিঠি। মৃত্যুচপল নটরাজের হাতের রুদ্রাক্ষের মালা ঘুরে চলে। এক ঋতু যায়, আসে অন্য ঋতু। গ্রীষ্মের হোমশিখাকে আবৃত করে এক রাজ সমারোহে আসে শ্যামল সুন্দর নয়নাভিরামে দ্বিতীয় শিল্পী। রূপ মঞ্চ দখল করে বর্ষা। গুরুগম্ভীর নিনাদে অতি ভৈরব হরষের মধ্যেও নদীপথে শোনা যায় মাঝি মাল্লাদের সারিগানের অপূর্ব উল্লাস। মাটির কঠিন বন্ধন শিথিল হয় তাহার আগমনে। বাংলার আবাহনকালের কৃষক সম্প্রদায় ক্ষুধা তৃষ্ণা ভুলে এ সময়ে মাঠে বনে চারাগাছ তোলে রোপণ করে। স্নেহময়ী বর্ষাই বাংলাকে করেছে শস্য শ্যামলা, আর আমাদের মতো গ্রাম্য পরিবারকে দেয় সারা বছরের অন্ন বস্ত্র আর আর্থিক সচ্ছলতা। শৈশবে বর্ষা আমাদের শিশুমনের এক অনুভবের ঋতু। শুষ্ক কৃষিক্ষেত্র নদীতে রূপান্তরিত হওয়ার রূপ শিশুমন আমোদিত করে। স্কুলে কাক ভেজা হয়ে রেনিডের ছুটি, বিকেলে ফুটবল খেলায় কাদা মাখামাখি, আর খেলার পর শরীর ধুতে পুকুরে চলত ঝাপাঝাপি। এ এক অনবদ্য স্মৃতি। আবার অতিবৃষ্টিতে বন্যায় কাঁচা দেওয়ালের ঘরে বাস করা পরিবারগুলি স্থান পেত আমাদের স্কুলে পাকা দেওয়ালযুক্ত ঘরে। তাদের সেইবার দায়িত্ব থাকত বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদেরই উপর। এ এক অনন্য সেবামূলক শিক্ষা। বর্ষা এলেই এই স্মৃতি মনের ক্যানভাসে ভেসে ওঠে। এই স্মৃতি আমার কাছে বিশেষ পাওয়া। শ্রী সমীর কুমার শেঠ, বাঁশবেড়িয়া, হুগলি থেকে। আজকে বুধ সকালে অনুষ্ঠান এখানেই শেষ করছি। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানের চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। শ্রোতা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিঠি লিখতে থাকুন বুধ সকালের দপ্তরে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রমা ঘোষ, সম্পাদনায় রিয়া ঘোষ এবং প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় রমা ঘোষ, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকের শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুর্জরে টোরি রাগে সেতার পরিবেশন করবেন তরুণ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন রুদ্রনারায়ণ কল্যাণী।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকের আসরে গুর্জারি টোরি রাগে শুনলেন সেতার পরিবেশন। শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করলেন রুদ্র নারায়ণ কল্যাণী। আকাশবাণী মৈত্রী।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, এই সুপ্রভাত কারোর অনেক আগেই হয়েছে বা কারোর এই সবে সবে, আর এই সবাইকে নিয়েই আজকের মনের মতো গানে হারিয়ে যাব আমরা। আমাদের চারপাশটা ধীরে ধীরে তার সতেজ গতিতে ফিরতে চলেছে দিন শুরুর সাথে সাথে। ঠিক সেই সন্ধিক্ষণেই কিছু গল্প হোক এমন যা আমাদের খুব কাছের। জীবনে কত কিছুই তো হারাই আমরা, কিন্তু নিঃশত হয়ে যায় না, তার মানে হারানোর পরও নিশ্চয়ই কিছু ফিরে পাই। কখনো নতুন কিছুকে, আবার কখনো বা পুরনোকেই নতুন করে। আর সেই সব নতুন পুরনো হারানো ফিরে পাওয়া, এই সব কিছুর গল্প নিয়ে আজ আছি আমি বৃষ্টি আজকের মনের মতো গানে। আসর জমুক পুরনো গানের কথায়।

না না, সেই সব স্মৃতি তো একেবারেই ভোলা যায় না। আচ্ছা, আজকে আড্ডার শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, জীবনের শেষ এমন কি খুঁজে পেয়েছিলেন যেটা ভেবেছিলেন হয়তো চিরকালের মতো হারিয়ে গেছে? হুট করে হয়তো মনে পড়ছে না, কিন্তু এমন টুকরো টুকরো অনেক জিনিস কিন্তু আছে। এই ধরুন, ছোটবেলার কোনো খেলনা, পুরনো কোনো বই, বা এমন কোনো জায়গা যেটা হয়তো কাজের সূত্রে বা অন্যান্য কোনো পরিস্থিতির জন্য ছেড়ে আসতে হয়েছিল, ভেবেছিলেন আর কোনো দিনও হয়তো সেখানে যাওয়া হবে না, কিন্তু আবারও জীবন কোনো না কোনোভাবে আপনাকে সেখানে নিয়ে গিয়ে ফেলল। এবার ভাবুন তো, এই অদ্ভুত হঠাৎ করে ফিরে আসাগুলো কি বৃথা? একটু মন দিলেই ধরতে পারবো, তারা আসলে সাময়িকভাবে হারিয়ে গেছিল বলেই হুট করে খুঁজে পাওয়ার পর তাদেরকে ঘিরে থাকা স্মৃতিগুলো আরো অনেক বেশি জোরালো হয়ে যায়, যেটা সব সময় চোখের সামনে থাকলে হয়তো গুরুত্ব পেত না। মানে যেমন ধরুন, ওই কোনো একটা খেলনা, আপনার পুরনো কোনো একটা গাড়ি বা পুতুল বা যা কিছু আপনার চোখের সামনেই হয়তো রাখা থাকে, তখন তাকে ঘিরে নস্টালজিয়াটা খানিক কম হয়, কারণ

দিনই তো দেখছি। কিন্তু হঠাৎ করে 20-25 বছর বা তারও বেশি বছর পর যদি হুট করে এসে সেই খেলনাটাই ধাপ্পা দিয়ে বলে, কিরে আমার মনে আছে? সে যেন এক নিমেষে একদমকা কত স্মৃতি নিয়ে চলে আসতে পারে, তাই না? সেই স্মৃতির কোনো লাগাম নেই। এই তো হারিয়ে যাওয়া আর হারিয়ে গিয়ে পাওয়া, কারণ কিছু জিনিস না হারালে তার গুরুত্ব আমরা হারিয়ে ফেলি। এভাবেই অনেক হারানোর মধ্যে ফিরে পাওয়া লুকিয়ে থাকে। আর এখন গানের ভেলাতেই না হয় একটু হারিয়ে যাই, দরিয়ার সঙ্গে হোক মৌসুমী ভৌমিক।

রোজকার দিন যাপনের সময়, এই রাস্তাঘাট দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্রিকেট ফুটবলের দুরন্তপনা চোখে পড়ে, বা দুপুরবেলা কোনো একটা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় সেই স্কুলের টিফিন পিরিয়ডের যে হুল্লোড় কানে আসে, আর ভেতরটায় এক অদ্ভুত উত্তেজনা, নস্টালজিয়া, ভালো লাগা, খারাপ লাগা সবটা কেমন একসাথে খেলা করে, তাই না? কারণ এই সমস্ত আওয়াজগুলো কানে আসলেই আর এক বিরাট বড় হারিয়ে যাওয়ার কথা মনে পড়ে, আমাদের শৈশবের কথা মনে পড়ে। সবার কাছেই আছে, সবাই হারিয়েছি, না যদিও হারিয়েছি কথাটা বলা ভুল, কারণ শৈশব হারায় না, ওটা শুধু ওই বাড়ির আলমারির মাথায় তুলে রাখা কোনো একটা বাক্সে উঠে যায়, হাত দেওয়া হয় না, ধুলো পড়ে, কিন্তু নষ্ট হয় না। বিকেলবেলার খেলতে যাওয়া, সকালবেলা উঠে স্কুল যাওয়ার তাড়াহুড়ো, চারপাশের সহজ কঠিন কি ঘটছে সেসবের তোয়াক্কা না করে সবটাকে সহজভাবে সুন্দরভাবে দেখার চেষ্টা করা, হোমওয়ার্কের খাতা, আর 5 মিনিট খেলে নিয়েই বাড়ি ঢুকছি এইসব বলে আধ ঘন্টা খেলতে থাকার অপরাধে বকা খাওয়া, মার খাওয়া, সেসব থেকে যায় শুধু স্মৃতির ফোল্ডারে, ওই আলমারির মাথার ওপরের বাক্সটায়। আজকাল মনে হয় না নিজেদেরকে আয়নায় দেখলে মুখটা কত বড় হয়ে গেছে, কারুর মনে হয় বুড়ো হয়ে গেছে, কিন্তু চোখ দুটো, ওটা দেখবেন ওগুলো একই আছে, যেই চোখ দিয়ে আমরা একদিন আকাশে ঘুড়ি খুঁজতাম, প্লেনের আওয়াজ পেলে প্লেন দেখতে ছুটতাম, হাত নাড়াতাম, সেই চোখগুলোই আছে। শৈশব হারায় না, ওটা আমাদের ভেতর ওই একটু ঘুমিয়ে থাকে, কখনো শুধু একটু বৃষ্টি, একটু কুয়াশা, কোনো আদুরে গান, আর একটু ফাঁকা সময় পেলেই ভেতর থেকে 8-10 বছরের ওই বাচ্চাটা এসে উঁকি দেয়। তখন মনে হয় ইস, ফেলে চলে এলাম, ফেলে তো চলে এসেছি কিন্তু পাইনি কি কিছুই? নিশ্চয়ই শৈশবের বন্ধুরা আছে যে, যাদের সাথে বসলে এক নিমেষে সেই সময় ফিরে যাওয়া যায়। হতে পারে অনেকে তাদের সাথে যোগাযোগ আছে, রোজকার যোগাযোগ, আবার কারুর কারুর হয়তো নেই, কয়েক মাস পর বা হয়তো বছর খানেক পরও দেখা হয়, কিন্তু একটা অদ্ভুত ম্যাজিক আছে, টাইম ট্রাভেল করা যায় যেন তাদের সাথে, এক মুহূর্তে ছোটবেলার কোনো একটা ঘটনা সামনে এলেই এক নিমেষে সেখানে পৌঁছে যাওয়া যায়, মনেই হয় না স্মৃতিচারণ করছি, সত্যিই মনে হয় টাইম মেশিনে করে ওই সময়টাতেই পৌঁছে গেছি। টাইম মেশিন হাতে না থাকলেও আমাদের সব থেকে বড় টাইম মেশিন তো আছেই, বৈজ্ঞানিক প্রযুক্তিতে তৈরি নয়, শিল্পে তৈরি, গান। গান শুনতে শুনতেই তাই বরং চলে যাই আরেকবার শৈশবে।

এই পাশে থেকে খেলাধুলো করতে করতেই চারপাশের অনেক কিছু কেমন করে বদলে গেছে। যে গাছপালাগুলো আমাদের জীবনের রোজকারের সঙ্গী ছিল, তাদের বদলে বড় বড় বাড়ি তৈরি হয়েছে, বিল্ডিং চলে এসেছে। প্রকৃতির জঙ্গলের জায়গায় স্থান নিয়েছে কংক্রিটের জঙ্গল। এখন কি হাহুতাশ করি, কপাল চাপড়াই? সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে কাছের বন্ধুকে হারিয়ে ফেলার আক্ষেপে, আমাদের প্রকৃতিকে হারিয়ে ফেলার আক্ষেপে। কারণ তারা যে আমাদের ধারণ করে, হারিয়ে ফেলার দৌড়ে অনেকখানি এগিয়ে গেছি আমরা, কিন্তু দেরি হলেও উপলব্ধি কিন্তু শুরু হয়েছে। ওই যে কথায় আছে না, বেটার লেট দ্যান নেভার, কখনো না হওয়ার থেকে দেরিতে হওয়াও অনেক ভালো। কারণ এই অতিরিক্ত উন্নয়ন, বড় রাস্তা, বড় বাড়ির লোভ একটু একটু হলেও কিন্তু ছাড়তে শুরু করেছি আমরা। তাই এখনো মানুষ গাছকে জড়িয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে চেষ্টা করে প্রকৃতিকে ধরে রাখার। যেমনভাবে আমাদের বাড়ির, আমাদের প্রিয়জনদের জীবন বাঁচাতে তৎপর হয়ে উঠি আমরা, ঠিক তেমনভাবেই। আর নিজের আগে থেকেই শুরু হয় প্রকৃতিকে আগলাতে আগলাতে, অজান্তেই একজোট হয়ে যাই। বুঝতে পারি লড়াই জেতার জন্য সবসময় বিরাট কোনো ক্ষমতার প্রয়োজন হয় না, শুধু একসাথে থাকার প্রয়োজন হয়। সে যে লড়াই হোক না কেন, যে কোনো প্রেক্ষিতেই হোক না কেন, তার একটাই উপায়, নিজের কাছে সৎ থাকা এবং যারা সাহায্য চাইছে, যাদের দরকার আমাদের, তাদের পাশে গিয়ে দাঁড়ানো।

একটু আগেই ফেলে আসা সময় নিয়ে কথা বলছিলাম। সময়ের সাথে সাথে বেশ অনেক কিছুই বদলায়, বয়স, ট্রেন, স্টাইল সবটাই, কিন্তু হারায় কি? আচ্ছা, এই ফ্যাশন ট্রেন্ড আসলে কি? কারণ ভেবে দেখুন, যা একদিন সেকেলে ছিল, 10 বছর পর বা 20 বছর পর সেটাই হয়ে গেল ভিন্টেজ, অর্থাৎ স্টাইলের আর এক বিশেষ দিক। মায়ের আলমারির তাঁতের শাড়ি, বাবার বড় ফ্রেমের চশমা সব ফিরে এলো, বড় দাদুর লাঠির আকারে দেখতে ছাতা সেও এখন ট্রেন্ডি, সব ফিরে আসে, এসেওছে। এই একটা সময় ঢিলা ঢালা প্যান্টের চল ছিল, তারপর এলো বডি হাগিং, এখন আবার আমরা ফিরে গেছি সেই পুরনো স্টাইলে, বেলবটস, শাড়িতে চওড়া পাড়, বড় টিপ, জামা কাপড়ে পলকা ডটস বা ফ্লেয়ার প্যান্টস, এই সব কিছুতে। কারণ ট্রেন্ড মরে না, ঘুমিয়ে বিশ্রাম নেয় হয়তো, তারপর তার ক্লান্তি কেটে গেলে আবার বাজারে নেমে পড়ে। আর আমরা যখন নিজেদের হারিয়ে ফেলি, তখন ওদের হাত ধরেই আবার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। দাদুর ঘড়ি, ঠাকুমার তালপাতার পাখা, গ্রামোফোন, ক্যাসেট, মা ঠাকুমার হাতে বানানো পিঠে, সব কিছুকে আগলে নেই আর নাম দেই এস্থেটিক্স বলে। কারণ আমরা নতুন সব কিছুতে যখন ক্লান্ত হয়ে যাই, ফিরে যেতেই হয় পুরাতনে, কারণ ওতে গল্প আছে, স্মৃতি আছে, মুহূর্ত আছে, ফেলে আসা দিনগুলো আছে। ফেলে আসা দিনের কথা এতই যখন হলো, তাহলে ফেলে আসা দিনের গান হোক। প্রথম গান মান্না দের কণ্ঠে, তারপর শচীন দেব বর্মণ।

বিজ্ঞান, প্রযুক্তি এসব এখন অনেক উন্নত, তাই প্রতি মুহূর্তে আমাদের মনে হয় যে আমরাও তো অনেক বেশি এগিয়ে, অতীতের থেকে কত উন্নত, সক্ষমতা অনেক বেশি আমাদের। কিন্তু তবুও দেখুন, ঘুরতে যাওয়ার জন্য ছুটে যাই রাজস্থান, গুজরাট, অজন্তা, ইলোরা, আরও নানান জায়গা। কেন? ইতিহাসকে খুঁজতে। আর গিয়ে তাজ্জব হয়ে যাই। এস্থেটিক্স কাকে বলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের। হাতের কাজ এমন যা আজ মেশিনও কতখানি করতে পারবে তা সন্দেহ আছে। অস্ত্রগুলোর ওজন দেখলে মনে হবে এত ক্ষমতা কি করে হতো কারোর পক্ষে এটা তোলার, আবার তুলে সেটা নিয়ে যুদ্ধ করার। এদিকে আমাদের বিজ্ঞান তো আমাদের শক্তিশালী হওয়ার জন্য নানান রকমের সাপ্লিমেন্ট, প্রোটিন পাউডার, মেডিসিন, জিম ফ্যাসিলিটি এইসব দিয়েই রেখেছে, তাও হেরে যায় ইতিহাসের কাছে। তাই নতুন জিনিসের থেকেও দাম বেশি হয় অ্যান্টিকের। তাহলে কি ইতিহাস মানেই শুধু ফেলে আসা দিনের কথা, নাকি ফেলে আসার ছলে যা হারিয়ে এসেছি সেগুলোকে ফিরে পাওয়ার জন্য একটা রাস্তা? কারণ এই কথা মানে যা হয়ে গেছে তা ভুলে যা, এই কথা মানে কিন্তু অনেকখানি আমাদের নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা। হ্যাঁ, ভুলে যাওয়া মানে সেটা খারাপ স্মৃতি ভুলে যাওয়া, কারণ মনে রাখা মানে শুধু ভালোটা মনে রাখবো, আর খারাপ স্মৃতিকে মনে রেখে নিজেদের দোষারোপ করা বা কষ্ট পাওয়া সেটা নয়। ভালোটাকে নিয়ে যেমন এগিয়ে যেতে হয় তেমনই খারাপ ফেলে আসাগুলো শেখায়, জীবনের পাঠ পড়ায়। তাই ফেলে আসা সবটাই খুব কাছের, সবটাই হারিয়ে পাওয়া।

ফিরে আসলাম আড্ডা একটা ছোট্ট গানের পরেই, কারণ কথা বলতে বলতে বেশ শেষের দিকেই চলে এসেছি আমরা। আর এই আজকের হারিয়ে পাওয়ার আড্ডায়, হারিয়ে পাওয়া, হারিয়ে যাওয়ার কথা কানে এলেই সবার প্রথমে আমাদের যেই মুহূর্তের কথা মনে পড়ে সেই কথাটা আড্ডার একেবারে শেষেই বলছি। প্রিয় মানুষ হারানো, তাই তো? জীবনের সব থেকে কঠিন সত্য, চরম সত্য, মৃত্যুর কাছে হারানোর কৈফিয়ত অন্যরকম, কারণ তা আমাদের হাতে থাকে না, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তাই মেনে নেই, কষ্ট হয়, সামলে উঠি, কিন্তু মেনে নিতে পারি না ইচ্ছাকৃত চলে যাওয়াগুলোকে। আমার সঙ্গে থাকা মানুষ অন্য কারোর সঙ্গী হয়ে ওঠাকে। এবার এই সঙ্গীর সংজ্ঞা যে কোনো রকম হতে পারে, বন্ধু, আত্মীয়, ভাই, বোন, দাদা, দিদি, কাজের বন্ধু বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী। কিন্তু এই হারিয়ে ফেলার পর কি যে মাথায় চেপে বসে, বা শুধু হারিয়ে ফেলার পর বলে নয়, না পাওয়ার পর, আশেপাশে যাদেরই সেই সঙ্গী আছে তাদের ওপর নিজেদের হতাশা চাপিয়ে ফেলি। আর অজান্তেই আমাদের মধ্যে জন্মাতে থাকে ঈর্ষা। আমরা প্রিয়জনের সঙ্গ না পেলে আমরা অন্যেরটা দেখে ঈর্ষান্বিত হতে থাকি। বা অনেকে যারা জীবনসঙ্গী খুঁজে পায়নি বা পায় না, তারাও কেমন যেন একটা আঙুর ফল টক মনে করে অন্যদের অনুভূতিগুলোকে দমাতে থাকে। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের একটা জিনিস মানতেই হবে, আমরা জীবনে সবাই সব কিছু পাই না, কিন্তু কেউ কিছুই পায় না তা অসম্ভব। এবারে এই না পাওয়ার মধ্যেই থাকুক না হয় এই সম্পর্কগুলো, সবার জীবন সঙ্গী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বা খুব কাছের বন্ধু নাই বা থাকলো, ভগবান কাউকে সবটা আর কাউকে কিচ্ছু না এরকম করে কখনোই পাঠান না। সমস্যাটা আমাদেরই তৈরি হয় যে আমরা অন্যের পাওয়াটা দেখতে পাই আর নিজেদের না পাওয়াটা। সবার পাশে জীবনসঙ্গী হিসেবে হাত ধরার মতন কেউ নাই বা থাকলো, একটু ভালো করে হিসেব করে দেখবেন আপনার হাত ধরার মতো আপনার বেশ কিছু বন্ধু আছে, কাজের জায়গায় বেশ কিছু সহকর্মী আছে, বা ভাই বোন দাদা দিদি আছে, মা বাবাও হয়তো আছে। একটু উপলব্ধি করলে আমরা বুঝতেই পারবো কখনো তারা আমাদের হাতটা এতটাই শক্ত করে ধরে রেখেছেন যে আমরা জীবনসঙ্গীর অভাব বুঝতেই পারছি না। এই যাদের রাস্তায় হাত ধরা দেখে আপনি বা আমরা ঈর্ষাবোধ করছিলাম, বা হয়তো সামনাসামনি বোধ করিনি কিন্তু মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা তৈরি হচ্ছিল বা আফসোস তৈরি হচ্ছিল, জেনে দেখবেন তাদের জীবনে কত না পাওয়া আছে। আর সেই না পাওয়ার বিচারে আমি আপনি যা পেয়েছি তা পাহাড় প্রমাণ। তাই ভালোবাসা টিকে থাকুক, তারা সবাই ভালো থাকুক, আমাদের ভালো লাগা, আমাদের ভালো থাকা কোনোদিনই অন্যকে খারাপ দেখে, অন্যকে দেখে ঈর্ষান্বিত হয়ে হতে পারে না, বা অন্যের জীবনে ভাঙন সৃষ্টি করে আজ অবধি এই পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারেনি। যাদের এমনটা মনে হয় তারা কখনো যদি একবার কারোর সম্পর্কে ভাঙন না এনে সম্পর্ক গড়ে দিয়ে দেখেন, দেখবেন সারা জীবন আপনি সেই মধুর আবেশ নিজের মধ্যে উপলব্ধি করতে পারবেন। আমার জন্য বেশ কিছু মানুষ ভালো আছে, একসাথে আছে, আমি কিছু মানুষের ভালো থাকার কারণ, এর চেয়ে গর্বের, এর চেয়ে ভালো থাকার বোধ সত্যি আর কোনো কাজ হয়তো আমাদের এনে দিতে পারবে না। আমরা কোনো সম্পর্ক, কোনো স্বার্থ ভুলেই যখন একে অন্যের জন্য বাঁচতে পারব, সেটাই আমাদের জয়, সেটাই আমাদের প্রেম, সেটাই আমাদের হারিয়ে পাওয়া।

হারিয়ে পাওয়ার গল্প বলতে বলতে একদম সময়ের শেষে চলে এসেছি আমরা। মনের মতো গান আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি মৈত্রীবন্ধু বৃষ্টি আপনাদের সাথে, আর আমাদের সাথে আড্ডার সঙ্গে ছিল আজ আমাদের হারিয়ে পাওয়ারা। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, তাতে আমাদের প্রত্যেক দিনের এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট কিছু পোস্ট থাকে, ফেসবুক পোস্ট। সেই পোস্টে গিয়ে কেমন লাগছে জানাতে পারেন, বা আপনার আজকের এই আড্ডার পর যদি এমন কোনো হারিয়ে পাওয়ার কথা মাথায় আসে সেটাও লিখে জানাতে পারেন। হয়তো এমন ভালো লাগলো যে মনে হলো সবাইকে শোনাই, সেরকমও হতে পারে। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এই কথোপকথন থাকবে, গান থাকবে, আড্ডা থাকবে, আর এই সব কিছুই আমাদের বাঁচিয়ে রাখে খারাপ সময়গুলোর মধ্যে ভালোটাকে মনে করে নিয়ে, হারিয়ে যাওয়ার পরও পাওয়াগুলোকে মাথায় করে নিয়ে এগিয়ে যেতে। আজকের আড্ডা এখানেই শেষ করছি, আবার আড্ডা হবে, গান হবে, কথা হবে অন্য একদিন। ততক্ষণের মতো টাটা।

শুনছিলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। আজকের রামধনু অনুষ্ঠানের প্রথম নিবেদন নজরুলগীতি, শিল্পী উৎপল উপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়। রামধনু অনুষ্ঠানের পরবর্তী নিবেদন শ্যামাসঙ্গীত, শিল্পী সৃজনী চক্রবর্তী।

0: শুনলেন শ্যামাসঙ্গীত, নিবেদনে ছিলেন সৃজনী চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন সংগ্রহশালা থেকে। আজকের এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, আজ দ্বিতীয় পর্ব।
2: মজুমদারের সঙ্গে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করছি। এর আগের দিন আমরা কথা বলছিলাম আপনার প্রচার সচিব হিসাবে আপনার যে ভূমিকা, পুথিকে আপনি যেভাবে ডিজাইন করেছিলেন, পাবলিসিটি ডিজাইন করেছিলেন, তো আপনার নিজের ছবির পাবলিসিটি ডিজাইন কি আপনি বরাবর নিজে করে এসেছেন?
3: না, বরাবর নয়, শুরুর দিকে যখন চাওয়া পাওয়া হয়, স্মৃতির কোথাক হয়, কাঁচের স্বর্গ হয়, পলাতক, বালিকাবধু, এরকমভাবে কিছুদিন আমি করার পরে আমি দেখলাম যে আমার অন্য ছবির কাজের সঙ্গে পাবলিসিটির কাজটা ক্ল্যাশ করছে, মানে আমি সময় দিয়ে উঠতে পারছি না। তখন আমি কী করলাম, আমার ছবির লোগোগুলো আমি করতে শুরু করলাম, আর মাঝে মাঝে এক একটা লেআউট। এখন প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটাই আমার পাবলিসিটির ব্যাপারে, সমস্ত জিনিস ওই লোগোর বাইরে আর কিছুই করা সম্ভব
2: করে ওঠেন না। কিন্তু তখন পাবলিসিটির ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো করেছিলেন, যে আপনি মানে যেটা তার আগে অবধি চালু ছিল না টালিগঞ্জের ছবির ক্ষেত্রে, যে আপনি একেবারে পেশাদার শিল্পীদের ব্যবহার করেছিলেন, যেমন সমীর সরকার বা পূর্ণেন্দুপতি, এরা আপনার সঙ্গে কাজ করছেন, এই এই ভাবনাটা কীভাবে এসেছিল আপনি তখন?
3: ব্যাপারটা হচ্ছে আমার এই ছায়াছবির প্রচারের যে ডিজাইন সেগুলো দেখে আমার মনে হচ্ছিল বড্ড একঘেয়ে হচ্ছে, একঘেয়ে হচ্ছে মানে চিন্তার দিক থেকে, লেআউটের দিক থেকে, মানে কোনো নতুনত্ব বলতে আর কিছু নেই। আর আমি একটা জিনিস বরাবর বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষকে নতুনত্ব যতটা টানে অন্য কোনো ফ্যাক্টর অতটা চট করে টানতে পারে না। তো আমি ওই এরপর একটা ছবির প্রচারের দায়িত্ব আমার পরে এসে পড়লো, সেটা হচ্ছে বাংলা ভার্সন সাহেব বিবি গোলাম। সেই বাংলা ভার্সন সাহেব বিবি গোলামের পাবলিসিটিতে আমি একই সঙ্গে অনেকগুলো জিনিস করার চেষ্টা করলাম, যেমন আমি সমীর সরকার

0: বিখ্যাত আর্টিস্ট, তাকে আমি অনুরোধ করলাম যে ডিজাইনস গুলো করে দিতে, প্রেস লেআউট।
1: যেহেতু কলকাতার একটা পুরনো কলকাতার একটা ব্যাপার ছিল
0: দূর থেকে যাতে বোঝা যায় যে মানে পেছনে একটা পিঙ্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে ওই ওয়াশ ড্রয়িং এর মতো করে, মানে আমাদের এখানে তো পোর্ট্রেটের উপর খুব বেশি নজর দেওয়া হয়, আর সাহেবের গোলামে অনেক আর্টিস্ট ছিলেন, তো পোর্ট্রেট দিয়ে শেষ করা যাবে না। আমি তার বদলে থিমটাকে প্রজেক্ট করার চেষ্টা করলাম, হ্যাঁ, কতগুলো তাস তার সাহেবের গোলাম, কিংবা কতগুলো সিম্বল, যেমন ধরুন একটা ভালো গড়গড়া ভালো ইয়ে, মানে এক একটা সিম্বল ধরে ধরে ধরে কাজ করতে পারবে,
1: মানে ওই বাবু সংস্কৃতি সেই জায়গাটা থেকে।
0: তো এটা দেখলাম খুব এফেক্টিভ হলো আর কি, আমার মনে আমারও খুব আনন্দ হয়েছিল কাজটা করে। পূর্ণেন্দু পত্রী তখন তিনিও নাম করতে শুরু করেছেন, তো আমরা যখন প্রথম ছবি করি চাওয়া পাওয়া, তো একটা সূত্রে তার সঙ্গে আমার আলাপ ছিল, মানুষ হিসেবেও আমি মনে করতাম যে একটু তার নিজস্ব স্ট্রং মতামত ছিল কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আমি ওকে অনুরোধ করি যে আমাদের টাইটেল কার্ডটা কি আপনি একটু লিখে দিতে পারবেন, দেবেন, তো উনি এক কথায় রাজি হয়ে যান, যাওয়ার পর টাইটেল কার্ড।
1: সেই অর্থে বোধহয় মানে সিনেমার জন্য কিছু করা বোধহয় পূর্ণেন্দুপতি বোধহয় এটাই প্রথম
0: আমার যতদূর মনে হয়।
1: চাওয়া পাওয়ার প্রসঙ্গ যখন উঠলই, চাওয়া পাওয়া আপনারা করছেন মানে তরুণ মজুমদার নন, আপনারা ওটা করছেন যাত্রীকের ব্যানারে, এই যে যাত্রিক, এই যাত্রিকটা কিভাবে তৈরি হলো?
0: আমি তো বললাম যে আমি যখন শ্রীমতী পিকচার্স অর্থাৎ কানন দেবীর ইউনিটে জয়েন করি, তখন আমি ছিলাম সব থেকে সর্বকনিষ্ঠ অ্যাপ্রেন্টিস, আর আমার উপরে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, দিলীপ মুখোপাধ্যায় আর শচীন মুখোপাধ্যায়। আমি শুনে অবাক হবেন, আমি 5 বছর ওখানে আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করেছি এবং তারপরে একেবারেই ডিরেক্টর হয়ে,
1: মানে একদম অ্যাপ্রেন্টিস থেকে সরাসরি
0: আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার হওয়া হয়নি। তো আমরা আমাদের আমরা বন্ধুত্ব আমাদের ভিতরে এক ধরনের ছিল, তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা গ্রুপ তৈরি করে যাত্রিক তার নাম দিলাম, আমরা ছবি করব।
1: এটা একটা মানে আমি একটু ইন্টারাপ্ট করি বলছি, এই দল বেঁধে সিনেমা বানানোর কথাটা মাথায় এলো কি করে? এটা কি বিভূতি লাহাদের অগ্রদূতের সাফল্য দেখে?
0: অনেকটা অনেকটা অগ্রদূত বিভূতি লাহা, তারপরে অগ্রগামী যেটা সরোজ দেরা করেছিলেন আমাদের ঠিক আগে, এইরকম আমরা মনে করি আমরা একসঙ্গে কাজ করব।
1: এখানে আমি এই প্রসঙ্গটা ভেতরে যাওয়ার জন্য যেটা জিজ্ঞেস করছি যে সিনেমাতে তো একটা অথরশিপের ব্যাপার থাকে, মানে যতই কম্পোজিট আর্ট হোক, টিম ওয়ার্ক হোক, মানে একা এবং কয়েকজনের ব্যাপার সিনেমাটা, মানে একজন ডিরেক্টর এবং তার সঙ্গে তার সহকারীরা, তো সেটা তিনজনে মিলে হয়,
0: এই অসুবিধাটা বুঝতে আমার কিছু সময় লেগেছিল। এই অসুবিধাটা কিন্তু খুব খাঁটি যে অনেক জিনিস আছে তো যেগুলো বোঝানো যায় না, এমনকি আপনার ঘনিষ্ঠ সহকর্মীদের আপনি বোঝাতে পারবেন না যে এটা এরকম করলে এরকম হতে পারে, একটা সিক্সথ সেন্সের মতো কাজ করে, সেগুলো বোঝানোর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল। আর আমাকে প্রথম এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে প্রডিউসার ভদ্রলোকের হয়ে আমি পলাতক করেছিলাম, আসলে তার নাম হচ্ছে ভি শান্তারাম, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে একজন অসাধারণ প্রযোজক পরিচালক। তো উনি যে কোনো কারণ হোক আমাকে খুব ভালোবাসতেন, আমাকেই ছবি করার জন্য ডেকেছিলেন। তা আমি যখন বললাম যে ছবি আমি করবো কিন্তু নাম থাকবে যাত্রীকের, উনি কিছুতেই রাজি হননি গোড়ার দিকে। তারপর আমি ওকে বোঝালাম যে আপনার কি ক্ষতি হচ্ছে, আপনি যা আমাকে রেমুনারেশন দিতেন সেটাই যদি আমরা তিন ভাগে ভাগ করে নিই এবং আমার নামের বদলে যদি যাত্রিক নামটা থাকে, উনি সেসবটি মেনেছিলেন কিন্তু আমাকে বলেছেন তরুণ এই ফিল্ম মেকিংটা কিন্তু এরকম দল বেঁধে কাজ করার ব্যাপার না।
1: আপনি দল বেঁধে শুরু করেছিলেন কেন, মানে তখন জাস্ট এটা
0: তখন আমরা বুঝতে পারিনি যে পরে এই অসুবিধাটা হবে
1: এবং ভেঙে গেল কেন,
0: ভেঙে কিন্তু কোনো বিরোধের মধ্যে দিয়ে এটা ভাঙেনি। যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই ছবি তৈরি করতে করতে আমাদের তৃতীয় যে ছবি কাঁচের স্বর্গ, সেটা যখন করি চিত্রনাট্য এবং গল্পটা আমার, গল্পটা আসলে একটা খবরের কাগজের সংবাদ থেকে তোলা।

0: সেটাকে বাড়িয়ে এটা করা। তো তখন মানে নায়কের খোঁজ পড়ে এবং অনেক নায়কের কথা ভাবা হয়, উত্তমের কথাও ভাবা হয়, কিন্তু উত্তম এই রোলটা দেখে পরে বলেন যে আমার কাছে একটু বেশি শুকনো শুকনো লাগছে, ড্রাই লাগছে রোল। তা আমি তৎক্ষণাৎ ওই ভাবনা ছেড়ে দিই। তারপরে একদিন হঠাৎ আমার মনে হয় যে আমাদেরই সঙ্গে দিলীপ মুখোপাধ্যায় যিনি আছেন ওকে দিয়ে চেষ্টা করলে কেমন হয়। তো বেশ কিছু বাধা হয়েছিল, কিন্তু আমার যে প্রযোজক তাকে ধন্যবাদ দিতে হবে, তিনি এক কথায় রাজি হয়ে যান।
1: হঠাৎ আপনার মনে হলো কেন, দিলীপ মুখোপাধ্যায় তো তার আগে অভিনয় করেননি
0: বা উনি ওর একটা বলার চলার ধরন ছিল, বুঝতে পারছেন, সব জিনিস অভিনয় করে দেখাতে হয় না, মানে দেখাবার প্রয়োজন হয় না।
1: আপনি ওটাকে দেখে চরিত্রের সঙ্গে কোথায়?
0: হ্যাঁ, আমি আসলে একদিন ভারতীয় সিনেমার চারতলার উপরে আমাকে একটা ঘর দেওয়া হয়েছিল যেখানে বসে আমি চিত্রনাট্য লিখতাম, খুব নিরিবিলি ঘর। একদিন বিকেলে চা খাবার জন্য দোতলায় আসছিলাম, এমন সময় দেখলাম দিলীপবাবু দোতলায় ম্যানেজার যিনি আছেন তার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, কার সঙ্গে কথা বলছেন। আমি টপ থেকে ওকে দেখে হঠাৎ আমার মনে হলো আচ্ছা এই কে করলে কেমন হয়, তার আগে কিন্তু আমার কাছে ব্যাপারটা অকারি করেনি। তখন আমি আমার প্রযোজককে বলি, শ্রী অমরনাথ, তিনি বললেন আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকে নিন। এই দিলীপবাবুর আগমন, এবং ওই ছবিতে দিলীপবাবুর যথেষ্ট সুনাম হয়, সুনাম হবার ফলে উনি অভিনয়ের দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, ন্যাচারাল ওর মনে হয়েছিল যে আমার পরিচালনার থেকে অভিনয়টাই হচ্ছে আমার চায়
1: নিজের ক্ষেত্র আর কি।
0: হ্যাঁ, তো এই এই করে ডিসইন্টিগ্রেশনটা শুরু হয়।
1: তাহলে আপনারা দুজনে তো করতে পারতেন,
0: দুজনে হয়নি, তার কারণ হচ্ছে যে দিলীপবাবু যখন ওখানে চলে গেলেন তখন শচীনবাবু মনস্থির করতে পারলেন না। হ্যাঁ, উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে দেখি ইত্যাদি ইত্যাদি। এবং এমনকি যখন আমাদের ইউনিট ভেঙেও গেছে তখনও পলাতক ছবি তৈরি হচ্ছে এবং পলাতকের টাইটেল কার্ডের যাত্রীকের নামই গেছে, তারপর আমি যখন দেখলাম যে এটা আর থাকবার নয়, থাকবে না, তারপরে ছবি আলোর পিপাসা থেকে আমি আমার নিজের নাম ব্যবহার করতে
1: শুরু। এখানে কোনো ভুল বোঝাবুঝি বাস্তবের প্রয়োজনে ঘটনা ঘটলো, ভাঙাভাঙি গল্প ছেড়ে আমরা যদি একটু গোড়ার দিকে বা গোড়ার দিকে যাই আর কি, মানে আপনাদের প্রথম ছবি চাওয়া পাওয়া, এটা তো সেই সময় উত্তম সুচিত্রার রান অফ দ্য মিল যে ধরনের ছবি হয় সেরকমই, মানে আপনি যেটা বলছিলেন এর আগে আপনি পাবলিসিটি ডিজাইনের ক্ষেত্রে যে অন্যরকম করার কিছু, মানে যে কোনো কিছু অন্যরকম করতে হবে, তো এই আপনাদের প্রথম ছবির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু
0: আমি দাবি করতে পারি না যে এর ভেতরে নতুনত্ব কিছু ছিল। আসলে আজকে বলি এই গল্পটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা, এবং পরবর্তীকালে আমি টের পাই যে এটা একটা হলিউডে প্রায় এইরকম থিম,
1: রোমান হলিডে সঙ্গে,
0: রোমান হলিডে নয়, ইট হ্যাপেন্ড ওয়ান নাইট বলে ছবিটির সঙ্গে অনেকটা মিল আছে। তখন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় অসম্ভব সফল চিত্রনাট্যকার, আচ্ছা উনি লিখেছেন ওটা করেছি, পরের ছবিতে ওইটা যাতে না হয় সেই জন্যে চেষ্টা করেছি। এই সময় ছবি বিশ্বাস, ছবি দা আমরা বলতাম, উনি একটি এক্সারসাইজ খাতা আমাকে দিলেন, দিয়ে বললেন যে মেদিনীপুর থেকে মালবিকা রায় বলে একটি মেয়ে সে একটি গল্প লিখে পাঠিয়েছে, এতে লেখা আছে সেটা, তো এবার পড়ে দেখিস তো কেমন লাগে। তো সেটা পড়ে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, কিন্তু এটাকে একটু বদল করতে হবে। এবং তখন আমার সঙ্গীরা কখনোই এটা বিশ্বাস করতেন না যে পরিচালকদের চিত্রনাট্য লেখা উচিত।
1: আচ্ছা, মানে এটাও একটা ভাবনা তফাৎ বলা যেতে পারে।
0: তখন সেটা প্রেমেন্দাকে দেয়া হলো, প্রেমেন্দ্র মিত্র।
1: আচ্ছা,
0: তারপরে তার থেকে ছবি হয়, যদিও সেই চিত্রনাট্যে অনেক কিছু কাটাকাটি করতে হয়। সেই সময় আমি আপন মনে এই কাঁচেশ্বরের চিত্রনাট্য লিখছিলাম।
1: আচ্ছা, মানে যখন স্মৃতিটুকু
0: তখন আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমাকে যদি পরিচালক হিসেবে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে পরে চিত্রনাট্য আমাকে নিজেকে লিখতে হবে। তো এইভাবে কাঁচের স্বর্গটা হয়
1: না। এখানে আমি স্মৃতিটুকু ঠাকুর প্রসঙ্গে একটু বলতে চাইছি, মানে আপনারা যেটা বললেন যে প্রথম যে ছবিটা সেটা মোটামুটি রান অফ দ্য মিল ছবি, কিন্তু সেখানে হয় কিন্তু আপনার প্রথম ছবি তো চাওয়া পাওয়াতে যথেষ্ট বক্স অফিস সফল ছবি, তো সেক্ষেত্রে যেটা হতো তখনকার দিনে যে পরের ছবিতে ওই সাকসেস ফর্মুলাই রিপিট করা হতো, তো আপনি সেটা না করে আপনারা স্মৃতিটুকু থাকতো সেই অর্থে ফর্মুলার খানিকটা বাইরের দিকে আর ছবি,
0: ফর্মুলার খানিকটা বাইরের দিকে আবার খানিকটা ভেতরের দিকেও বটে, তার কারণ ওতে সুচিত্রা সেন উত্তম নেই, সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র।
1: মানে এই এই সাহসটাকে আপনারা পেলেন কি করে? মানে উত্তম সুচিত্রা জুটি ভেঙে সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র, তার সঙ্গে আবার অনিল চ্যাটার্জি এবং অসিত বরণ।
0: আসলে বলি যে অন্যায় হলো মাঝে মাঝে একটু সারা জীবনে কোনো কোনো জায়গায় একটু একটু সাহস হয়তো দেখাতে পেরেছি, সেটা আরও বেশি প্রকাশ হয়েছে তারপরের ছবি কাঁচের স্বর্গতে, যেখানে একেবারে নায়ক নতুন, নায়িকার কোনো নাম নেই এবং তাদের চারপাশে চরিত্রাভিনেতা অনেক আছে, তাদের অনেক নাম আছে, তাদের দিয়ে এমন একটা বিষয়বস্তু যে বিষয়বস্তুর একটা অসম্ভব মানবিক আবেদন আছে, মানে অর্থাৎ আস্তে আস্তে ফর্মুলা থেকে সরতে সরতে নিজেদের জোরের জায়গাটা, নিজের জোরের জায়গাটা আমি খুঁজে পাবার চেষ্টা করলাম, যে মানবিক আবেদন আছে এবং ব্যাপারটা ভেতরে নতুনত্ব আছে। আপনি হয়তো এটা স্বীকার করবেন যে কাঁচের স্বর্গের ক্ষেত্রে বোধহয় এই দুটোরই কিছু কিছু ছিল।
1: মানে আমরা কি এই কথাটা বলতে পারি যে তরুণ মজুমদার নামে চলচ্চিত্রকার ভদ্রলোকটি যে ভবিষ্যতে টালিগঞ্জের চেনা চালু স্টার সিস্টেমকে আর পাত্তাই দেবেন না, তার সলতে পাকানোর পর্বটা কাঁচের স্বর্গ থেকেই শুরু হয়েছিল?
0: হ্যাঁ,
1: আপনি তো সেই অর্থাৎ স্টার সিস্টেম আপনার তো দরকারই হলো না, আপনার প্রথম ছবিতে উত্তম সুচিত্রা, দ্বিতীয় ছবিতে উত্তম কুমার নেই সুচিত্রা সেন, আর তৃতীয় ছবিতে তো কেউ নেই, তারকাই নেই,
0: কেউ নেই, এবং চতুর্থ ছবিতে সেটা আরও ইয়েতে গেল, যে সেটা আমার পরে আসছি যে অনুপকে নিয়ে যখন আমি
1: আমি আমি এই প্রসঙ্গটাতেই যাচ্ছি যে মানে চতুর্থ ছবিতে গেল যে আপনার পলাতকের নায়ক হচ্ছেন অনুপ কুমার, মানে যার সেই অর্থে নায়ক নায়ক ব্যাপারটার সঙ্গে তিনি যান না, মানে তার যে ইমেজ তার আগে অবধি তার ছবিতে যে ইমেজ, মানে তিনি কমেডি কমেডিয়ান হিসেবে তখনও সেইভাবে স্বীকৃত নন আর কি,
0: মাঝারি মাপের কমেডিয়ান,
1: হ্যাঁ, মানে চরিত্র অভিনেতার কোনো জায়গা তখনও তৈরি হয়নি, তো মানে উনি তো পরীক্ষিতই ছিলেন না, তো আপনি মানে ওনাকে নায়ক করবেন এই সাহসটা আপনি কি করে পেলেন আর কি?
0: সাহস নয়, এটা আমি চিত্রনাট্য লিখতে লিখতে আংটি চট্টোপাধ্যায়ের ভাই, এটা মনোজ বসুর গল্প, সেটাকে যখন চিত্রনাট্য আকারে আমি বাড়াতে থাকি তখন প্রতিটি মুহূর্তে আমার অনুপের কথা মনে পড়েছে। এই ছবিটা হচ্ছে একটি ইমপারফেক্ট হিরোকে নিয়ে কাজ করা, মানে এমন একটা নায়কের চরিত্র যে কোনো অর্থেই পারফেক্ট নয়। আমাদের তখন তো নায়কের কি ইমেজ ছিল, সে পড়াশোনায় ফার্স্ট হয়, সে দারুণ খেলতে পারে, খুব ভালো গান গাইতে পারে, সর্ববিদ্যা বিশারদ। আমি চাইলাম যে এমন একটা চরিত্র যার ভেতর গুণও আছে দোষও আছে, দোষে গুণে মানুষ, তার চেহারাটা গড়পড়তা বাঙালির চেহারার মতো, মেটে খাটো, নায়কের মতো চেহারা নয়, তার আচার ব্যবহারও সেই রকম, সে অনেক জিনিস করছে যে জিনিসগুলো নায়ক হলে পরে তার করা উচিত নয়, অনেক ভুল করছে, অনেক মানুষকে ব্যথা দিচ্ছে, আবার পরে তার জন্য নিজে ব্যথাও পাচ্ছে। আস্তে আস্তে আমি সরলীকৃত জীবন থেকে আস্তে আস্তে সরে সরে আমার মতো করে জীবনটা যে তার থেকেও অনেক বেশি জটিল, মানুষ এক পথে যেতে চায় অন্য পথে চলে যায় এবং তার জন্য তাকে তার প্রাইজ দিতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমি আমার মতো করে খুঁজতে শুরু করলাম, এইটুকুই বলতে পারি। কতটা পেরেছি না পেরেছি সেটা সম্পূর্ণ অন্য কথা, খুঁজতে অন্তত শুরু করলাম। তো এই পলাতক থেকেই আমার ইমপারফেক্ট হিরোর কনসেপ্টটা আমার মাথার ভেতর খুব বসে গেল, যে বেশিরভাগ দর্শক যে আমাদের তাদের বেশিরভাগই তো ইমপারফেক্ট, আমি নিজেও তো ইমপারফেক্ট, কত জিনিস আমার নেই, তো সুতরাং এদের কথা বললে পরে দর্শকদের মন থেকে একটা সঙ্গে সঙ্গে তার জবাব আসবে।
1: যেটা আমি একটু যদি ইন্টারাপ্ট করি, মানে আমরা তো জেনারেলি জেনে থাকি যেটা হচ্ছে যে ইচ্ছা পূরণ, দর্শক নিজে ইমপারফেক্ট কিন্তু সে পর্দায় যে নায়ককে দেখতে চায় সে সর্বগুণ সম্পন্ন হবে, এই ইচ্ছা পূরণটা যত ভালোভাবে ঘটবে বক্স অফিস সাফল্য তত বেশি আসবে। এই যে উল্টো রাস্তাতে আপনি যেতে পারলেন আবার একই সময়ে আপনি কিন্তু ভীষণভাবে সফলও হলেন, এই এই কেমিস্ট্রিটা কীভাবে ঘটবে?
0: প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন থিওরি হিসেবে আমি সেটাকে কোনো মান্যতা দিই না, যে হিরো হলে পরেই তাকে এই এই এই হতে হবে এবং হিরোর চরিত্রে যদি কিছু খামতি থাকে তাহলে পরে সেটা একটা কী বলবো, সেটা একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেল, আমি মানি না। কারণ আপনি লক্ষ্য করবেন অনেক বছর পরে আমি যখন আমি মাঝে মাঝে এটা করেছি কিন্তু অনেক বছর পরে আমি যখন দাদার কীর্তি করি, দাদার কীর্তির যে নায়ক সেও কিন্তু সর্বগুণ সম্পন্ন নয়, সে আরম্ভই হচ্ছে সে পরীক্ষাতে ফেল করে, পরীক্ষাতে ফেল করে যায়, তার জন্যে সে বাবার হাতের একটি চর খেয়ে সে পশ্চিমে স্থানান্তরিত হয়, এবং শেষ অবধি যেটা কি রিভিল্ড হয় সেটা হচ্ছে সে শেষ অবধি এটা রিভিল্ড হয় যে সে পরীক্ষাতে কোনো মেডেল পায় না বটে, কিন্তু ঈশ্বর

0: তার হৃদয়ের ভেতর একটা সোনার মেডেল রেখে দিয়েছে।
1: হ্যাঁ, আমি আমি যেটা বলছি যে তার মানে যে এই যে চালু যত কতগুলো যে ধারণা রয়েছে আমাদের, যে আমার যদি নায়ককে নায়কের মতন না হয় তাহলে ছবি চলবে না, এই এই ধারণাটা ভাঙার সূত্রপাতটা আপনি পলাতক থেকে শুরু করছেন।
0: এই ধারণার ভাঙার সূত্রপাত আমি কাঁচের স্বর্গ থেকে শুরু করেছি, পলাতকে সেটা আরো আরো আরো বেশি করে মানে যাকে বলে ক্লাইম্যাক্সে পৌঁছানো।
1: এবং এই যে অনুপ কুমারকের মতো একজন অভিনেতাকে আপনি মূল প্রোটাগনিস্ট চরিত্র হিসেবে আনলেন, এবং তারপরেও আপনার ছবিতে ঠকি নিতে এসছেন, নিমন্ত্রণে এসছেন, কিন্তু তার আশেপাশে আমরা অনুপ কুমারকে অন্যান্য ছবিতে যেভাবে দেখি আর কি, তার সঙ্গে একদম যায় না। মানে আপনি এইভাবে ভাবছেন কি করে, মানে অনুপ কুমারকে দিয়ে যে এইগুলো করিয়ে নেওয়া যেতে পারে, বা অনুপ কুমারের ভেতরে যে ঠগিনীর ওই চরিত্রটা করার মতো, বা অনুপ কুমার যে তার তাকে আমরা পর্দা নিয়ে যেভাবে দেখে থাকি তার বাইরে যে উনি তার এতখানি স্প্যান ছিল অভিনয়ের, মানে এই আবিষ্কারের জায়গাটা
0: এটা অনেকটা মানে নিজের ধারণা একটা থাকে তো, সেই নিজের ধারণাটাকে পরীক্ষা করার জন্য আমি তার ভ্যালিডিটি পরীক্ষা করার জন্য আমি এটা করেছি। আপনি শুনে অবাক হবেন যখন তিনটে ছবি আমাদের হয়ে গেছে, তিনটেই খুবই জনপ্রিয় হয়েছে, তো উপরন্তু কাঁচের স্বর্গ তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তারপরে পলাতক ছবিতে আমি যখন ঠিকই করলাম যে অনুপ ছাড়া কাউকে আমি নায়কের চরিত্রে নেব না, সেই সময় আমি কিছুদিন কোনো প্রোডিউসার পাইনি। শুধু তাই নয়, আমূল লোকের মুখে মুখে শুনে আমাদের খুবই শ্রদ্ধেয় লোক অসিত চৌধুরী মশাই একদিন উত্তমবাবুকে নিয়ে আমার কাছে এলেন। এখন উত্তমবাবুর সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক, আমরা একটা চিত্রনাট্যটা শুনতে চাই। এখন তখন উত্তমবাবু আবার ছবি প্রোডিউসও করছেন, আমি ভাবলাম বোধহয়রা প্রোডিউসার হিসেবে আসছেন। আমি চিত্রনাট্য পড়ার পরে অসিত বসু খুব ভালো বার্তালো বলে চলে গেলেন, আবার পরে আমাকে টেলিফোন করলেন।
1: এটা কোন সময়টায়?
0: এটা হচ্ছে ঠিক পলাতক 1963-তে হয়, তো এটা 1962-র শেষের দিকে হবে। তো অসিতবাবু এবং উত্তমবাবু দুজনেই প্রোডিউসার, দুজনেই শুনে চলে গেলেন। পরের দিন অসিতবাবু আমাকে টেলিফোন করে বললেন খুব ভালো লাগলো চিত্রনাট্যটা, তবে উত্তম বলছিল যে ওই একটা বিশেষ জায়গা অভিনয় করার ক্ষেত্রে ওর মানে বলছি যে এটি যদি এরকম না হয় একটু এরকম হতো। আমি বললাম যে দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভাবছেন এই চরিত্রে উত্তমবাবু করবেন নাকি? আমি কিন্তু সেটা ভেবে এই চিত্রনাট্য লিখিনি। এই চিত্রনাট্য এমন এক মানে তার হিরো এমন একজন হতে হবে যে দেখতে অতি সাধারণ, যে দেখতে উত্তম কুমারের মতো নয়। আমি যদি ছবি করি তাহলে আমি এরকমই করব। তো যাই হোক, এরপরে আমি পশ্চিমবাংলা থেকে কোনো প্রোডিউসার সেই সময় এগিয়ে আসেননি। ঘটনাচক্রে সেই সময় বম্বে থেকে মিস্টার ভি শান্তারাম তার একজন বিশ্বাসভাজন লোকের মারফত আমাকে খবর পাঠালেন যে তিনি একটি হিন্দি ছবি করবার প্ল্যান করছেন, হাথি মহল বলে, তার জন্য একজন ডিরেক্টর খুঁজছেন, তার জানাশোনা কোনো ডিরেক্টর আছে কিনা, এবং তাকে যেন ইমিডিয়েটলি বম্বে নিয়ে যাওয়া হয়। তো সেই হাতিমহলের ডিরেক্টর হিসেবে আমাকে বম্বে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যাবার সময় শেষ মুহূর্তে পলাতকের চিত্রনাট্যটা বগলদাবা করে আমি গিয়েছিলাম যে আমি একটু ডায়লগগুলোকে আর একটু ঘষামাজা করব। তো প্লেনে আমি সেটাই করতে করতে যাচ্ছিলাম, ওখানে নামবার পরে মিস্টার শান্তারামের সেক্রেটারি আমাকে এসে সোজা মিস্টার শান্তারামের কাছে নিয়ে যান। পলাতকের চিত্রনাট্যটা আমার বাবুলে ছিল, ওখানে গিয়ে অবাক কাণ্ড, উনি বললেন যে ওটা কি তোমার হাতে, এমন যে এটা একটা চিত্রনাট্য বাংলা ছবি, তো বললেন মে আই হ্যাভ এ লুক অ্যাট ইট। আমি এগিয়ে দিলাম, উনি পাতাটা তা উল্টে টুলটে হঠাৎ বললেন যে এটাকে তুমি একটু পড়ে শোনাতে পারো আমাকে, ঠিক সেইভাবে যেইভাবে কিনা তুমি চাইবে যে তোমার আর্টিস্টরা অভিনয় করুন, এবং সাইমালটেনিয়াসলি এটাকে কিন্তু ইংরেজিতে একটু অনুবাদ করে দিতে পারবে। তখন আমার বগলে ওই চিত্রনাট্যটি দেখে উনি বললেন যে এটা কী, এমন এটা একটা বাংলা ছবির চিত্রনাট্য, বললো মে আই হ্যাভ এ লুক অ্যাট ইট। তো আমি এগিয়ে দিলাম, উনি ভালো করে দেখলেন, দেখে বললেন যে তুমি কি এটা আমাকে পড়ে শোনাতে পারো একটু আগাগোড়া, এমনভাবে যে তুমি তোমার শিল্পীদের যেরকমভাবে চাইতে যে অভিনয় করুক সেরকমভাবে, এবং সঙ্গে সঙ্গে তুমি কি এটা একটু ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিতে পারবে। তো স্বীকার করতে কোনো বাধা নেই, এটা খুব একটা হারকিউলিয়ান টাস্ক
1: অবশ্যই, মানে
0: একই সঙ্গে ওটাকে অভিনয় করে পড়া আবার ইংরেজিতে অনুবাদ করা, এই করতে করতে আমি খেয়াল নেই কখন দিন থেকে রাত হয়ে গেছে, মানে ওর অফিসে আমি বসে আছি, এয়ারকন্ডিশন অফিস, বিশাল ঘর, রিমোট কন্ট্রোল ডোর ইত্যাদি।

0: কখন দিন থেকে রাত হয়ে গেছে, আমি পড়ে যাচ্ছি, আমি তো আর চোখ তোলারই কোনো, আমি ওর মুখের দিকেও তাকাবার কোনো সুযোগ পাচ্ছি না। হঠাৎ একটা সময় আমার আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, একটা খসখস খসখস বুঝের। তা আমি তাকিয়ে দেখি যে উনি রুমালটা এরকমভাবে চশমার ভেতর দিয়ে গিয়ে চোখ মুছছেন আর নাক টানছেন, কাঁদছেন উনি।
1: চিত্রনা তো শুনতে শুনতে
0: তো যেই আমার চোখে চোখ পড়েছে, হঠাৎ উনি খুব গম্ভীর হয়ে গিয়ে এক্সকিউজ মি বলে উনি উঠে চলে গেলেন সোজা টয়লেটে গিয়ে। কিছুক্ষণ পরে দেখি যে এসে বললেন যে কন্টিনিউ। এরপরে যখন
1: মানে আপনার ওই ইংরেজি অনুবাদই ওনার ওই আবেগের জায়গাটাতে কোথাও ছুঁয়ে গেছে
0: মনে হয়, কি হয়েছে আমি তো বলতে পারবো না, আমি শুধু এফেক্টটা বলতে পারি। করে যখন শেষ হয়ে গেল তখন প্রায় অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি বসে আছি উল্টো দিকে, উনি বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না, উনি কোনো কথা বলছেন না, আমি তো বলছি না। অনেকক্ষণ পরে উনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে যে ইউ কেয়ারে কাপ অফ টি, তোমরা বাঙালির তো খুব চা খেতে ভালোবাসো। আমি তো বললাম হ্যাঁ। উনি একটা টেলিফোন তুলে মারাঠিতে কাকে কি ইনস্ট্রাকশন দিলেন। ওর স্টুডিও ক্যাম্পাসে 100টা কানেকশন ছিল ইন্টারকম, তো ক্যান্টিনে। তারপরে আবার টেলিফোন করে কাকে আবার মারাঠিতে কি ইনস্ট্রাকশন দিলেন। কিছুক্ষণ পরে দরজায় একটা আওয়াজ হলো, উনি এখান থেকে নব টিপে দরজাটা খুলে দিলেন, তিনজন ওয়েল ড্রেসড ভদ্রলোক মাঝ বয়সী ঢুকলেন। হঠাৎ কোনো রকম ভূমিকা ছাড়াই উনি বলে যেতে লাগলেন, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি কলকাতা থেকে এসছেন, আমার পরের ছবির ডিরেক্টর তরুণ মজুমদার, ইনি হচ্ছেন মিস্টার হাজারে, ইনি হচ্ছেন ডিস্ট্রিবিউশন সেকশনের ইনচার্জ, ইনি মিস্টার অমুক, ইনি মিস্টার তমুক, বলে তিনজনের সঙ্গে আমরা এই ছবিটা আরম্ভ করতে যাচ্ছি ওই মাসে, পুরো টিম বোম্বেতে আসবে, ওই ওই জায়গাগুলো খালি করে দাও। মানে আমাকে চমকে দিয়ে উনি পরপর পরপর পরপর পরপর বলে যেতে লাগলেন। এবং ওই সামনে যে ডিস্ট্রিবিউশন অফিসটা, আই ওয়ান্ট ইট টু বি ভেকেটেড উইদিন 15 days, তখন ওই মিস্টার শিভালকার বলে যে ভদ্রলোক শিরোদকার, উনি বললেন যে কিন্তু স্যার আমাদের মাঝে আমি বলেছি না 15 দিন সময় দিলে তারপরে তো তোমাদের এখান থেকে চলে যেতে হবে। উনি অলরেডি প্ল্যান করে ফেলেছেন। আর আমি পড়বার আগে উনি যখন বারবার আমাকে পড়তে বলছিলেন, আমি তখন বারবার বলছিলাম যে এটা একটা বাংলা ছবির চিত্রনাট্য, তো সো হোয়াট, আমি কি বাংলা ছবির চিত্রনাট্য বুঝবো না, আর আমি যে ধর বাংলা বাংলা ছবি করি। তখন আমি একটু সবিনয়ে বলেছিলাম যে যদি করেন তাহলে পরে আমার আরেকটা কথা বলতে হবে আপনাকে, সেটা হচ্ছে যদি এটা আপনি করেন আমি একটি বিশেষ শিল্পীকে হিরো হিসেবে ঠিক করেছি, সে কিন্তু কোনোরকমভাবেই কলকাতায় বক্স অফিস প্রপোজিশন নয়, অ্যান্ড হি ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান, এই ছবির শেষটা কিন্তু অসম্ভব সিরিয়াস, কিন্তু আমি যদি করি আমি তাকে নিয়ে করব, হোয়াটস হিজ নেম, অনুপ কুমার। এইবার যখন উনি অফিসার্সদের বলছেন এটা ওটা, তারপর হঠাৎ আমাকে বললেন যে হ্যাঁ তোমার ওই কাকে যেন তুমি নেবে বলেছিলে হিরো হিসেবে, তাই বললেন যে অনুপ কুমার, ওর বাড়িতে টেলিফোন আছে, তাহলে জানিয়ে দাও এক্ষুনি যে হি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য হিরো অফ দিস ফিল্ম। আমরা ওর বাড়িতে তো টেলিফোন নেই, তাহলে তার টেলিগ্রাম পাঠিয়ে দাও। দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড, এইরকমভাবে এই ঘটনাটা ঘটেছিল। তারপর অবশ্য এত দ্রুত এই একটা সন্ধ্যের ভেতরে, এবং উনি আমাকে প্রত্যেক দিন বলতেন যে তরুণ, পরে উনি আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত, ছেলেরা বলতো যে আমার আমার বাবারা আমাদের কথা শুনে না বলতে পারেন কিন্তু আপনার কথা শুনে কোনোদিন না বলবেন।
1: এরপরে ওনার সঙ্গে কোনো হিন্দি ছবি করার কথা,
0: উনি আমাকে বলেছেন তোমার যখন সময় পাবে তুমি আমার হয়ে ছবি করবে, কিন্তু উনি আমাকে বলেছেন তুমি আমার হয়ে বাংলা ছবি করবে।
1: কিন্তু আর তো উনি বাংলা ছবিও
0: করেছেন, পরে ওই পথপ্রসাদ বলে একটা ছবি করেছিলেন,
1: সেটা অনেক পরে,
0: অনেক পরে। আমার আমি আমাকে এত লিবার্টি দিয়েছিলেন, ওর রেকর্ডিং থিয়েটারে কারো রেকর্ডিং করতে দিতেন না, সং রেকর্ডিং একমাত্র নিজের ছবির হতো আর আমার ছবির হতো।
1: একটা যেটা হয়েছিল যে উনি আপনাকে বললেন যে ওখানে ভ্যাকেট করে দেওয়া, মানে পুরো শুটিং ইউনিটটাকে এখানে নিয়ে আসার ব্যাপারটা, সেটা সেই সব দিকে করে আপনি
0: শুটিং হয়নি, এই কারণে যে সেই সময় ওরও একটা ছবি চলছিল সেহরা বলে, তো ওটা প্রায় শেষ হয়ে যাবার পরে উনি ঠিক করলেন যে ওখানে মহেন্দ্র কাপুরের গাওয়া একটি গান পিকচারাইজড হয়ে গেছে কিন্তু সেটাকে উনি ফেলে দেবেন, করে মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াবেন এবং তার নতুন করে পিকচারাইজ করাবেন। আমাকে উনি বলেছিলেন ইউ উইল গেট বোথ দি ফ্লোরস অ্যাট ইউর ডিসপোজাল, তুমি আমার যে দুটো ফ্লোর আছে তোমার রইল, তুমি এখানে একটাতে সেট তৈরি করবে অন্যটাতে ভাঙবে, এইরকমভাবে তুমি করে যাবে। পরে একদিন খুব কিন্তু করে আমাকে বললেন, তরুণ আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি।

0: আমাকে এই কাজটা করতে হবে, আমার ছবির একটা অংশ রিশুট করতে হবে, আমি তো একটা ফ্লোরের বেশি তোমাকে দিতে পারবো না, তো তাতে করে কি তোমার হবে? আমি বললাম আপনার অনেক সময় বেশি লাগবে ছবিটা তৈরি মানে শেষ হতে, তার চেয়ে কেন আমরা কলকাতায় করি না ছবিটা? আমার ওখানে অন্য অসুবিধা হচ্ছিল, স্পেশাল প্রপার্টিগুলো পেতে এই যে ছোট ধামা কুলু ঝাঁটা ওদের সমস্তই একটু অন্যরকম, তো সেগুলো পেতে অসুবিধা, কলকাতা হলে তার কোনো অসুবিধা নেই। আর বংশী ছিল আমার আর্ট ডিরেক্টর, বংশী চন্দ্রগুপ্ত, ও আমাকে খোঁচাচ্ছিল যে এগুলো এখানে পারতে কলকাতায় করার সুবিধে। তো আমি যে মিস্টার শান্তারামকে বললাম যে এটা আমি কলকাতায় করলে কেমন হয়, উনি এক কথা বললেন না, ডান। তারপর আমাদের ছবির প্রথম শুটিংয়ের দিন উনি এসেছিলেন, আর সারা ছবিতে কোনোদিন এক ফুট রাশও দেখেননি, ছবিটা দেখেছেন একদম তৈরি হয়ে যাওয়ার পরে।
1: এরকম প্রযোজক যে কোনো ইন্টারফিয়ারেন্সে মানে ন্যূনতম
0: ইন্টারফিয়ারেন্স না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের যখন গান রেকর্ডিং হচ্ছে বম্বেতে ওর নিজস্ব রেকর্ডিং থিয়েটারে প্রথম দিন, হঠাৎ দুপুরবেলা একটি প্রোডাকশন বয় এসে আমাকে একটা চিট দিলেন, তাতে লেখা আছে তরুণ মে আই কাম ইন, ভিসার দ্বারা।
1: ভাবা যায় না মানে এই ভদ্রতাবোধ এই জায়গাটা। আমাদের এই পর্বের তরুণ মজুমদারের সঙ্গে আমাদের এই পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ভীষণ বাংলা ছবির একটা সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা জায়গা উনি আমাদের সামনে মেলে ধরছেন, বাকিটা আমরা আলোচনা করব আগামী পর্বে।
2: শুনলেন সংগ্রহশালা থেকে। আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। শুনলেন দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রম্যগীতি।

রম্যগীতির অনুষ্ঠানে আজকে প্রথম গান শুনবেন শিপ্রা বসু এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার অলোকনাথ দে।

পরের গান শ্যামল গুপ্তের কথায় জ্ঞানপ্রকাশ ঘোষের সুরে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় ও আরও অন্যান্য শিল্পীদের সমবেত কণ্ঠে। আজকের রম্যগীতি অনুষ্ঠানের দ্বিতীয় নিবেদন।

রম্যগীতির অনুষ্ঠানে আজকের শেষ নিবেদন রিনি চৌধুরীর কণ্ঠে, গীতিকার মিঠু ঘোষ, সুরকার বি ওয়ালসারা।

0: পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক।

আচ্ছা বন্ধুরা, ঘড়ির কাঁটা দুটো যখন সব থেকে কাছাকাছি থাকে, মানে একে অন্যের সঙ্গে একেবারে জুড়িয়ে থাকে, তখন কি হয় বলতো? না না, এই ভর দুপুরবেলা কোনো ভুতুড়ে কাণ্ডের কথা তোমাকে বলবো না। আসলে ঠিক এই রকম যখন দুটো কাঁটা থাকে, তখন ঘড়িতে বেজে যায় 12টা, আর ঘড়িতে বেলা 12টা বেজে যাওয়া মানে মনটা যেন কেমন একটা খিদে খিদে ভাব অনুভব করতে থাকে। কেউ হয়তো এই মাত্র কলেজ কেটে বন্ধুদের গোলদিঘির মোড়ে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়লে, কেউ আবার অফিসের ডেস্কে বসে লাঞ্চের টিফিন বাক্সটা খোলার চক্রান্ত মনের মধ্যে শুরু করে দিয়েছ। ঠিক এই সময়টা, আর আজকে তো বাইরে বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে মনটা যখন আমাদের খাই খাই করে ওঠে, খিদে খিদে পেয়ে যায়, তখন বাঙালিদের বোধহয় ইলিশ মাছ ভাজা আর একটু খিচুড়ি ছাড়া অন্য কিছু চায় না, কি তাই না? আসলে যেদিকেই যাই, ওয়েদার যেমনই থাকুক বা আমাদের আশেপাশের উৎসব বা যা কিছু হোক, আমরা বাঙালিরা তার সঙ্গে বেশ মনটাকে মানিয়ে নানান ধরনের খাবারের কথা ভাবতে পারি। এখানেই বোধহয় আমাদের বাঙালিদের একটা বিশেষত্ব রয়েছে, ওই যে রয়েছি না আমরা ভোজন রসিক বাঙালি। তবে বাইরে এই বৃষ্টির হাতছানি আর পেটের মধ্যে মনের মধ্যে ইলিশ মাছ ভাজা খিচুড়ি খাওয়ার ইচ্ছে দুটোকেই খানিকটা তালাবন্ধ করে আমি তোমাদের যুববাণীর বন্ধু সুইটি কিন্তু চলে

এসেছি অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও কিন্তু বাংলা বাঙালির যোগাযোগ রয়েছে। তাই তো বলছি শুরুতে এই রেডিওর স্পিকারের ভলিউমটা একটু বাড়িয়ে দাও। আজ 22 জুলাই, আজকের দিনে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো ট্রেন্ডিং হ্যাশট্যাগ কি তুমি দেখতে পাচ্ছো? হয়তো দেখছো না, কিন্তু আজ থেকে প্রায় 212 বছর আগে আজকের এই তারিখে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন এক শিশু, যিনি না থাকলে এই যে আজ আমি এত সুন্দরভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে তোমাদের সঙ্গে গল্প করতে পারছি বা তোমরাও উল্টো দিকে বসে আমার কথাগুলো শুনছো, এগুলো বোধহয় সম্ভব হতো না। হ্যাঁ, আজ বাংলা সাহিত্যের সেই আদিম রকস্টার ত্যাড়িচাঁদ মিত্রের শুভ জন্মদিন। সাহিত্যের সেই যে কঠিন কঠিন ভাষা খটমটে যাকে বলে, দাঁত ভাঙা সংস্কৃতে ঠাসা বাংলাকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি আমাদের মুখের ভাষাকে সগর্বে সাহিত্যের দরবারে বসিয়েছিলেন, আজ গল্প হবে তাঁকে নিয়েই, যাকে তোমরা অনেকেই চেনো টেকচাঁদ ঠাকুর নামে। তবে গল্পে যাওয়ার আগে একটা গান শোনাই, যে গানও কিন্তু আমাদের এই বাংলার কথা বলে, আমাদের বাংলা ভাষার কথা বলে, বাংলা সাহিত্যের কথা বলে। আর বাংলা ভাষা বাংলা সাহিত্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিত কিন্তু বাংলা গান, শুধু বাংলাতে গান গায়।

বাংলা, বাংলা ভাষা, আর সেই ভাষা আমাদের প্রাণের ভাষা, মধুর ভাষা বাংলা ভাষা। তাই তো সেই ভাষায় গান গাইতে আবারও এই পৃথিবীতে ফিরে আসতে ইচ্ছে করে। যে ইচ্ছের কথা আমরা এই গানটির মধ্যে দিয়ে শুনছিলাম, আর সেই বাংলা ভাষাকে আমাদের সকলের কাছে এতটা প্রিয় করে তুলেছেন যে বা যারা, তাদের মধ্যে অন্যতম প্যারিচাঁদ মিত্র। আজ তার শুভ জন্মদিনে তাকে নিয়েই আমাদের অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু সুইটি। আচ্ছা, তোমরা কি ভাবতে পারো তখনকার দিনে বড় লোকেদের ছেলেরা, যারা একটু উচ্চবিত্ত ধনী, তাদের ঘরের ছেলেরা কিভাবে পড়াশোনা করত? তারা গুরুমশায়ের পাঠশালা চত্বর পেরিয়ে বাড়িতেই তাদের বিভিন্ন পড়াশোনার, বিভিন্ন ভাষার তালিম কিন্তু চলত। আমাদের প্যারিচাঁদবাবু ছিলেন একটু অন্য ধাতুতে গড়া। 1827 সালে তিনি সটান গিয়ে ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে। ওহ, সে এক ঐতিহাসিক সময় জানো তো। তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মন্ত্রে তখন কলকাতার যুব সমাজ উদ্বুদ্ধ। রসিককৃষ্ণ মল্লিক থেকে শুরু করে রামগোপাল ঘোষের মতো এক ঝাঁক ক্ষুরধার প্রতিভার দল, যাঁদের আমরা ইয়ং বেঙ্গল বলি, তারা সমাজটাকে ওলট পালট করার স্বপ্ন দেখছেন। প্যারিচাঁদ মিত্র ছিলেন সেই বিপ্লবের একেবারে সামনের সারিতে। কিন্তু তার আসল বিপ্লবটা কোথায় ছিল জানো? তিনি খেয়াল করলেন সমাজের বাবুরা বা পণ্ডিতরা যে ভাষায় লেখেন তা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে যায়। তিনি ভাবলেন, ধুর, এমন সাহিত্য দিয়ে কি হবে যা সাধারণ ঘরের মা ভাই বোনেরা পড়তেই পারে না। আর সেখান থেকেই কিন্তু তিনি অন্য কিছু করার কথা ভাবলেন। ব্যাস, তিনি হাতে তুলে নিয়েছিলেন কলম, আর তার কাগজের পাতায় ফুটিয়ে তুললেন কলকাতার গলির মোড়ে চলতি মানুষের মুখের খাঁটি কথ্য ভাষা। জন্ম নিল বাংলা সাহিত্যের প্রথম চলিত ভাষার উপন্যাস আলালের ঘরের দুলাল। উফ, সেই মতিলাল কিংবা কুখ্যাত ঠক চাচার কীর্তিকলাপ ভাবলেই মনে হয় সেই 1850 দশকের কলকাতা বুঝি জীবন্ত হয়ে উঠেছে। গল্পের ঝাঁপি তো খুলল সবে, এই ঝাঁপি থেকে আরও নানান গল্প বেরোবে, আড্ডাটা আরও বেশ খানিকটা জমিয়ে তুলব বলেই ভাবছি আজকে তোমাদের সঙ্গে। তবে গান ছাড়া আড্ডা কিন্তু একেবারেই জমতে পারে না, আর তাই তো গানে গানেই আরও একবার বলি মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা।

গানের পর আবারও কথাই ফেরা। আর আজ কাকে নিয়ে কথা বলছি তা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। আজ কথা বলছি প্যারি চাঁদ মিত্রকে নিয়ে, কারণ আজ তাঁর শুভ জন্মদিন। তার জীবনের একটা চমকপ্রদ অধ্যায়ের কথা এবারে তোমাদের বলি। তোমরা কি জানো, তিনি কেবল ঘরের কোণে বসে গল্প লিখতেন না, তিনি ছিলেন একাধারে তুখোর ব্যবসায়ী।

সমাজ সংস্কারক এবং সেই সময়ে ক্যালকাটা পাবলিক লাইব্রেরির প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান। ভাবতে পারছ, 1836 সালে এই লাইব্রেরি যখন তৈরি হয় তিনি সাব লাইব্রেরিয়ান হিসেবে যোগ দেন। পরে তার যোগ্যতার জোরে তিনি প্রধান লাইব্রেরিয়ান এবং শেষে কিউরেটর হন। বইয়ের এক বিশাল সমুদ্রে ডুবে থাকতেন এই মানুষটা। তার উপর ছিল মেয়েদের শিক্ষার জন্য বড্ড আকুল হয়ে ওঠা। তোমরা নিশ্চয়ই রাধানাথ শিকদারের নাম শুনেছ, যিনি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম মেপেছিলেন। সেই রাধানাথ শিকদার মহাশয় নিজের পাশে রেখেছিলেন প্যারিচাঁদ মিত্রের এই যে তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকেই কিন্তু তিনি তার পাশে রেখে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। সালটা ছিল 1854। লক্ষ্য ছিল ঘরের মেয়েরা যাতে সহজে পড়তে পারে, তাই তিনি পত্রিকায় কোনো কঠিন ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতেন। একদম ঘরোয়া গল্প সেই নিয়েই কিন্তু পত্রিকা তিনি বার করেছিলেন, যাতে করে ঘরের সাধারণ মেয়েরা, বোনেরা, মায়েরা সহজ ভাষায় সেই গল্প পড়তে পারে, তাদের পড়ার প্রতি আগ্রহ জন্মায়। প্যারিচাঁদবাবু বিশ্বাস করতেন সমাজকে জাগাতে হলে আগে ঘরের মা বোনেদের শিক্ষিত করতে হবে। আজ আমরা যে এত সহজে বাংলায় উপন্যাস পড়ছি, সোশ্যাল মিডিয়ায় বাংলা লিখছি, তার ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন তিনি। হ্যাঁ, প্যারিচাঁদ মিত্র তার বাংলা ভাষা সাহিত্যকে আমাদের কাছে একেবারে মনের কাছাকাছি পৌঁছে দেওয়ার নানান রকম কাহিনী, নানান রকম লড়াইয়ের কথা আজ তুলে ধরছি অনুষ্ঠানে। আর তার মধ্যে দিয়েই তাকে স্মরণ করছি আমরা, আর সেই স্মরণের মধ্যে দিয়েই তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা। আজ তার জন্মদিনে যুবাণী কলকাতা পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও একটি গান শোনাই, যে গানেও কিন্তু সেই বাংলার কথা, সেই বাংলা ভাষার কথা, বাংলা ভাষাকে ভালোবাসার কথাই উঠে আসে।

বাংলা মা তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ, সেই বাংলা, সেই বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে, যে সকল সাহিত্যিক, যে সকল মানুষেরা নিয়ে গেছেন আরও অনেকটা গর্বের জায়গায়, তাঁদের মধ্যেই অন্যতম ব্যারিচাঁদ মিত্র। আজ তাঁর শুভ জন্মদিনের অনুষ্ঠানে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি। আসলে শুধু বাংলা ভাষা সাহিত্যকে নিয়েই নয়, ব্যারিচাঁদ মিত্রের বহুমুখী প্রতিভার কথা শুনলে অবাক হতে হয়। তিনি পত্রিকার সম্পাদক ছিলেন, একদিকে যেমন তেমনি তৎকালীন সমাজের কুপ্রথা দূর করতে তিনি সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস অর্থাৎ পশুক্লেশ নিবারণী সভার অবৈতনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ফলে বোঝাই যাচ্ছে পশুদের প্রতিও কিন্তু তার বুক ভরা দরদ ছিল। ও ভালো কথা, তিনি কিন্তু জাস্টিস অব দ্য পিস এবং কলকাতা কর্পোরেশনের অনারারি ম্যাজিস্ট্রেটও ছিল। ভাবো একবার, একজন মানুষ এক জীবনে কত কি করতে পারেন। তার লেখা বইগুলির কথা তোমাদের না বললেই নয় আজকের দিনে। জাত থাকার কি উপায়, যত কিঞ্চিত, ডেভিড হেয়ারের জীবনচরিতের মতো তার কলম থেকে বেরিয়েছে একের পর এক অমূল্য রতন। তবে তার জীবনের শেষ দিকটা কিন্তু বড় অদ্ভুত এবং আবেগপূর্ণ ছিল। 1860 সালে তার স্ত্রী বামাসুন্দরী দেবীর আকস্মিক মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। এরপর থেকে থিওসফি বা আধ্যাত্মিকতার দিকে তার মন ঝুঁকে যায়। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব থাকে। প্রেততত্ত্ব নিয়ে তিনি প্রচুর পড়াশোনা ও চর্চা শুরু করেন। মানুষের জীবনে সত্যি কত রকমের রূপ হয়। যিনি একসময় কড়া যুক্তিবাদী ইয়ং বেঙ্গল দলের সদস্য ছিলেন, তিনি কিনা জীবনের এক কোণে এসে খুঁজে নিলেন এক অন্য জগৎকে। হ্যাঁ, এমনই বিস্ময়কর একজন মানুষ ছিলেন ব্যারিচাঁদ মিত্র। অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় শেষের দিকে, আর তাই আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তবে সময় ফুরলেও, আজকের গল্পের পালা শেষ হলেও, এই মানুষটার অবদান কিন্তু কোনোদিনই শেষ হবে না, কোনোদিনই ফুরবে না। তাই তাঁকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিই। প্রত্যেকে খুব ভালো থেকো, অবশ্যই শুনতে থেকো যুববাণী। আর অনুষ্ঠানের শেষে এই বাংলাকে ভালোবেসে আবারও ফিরে আসার আকুতি প্রার্থনা রইল গানে গানে। আবার আসিব ফিরে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি, প্রথমেই শিল্পী মোহাম্মদ রফিক।

খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক আলোর অসুখ।
1: আজকের নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক আলোর অসুখ।
2: কে কে তোমরা? তোমরা আমার দু চোখে এমন করে আলো ছুঁড়ছো কেন? এ তো টর্চের আলো নয়, আগুনের বল্লম। ওফো, কি ধারালো ফলা! কে তোমরা? আলোর ছদ্মবেশে আগুন ছড়াচ্ছ?
3: এলিয়ট, টিস, টিস, তুমি চিৎকার করে এদের শুনিয়ে দাও, হোয়ার ইজ দ্য লাইফ উই হ্যাভ লস্ট ইন লিভিং, হোয়ার ইজ দ্য উইজডম উই হ্যাভ লস্ট ইন নলেজ। শোনো
2: শোনো তোমরা, কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে, দেখতে পাচ্ছ না? সকলের মনে আজ কি বিভৎস ফাটল ধরেছে, কি ভীষণ ভাঙনের শব্দ! মুখ ঢাকো,
3: অন্ধকারে মুখ ঢাকো সব।
2: আণবিক ছাই, অনন্ত আগুনের চুল্লি, সমাজ, সভ্যতা, হাঁটো, দূর হাঁটো!
3: রেডিয়েশন দেখা যায় না,
2: তবুটা সর্বত্র
3: ওই বিকিরণে। দেখো, আমি জীবন্ত জ্বলছি, ছাই হয়ে যাচ্ছি।
4: স্টপ ইট, আই সে স্টপ ইট! কি করছেন আপনারা? কি ভীষণ কষ্ট দিচ্ছেন ছেলেটাকে! ও আলো সহ্য করতে পারে না, আর আপনারা তিন চারজন মিলে অত বড় বড় টর্চের আলো ওর চোখে ছুঁড়ছেন। আলো নেভান, আপনাদের এই সর্বনাশা আলো নেভান বলছি।
5: ডাক্তার, দিব্য ভালো হবে না।
4: আমি নিশ্চিত দিব্য সেরে উঠবেই।
2: হ্যাঁ, তোমরা তোমরা যা বিশ্বাস করো না তাই বলো,
3: আর যা বলো তা বিশ্বাস করো না,
2: পচে গেছো সব।
4: শুভ্রবাবু, দিব্যর কোনো গার্লফ্রেন্ড আছে জানেন?
5: না, সেরকম কিছু নেই।
4: আচ্ছা, আপনার স্ত্রী কতদিন হলো মারা গেছেন?
5: এই এপ্রিলে 3 বছর হলো।
4: দিব্যর অ্যাটাকটা বুঝতে পারলেন তো জুনে, না?
5: হ্যাঁ, কিন্তু আলো সম্পর্কে ওর এই অস্বস্তি শুরু হয়েছে অগাস্টের গোড়ার দিকে, আপনার ট্রিটমেন্ট শুরু হবার অনেক পরে।
4: আচ্ছা, এই অ্যাটাকটা আরম্ভ হবার কাছাকাছি মানে কোনো উল্লেখযোগ্য ঘটনা আপনি মনে করতে পারেন?
5: না, তেমন কিছু তো। তবে
4: বলুন, তবে
5: ওর ছোট বোনের চাকরি নিয়ে বাইরে যাওয়াতে ও কেমন যেন অস্থির হয়ে পড়ে।
4: কোথায় গেছে আপনার মেয়ে?
5: পুরুলিয়া।
4: কি চাকরি?
5: মাস্টারি।
4: আচ্ছা, দু ভাই বোনে সম্পর্ক কেমন ছিল?
5: সম্পর্ক
2: এই নতি, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়
6: দাদা? লাগছে ছাড়।
2: আচ্ছা, ছেড়ে দিলাম, যা তোর হবু বরের ছবিটা দেখ।
6: এই তো দেখলাম, হয়েছে
2: কেমন?
6: ঠিক যেমন

0: সুন্দর না?
1: উফ, দারুণ সুন্দর।
0: তোর পছন্দ হয়েছে?
1: হ্যাঁ, খুব রে।
0: এবার গানটা খেয়ে মরবি কিন্তু।
1: গানটা খেয়ে মরতে মরতেও বলে যাব, খুব সুন্দর।
0: আহ নতি, বল না, কেমন দেখলি?
1: তুই কি রে দাদা, ছবি দেখে কাউকে চেনা যায়?
0: না, তেরি চেনা চিনি পরের ব্যাপার, পছন্দটা।
1: ফটো দেখা, কোনি দেখা, এইসব সিস্টেম আমার একেবারে বোকা বোকা মনে হয়, শুধু বাবার জন্যই।
0: বটেই তো, বটেই তো। এই প্রণতি, বিদ্যাবতী, তোর নাকি রে বিয়ে?
1: ওমা, বিয়ের চিঠি পেলি নাকি পিয়নের হাত দিয়ে?
0: সে যাই বলিস, বেশ দেখাবে লাল টুকটুক কোণে।
1: আহা, বাবা ভাববে বিড়াল ছানা পার করেছি বনে।
0: কি যে বলিস, ভূ ভারতে কেউ করে না বিয়ে।
1: আহা, এমন বারুণ কে করেছে মাথার দিব্যি দিয়ে? ভবিষ্যতে আমরা দুজনে একটা তরজা কোম্পানি খুলবো রে দাদা।
0: যা বলেছিস।
2: তা মেয়ের বিয়ে ঠিক হলো, অথচ সে চাকরি করতে চলে গেল।
3: হ্যাঁ, কারণ বিয়েটা ভেঙে দিতে হয়েছিল।
2: সে কি, কে ভাঙলো?
3: আমরাই।
2: কারণটা জানতে পারি কি?
3: মানে মূলত টাকার জন্য।
2: ও, সময় মতো টাকাটা জোগাড় হয়ে ওঠেনি?
3: না, বিয়ের টাকাটা ব্যাংকেই জমা ছিল, কিন্তু কিন্তু টাকাটা খোয়া যায়। ব্যাংক থেকে তুলে আনার সময় মুখে মুখোশ এঁটে কজন ডাকাত।
2: কত টাকা?
3: 50,000।
2: ব্যাংক থেকে টাকাটা কে তুলতে গিয়েছিল, আপনি?
3: দিব্য, দিব্য। আর তারপর থেকে দিব্য একটু একটু করে মেন্টাল ব্যালেন্স হারাতে লাগলো, শেষ পর্যন্ত এই অবস্থায়। আলোর ছোঁয়া পেলে ও কেন অমন ভেঙে চলে যায়, কেন কুঁকড়ে ওঠে। ওহ, তখন ওর দু চোখ ভরা শুধু ব্যথা আর ব্যথা। ডাক্তার,
2: হোপ এগেনস্ট হোপ, আমরা ঠিক পথে এগুচ্ছি, তবে আজকের সিটিংটা খুবই গুরুত্বপূর্ণ।
3: কিন্তু ডাক্তার, একটা কথা বলো, ও বদ্ধ পাগল হয়ে যাবে না তো ডাক্তার?
2: টেম্পোরারি ইনসানিটি তো বটেই, তবে ওর অবসেশনের মূল কারণটা খুঁজে বার করতে হবে। তারপরে একটা অ্যান্টি কনসেপ্ট যদি ওর ভাবনায় ঢুকিয়ে দেওয়া যায়, সেই শক লেগেই ও আবার স্বাভাবিক হয়ে যাবে।
3: কিন্তু ও তো এখনই প্রণাম বকছে।
2: দিব্য খুবই স্পর্শকাতর ছেলে, সমাজের অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আর তার সঙ্গে মিলেছে ওর ব্যক্তিগত কোনো সমস্যা যা ওকে পুড়িয়ে মারছে, তাই ও শুধু হতাশার কবিতা আওড়ায়। আসলে ওগুলো ওর নিজেরই যন্ত্রণার প্রকাশ। আলোচ্ছত্ব বেশ, অদ্ভুত আধার, রেডিয়েশন, কি রেডিয়েট করে ওর মনে।
4: হারু, হারু, সারা বাড়ি এইভাবে অন্ধকারে থাকবে? শান্তি পাচ্ছি, বাঁচার ছন্দ পাচ্ছি। কর্তা শুভ্রকান্তকে জানিয়ে দাও, তিনি আমাকে সন্দেহ করলেও এই অন্ধকারেই আমি ভালো থাকি।
2: সে কি, আপনি দিব্যকে সন্দেহ করেন? এখন তো মনে হচ্ছে যে ওর মধ্যে একটা গিল্টি কমপ্লেক্স কাজ করছে, তাই সাইকোলজিক্যালি ও অন্ধকারে লুকিয়ে থাকতে চায়। আপনি ওকে সন্দেহ করেন কেন? কিসের সন্দেহ?
3: না, মানে
2: ভুলে যাবেন না শুভ্রবাবু, এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের ওপরেই আপনার ছেলের ভালো হওয়া না হওয়া নির্ভর করছে।
3: আসলে আমি নিজে কিছু জানতাম না, নতির মুখে পুরো ব্যাপারটা, মানে মানে ঘটনাটা আমি শুনেছি।
2: হ্যাঁ বলুন, কি ঘটনা?
0: ঘটনা যাই হোক অনিমেষ, যে রাজনীতির সঙ্গে এতদিন আমি কোনো সম্পর্ক রাখিনি, সেই রাজনীতির সঙ্গে আমি আর জড়িয়ে পড়তে চাই না।
5: আহ দিব্য, আমি আমার রাজনীতির সঙ্গে তোকে একটুও জড়াতে আসিনি, আমি তোর কাছে এসেছি কিছু টাকা ধার চাইতে।
0: সে তো পার্টির দরকারে।
5: হ্যাঁ তা হোক না, টাকাটা তো পার্সোনালি তুই আমাকে দিবি।
1: দাদা তোদের চা।
0: কিন্তু 30,000 টাকা আমি পাবো কোত্থেকে?
5: একটু কষ্ট করলেই তুই পারবি।
0: মানে
5: তুই তো বললি যে তোর বোনের বিয়ে।
0: হুম, তার সঙ্গে তোকে টাকা দেওয়ার কি আছে?
5: বিয়ের তো এখনো 1 মাস দেরি আছে।
0: হ্যাঁ, তাতে
5: বলছিলাম যে ওর বিয়ের টাকা থেকে যদি তুই,
0: অনিমেষ
5: দেখ, আমি কথা দিচ্ছি
0: অনিমেষ,
5: মাত্র 1 সপ্তাহের জন্য।
0: একই রে নতি, চা না দিয়েই ফিরে যাচ্ছিস?
1: না, মানে উত্তপ্ত রাজনৈতিক আলোচনায় তপ্ত চা যদি লঙ্কা কাণ্ড বাঁধায় তাই।
0: দিব্য, আমি ইনহিউম্যান নই অনিমেষ। আমার বোনের বিয়ের টাকা ভেঙে এটা তো সেন্টিমেন্টালিটি। তুই যুক্তিতে আয়, আমি জাস্ট 7 দিন। আমি জানি অনিমেষ, তোদের রাজনীতি জীবনের মৌলিক সত্তাগুলোকে, মৌলিক আবেগগুলোকে সেন্টিমেন্টালিটি বলে। তা বলে আমি শেষ পর্যন্ত তুই রিভলভার বার করে আমাকে ভয় দেখাচ্ছিস?
5: না না না, তোর জন্যে না।
0: তবে
5: এটা দেখিয়ে বলতে চাইছি যে দরকার হলে এটা নাচিয়েও আমি টাকার জোগাড় করতে পারি, কিন্তু আমার সেন্ট্রাল কমিটি।
0: হ্যাঁ, ইওর সেন্ট্রাল কমিটি। আর শুনে রাখ অনিমেষ, আজকের পর থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক আমি অস্বীকার করছি। নাও ক্লিয়ার আউট।
5: দিব্য, দিব্য বিশ্বাস কর, আমিও এই খুনোখুনি রাজনীতিতে ক্লান্ত। আমিও তোর মতো সরে আসবো, কিন্তু কিন্তু তার আগে কমিটিকে এই টাকাটা আমাকে দিতেই হবে। আমি আমি তোকে কথা দিচ্ছি।
0: আর একটি কথাও নয় অনিমেষ।
5: সরি সরি, আমারই ভুল। বন্ধুর ওপর ভরসা না করে আমার এটার ওপরই ভরসা করা উচিত ছিল। দিব্য, দিব্য প্লিজ, আমি কথা দিচ্ছি।
0: গেট আউট, প্লিজ গেট লস্ট।
3: এই সমস্ত ঘটনাটা আমি নথির কাছে শুনি, তারপরেই মানে দিন সাতেক বাদে।
0: বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। ব্যাংক থেকে টাকা তুলে আনার পথে জোরের এক লোক, কালো চশমা পরা, হাত থেকে অ্যাটাচিতে ছিনিয়ে নিয়েছে বাবা। এক্ষুনি আমাদের একবার থানায় যেতে হবে।
1: কি কি হচ্ছে বাবা?
0: এই যে এই যে নন্দী,
1: এত চেঁচামেচি কিসে?
0: নন্দী, তোর বিয়ের সমস্ত টাকা লুট হয়ে গেছে রে।
1: তাই না? দারুণ দারুণ একটা রোমাঞ্চকর থ্রিলারের মতো। হ্যাঁ রে দাদা, তুই আর অনিমেষদা যে রাজনীতি করিস, এটা তার চাইতে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে গেল না বল? তবে তোদের ব্যাপারটা শুধুই গণস্বার্থের ব্যাপার, আর এটা একেবারেই ব্যক্তি স্বার্থ, কি বলিস?
0: তোর কথা আমি কিছু বুঝতে পারছি না।
3: আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ইউ আর এ ফ্রড। তুমি তুমি তুমি এইভাবে বোনের বিয়ের টাকাটা পার্টিতে ওদের হাতে তুলে দিলে।
0: বাবা,
3: তুমি আবার প্রিটেন্ড করছো, তুমি এত বড় যাচ্ছ।
0: বাবা, আমি আমাকে বলছো এসব? নথি, তুই বাবার এ কথা বিশ্বাস করিস? তোর তোর বিয়ের টাকা আমি।
1: যা ছাড় তো, আর তোকে তো বলেই ছিলাম এই সাবেকি টোপর পড়া বিয়ে আমার খুব অপছন্দ। ও দাদা, আমি পুরুলিয়া সেই মাস্টারিটা পেয়ে গেছি রে, পরশুই জয়নিং ডেট। বিয়েটি এখন শিখে তুলে রাখ। বাবা, তুমি এক কাপ চা চাইছিলে না? আনছি।
0: নথি, নথি, নথি শোন, বিশ্বাস কর, বিশ্বাস কর নথি।
2: চমৎকার, অমনি আপনারা দুয়ে দুয়ে চার করে বসলেন। দিব্য ওই টাকাটা শেষ পর্যন্ত অনিমেষের ওই ভয়ঙ্কর পার্টিকে দিয়েছে, আর সঙ্গে এমন একটা ব্যাংক লুটের গল্পও বানিয়ে নিয়েছে। আপনারা ভেবে নিলেন যে দিব্য রাজনীতির প্রয়োজনে বাবার বোনের সঙ্গে এরকমটা করতে পারে? আচ্ছা, দিব্য কি ওই পার্টির সদস্য ছিল?
3: হ্যাঁ, সক্রিয় সদস্য। পুলিশের মার খেয়েছে, 3 মাস বিনা বিচারে জেলেও ছিল। জানি না ওর হাতে কেউ কখনো খুনটুন হয়েছে কিনা।
2: এ সন্দেহ কেন?
3: এ সন্দেহ কেন মানে, ওর কাছে রিভলভার কার্তুজ সবই থাকতো, তবে জেল থেকে ফিরে ও বদলাতে থাকে। বাইরের লোকজন, পার্টি, সবার থেকে নিজেকেও আস্তে আস্তে সরিয়ে নেয়। শুধু ওই অনিমেষ চৌধুরী, ওর পুরনো রাজনৈতিক সহকর্মী, ওই মাঝে মাঝে ওর কাছে আসে।
2: ও সেই অনিমেষ চৌধুরী যার জন্য দিব্য মিথ্যে ব্যাংক লুটের গল্পটা?
3: না ডাক্তার, ওই ব্যাংক লুটের ঘটনাটা সত্যি। হ্যাঁ, আর গল্প কথা নয়। আর তার সঙ্গে অবশ্য দিব্য বা অনিমেষের কোনো যোগ নেই। হ্যাঁ, কোনো যোগ নেই।
0: শোনো শোনো, তোমরা সমস্ত সভ্যতাকে আজ কাঠ গড়ায় দাঁড় করাবো আমি। তোমাদের কোন আলো দিয়ে সে বিচারকে ধোয়াবে?
2: তাহলে ব্যাংক লুটটা সত্যি? সে শুক্রবাবু, দেখছেন সন্দেহ কোন পর্যায়ে পৌঁছলে নিজের

0: রক্তকেও সন্দেহ করতে হয়?
1: হ্যাঁ ডাক্তার, হ্যাঁ স্বীকার করছি, আমি আমার রক্তকে চিনি না। কালকের কাগজে দেখলাম এতদিনে ওই ব্যাংক লুটের অপরাধীদের পুলিশ ধরে ফেলেছে। তারা চারজন ভিন দেশি যুবক, পুলিশ তাদের স্বীকারোক্তিও আদায় করেছে। বিকেলের নথি এসটিডিও করে জানিয়েছে যে কাল ভোরের ট্রেনেও বাড়ি ফিরছে। নথিও নিশ্চয় কাগজের খবরটা দেখেছে। মাঝখান থেকে আমার ছেলেটা, এ কোন অবিশ্বাসের ভূত আমার মাথায় চেপে বসলো। আমার সর্বনাশ সন্দেহ একটা জীবনের কি মর্মান্তিক পরিণতি ঘটালো।
0: বি কোয়ায়েট শুভ্রবাবু, এই অবিশ্বাস আর প্রতারণাই তো যুগের অবদান। শতাব্দীর শেষে পৌঁছে হয়তো দেখব দেশের 80% মানুষই সাইকিক পেশেন্ট হয়ে গেছে। যাক শুভ্রবাবু, এক্ষুনি দিব্যকে নিয়ে আর একটা সিটিং দরকার। আচ্ছা, এই ফ্রেম দুটো কিসের?
1: ও ও দুটোতে ওর দুই বন্ধুর ছবি ছিল, ওরই আঁকা সে দুটো।
0: সে ছবি দুটো কোথায়?
1: সে কবে নষ্ট হয়ে গেছে। দিব্যর ধারণা ছবি দুটো ওখানেই আছে, ও তাদের দেখতেও পায়।
0: আচ্ছা,
1: একা থাকলেই দিব্য ওদের সঙ্গে কথা বলে। ওরা ওর বাল্য বন্ধু অরূপ আর গগন।
0: অরূপ আর গগন?
1: হ্যাঁ।
0: তারা এখন কোথায়?
1: বছর পাঁচেক হলো তাদের আর দেখি না।
0: আচ্ছা ঠিক আছে, আপনি দিব্যকে এই ঘরে নিয়ে আসুন।
1: ওকে আমার কথা শুনবে?
0: যেমন করে হোক আনুন, 5-7 মিনিট পরেই আমি আপনাকে সিগন্যাল দেব। শঙ্কর?
2: ইয়েস স্যার।
0: রাজীব?
3: ইয়েস স্যার।
0: শোনো, ঘরে খুব অল্প অল্প আলো থাকবে। ওই যে ছবির ফ্রেম দুটো দেখছ, আমি ইশারা করলে তোমরা ফ্রেম দুটোর আড়ালে গিয়ে দাঁড়াবে। পেশেন্টের চোখে ছবি দুটোকে একবারে জীবন্ত করে তুলতে হবে। আচ্ছা, তোমরা তো ভেন্ট্রিলোকুইস্ট?
2: হ্যাঁ স্যার, দুজনেই।
0: বেশ, একসময় আমি দিব্যকে কথা বলাবো, আর তোমরা
2: এই ছবি দুটোর পরিচয় কি স্যার?
0: ও এসো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি।
4: আমি কোথাও যেতে বাধ্য নই, আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে। দেখি হারু হারু আবার কে জ্বালিয়ে দিল আলো, সমস্ত বাড়িটা চলছে চলছে, আমি এখান থেকে পালাবো। হারু হারু,
5: থাকো থাকো, তোমরা ওই ষড়যন্ত্রের জতু গৃহে বসে থাকো। অত আলোর পিপাসা যাদের, তারা দেখো ঠিক ঝলসে মরবে।
4: উফ, কি কষ্ট, কেউ বোঝে না। কত রাত কত রাত আমি বাইরের অন্ধকারের দিকে চুপ করে তাকিয়ে বসে থাকি।
5: অন্ধকার কি আশ্চর্য সুন্দর, সেই মিশমিশে কালোর মধ্যে দিয়ে আমি সময়কে পা টিপে টিপে চলে যেতে দেখেছি। আর তার মধ্যে টুপটাপ করে রাতের শিশির জুড়েছে আমার গায়ে, মাথায়, কপালে। কি স্নিগ্ধ শরীর মন জুড়ানো শিশিরের সেই শব্দ।
0: তোমার চোখের ওই কালো পট্টিটা খুলে ফেলো দিব্য।
5: কে কে আপনি?
0: আমি অরিজিৎ রায়।
5: তবে ও নামে আমি কাউকে চিনি না, আর এটাও আমি পছন্দ করি না যে কেউ এসে আমার ঘরে ঢুকে আমাকে ডিস্টার্ব করে।
0: আমি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড দিব্য।
5: না, এই ফ্যামিলির কোনো ফ্রেন্ড হয় না।
0: চোখের পট্টিটা খুলে ফেলো দিব্য।
5: ইউ ম্যান সি ইউ রানওয়ে।
0: বেশ, চললাম তাহলে।
5: ইউ ম্যান, আমার বুকের কোন কোণে আমার পাপটাকে লুকিয়ে রেখেছি তা দেখতে চাইছেন তো? পাবেন না, পাবেন না, খুঁজে পাবেন না। কেন বলুন তো? যাদের গভীর আস্থা আছে আজ মানুষের প্রতি, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আপনারা আপনারা সেই শকুন আর শেয়াল।
0: আচ্ছা, আমি চললাম, আর ডাকবে না তো?
5: কে আপনি? আপনাকে কেন ডাকবো?
0: বললাম যে হিতৈষী। ওয়েল, গুড বাই।
5: আবার আলো ফেলছো। এই তো এই তো আমার বুকের দরজা খোলা, যে যা পারো দেখে নাও, দেখে নাও কি লুকোনো আছে, দেখে নাও। শুধু নতির এক টুকরো হাসি যেখানটায় বিঁধে আছে সেখানে চোখ ফেলো না, কেউ ফেলো না।
4: এভাবে সলা বিঁধিয়ে আমাকে জল শিও না।
0: এবার তুমি মিথ্যে মিথ্যেই চেঁচালে দিব্য, এখানে তো এক ফোঁটা আলো

0: ছিল না, কেউ তো তোমাকে যন্ত্রণা দেয়নি?
1: আপনি তো চলে গিয়েছিলেন।
0: তোমার চিৎকার শুনে ফিরে এলাম। দিব্য, মাঝে মাঝে কখনো আলোকে অন্ধকার দেখো আর কখনো অন্ধকারকে আলো।
1: তাই? হ্যাঁ, আমি বোধহয় তাই করি।
0: দিব্য, তুমি কি অদ্ভুত!
1: কেন অদ্ভুত? কেন?
0: তুমি শিক্ষিত, কবিতা ভালোবাসো, রোম্যান্টিক মন তোমার, তুমি বিবেকবান।
1: না, আমার বিবেক নেই। আচ্ছা, বিবেক নেই আমার।
0: আছে বই কি? সেই বিবেকই তো তোমার মধ্যে রেডিয়েট করে। তুমি এভাবে কেন অস্থির হও? চোখের কালো পট্টিটা খুলে ফেলো, খুলে ফেলো। দেখি তুমি তুমি কাঁদছো। দিব্য শোনো, আমি তোমাকে যা বলছি তুমি শোনো। তুমি আমাকে তোমার কষ্টের কথা বলতে পারো, আমি তোমার ভালো চাই।
1: আমার আমার যে কত রকমের কষ্ট!
0: হ্যাঁ, যে যে কষ্ট তোমাকে সব সময় বিঁধছে, ফালা ফালা করে ছিঁড়ছে, আস্তে, খুব আস্তে, মনে করে করে বলো, আমি শুনবো। তোমার যা মনে পড়ে তুমি বলে যাও। মনে করো এ ঘরে তুমি একা, এ ঘরে আর কেউ নেই, কেউ নেই।
1: সব কিছু দেখে আর চোখে, এখানে ওখানে ঝোপঝাড়, ধুধু মাঠ, শুধু বালি ওড়ে। না না, কিচ্ছু বোঝানো যাবে না, আমি বোঝানো যাবে না।
0: আমি বুঝতে পারছি দিব্য,
1: বুঝতে পারছি।
0: তুমি বলছো ধুধু মাঠ, মানে একটা খোলামেলা মানুষের মন, তারপরে ঝোপঝাড় মানে গা ঢাকা মানুষ, ধুধু করা বালি সে তো শুধু রুক্ষ ভয়ঙ্কর, তাই না?
1: হ্যাঁ, তাই তাই। আঁকা পাকা পথ, কত লোক, বড় ছোট, ছোট বড়, বড় ছোটকে ধরে খাবলাচ্ছে। যার বেশি জোর সে সবাইকে পিষছে, বুদ্ধি বেশি যার সে বোকাকে গিলছে। প্রেম, দেশ প্রেম শুধু কৌশলের হাত ধরাধরি করে চলেছে। সকালবেলা আমি সুন্দর, খুব সুন্দর, বিকেল হতেই আমাকে সবাই আঙুল তুলে হাসতে হাসতে বলল, আমার গালবে গাবে, কি বিচ্ছিরি সব কালি গলে গলে পড়ছে। তখন আমি কি করছি, আমার গায়ে তো কোনো কালি ছিল না। বলুন বলুন, এমন হলে আমার কষ্ট হয় না? বলুন।
0: হ্যাঁ হয়, আজকের পৃথিবীর বহু মানুষ তোমার মতো কষ্ট পাচ্ছে, তবু সেই কষ্টের সামনে অনেকেই হাঁটু ভেঙে বসছে না, তারা লড়ছে। দিব্য, তুমি একা না, অনেকে আছে তোমার সঙ্গে।
1: হিউম্যান, আপনাকে একটা গোপন কথা বলবো।
0: শিওর।
1: আমি চোখে পট্টি বাঁধতে চাই, কেন জানেন?
0: কেন কেন?
1: অন্ধকারকে সবাই চিনি না, সে খুব সুন্দর। অন্ধকার নিজস্ব নিয়মে একটা ছন্দ বানায়, সুর তোলে। আমার কলেজ লাইফে এক অন্ধ বন্ধু ছিল, সে আমাকে বলেছিল, এখন তাই পট্টি বেঁধে আমি সেই সুন্দরের মধ্যে ডুবে থাকি। জানেন জানেন, আজ কেউ কাউকে ভালোবাসে না, জানেন, কেউ না।
0: আর এই সব দেখে তোমার যন্ত্রণা বাড়ে না?
1: আমরা রোজ একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি, সভ্যতার ক্ষয় রোগ ধরেছে। অথচ এই পৃথিবীর আর মানুষের কত সুন্দর হয়ে ওঠারই না কথা ছিল। যার যতটুকু ভালো কিছু পুঁজি ছিল তার সবটুকু লুট হয়ে গেল।
0: লুট? হ্যাঁ হ্যাঁ, তোমারও তো অনেক টাকা লুট হয়ে গেছে না?
1: কি ভীষণ নির্বোধ আপনি! টাকা, টাকাই হৃদয়ের কে? হৃদয়ের সব সঙ্গী লুট হয়ে গেল।
0: কে লুট করলো ভাবো দিব্য? তোমার বোন, বাবা, বন্ধুরা, কেউ?
1: জানি না জানি না, আমি জানি না কে।
0: আচ্ছা, তোমার ভাবতে ভালো লাগে এমন কোনো বন্ধু নেই দিব্য?
1: হ্যাঁ, আছেই তো, আছেই তো। ওই যে ওই দেওয়ালে দেখুন দেখুন, আমি এঁকে রেখেছি দুটো ছবি, ওই যে ওরা আমার বন্ধু।
0: কই? এখানে এখানে?
1: আপনি অন্ধ,

0: ওইতো ওইতো অরূপ গগন, না দাদু চুলগুলো নড়ছে, ঠোঁট নড়ছে। আহা না, তোমরা তোমরা গগন অরূপ নয়, মিথ্যে মিথ্যে সব মিথ্যে।
1: তুই বলছিস দিব্য অরূপ, দিব্য গগন, আমরা ভোরবেলাকার তিনটে ফুল।
2: ভোরবেলাকার তিনটে ফুল,
1: তখন আমরা তিনজন,
2: শুধু তিনজনের,
1: শুধুই ভালোবাসার তিনজন। আসলে আমরা তখন ভালোবাসবো বলেই ভালোবাসতাম।
2: ঠিক, ভালোবাসবো বলেই ভালোবাসতাম।
1: আমাদের মনের দিঘিটা তখন কানায় কানায় ভরা,
0: এখন বুক ভর্তি নিরেট অন্ধকার। অরূপ গগন, এখন শুধু লেনদেনের দিন, মনের দরে পাথর আটা।
3: আমরা সবাই সবার কাছ থেকে হারিয়ে যাচ্ছি, তাই না?
0: না না না না, তোরা আছিস আমার পাঁজরের নিচে, তোরা ছবি হয়ে আছিস।
3: দিব্য,
1: তাহলে আর কোন বন্ধুর অপেক্ষায় আছিস তুই?
3: তোর মনির ঘরে?
0: না, কেউ না, আর কেউ না। অরূপ গগন, এখন আমার চৌকাঠে শুধু মৃত্যু এসে কালো মুখ করে দাঁড়ায়।
1: সেই তোর বন্ধু যে তোকে মৃত্যু ভালোবাসতে শিখিয়েছিল। মনে করে দেখ।
0: না, কেউ না।
3: তোদের চারপাশে বইত রক্তের নদী, সেই নদী পার হতে তুই তার হাত ধরতিস, সে তোর হাত ধরত?
0: কে সে?
1: খুঁজে দেখ, কেন তাকে লুকিয়ে রাখছিস? সে তোর অন্ধকার, তোর সর্বনাশ। তাকে তুই আলোর মধ্যে টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়।
3: আমাকে ডাকলে দিব্য?
0: কে আপনি? কে?
3: চিনতে পারছো না, আমি অনিমেষ।
0: ইউ লায়ার, অনিমেষ অন্যরকম দেখতে।
3: জানি জানি দিব্য, জানি তুমি আমাকে ভুলতে চাও।
0: আমি বিশ্বাস করি না, তুমি বানানো অনিমেষ।
3: যেমন করে তুমি আমাকে নিয়ে গল্প বানিয়েছো।
0: কিসের গল্প?
3: আমি তোমার কাছে টাকা ধার চেয়ে পাইনি বলে ব্যাংক থেকে তোমার টাকা লুট করেছি?
0: তুমি নিজে না গেলেও তোমার দলকে পাঠিয়েছিলে।
3: কোন দলে? যে দলে তুমি একদিন ছিলে?
0: না, ও দল আর আমার ছিল না। শেষ পর্যন্ত ও দল আমি ছেড়ে দিয়েছিলাম।
3: কেন ছেড়েছিলে?
0: মনে নেই? মনে নেই তোমার? পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, আর আমি তা চাইনি, মনে নেই?
3: হ্যাঁ হ্যাঁ, পার্টি তখন আমায় ভুল বুঝেছিল বলে।
0: কিন্তু কিন্তু আমার বন্ধুত্বের জন্য, আমার বিবেকের জন্য তা আমি চাইনি। অথচ তোমার টাকার দরকারে আমার বোনের বিয়ের টাকাটা লুট লুট করে নিলে, আর আর তারপর থেকে বাবা নতি সবার চোখে আমি একটা পোকার মতো হয়ে গেলাম।
3: না না, ও টাকা আমি নিইনি। তুমি জানো, তুমি জানো ওই ব্যাংক লুটের আসামিরা ধরা পড়েছে, তাদের মধ্যে আমি নেই। হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো, কাগজে বেরিয়েছে, দেখো
0: কাগজে বেরিয়েছে।
3: হ্যাঁ,
0: এই কাগজ
3: দেখো,
0: এই কাগজ।
3: হ্যাঁ হ্যাঁ, তাহলে
0: বেরিয়েছে।
3: তাহলে কেন তুমি আমার চরিত্র হনন করেছো? অজিঞ্জির হাতে তোমাকে আমি, তোমাকে আমি গলা টিপে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে যাব। বলো বলো বলো।
4: দিব্য, দিব্য,
0: বাবা বাবা,
4: শোন শোন, ব্যাংক ডাকাতরা ধরা পড়েছে। হ্যাঁ বাবা, এই কালকের কাগজে বেরিয়েছে, এই দেখ এই দেখ।
0: আমি অনিমেষকে টাকা দিইনি।
4: না বাবা না, তুই টাকা দিসনি।
0: ও ডাকাতিতে অনিমেষ ছিল না।
5: না দিব্য, তারা সবাই ভিনদেশি ডাকাত ছিল।
0: কিন্তু আমাকে কেউ বিশ্বাস করবে?
4: সবাই করবে বাবা, সবাই করবে। দেখবি আজই হয়তো থানা থেকে খবর আসবে।
0: নতি নতি আমাকে বিশ্বাস করবে তো বাবা?
4: হ্যাঁ রে হ্যাঁ। ওরে, নতি ও কাগজ পড়েছে, সে এসটিডি করে জানিয়েছে আজই ভোরের ট্রেনে বাড়ি ফিরছে।
2: ওই তো সকালের আলো ফুটছে না?
4: হ্যাঁ,
2: নতি আসতে আসতে আমি একটু ঘুমিয়ে নি।
4: হ্যাঁ ঘুমো।
2: ওর ট্যাক্সি এসে দাঁড়াতেই তুমি আমাকে তুলে দিও, কিন্তু তুলে দিও। হ্যাঁ বাবা, তুলে দিও।
4: দেবো দেবো, তুমি ঘুমো বাবা, তুমি ঘুমো।

0: আলোর অসুখ নাটকটি শেষ হল। রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, অভিনয় করেছেন ডাক্তার অরিজিৎ, অরুণ মুখোপাধ্যায়, অনিমেষ, বিপাশ কুরি, শঙ্কর, শেখর দাস, প্রণতি, শাশ্বতী মুখোপাধ্যায়, দিব্য, মানুষ কুমার মিশ্র এবং শুভ্রকান্তির ভূমিকায় দিলীপ রায়। সম্পাদনা কুণাল ভট্টাচার্য, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: শুনলেন বেতার নাটক আলোর অসুখ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত হয়ে গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। আজ তিনি ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সিকিমের নামচিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13, উদ্ধার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবার বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হবার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বেলা ১১টায় সবার কাজ শুরু হলে রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সিকিমের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবার পক্ষ থেকেও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বলার সুযোগ দিলে শ্রী খার্গে নিটের বিষয়টি তুলে ধরেন। বিরোধী এবং সরকার পক্ষের সদস্যদের মধ্যে এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সবার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদের আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভ স্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিনা অনুমতিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় বিজেপির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, ভারতীয়

0: গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত নিন্দাজনক দিন। প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদা উপেক্ষা করে বিরোধী দলনেতা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সবরকম সুযোগের ওপর নজর দিতে হবে। ড. জয়শঙ্কর বলেন, এবছর আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই আরও নিরাপদ, ভবিষ্যৎ ও স্থিতিশীল বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করছে।
1: In this era of volatility and disruption, the most visible stress is on supply chains. Energy, food and health security can no longer be taken for granted. Observing international law in that regard is therefore vital. 2026 is the ASEAN-India Year of Maritime Cooperation. At the same time, both India and ASEAN are optimistic about their prospects. Our eyes must therefore be firmly fixed on opportunities even while addressing challenges.
0: তিনি আজ ফিলিপিন্সের মানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গেও আলোচনায় অংশ নেন। ড. জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতা সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। কর্ণাটকের কারোয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট INS মালাফান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল APC সিং। এছাড়া ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাচ্চন, কোচিন শিপইয়ার্ডের প্রতিনিধিরা, ঊর্ধ্বতন নৌসেনা অফিসাররা উপস্থিত ছিলেন। INS মালাফানের 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন।
2: As far as naval shipbuilding is concerned, India has always had an edge and we had carried our legacy forward in making ships. So very good progress has been made in our Atmanirbharta as far as shipbuilding is concerned. I just hope that, you know, other two services, especially Indian Air Force, learns the lesson as to how Indian Navy has been able to, you know, get this whole concept right, where you have your Indian Navy officers who are embedded in your shipbuilding right from the beginning.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারদাং এ NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ গতকালই উদ্ধার হয়। আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আকাশবাণীর প্রতিনিধি মানস প্রতিম শর্মা জানিয়েছেন। সুড়ঙ্গের মধ্যে এখনও 12 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে সবরকম সহায়তা আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এক বিবৃতিতে বলেন,
3: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন।

0: এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
1: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতে ইরান বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এই নিয়ে টানা ১১ রাত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়। এর আগে গত তিন মাস কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশ্লেষণ আরেকবার। বিরোধীতে লাগাতার হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা ২টো পর্যন্ত স্থগিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। শ্রোতা বন্ধুরা, এই বর্ষার দুপুরে বাংলা ব্যান্ডের গান নিয়ে আমি আছি মৈত্রীবন্ধু বৃষ্টিদেব আপনাদের সঙ্গে। আর আজকে গানের তালে মাততে প্রথমেই ব্যান্ড পরশ পাথর।

বন্ধুদের জন্যই তো সব, বন্ধুদের জন্য গান শোনা, গান শোনানো। যেমন আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য স্টুডিওর এপারে বসে গান শোনাচ্ছি, আর এখন যারা গান শোনাবে তারাও একদল বন্ধু। চন্দ্রবিন্দুর নিবেদনে পরপর দুটি গান।

0: শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টি দেব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করি।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:41। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা থাকবে যথাক্রমে 94% এবং 81%। আগামী 24 ঘন্টায় 4.9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা বার্তা নেই। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় উমা মৈত্র, বিকেল 4:35 কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা। সন্ধ্যা 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, নাটিকা জলপরি, রচনা বিশ্বজিৎ দাস, প্রযোজনা রামরঞ্জন দাসরায়, 6:05 আপনার স্বাস্থ্য, বিষয় শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, এই বিষয় বলবেন ডাক্তার সুশোভন দাস। সন্ধ্যা 7:00 নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ অনুষ্ঠানে শেখর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টি দে। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দুর্গার আগে শরৎ পরিবেশন করবেন সুরঞ্জনা দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। প্রথমেই শিল্পী কিশোর কুমারের কণ্ঠে হীরক জয়ন্তী ছবি থেকে বহু দূর থেকে যে কথা, গানটি শুনতে চেয়েছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

অনুরোধের আসরে পরবর্তী গানের অনুরোধটি যিনি পাঠিয়েছেন তারা হলেন সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, পূর্ব মেদিনীপুরের নারাদাঁড়ি ব্যবত্তারহাট থেকে। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই তো ভবের খেলা গানটি শুনতে চেয়েছেন তারা।

অনুরোধের আসরের পরবর্তী অনুরোধের গান মন মাতাল সাজ সকাল, শ্রদ্ধেয় শিল্পী মুকেশের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন শিবির কুমার বেতাল ও মিতালি বেতাল।

অনুরোধের আসরে পরবর্তী যে গানটির অনুরোধ পাঠিয়েছেন সে গানটা হলো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, ছায়াছবি অন্তরালে, শিল্পী কিশোর কুমার, অনুরোধকারী নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে।

অনুরোধের আসরে এখন শুনবেন শিল্পী অন্তরা চৌধুরীর কণ্ঠে ও সোনা ব্যাং ও কোলা ব্যাং। গানটির অনুরোধ জানিয়েছেন বেতার বন্ধু রবিন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে, এবং লালু নে এবং দেবলীনা নে, নার্সারি রোড, আদর্শনগর, পোস্ট অফিস, বৈদ্যবাটি, জেলা হুগলি থেকে।

এতক্ষণ শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় উমা মৈত্রী।

নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং অবশ্যই এই বৃষ্টি বৃষ্টি দিনে আনন্দেও আছেন, কি তাই তো? কারণ এই বৃষ্টির একটা আকাঙ্ক্ষা আমাদের তো সকলের মনে থাকে, আর খুব কম সময় বৃষ্টিটা যেন আসে আর ছাপ করে শেষ হয়ে যায়, শ্যামল সবুজ করে দিয়ে যায় এই পৃথিবীকে। বন্ধুরা, এই শ্যামল সবুজ দিনে দুপুরের দিকে কি করবেন? সময় যখন কাটবে না, একটা কথা বলি, বই পড়বেন। আর তার মধ্যে থেকে সবার আগে যে বইটা বেছে নেবেন সেটা হচ্ছে আকাশবাণীর মহিলা মহল বিভাগ, যে বইয়ের চরিত্রের কথা জানতে চাইবে, যে গল্পের চরিত্রের কথা জানতে চাইবে, যে উপন্যাসের চরিত্রের কথা জানতে চাইবে, সেটা কিন্তু সবার আগে খুঁজে নেবেন। আমাদের যেমন এই মাসের বিষয় ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস, আর সেই উপন্যাসের অহিংসা, উপন্যাসের দুই চরিত্র রত্নাবলী ও মাফ করবেন রত্নাবতী ও মাধুরীলতা। প্রথম যে চিঠিটি আমি পড়ব সেই চিঠিটি পাঠিয়েছেন ছন্দা পাহাড়ি দক্ষিণ নিমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তাত্ত্বিক উপন্যাস অহিংসার মূল বিষয় হল মানব মনের জটিলতা, কামনা বাসনা, ধর্মীয় ভণ্ডামি এবং আদর্শ বনাম বাস্তব জীবনের সংঘাত। এই উপন্যাসের দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্র হল মাধবীলতা ও রত্নাবতী।

মাধবীলতা উপন্যাসের সুন্দরী, সরল, অসহায়, আত্মমর্যাদা সম্পন্ন এক নারী, যে সমাজের অবজ্ঞা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির শিকার হয়েও অটল। সে কেবলই এক নারী নয়, সমাজের ভণ্ড নৈতিকতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তার চরিত্রে কোমলতা, সহিষ্ণুতা এবং মানবিকতার পাশাপাশি বাস্তব জীবনের কঠিন অভিজ্ঞতার ছাপ পরিস্ফুট। উপন্যাসের শেষে বিভূতির সঙ্গে তার বিবাহের মাধ্যমে তার জীবনের নতুন সম্ভাবনার সূচনা ঘটে। ঔপন্যাসিক এভাবেই তার আপন সৃজন কৌশলে মাধবীলতা চরিত্রটিকে পাঠক মনের মণিকোঠায় পৌঁছে দিয়েছেন। অপরদিকে এই উপন্যাসে রত্নাবতী অত্যন্ত স্নেহশীলা, সহনশীলা, সংসারমুখী ও আত্মমর্যাদা সম্পন্ন এক নারী, যার চরিত্রে একদিকে যেমন রয়েছে কোমলতা ও মমত্ববোধ, তেমনি অন্যদিকে রয়েছে বাস্তব পরিস্থিতি মোকাবিলার দৃঢ়তা। অকারণ সংঘাত না করে ধৈর্য, সংযম ও সহমর্মিতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই তার আচরণে সদা সর্বদা মানবিকতা ও ক্ষমাশীলতার পরিচয় পাওয়া যায়। নারী জীবনের ত্যাগ, সহিষ্ণুতা, নৈতিকতা, শক্তির প্রতীক হিসেবে রত্নাবতী চরিত্র পাঠক মনে চিরজাগরুক। কদমকেতুকের শুভেচ্ছা মাখা, শুভকামনা পাঠালাম। চিঠিটি আমাদের পাঠিয়েছেন ছন্দা পাহাড়ি, দক্ষিণ নিমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে।

বাজার, ভিতর পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন। পরের চিঠিটি কি পাঠিয়েছেন কৃষ্ণা, চন্দ্রবাজার? আপনি কি পুরো নাম লেখেননি? যাই হোক, খুব পরপর লেখা, কাজেই বোঝা যাচ্ছে না। আপনারা যদি নামটা লিখে তার নিচে আপনাদের ঠিকানাটা লিখেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধে হয়, বা নিজের নামটা যদি চিঠির ওপরে লিখে দেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাস এক কালজয়ী উপন্যাস, এই উপন্যাসের দুই চরিত্র নিয়ে আজকের কথা। মাধবীলতা লতার মতন কোমল হলেও তার মধ্যে মাঝে মাঝেই জেগে ওঠে নারী সত্তা। সে আশ্রমিক হলেও আশ্রমের ভণ্ডামি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হন। মাধবীলতার সাথে বিয়ে হয় বিভূতির, তবুও সদানন্দ প্রকৃতি এক অকৃত্রিম অনুরাগ তাকে মাতোয়ারা করে তোলে। সদানন্দ মাধবীলতাকে পাওয়ার জন্য দাঙ্গার মধ্যে বিভূতিকে শেষ করে দেয়। পরে এক রাতে নৌকো করে দুজনে পাড়ি দেয় অচিনের উদ্দেশ্যে। অপরদিকে আশ্রম বালিকা রত্নবতী স্পষ্ট বক্তা, তার মধ্যে চপলতা আছে, তবে সেই চপলতা হারিয়ে যায়নি অন্যের সোহাগে। সে দাঙ্গার সময় বিপক্ষের বিরুদ্ধে লাঠি নিয়ে লড়াই করে। পিসি উমার সাথে সে আশ্রমে থাকে, তার আত্মবিশ্বাস আশ্রমের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাকে শক্তি যোগায়। এ যেন এক নির্ভীক চরিত্র, তার চরিত্রে সাহসিকতার ভাব পরিলক্ষিত হয়। বন্ধুগণ, কেয়াফুলের সৌরভ পাচ্ছেন তো? কেয়াফুলের শুভেচ্ছা জানিয়েছেন কৃষ্ণা। চন্দ্রবাজার, ভিতর পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন।

পরের চিঠিতে পরের চিঠি লিখেছেন ডলি বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসে মাধবীলতা রত্নাবলী, দুটি বিপরীত ধর্মী চরিত্র, মাধবীলতা অল্প বয়সী একটু কল্পনাপ্রবণ, সে ভালোবাসতে চায়, ভালোবেসে যাকে বিয়ে করে সে প্রতারণা করে, সদানন্দর সাথে আশ্রমে রেখে আসে। সদানন্দ মাধবীলতাকে কামনা করে কিন্তু মাধবীলতা তাকে ঘৃণা করে। অন্যদিকে রত্নাবলী অনেক খোলাবেলা, সে বুদ্ধিমতী, চরিত্র সে বোঝে, সে বোঝে, তাই সে পা ফেলে হিসেব করে। এই দুই ভিন্ন ধর্মী নারী চরিত্র উপন্যাসকে মহিমান্বিত করে। চিঠিটি লিখে পাঠিয়েছেন ডলি বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে।

এবার যে চিঠিটি পড়ব, চিঠিটি পাঠিয়েছেন পম্পা সরকার পশ্চিম বর্ধমান থেকে। পম্পা যে চিঠিটি লিখেছেন, মহিলা মহলকে ধন্যবাদ এই উপন্যাসটিকে নির্বাচিত করার জন্য, আপনাকেও ধন্যবাদ চিঠি লেখার জন্য। এই উপন্যাসটি পড়তে গিয়ে বারবার হোঁচট খেয়েছি সমাজ সংসারে ভণ্ড মানুষের আধিপত্য আর নারীদের খেলার পুতুল বাড়ানোর এই বিন্যাস যুগে যুগে চলে আসছে, এর কি আর অবসান নেই। মাধবীলতা এমন এক চরিত্র যে ভণ্ডামির জগৎকে খুব কাছ থেকে দেখেছিল। মাধবীলতাকে সদানন্দের আশ্রমে নিয়ে এসেছিল রাজা মশাইয়ের ছেলে। তাকে আশ্রমে রাখার ব্যাপারে বিপিনের প্রচ্ছন্ন মদত ছিল প্রথমে, যদিও সদানন্দের কিছুটা আপত্তি ছিল। মাধবীলতা ছিল সদানন্দের প্রতি সরল বিশ্বাস, তাই প্রথম রাতে সে সদানন্দের বিছানায় তার গা ঘেঁষে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। কিন্তু এই বিশ্বাস দ্রুতই ভয় মিশ্রিত শ্রদ্ধায় বদলে গিয়েছিল সদানন্দের স্বরূপ উন্মোচিত হওয়ার পরে। মাধবী যখন সদানন্দের ঘৃণ্য মনোবাসনা বুঝতে পেরেছিল, তখনই সে ভয় পাওয়া

বন্ধ করে দেয় এবং সদানন্দের সেই দুর্বলতাকে অস্ত্র করে মহিষীর সাথে তার সাক্ষাৎ করায়। সদানন্দকে উপেক্ষাও করে অনেক ক্ষেত্রে, অর্থাৎ সে তখন নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করে। সদানন্দের ভণ্ডামি ও লোভের স্বরূপ মহেশকে এবং বিবাহের পর বিভূতিকেও জানিয়েছিল মাধবী, কিন্তু তবুও সদানন্দের অস্তিত্ব কি কোনোভাবে তাকে আচ্ছন্ন করে রেখেছিল? সদানন্দের তৈরি মায়াজাল থেকে নিজেকে কি সম্পূর্ণ মুক্ত করতে পেরেছিল মাধবীলতা? শেষ পর্যন্ত সদানন্দের সঙ্গে তার নৌকো করে চলে যাওয়ার সিদ্ধান্ত হয়তো আবেগ বা রোমান্টিক ভালোবাসা নয়, তা হয়তো আসলে বিপিন ও পারিপার্শ্বিক জটিলতার কবল থেকে ছিল মুক্তির পথ। অন্যদিকে রত্নাবলী ছিল অল্পবয়সী বিধবা, আশ্রমে মাধবীলতার দেখভাল করার দায়িত্ব ছিল তার উপরে। মাধবীকে সে যেভাবে আগলে রেখেছিল তাতে বোঝা যায় বিপিন যেদিন মাধবীকে রাতে অন্ধকারে মহেশের বাড়ি নিয়ে যেতে চায়, একাকী মাধবীকে সেদিন তার ছেড়ে দিতে ভয় হয়েছিল। মাধবীলতা চলে যাওয়ার পর সে মহেশের বাড়িতে দেখা করতে গেছিল এবং সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু আশ্রমের ভয়ে সে তা করতে পারেনি। বিভূতির সঙ্গে মাধবীলতার বিয়ে শুনে অবাক হয়েছিল সে। ঠিক তেমনই সদানন্দের লালসার দৃষ্টি থেকেও মাধবীকে সে রক্ষা করতে চেয়েছিল। বিপিনের মতন ধূর্ত ও শক্তিশালী পুরুষের সামনে একজন অল্পবয়সী বিধবা হিসেবে সে অসহায় ও পরাধীন ছিল। তবে শশধর বিবাহিত হওয়া সত্ত্বেও রত্নাবলী তার প্রতি হয়তো কিছুটা দুর্বল ছিল, তবে মাধবীলতার প্রতি সে ছিল অত্যন্ত স্নেহশীলা। সে ছিল মাধবীলতার শুভাকাঙ্ক্ষী। মাধবীলতার স্নেহ, রত্নাবলীর স্নেহ ও ভয়, এই দুটো দিকই উপন্যাসের জটিল মনস্তত্ত্বকে যেন আরও জীবন্ত করে তুলেছে। পম্পা সরকার পশ্চিম বর্ধমান থেকে চিঠিটি পাঠিয়েছে।

আমার হাতে এই মুহূর্তে যে চিঠিটি রয়েছে সেই চিঠিটি আমাদের লিখে পাঠিয়েছেন কানন রণসিংহ। লিখেছেন তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে অহিংসার বাণীর আড়ালে মানুষের বহিরঙ্গে কৃত্রিম আদর্শের অভিনয় ও অন্তরঙ্গে আদিম প্রবৃত্তি, তার মধ্যেকার চিরন্তন দ্বন্দ্বের এক মনস্তাত্ত্বিক চিত্রায়ণ এই উপন্যাস অহিংসা। উপন্যাসের চরিত্র মাধবীলতা রত্নাবলী, সম্পূর্ণ বিপরীত ধর্মী এই দুই চরিত্র। রত্নাবলী কোনো শুদ্ধ মোনা আদর্শ নারী চরিত্র নয়, আশ্রম পালিতা হলেও তার মধ্যে তাপসী সুরাভ চরিত্রের বিকাশ ঘটেনি, বরং অতি কৌতূহলী স্বার্থান্বেষী সংকীর্ণ মনা দৃষ্টিভঙ্গির অধিকারী সে। রত্নাবলীর চরিত্রের আচরণের অহিংসার বদলে হিংসা ও উগ্র অহমিকা প্রকাশিত, যা আশ্রমিক পরিবেশকে ব্যাহত করে। চারিত্রিক গভীরতার অভাবে সে জটিল করে তোলে নিজের জীবনকেও। লোভ মোহ সংযমের তোয়াক্কা না করে বিবাহিত শশধরের সঙ্গে সে গোপন সম্পর্কে লিপ্ত। মাধবীলতার আদর্শিক উচ্চতায় পৌঁছতে সে অক্ষম।

অহিংসার অন্যতম ট্র্যাজিক চরিত্র হল মাধবীলতা, এক নিষ্পাপ নির্যাতিতা কিশোরীর প্রতিনিধি। সে জমিদারের ছেলে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহত্যাগী করিয়ে প্রত্যাখ্যান করে ফেলে যায় সদানন্দের আশ্রমে। সেখানকার আশ্রিতা হয়ে সে বুঝতে পারে সাধুপুরুষদের আড়ালে গোপন নোংরা ষড়যন্ত্র ও ব্যভিচারগুলো, যার শিকার একদিন সে নিজেও হয়। এত ঝড়ঝঞ্ঝা ও মানসিক বিপর্যয়ের পরে বিভূতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মাধবীলতা নতুন একটি জীবনের পথে পা বাড়ায়। সেই সাহস তার ছিল। চিঠিটি লিখেছেন কানন রণসিংহ, তমলুক, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। এবার যে চিঠিটি পড়ব, আজকের অনুষ্ঠানে আমার পড়া এটি শেষ চিঠি।

শেষ চিঠিটি পড়ব নিশ্চয়ই, কিন্তু শেষ চিঠিটি পড়ার আগে আসুন একটা গান শুনে নিই। বন্ধুরা, আরও বেশি করে বই পড়তে হবে, আরও বেশি করে চিঠি লিখতে হবে। এই গানটি শুনবো এবং তারপরে শোনাবো আপনাদের পাঠানো শেষ চিঠি।

এবার আপনাদের পাঠানো শেষ চিঠি আজকের মতন। সেই চিঠিটি লিখে পাঠিয়েছেন শোভা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসে মাধবীলতা ও রত্নাবলী দুটি চরিত্র, উপন্যাসের দুই বিপরীত মেরু এবং দুই ভিন্ন মানসিকতার রূপক। মাধবীলতা শান্ত, স্নিগ্ধ ও বাস্তববাদী, সে মহিমূর্তির স্ত্রী। সততা ও বাস্তবতা বোধ মাধবীলতার মধ্যে প্রবল। মহিমূর্তি যখন ধর্মের ভণ্ডামির আশ্রয়ে নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন হিসেবে প্রতিষ্ঠা করার খেলায় মেতে ওঠে, তখন মাধবীলতা কিন্তু স্বামীর সমর্থনে দাঁড়ায়নি। স্বামীর এই অলৌকিক রূপান্তর তাকে বিস্মিত করে, ফলে তার নিজের সততা ও বিবেককে বিসর্জন কোনোভাবেই সে দেয় না। ধর্মের নামে ভণ্ডামিকে সে মনে প্রাণে ঘৃণা করত। সদানন্দের প্রতি মাধবীলতার আচরণ দিদিসুলভ ছিল, মাতৃসুলভ স্নেহ ছিল। যেখানে সকলের ক্ষমতার লোভ, সেখানে

মাধুরলতা ছিল খুবই মানবিক। সম্পূর্ণভাবে মাধবীলতার বিপরীত চরিত্র রত্নাবলী। আকাঙ্ক্ষা, মোহ, ক্ষমতা সবই রত্নাবলীর চরিত্র। সে আধুনিকা, শিক্ষিতা, প্রবল ব্যক্তিত্ব সম্পন্না নারী। সে আধ্যাত্মিক ক্ষমতার মোহে অন্ধ হয়ে সদানন্দের আশ্রমে আসে। রত্নাবলীর মধ্যে কাম, মোহ ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ রয়েছে। সে সাধারণ জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে আশ্রমে এসেছিল, কিন্তু ভণ্ডামির খপ্পরে পড়ে সে নিজের অস্তিত্বকেই সংকটাপন্ন করে তোলে। চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। আমার কলমে আপাতত আমাদের হাতে যে কটা চিঠি ছিল পড়ে দিলাম, আরও চিঠির অপেক্ষায় রইলাম পরের গানে।

0: বন্ধুরা, সময় শেষের পথে আর আপনাদের পাঠানো চিঠি তো শেষ হয়েই গেছে, বিদায় তো নেব, কিন্তু বিদায় নিতে নিতে রেখে যাব আপনাদের জন্য আরও একটা গান। কিন্তু তার আগে বলি যে এক কলমে দুই নারী এই বিভাগে আপনারা আরও বেশি বেশি করে চিঠি পাঠান। চিঠি পাঠানোর জন্য আরও কয়েকটা দিন রয়েছে, কাজী পাঠাতেই পারেন চিঠি। বলে দিই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অহিংসা, অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী এই দুই চরিত্র নিয়ে আপনারা চিঠি লিখবেন। আর চিঠিতে নারী চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবন যাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। আপনাদের অনুভবে, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, চিঠি পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস, আমাদের চিঠির ঠিকানা সবই আপনাদের জানা, তবুও বলে দিই মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল আমাদের দপ্তরে পৌঁছানোর শেষ তারিখ 23 জুলাই 2026। কাজেই মেল করলে তো টুক করে চলে আসে, আর চিঠিও ঝট করে পাঠিয়ে দিন, আর কি বলবো, প্রায় সময় শেষের দিকে, কিন্তু পাঠানোর চেষ্টা করুন। বিদায় নিচ্ছি, একটা ছোট্ট গান রেখে যাচ্ছি আপনাদের জন্য।
1: নারী নারী কি চায়, কি চায় গো বুঝতে, নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়, বুঝতে নারী নারী কি চায়, কি চায় গো বুঝতে, নারী নারী কি চায়।

এতক্ষণ শুনলেন মহিলাদের আসর উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান। আজ শুনবেন রথের মেলা নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি তৈরি করেছেন সাক্ষ্যদীপা সরকার।
1: পথের মোড়ে রথের মেলা, বসল রে ভাই বিকেল বেলা, অনেক রকম খেলনা খেলা, নয়তো কিছুই হেলা ফেলা, বই খাতা আজ শিকে তোলা, হাক দিয়ে যায় ঘুগনিওয়ালা। শুধু কি ঘুগনিওয়ালা, পাপড়ওয়ালা, বাসিওয়ালা, আরো তো হরেক রকম মজা সেখানে। শ্রোতাদের সেই মেলার মজা দিতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার নাগের বাজারের বাবুতলার রথের মেলায়। সেখানকার রথের উৎসব পরিচালনা করে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও শিব মন্দির কমিটি। সেখানকার সম্পাদক শ্যামলী সিনহা, তিনি জানালেন এই পুজোর ইতিহাস।
2: এখানে আমাদের মন্দির ছিল, একদিন পুরোহিত বলছিলেন যে মন্দিরে কোনো রকম ঠাকুর নেই, আমরা মাটির ঠাকুর দিয়ে পুজো করি। তখন আমাদের এখানে বেবিদিয়ার বাবলুদা বলে দুজন ইনিশিয়েটিভ নিয়ে ওনারাই নিজে পুরীতে গিয়ে মাথায় করে ঠাকুর নিয়ে এসে এখানে সেই ঠাকুরটা প্রতিষ্ঠিত করে তখন থেকে রথটা চালু করেন। এইভাবেই তারপরে আমরা পরম্পরায় যারা যারা দায়িত্বে থাকেন তারা তারা রথটা এইভাবেই করা হয়।
1: তারপরই সহসভাপতি মানিক দাস জানালেন এই রথ ও পুজোকে ঘিরে আরো অনেক কথা।
3: পুজো দেখুন, একটা স্নান যাত্রা একটা হয়, সেটা আগে হয়ে যায়। তারপর আজকে যে আচার অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো যথারীতি ঠাকুরকে ভোগ দেওয়া চালু হয়ে যায়, নাম কীর্তনের সঙ্গে এগুলো সব চলে। তারপরে একটা সময় আমরা মন্দির বন্ধ করে যেখানে ঠাকুর বিশ্রাম নেন, বিশ্রামের পরে আবার আমরা মন্দিরে কপাট খুলে দিই, অভিষেক হয় থাকেন, তার অভিষেক হয়। তারপরে এসে অভিষেক হওয়ার পরে যারা ঠাকুর তোলেন মন্দিরে তারা আসেন, মানে আমাদের মধ্যে থাকেন কার আর কি, সেটা রথের উপরে তুলে দেওয়া হয় আর কি। তারপরে রথযাত্রা আমরা শুরু করি ওখান থেকে। রথে যারা এই মুহূর্তে দেখছেন, যাতে যারা রয়েছেন বা রথটা পরিচালনার সময় যারা রথের উপরে রয়েছেন বা প্রসাদ পুজো দর্শনার্থীদের প্রসাদ নিয়ে তারা দিচ্ছেন আর কি, তারা এই আমাদের যে মন্দির, এই মন্দিরে ওনারা অবস্থান করেন সারা বছর, ওনার পুজো অর্চনা এখানেই ওনারা করেন, ঠিক আছে। এবং বিভিন্ন অনুষ্ঠান, নীল পুজো ধরুন, শিব পুজো ধরুন, যতগুলো উৎসব পার্বণ যেগুলো হয় মন্দিরে, এই আমাদের স্থায়ী পুরোহিত উনি, ওনারাই পুরো ব্যাপারটাই করেন।
1: আমরা যেমন উত্তেজিত রথের মেলাকে ঘিরে, তেমনই এই কমিটিও রীতিমতো অপেক্ষায় থাকে এই একটি দিনের।
3: রথযাত্রা শুরু হয়ে গেল, রথ এখন রাস্তায় পরিক্রমা করছে। এই রথটা পরিক্রমা করে এসে নাগেরবাজার মোড় যে জায়গাটা আছে ওখানে আমার মাসির বাড়ি, ওখানে থাকবে। ঠিক অনুরূপ সাত দিন পরে যে উল্টো রথটা শুরু হয় ওখানে মাসির বাড়ির থেকে আবার উল্টো রথ ওইভাবেই যেভাবে আজকে মানে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করে মন্দিরে আবার ফিরে আসবে। মেলা উপলক্ষে আমরা একটা ভোগ বিতরণ আয়োজন করি, সেটা আমরা রাস্তার মুখে আর কি, আমরা দর্শনার্থীদের খিচুড়ি আলুর দম এরকম আমাদের যেরকম যা হয় আমরা দেওয়ার চেষ্টা করি, দুটো রথেই আমরা চেষ্টা করি আর কি। ব্যাপারটা হচ্ছে এই বাবুতলা শিব মন্দির যেটা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আমরা দেখুন লেখা আছে 174 বছর পুরাতন মন্দির। এবং রথটা তারপরে শুরু হয় আমাদের এখানে, যেটা আগে আমাদের সেক্রেটারি বললো আর কি। এবং এই রথটা খুব ঐতিহ্যপূর্ণ রথ আমাদের দমদম তথা এতদ অঞ্চলের সব থেকে পুরনো রথ। এবং আমাদের যারা সিনিয়র যারা ছিলেন তারা রথটাকে পরিচালনা করছেন, তারপরে আরেক জেনারেশন নিয়েছেন, তারপরে আমরা এসেছি, এইভাবে রথটাকে আমরা পরিচালনা করেছি বছরের পর বছর। এই রথটাকে কেন্দ্র করে বহু লোকের উৎসাহ উদ্দীপনা দারুণভাবে থাকে আর কি। বিশেষ করে এখন রথ ধরুন সব মোটামুটি ওয়ার্ডেই হচ্ছে, প্রতি জায়গায় হচ্ছে, কিন্তু নাগেরবাজারে এই বাবুতলা রথটা কিন্তু একটা আলাদা ঐতিহ্য বহন করে চলেছে। যেমন এই রথকে কেন্দ্র করে দেখবেন প্রচুর মানে যারা মানে মেলা দর্শনার্থী তো আগমন হয়ই, পাশাপাশি এই মেলাকে কেন্দ্র করে বহু দক্ষিণ চব্বিশ পরগনা, কৃষ্ণনগর, তার থেকে ব্যবসায়ী যারা আসেন তারাও কিন্তু পসরা সাজিয়ে বসেন। তো এটাকে খুব মানে মানে আমাদের কাছে খুব ভালো লাগে দিনটা, আমরা অপেক্ষা থাকি যে কবে রথটা আসবে, কবে রথটাকে নিয়ে আমরা এই আনন্দ উৎসবে মেতে উঠবো আর কি, এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি।
1: আজকালকার স্বাস্থ্য সচেতনতার যুগে মেলায় পাপড় ভাজার দোকানে এত ভিড়, রীতিমতো অবাক করার মতো। রথের মেলার এক পাপড় বিক্রেতা, ভীষণই মজার মানুষ অনিল ঘোষ জানালেন এই ভিড়ের রহস্য।
4: 1992 সাল থেকে আমি চা বিক্রি করতাম, চা বিক্রি করার পরে দেখলাম যে এখানে সবাই পাপড় বিক্রি করে। এক বছর এনে দেখি আমি কি হয়, তার মধ্যে কি আছে এর মধ্যে, তারপর দেখলাম মোটামুটি যে খরচা উঠে যায়, খরচা উঠে নিজের খরচাটা হয়ে যায়। তো দেখো তারপর থেকে এই বিজনেস আমি প্রত্যেক বছরে উল্টো রথ এবং সোজা রথ। এখন আজকে দেখছি যে যা বৃষ্টি ঝড়ে আমাদের এরকম সময় আমাদের 2-3 হাজার টাকা বেচাকেনি হয়ে যায়। তো আজকে যে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু বেচাকেনিটা কম আছে। আমার পাপড় এখানে যে একবার খাবে সে আবার বলবে না আমি এই দোকানের ছেড়ে অন্য দোকানের পাপড় খাবো না। আপনি মাধবী খান, কৃষ্ণা খান, যে কোনো পাপড় খান সে মিলাতে পারবেন না, এই পাপড়ের এত টেস্ট।
1: অন্য মেলার মতো হরেক রকম পুতুল, খাবারের দোকান, ঢোল ইত্যাদি তো চোখে পড়ছিলই, কিন্তু আরও এক ধরনের দোকান বিশেষভাবে চোখে পড়ছিল, তা হল গাছের দোকান। আর এই গাছ হাতে বহু ক্রেতারাও ঘুরছিলেন মেলায়। এমনই এক ক্রেতার সঙ্গে কথা হয়ে গেল যিনি এসেছিলেন বাগুইয়াটি থেকে, সোমা মাইতি। জানালেন তাঁর অভিজ্ঞতা।
5: গাছ এবারে নিলাম, আমি সবসময় শিয়ালদা থেকে নিই, কিন্তু ভালো গাছ, গাছ সকলেই গাছ নেয়, সকলে তো নিচ্ছে গাছ, ভালো কোয়ালিটির গাছ।
1: মেলার কথা যখন বলছি তখন ঘুরতে ঘুরতে একটু শ্রীরামপুরের দিকে যাওয়া যাক, যেখানে প্রথম রথের মেলার প্রচলন। আরও অনেক গল্প শুনে নি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারীর থেকে।
6: মাহেশের রথ সর্বজন বিদিত, 630 বছরে পদার্পণ করলো আমাদের ঐতিহাসিক শ্রীপাট মাহেশের রথযাত্রা উৎসব। আমরা সকাল থেকেই ভোরবেলা 4:30 মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরই জগন্নাথ দেবের দরজা খুলে গেছে, অগণিত ভক্তরা দর্শন করতে আসছেন। মাইসে রথের দিন বলা হয় প্রায় 8-10 লক্ষ ভক্তের সমাগম হয়। আমাদের আর কিছুক্ষণ পরেই দেখব যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে মাইসের রথে। উনি এতটাই কৃপালু দেবতা যে উনি নিজে থেকে বাইরে বেরিয়ে আসছেন সকল ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয় দর্শন পেতে, এবং সকল ভক্তগণেরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন, পুজো দেন। ঠিক সকাল 8টার সময় প্রভুর ভোগ হয়ে যাবে, ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন। তারপরে আমাদের পূজা অর্চনা চলবে, ঠিক দুপুর 2টার সময় আমাদের শুভ সূচনা হবে। প্রথম উঠবে নারায়ণ শিলা, কারণ উনি তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে যেহেতু উনি জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথম উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, আর তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। আমরা সেই চিরাচরিত্র প্রথা অনুযায়ী আমার আর সেই লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমরা সেই রথের ওপরে রাখি। রথের ওপরে সিংহাসনে 4র্থ তলায় আমাদের 125 টন যে ওজনের রথ, একটি রথ 50 ফুট উচ্চতা, সেই 141 বছর পূর্বের হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই বর্তমান লোহার রথটি তৈরি করে দিয়েছিলেন সেই সময়ে, তৎকালীন সময়ে 20,000 টাকা খরচ করে। সেই ওপরে সিংহাসনে আমরা জগন্নাথ দেবকে অধিষ্ঠান করাবো, ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করাবো, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট, হাত, কান সবকিছু পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে বসলেন, সকলে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওনার রথের রশির টান দিলেন, এবং 2টো ম্যানিলা রোপ আছে আমাদের রথের 4র্থ তলায় জগন্নাথ দেবের সিংহাসন, 3য় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে ঢেকে দিই, 2য় তলায় আমরা কৃষ্ণ লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং একদম নিচের তলায় চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং 5 ফুট 4 ইঞ্চির একটি সারথি আছে, 2টো রাজহংস আছে, 96 জোড়া চোখ আঁকা আছে জগন্নাথ দেবের, 12টি বড় বড় লোহার চাকা, তার 1 ফুট বের। সেই মাহেশের রথ সেই ইতিহাসের খাতায় আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের কথা উল্লেখ আছে, যে রাধারানী নামক এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়া মাহেশের রথের মেলায় হারিয়ে গেছিল।
1: আমরা তো সেই বিখ্যাত মেলা নিয়েও জানতে চাই,

0: গল্পও জানালেন তিনি।
1: আমাদের এটা বহু পুরাতন সেই এক মাস ব্যাপী মেলা চলে, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের সেই মেলা। আর রথের মেলা যে কনসেপ্টটা এসেছে সেটাই একমাত্র মাহেশ থেকেই এসেছে। অন্যান্য জায়গায় যে রথের মেলা হয়, এই একমাত্র মাহেশই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল প্রথম রথের মেলা।
0: সময় এবার বাড়ি যাবার, সঙ্গে নিয়ে খাবার দাবার। আজ সময় এখানেই শেষ বন্ধুরা। এবারের রথের মেলায় ঘোরালাম আপনাদের এই প্রতিশ্রুতি নিয়ে যে পরের বছর আবার হবে। কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রথের মেলা নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি তৈরি করেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লালন গাথা। 200 বছরেরও আগের কথা, ততদিনে ব্রিটিশরা নিজেদের দখল করা সুবে বাংলার পুরোটা কবজায় এনে ফেলেছে। নদিয়া জেলা তখনও অবিভক্ত, সেই জেলার কুষ্টিয়া মহকুমার এক ঘন জঙ্গল। পাশের ছেউড়িয়া গ্রামের পথচলতি মানুষজনের কেউ কেউ কদিন ধরেই দেখছিল সেই জঙ্গলের এক আম গাছতলায় কে একজন মানুষ কোত্থেকে এসে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন।

হি উন্নত ললাট, মাথায় অযত্নের বাবরি চুল, গৌরবর্ণ মুখে বসন্তের ক্ষত, গালে দাড়ি, উপরন্তু কারো বা নজরে পড়েছে একটা চোখ নাকি তার অন্ধ। জঙ্গলে মানুষটা নিজের মনেই থাকে, সারাটা দিন নিজের মনেই গান গায়, কি যে খায় কেউ জানে না, রাত এলে গাছতলাতেই ঘুমোয়, যেন ওটাই ওর ঘর বাড়ি। কারো কারো কানে সেসব গানের কথা আর সুর পৌঁছেছে, কেউ ভেবেছে গায়ে পটে সেরা, গানের কি যে কথার ভাব, কি যে সেসবের মানে, সবটা তারা বোঝে না অবশ্য, তবে সেসব গানের স্বর তরঙ্গ যেন জাদু সাগর থেকে উঠে আসে, বড্ড মন কেমন করে, কেমন যেন মন টানা সেসব গান। লোকটা কি ফকির নাকি দরবেশ নাকি সাধু, ঠিক বোঝা যায় না, আর মানুষটা এলোই বা কোত্থেকে। ছেউরিয়া গ্রামের অধিকাংশ মানুষই গরিব, পেশা তাদের তাঁত বোনা, পদবি কারিকর, তবু তারাও তো মানুষ, আর অচেনাকে চিনে নেওয়াই মানুষের স্বভাব ধর্ম, তাই সেই স্বভাববশেই এক দুই করে তারা হাজির হয় আম গাছতলায়। অচেনা সেই মানুষটার কাছে একরাশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, নাম কি? সেই প্রশ্নের উত্তরে লোকটা কি বলেছিল বলুন তো? লালন ফকির, লালন সাঁই, নাকি লালন শাহ?

চাপড়া ভাঁড়ারা এলাকাটি ছিল লোকসংস্কৃতির একটি বিশিষ্ট ক্ষেত্র। বলতে কি, গোটা নদিয়া জেলাটাই ছিল আউল বাউল ফকির দরবেশ সাঁইদের বিচরণ ভূমি। নানা লোকসঙ্গীতের বিশেষ চর্চা ছিল ওইসব অঞ্চলে। ছোটবেলা থেকে ওইসব গানে লালনের অল্প বিস্তর খ্যাতিও ছড়িয়ে পড়ে, তাতে স্বল্প হলেও কিছু আয় হতো। এরই মধ্যে বিয়েও হয়ে যায় তার। সংসারে থেকেও বরাবর ছিলেন বারমুখ। জ্ঞাতিদের সঙ্গে বনিবনা না হওয়ায় মা আর স্ত্রীকে নিয়ে নিজেদের পাড়া ছেড়ে দাসপাড়ায় আশ্রয় নেন। এই ঘটনাটি লালনের জীবনে কম গুরুত্বপূর্ণ নয়। নিজে কায়স্থ সন্তান হয়ে দাসপাড়ায় উঠে যাওয়াটা বেশ ইঙ্গিতবাহী। সেবার দাসপাড়ার একটা দলের সঙ্গে গঙ্গা স্নানে যান তিনি। কেউ বলেন বহরমপুরে, কেউ বলেন নবদ্বীপে, কেউ বা বলেন শ্রীক্ষেত্রে গিয়েছিলেন তীর্থ করতে। সে যাই হোক, ফেরার পথে লালন বসন্ত রোগে আক্রান্ত হন। রোগ গুরুতর আকার নিলে তিনি অচৈতন্য হয়ে যান। সঙ্গীরা মৃত ভেবে লালনকে নদীতে ভাসিয়ে দেয়। ভাঁড়ারায় ফিরে তারা বাড়িতে খবর দিলে সন্তানহারা মা আর স্বামীহারা স্ত্রী হয়ে পড়েন আকুল পাথারে। এদিকে ভাসতে ভাসতে লালনের সংজ্ঞাহীন দেহ নদীর কূলে ভিড়লে তন্তুবায় এক মহিলা তাকে জল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেই মহিলার দিবা রাত্রি শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন লালন। কিন্তু সুস্থ হলেও বসন্ত রোগে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। বাড়ি ফিরে এলে মা আর স্ত্রী মৃত লালনকে দেখে চমকে ওঠেন। এই অবিশ্বাস্য আগমনে তারা আনন্দে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন। কিন্তু জ্ঞাতিরা একজোট হয়ে রুখে দাঁড়ান, লালনকে সমাজচ্যুত করে। তাদের অভিযোগ,

বাউল মতে দীক্ষা নেওয়ার পর লালন কোনরূপ প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি আর ফিরে তাকাননি। তার নিজের কথায়, জাত ধর্মকে তিনি বেচে দিয়েছেন সাতবাজারে। সবে বলে লালন ফকির কোন জাতির ছেলে, কারে বা কি বলি আমি, দিশে নাহি মেলে। তখন তার নাম এবং কর্মপ্রবাহ ছড়িয়ে পড়েছে, কিন্তু শিক্ষিত আর বিখ্যাত মানুষজনের সঙ্গে পরিচয় এবং কারো কারো সঙ্গে এমনকি বন্ধুত্বও হয়েছে তার। যেমন বহু আলোচিত গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার, বিষাদ সিন্ধু খ্যাত লেখক মীর মশারফ হোসেন, অক্ষয় কুমার মৈত্র, জলধর সেন, এমনকি জমিদারির তত্ত্বাবধানে শিলাইদহে গিয়ে পদ্মাবটে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর তাকে ডেকে পাঠান। লালনের তখন শেষ বয়স, মৃত্যুর বছরখানেক আগের ঘটনা সেটা, 1889 সালের 5ই মে। হাতে লাঠি, দীর্ঘ শরীর নব্জ হয়ে গুটিয়ে গেছে, সুদৃশ্য চেয়ারে সামনে বসিয়ে নিজে লালনের একটি প্রতিকৃতি আঁকেন জ্যোতিরেন্দ্রনাথ। জীবদ্দশায় ওটি লালনের একমাত্র প্রতিকৃতি যা সময়কে পরাজিত করে আজও রয়ে গেছে।

এতক্ষণ শুনলেন লালন গাথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মৈত্রীর প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান আজ।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় আমরা একসঙ্গে পা বাড়াব এক বিস্ময়কর অভিযানে, যেখানে বাস্তবতার সীমানা ছুঁয়ে যায় অদ্ভুত এক অজানা জগৎ। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য ঘটনা, স্থান ও কাহিনী যা আমাদের অবাক করে প্রতিদিন। প্রাচীন সভ্যতার অবিশ্বাস্য নিদর্শন, রহস্যময় সংকেত কিংবা এমন সব কিংবদন্তি যা যুগের পর যুগ মানুষের কৌতূহলকে জাগিয়ে রেখেছে, আর এসব নিয়েই আমাদের আজকের গল্প ও আড্ডা। আজ আমরা জানার চেষ্টা করব কোনটা ইতিহাস, কোনটা বিজ্ঞান আর কোনটা নিছক কল্পনা। হ্যাঁ, আর তাই আজ শুনব পৃথিবীর অদ্ভুত এক উৎসব মাঙ্কি বুফের কথা, জীবনযুদ্ধে জয়ী তিন কৃতি নারীর গল্প, শুনব আশ্চর্য এক শিশুর গল্প, শুনব কুট্টু আটার উপকারিতার কথা। আর আজ সন্ধ্যায় আমার ঝুলিতে কি কি গল্প আছে তা জানতে হলে বন্ধুদের কিন্তু থাকতে হবে আমার সাথে। তবে প্রথমেই একটা গান রইল বন্ধুদের জন্য।

থাইল্যান্ডের লোপ্পুরি প্রদেশে এক অদ্ভুত ও মনোহর উৎসবের জন্য বিশ্বজুড়ে তার নাম। এই উৎসবটি হল মাংকি বুফে বা বানরের জন্য বিশাল ভোজের আয়োজন, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই উৎসবটি শুধু পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য নয়, বরং এটি মানব এবং বন্যপ্রাণীর মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান ও শ্রদ্ধার এক চমৎকার উদাহরণ। উৎসবের দিনে লোপ্পুরি শহরে প্রাচীন মন্দির এবং ধ্বংসাবশেষের

আশেপাশে বিশাল টেবিল সাজানো হয়। এই টেবিলগুলো সম্পূর্ণরূপে ফল, সবজি, মিষ্টি, পানীয় এবং নানা ধরনের সুস্বাদু খাবার দিয়ে বোঝাই থাকে। এই রাজকীয় ভোজের আমন্ত্রিত অতিথি হল শহরের ম্যাকাক বানরের দল। উৎসব শুরু হলে শত শত বানর নেমে আসে এবং নির্বিঘ্নে সেই খাবার উপভোগ করতে শুরু করে। স্থানীয়রা আনন্দ করে তাদের বানর প্রতিবেশীদের দিকে তাকিয়ে থাকে এবং তাদের জন্য গানও গায়। এই উৎসবের পিছনের সামাজিক সাংস্কৃতিক আখ্যানটি স্থানীয় লোককথা এবং পুরাণের সঙ্গে গভীরভাবে যুক্ত। থাই সংস্কৃতিতে বানরকে হনুমানের বংশধর হিসেবে দেখা হয়। স্থানীয়রা বিশ্বাস করে যে বানরদের যত্ন নিলে এবং তাদের ভোজন করালে তা তাদের জন্য সৌভাগ্য, সমৃদ্ধি এবং ভালো ফসল নিয়ে আসে। এই ভোজের মাধ্যমে তারা মূলত ভাগ্য ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা

এখন বলবো জীবনযুদ্ধে জয়ী তিন কৃতি নারীর অনন্য জীবন কাহিনী। ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে বনগাঁ সীমান্তের পেট্রাপোল বন্দর সেদিন যেন এক ইতিহাস তৈরি করেছিল। প্রথম এক ভারতীয় মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, নাম অর্ণপূর্ণী রাজকুমার। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা এই মহিলা ট্রাক চালক এদিন ছয় চাকার একটি কন্টেনার ট্রাক নিয়ে বাংলাদেশে যান। বন্দর সূত্রে জানা গিয়েছে, কটন জাতীয় জিনিস বাংলাদেশে পৌঁছে দিতেই এদিন আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে গেছিলেন মহিলা ট্রাক চালক অর্ণপূর্ণী রাজকুমার।

এখন বলবো অরুণিমার কথা। শুধু কি এভারেস্ট, একের পর এক শৃঙ্গ জয় করেছেন অরুণিমা। বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট, কিলিমানজারো, এলব্রুশ, ভেনসান, কস্কিয়াস্কো সহ সাতটি শৃঙ্গ জয় করেছেন। কিন্তু এইদিকে আসার কোনো চিন্তাভাবনাই ছিল না তাঁর। লখনৌয়ে বড় হওয়া অরুণিমা ছোট থেকেই খেলাধুলার মধ্যে বড় হয়েছেন। সাতবার ভারতের জাতীয় দলের হয়ে ভলিবলও খেলেছেন। ইচ্ছা ছিল প্যারামিলিটারিতে যুক্ত হওয়ার। সেই সূত্রেই পরীক্ষা দিতে 2011 সালে লখনৌ থেকে দিল্লির উদ্দেশ্যে পদ্মাবতী এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। আর এই যাত্রাই ছিল তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া যাত্রা। তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল এই যাত্রা। যাত্রাপথে ট্রেন ডাকাতি হয়। এই সময় দুষ্কৃতীদের বাধা দেওয়ায় চলন্ত ট্রেনের খোলা দরজা দিয়ে অরুণিমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। প্রাণে বেঁচে গেলেও তার বাঁ পাটি চিরকালের জন্য বাদ পড়ে। ডান পা ও শিরদাঁড়াও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। ভলিবল খেলার স্বপ্নও ততদিনে শেষ হয়ে গেছে। কাঠের পা পড়ে একটু একটু করে হাঁটে।

চলা শুরু হয়েছে সবে। তখনই খবরে দেখলেন এভারেস্ট জয়ের খবর, নাম শুনলেন বাচিন রিপালের, তার সঙ্গেই যোগাযোগ করলেন অরুণিমা। তখন থেকেই স্থির হয়ে গিয়েছিল লক্ষ্য, উত্তরকাশীতে শুরু হল ট্রেনিং। অন্যান্যদের মতো সবল নন তিনি, তাও জোর কদমে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তার ফলাফল পেলেন 2013 সালের 21শে মে, 52 দিনের লম্বা সামিটের পর প্রথম প্রতিবন্ধী হিসেবে মাউন্ট এভারেস্টের শিখর ছুঁলেন অরুণিমা সিনহা, তৈরি করলেন বিরল নজির।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে একা ফাইটার জেট চালিয়ে রেকর্ড করেছেন জামনগর এয়ারবেসের মহিলা ফাইটার পাইলট অবনী চতুর্বেদী। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছিল, জামনগর বেসে ট্রেনিং চলাকালীন মিগ-21 বাইসন যুদ্ধ বিমান চালিয়েছিলেন অবনী চতুর্বেদী। তার সঙ্গে ভাবনাকান্ত ও মোহনা সিং নামে আরও দুজন মহিলা অফিসার ট্রেনিংয়ে ছিলেন। তারাও ফাইটার জেট চালিয়েছেন আগে, তবে একা চালিয়ে গোটা দেশের একটা বড়সড় সাফল্য এনে দিয়েছেন মধ্যপ্রদেশের এই সাহসী মহিলা অবনী চতুর্বেদী।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

জাপানের মিয়াকা দ্বীপের আশেপাশের সমুদ্রাঞ্চলটি ডেভিল সি বা ড্রাগনস ট্রায়াঙ্গল নামে পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গলের মতোই এই এলাকাতেও রহস্যজনকভাবে বহু জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা শোনা যায়। এই অঞ্চলকে ঘিরে নানা লোককথা ও কিংবদন্তি প্রচলিত রয়েছে। জাপানি পুরাণে বলা হয় এখানে এক ভয়াল ড্রাগনের বাস, যার ক্ষুধা কখনোই মেটে না। সে নাকি এই পথে চলাচলকারী জাহাজ আর মানুষকে গ্রাস করে ফেলে। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই এলাকায় একসময় একটি প্রাচীন সভ্যতা ডুবে গিয়েছিল, যার চিহ্ন আজও জলের নিচে লুকিয়ে আছে। ড্রাগনস ট্রায়াঙ্গলের তলদেশে সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্বও পাওয়া গেছে। অনেক গবেষকের ধারণা এই আগ্নেয়গিরির কার্যকলাপ থেকেই অস্বাভাবিক ও রহস্যজনক ঘটনা সৃষ্টি হতে পারে। তবুও বহু অনুসন্ধান চালানো হলেও এই সমুদ্রাঞ্চলের প্রকৃত রহস্য আজও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। প্রকৃতির ভয়ঙ্কর রূপ আর অজানা ঘটনার সম্মেলনই এই স্থানটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় অঞ্চলে পরিণত করেছে।

এখন বন্ধুদের বলবো কুট্টু আটার কথা। আজকাল কুট্টু আটা স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে অবিশ্বাস্য একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। কুট্টু আটা গ্লুটেন ফ্রি, মানে গ্লুটেনমুক্ত প্রোটিন ফাইবার এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, যা হার্টের স্বাস্থ্য উন্নত করে এবং কোলেস্ট্রল কমায়। উচ্চ ফাইবার হজম শক্তি বাড়ায় ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্যও রক্তে শর্করার মাত্রার নিয়ন্ত্রণে সহায়ক এই কুট্টু আটা। এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা চুল ও ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এতে রুটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ফলে ওজনও কমতে সাহায্য করে। কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার হওয়ায় এটি ধীরে ধীরে রক্তে শর্করা নির্গত করে এবং সুগারের হঠাৎ স্পাইক প্রতিরোধ করে। যাদের গ্লুটেন সংবেদনশীলতা বা সিলিয়াক ডিজিজ আছে, তাদের জন্য এটি গমের একটি চমৎকার স্বাস্থ্যকর বিকল্প। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ভিটামিন বি থাকে, যা শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। তাহলে জানতে পারলেন তো এই কুট্টু আটা আমাদের শরীরে কত রকমের উপকারে লাগে? মানে আমরা প্রতিদিন যে আটা খাই, কোনো রোগের কারণে বা অসুবিধার কারণে বা কোনো সমস্যার কারণে যদি সেই আটা খাওয়া বারণ হয়, তাহলে কিন্তু তার বিকল্প হিসেবে আমরা এই

এখন বলবো এক আশ্চর্য শিশুর কথা। তার সম্পূর্ণ নাম ভেদা পরেশ সারফারে, মহারাষ্ট্রের রত্নাগিরিতে বাড়ি তার। বয়স মাত্র 1 বছর 9 মাস 10 দিন। ভারতের সবচেয়ে ছোট সাঁতারু হিসেবে ইতিহাস রচনা করেছে সে। 2025 সালের 1 নভেম্বর মাত্র 10 মিনিট 8 সেকেন্ড সময় নিয়ে সে 100 মিটার সাঁতার সম্পন্ন করেছে। এই কারণেই তার নাম তোলা হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। একই সঙ্গে আরও বলা হয়েছে 25-22 কিলোমিটার দীর্ঘ একটি সুইমিং পুলে 100 মিটার সাঁতার কেটেছে ভেদা। একটি দুধের শিশু এমন অসম্ভবকে সম্ভব করে তুলেছে ভাবলেও অবাক লাগে। মাত্র 9 মাস বয়স থেকেই সাঁতার কাটা শেখানো হয় ভেদাকে। বাড়িতে তার বড় দাদাও যায় রত্নগিরি সুইমিং পুলে সাঁতার কাটতে। বড় দাদাকে দেখেই ছোট্ট ভেদাকেও নিয়ম করে পাঠানো হয় সাঁতারের ক্লাসে। ভেদার কোচ হিসেবে রয়েছেন মহেশ মিলকে এবং তার স্ত্রী গৌরী দেবী। 11 মাস বয়স থেকে তারা ভেদাকে সাঁতারে প্রশিক্ষণ দিচ্ছেন। ভেদাকে প্রথম শেখানো হয়েছিল জলের মধ্যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখা যায়, ওই অবস্থায় থেকে নিজেকে সুরক্ষা কেমন করে করতে হয় এবং অল্প সময় সাঁতারের গতি কতটা দ্রুত করতে হয়, এই সব বিষয় তাকে প্রথম শেখানো হয়েছিল। গল্পে গানে কথায় আজ সন্ধ্যাটা বন্ধুদের সাথে অসাধারণ কাটল। আমি মৈত্রী বন্ধু অনুক্তা ছিলাম আপনাদের সঙ্গে। যেহেতু ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো কিন্তু আবার ফিরব বন্ধুদের কাছে। আর যেতে যেতে শোনাবো আরও একটা গান।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এখনও শেষ হচ্ছে না। ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পারেদেস, তাকে লাল কার্ড দেখানো হয়েছিল, সেই লাল কার্ড এবার মুছে দিল ফিফা। স্পেনের কাছে আর্জেন্টিনা 1-0 গোলে হারার পর বিতর্কে জড়িয়ে পড়েছিল আর্জেন্টিনা ও স্পেনের টিমমেটরা। শেষে বাঁশি বাজার পর মাঠের দুই ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাগবিদণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে প্রথমে খবর ছড়ালেও পরে সেটা জানা যায় যে সেই তথ্য সঠিক ছিল না। এখনও পুরো ঘটনার তদন্ত শুরু করল এবার ফিফা। নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের শিরোপা জয়ের উদযাপনের সময় দুই ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনাটি সূত্রপাত হয় যখন স্পেনের মিডফিল্ডার রদ্রি বেঞ্চ থেকে উঠে সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে যান। সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে স্পেনের এরিক গার্সিয়া তার সতীর্থকে সমর্থন করতে এলে পারেদেশও সেখানে জড়িয়ে পড়ে। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় দেখা যায় যে পারেদেস যেন গার্সিয়ার গলায় আঘাত করার চেষ্টা করছেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের গাভি পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে তাকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে পারেদেসকে গাভির মুখে ধাক্কা দিতেও দেখা যায়। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও এই ঘটনাস্থলে জড়িয়ে পড়েন। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারেরা জানান যে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে, কিন্তু পরে এক প্রতিবেদনে জানানো হয় ফিফার সরকারি ম্যাচ রেকর্ডে ভুলবশত সেই তথ্য যোগ করা হয়েছিল। ফিফাও পরে নিশ্চিত করে যে সেই সময় পারেদেসের বিরুদ্ধে কোনো লাল কার্ড বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ ম্যাচের পর তাকে লাল কার্ড যে দেখানোই খবরটি ভুল ছিল। তবে এখানে বিষয়টি শেষ হচ্ছে না। পুরো ঘটনার তদন্তের জন্য ফিফা একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে, পাশাপাশি একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে। কুড়ি লক্ষ সমর্থকের সামনে সেলিব্রেশন করল স্পেন, হেরেও সম্বর্ধনা পেল মেসিহীন আর্জেন্টিনা। মাদ্রিদে জনসমুদ্র, দেশে ফিরেছেন সোনার ছেলেরা। বিশ্বকাপ জেতার পর হুট খোলা গাড়িতে স্পেনের রাজধানীতে অভ্যর্থনা জানানো হলো রড্রি, ল্যামিনে ইয়ামাল, ফেরান তোরেসদের। শহরের প্রাণকেন্দ্রে হাজির ছিলেন প্রায় 20 লক্ষ মানুষ। ভক্তদের জন্য ফুটবলাররা নিজেরা ডিজে এর ভূমিকা পালন করেন, নাচে গানে মাতিয়ে দিলেন কুকুরিয়ারা। ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েও একটি ব্যঙ্গ। অন্যদিকে দেশে ফিরে সম্বর্ধনা পেল আর্জেন্টিনার ফুটবলাররা, তবে ছিলেন না লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 2010-এর পর ফের বিশ্বসেরার খেতাব উঠল স্প্যানিশদের মাথায়। সেলিব্রেশনে না মাতলে হয়, তৈরি ছিল স্পেনের রাজধানী মাদ্রিদ। প্রায় 20 লক্ষ মানুষ হুট খোলা গাড়ির অভ্যর্থনা জানান পাও কুবার্সি, উনাই সিমনদের। গ্রানভা, পাসে দেল প্রাডো এবং প্লাজা দে সিবিলসদের মতন জায়গায় তিল ধারণের জায়গা ছিল না। লাল হলুদ রঙের ধোঁয়ায় ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। প্রথমে রাজপ্রাসাদে যান স্পেনের ফুটবলাররা, সেখানে রাজা সুষ্ঠু ফিলিপ, রাজকন্যা লিওনোর সঙ্গে দেখা করেন তারা। অধিনায়ক রড্রি রাজাকে বিশ্বকাপের একটি রেপ্লিকা ও 4 নম্বর লেখা একটি জার্সিও উপহার দেন। এরপরে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সঙ্গে দেখা করে গোটা দল। আনুষ্ঠানিক কাজকর্ম মিটতে শুরু হয় আসল সেলিব্রেশন। সিভিল স্কোয়ারে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্বজয়ীদের জন্য, তবে তারা চুপ করে বসে থাকেননি, তারা নিজেরাই ডিজের ভূমিকা পালন করেন, যার নেতৃত্বে সাইড ব্যাক কুকুরিয়া। ইউরো জয়ের পর তিনি নিজেকে কুকু কুকুরিয়া গিয়েছিলেন, এবারও একই কাণ্ড। মঞ্চে নিচে ঢুকেছিলেন লামিনে ইয়ামাল, তবে এখানেও এলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা তাকে খোঁচা দেওয়ার জন্য। স্পেন দলের ইউরেমি পিনোর ডাকনাম রোনাল্ডো। তাকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমাদের দলেও একজন রোনাল্ডো আছে, তবে তিনি সত্যিই বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে দেশে ফিরে সম্বর্ধনা পেলেন আর্জেন্টিনার ফুটবলাররাও। প্রবল শীতের মধ্যে বহু মানুষ রাত জেগে অপেক্ষা করছিলেন। বিমানবন্দর থেকে আইকনিক ওবেলিক্স পর্যন্ত সমর্থকেরা সঙ্গে ছিলেন, বাজি ফাটিয়ে আনন্দে মাতেন তারা। তবে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি।

আগামী 25শে জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপের 135তম সংস্করণ। আজ সেই ডুরান্ড কাপের প্রেস মিট হয়েছিল কলকাতার একটি হোটেলে। সেখানে উপস্থিত

0: লেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। শুনে নেব কি বললেন আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
1: গুড আফটারনুন এভরিওয়ান, ইটস আ ভেরি অগাস্ট অকেশন টুডে দ্যাট উই আর উইটনেসিং, ইন ফ্যাক্ট উইথ অ্যাডভেন্ট অফ দিস নিউ গভর্নমেন্ট, দ্য ফার্স্ট সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কামিং টুগেদার টু অর্গানাইজ what the people of West Bengal love most after Rasgulla, that's football. And with the FIFA World Cup fever yet to get away from us, I think it's the best time to start the Durand Cup. And we are very much thankful to the Indian Army, specifically the Eastern Command, for choosing Kolkata and for the both the inauguration as well as the final of this prestigious 135th edition of the Durand Cup. Since 1888, you know, the legacy of Durand Cup, the history of Durand Cup, and the glory of Durand Cup that has come back to the city of joy, the city of Kolkata, and with the double engine government, the double engine governance as well, we are going to witness the grandest ever Durand Cup in the history of this entire tournament. I am very much thankful to Lieutenant General Sri Gambhir Singh Ji, the Honorable Chief of Staff, Headquarters, Eastern Command, as well as the Chairman of the Durand Cup Organizing Committee. Very much thankful to Major General Dinesh Kumar Singh, the GOC Bengal Sub Area and Vice Chairman of the Durand Cup Organizing Committee, and who has been consistently prodding us to get into the act as soon as we got into, as soon as on the very day, I think I took charge, the very next day, we had the first Durand Cup, and from then on, the Durand Cup 2026, the 135th edition, the grandest ever Durand Cup tournament in its history. I'm very much thankful to my Department of Youth Services and Sports, with such a senior person like the Honorable Additional Secretary. আমি বলবো যে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অবধি আমাদের যারা ফুটবলার্স আছে, লেটস এনকারেজ দেম এন্ড গিফট, আমরা প্রত্যেকে মিলে লেটস গিফট আওয়ার ফুটবলার্স আ প্যাক স্টেডিয়াম ইন ইচ এন্ড এভরি ম্যাচ অফ দিস ডুরান্ড কাপ। এটা দিস ইজ মাই ফার্ভেন্ট প্লি to all the football lovers, the sport lovers of West Bengal. আর এবার আপনাদের সুবিধার্থে আমরা টিকিটিং নিয়ে, এটা প্রত্যেকবার আমাদের মানুষের অনেকে আমাকে সাজেশন দিয়েছিলেন, অনেকে ফেসবুকের মধ্যে দিয়েছেন, কেউ টুইটারের মধ্যে দিয়েছিলেন, কেউ মেল করেছিলেন। আমি পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর আমি ধন্যবাদ জানাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। আমরা সকলে মিলে একসাথে মিলে উই হ্যাভ started with this paperless tickets for the first time ever. আর কখনো স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিং এর জন্য আর ডিপার্টমেন্টে।
0: শুনলেন মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর বক্তব্য 135তম দুরান্ড কাপ নিয়ে। উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।

ডুরান্ডের কথা যখন বললাম, সেই ডুরান্ডের ডার্বির প্রস্তুতিতে নেমে পড়লেন পানুস আবাস। একই দিনে কলকাতার দুই প্রধান সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেল তাদের বিদেশি কোচের অধীনে। এদিন ভোর রাতে কলকাতার বিমানবন্দরে নামেন বর্ষিয়ান স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাস। কলকাতা তাঁর চেনা শহর, এটিকে দিয়ে শুরু তারপরে সবুজ মেরুন শিবির হয়ে ইন্টার কাশিং কোচিং করার দিনগুলো তিনি কাটিয়েছেন এই শহরে। এদিন অবশ্য তিনি পুরনো দেশে নতুন বেশে অবতীর্ণ হলেন। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এদিনই নেমে পড়লেন প্র্যাকটিসে। ইস্টবেঙ্গল টিমের প্র্যাকটিস হলো রাজারহাট সেন্টার অফ এক্সেলেন্সে। আবাস যখন লাল হলুদ শিবিরে পরিচিত হচ্ছেন, তখন সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে মোহনবাগানের প্র্যাকটিস শুরু করেছেন নবাগত গ্রিক কোচ পানুস। তিনি টিমের নারী বুঝতে প্র্যাকটিস শুরুর আগে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন অভিজ্ঞ ফুটবলার সুভাষিস বসুর সঙ্গে। দুই কোচের সামনেই এখন বড় চ্যালেঞ্জ।

ক্লাব গত মরশুমে আইএসএল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার সুযোগ অর্জন করেছে, যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন তাদের ক্লাবের অস্তিত্ব এখন কিছুটা সংকটে। তবুও তারা আইএসএল খেলতে চাইছে এবং তারা সেই কশন মানি তারা কিন্তু দিয়েছে আইএসএল খেলার জন্য। তো দেখা যাক এখন কী হতে চলেছে। একটু অন্যান্য খবরে যাই, যেখানে কাল গ্লাসগোয়ে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। এবারের গেমস ভারতের কাছে চ্যালেঞ্জের দুটো ব্যাপারে, এক হচ্ছে বেশি পদক জেতা, দুই আয়োজন নিয়ে শিক্ষালাভ। কারণ চার বছর পরের কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত, যা হবে আহমেদাবাদে। কমনওয়েলথ গেমস এবার হচ্ছে ছোট আকারের। চার বছর আগে বার্মিংহামে 19 রকমের খেলা হয়েছিল, এবার সেখানে হবে মাত্র 10 ধরনের। শুটিং, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, হকির মতো খেলা না থাকায় ভারতের পদক সংখ্যা কিন্তু এবার কমতে পারে। বার্মিংহামে ভারত মোট 22টি সোনাসহ 61টি পদক জিতে মেডেল তালিকায় 4 নম্বরে ছিল। তবে ভারতের শেফ দ্য মিশন ডেভিস কাপের নন প্লেইং ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেছেন, ইভেন্ট কমলেও এবার আমাদের টিমে তারকার সংখ্যা বেশি, তাই পদকের সংখ্যা কমবে না। ভারত এবার 126 জন ক্রীড়াবিদদের টিম নিয়ে গ্লাসগোয় গিয়েছে, যার মধ্যে রয়েছেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী জ্যাভলিনের নীরজ চোপড়া, অলিম্পিকের রূপজয়ী ওয়েটলিফটার মীরাবাই চানু, ব্রোঞ্জ পদকজেতা বক্সার লাভলিনা বরগোহাঁই, সঙ্গে লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর, স্প্রিন্টার অনিমেষ কুজুর, গুরবিন্দর সিংহ, হাই জাম্পার তেজস্বিন শঙ্কর, শর্টপাটের তেজিন্দার পাল, মেয়েদের লং ডিস্টেন্স রানার পারুল চৌধুরীরা। রোহিত রাজপাল বলেছেন, এবার আমাদের 32 জনের অ্যাথলিট টিমের পদক জয়ের সংখ্যাটা অনেকটাই বাড়বে। জিমন্যাস্টিক্সেও এবার পদক জেতার সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ বাংলার প্রণতি নায়ক প্রতিষ্ঠা সামন্তদের জন্যে। এবার কমনওয়েলথ গেমসে দেশের ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য কেন্দ্রীয় সরকার টাকা খরচে কোনো দ্বিধা করেননি। প্রস্তুতির জন্য ভারত সরকার দিয়েছে 53 কোটি টাকা, যার মধ্যে অ্যাথলিটদের জন্যই খরচ হয়েছে 20 কোটি টাকা। আমেরিকার কলোরাডো, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, তুরস্কের সেরা একাডেমিগুলোতে গিয়ে প্র্যাকটিস সেরেছেন অ্যাথলিটরা। বক্সাররা পেয়েছেন 10 কোটি টাকা। বক্সিং থেকে এবারে কমপক্ষে 10টি মেডেল আশা করছে বক্সিং ফেডারেশন। জুডো থেকেও এবার একাধিক পদক জয়ের সম্ভাবনা দেখছে কর্তারা। বিরাট কোহলির টোটকায় কামব্যাক পি ভি সিন্ধুর, অকপট স্বীকারোক্তি ব্যাডমিন্টন তারকার। খেলার দুনিয়ায় কোনো অ্যাথলিটের অফ ফর্ম কাটিয়ে চেনা ছন্দে ফেরার জন্য আত্মবিশ্বাসী হলো সবচেয়ে বড় হাতিয়ার। দুবছর ধরে কোনো বড় খেতাব না পাওয়া, চোটের যন্ত্রণা, অফ ফর্ম, সব কিছু মিলিয়ে কেরিয়ারের কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও নতুন আলো দেখালো ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির এক পরামর্শ। আর সেই বিশ্বাসকে সম্বল করেই 2026 সালের জাপান ওপেন জিতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন অলিম্পিক পদকজয়ী এই তারকা। ফর্মের সঙ্গে লড়াই করার সময় সিন্ধু সরাসরি কোহলির কাছে জানতে চেয়েছিলেন, দীর্ঘদিন 100 রানের খরা চলার সময় মানসিক চাপ কীভাবে সামলিয়েছিলেন তিনি। কোহলির উত্তরটি ছিল, রান করার আনন্দটা আবার নতুন করে খুঁজে পেতে হবে। এটাকেই কাজে লাগান পি ভি সিন্ধু। পায়ের আঙুলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে 3 মাসের জন্য বিশ্রামে যেতে হয়েছিল সিন্ধুকে। সেই মানসিকভাবে কঠিন সময় স্বামী ভেঙ্কটা দত্তসাই তাকে আমেরিকার আটালান্টায় নিয়ে যান। দত্ত বুঝতে পেরেছিলেন যে মানসিক অবসাদ কাটাতে কোহলির সেই পরামর্শই সবচেয়ে কার্যকরী। আটলান্টার এক্সোস্পোর্ট পারফরমেন্স সেন্টারে ওয়েন, টিম ও রায়ান এই 3 বিশ্বমানের ট্রেনারের তত্ত্বাবধানে 3 সপ্তাহ ধরে চলে সিন্ধু রিহ্যাব ও শক্তি বাড়ানোর প্রশিক্ষণ। পারিবারিক ও ছকবাঁধা জীবনের বাইরে এসে সিন্ধুর মধ্যে খেলাধুলার আসল আনন্দ ফিরিয়ে আনাই ছিল তাদের মূল লক্ষ্য। সিন্ধুর এই প্রত্যাবর্তনের পেছনে ছিল তার 13 সদস্যের সাপোর্ট টিম এবং স্পোর্টস সায়েন্সের নিখুঁত ব্যবহার। প্যারিস অলিম্পিক পারফরমেন্সের ডেটা বিশ্লেষণে 2টি বড় ত্রুটি ধরা পড়ে, যে সিন্ধুর আক্রমণাত্মক মানসিকতা কমে গিয়েছিল। র্যালিতে পয়েন্ট জিতে একাধিকবার আক্রমণের উপর নির্ভর করতে গিয়ে তিনি ভুলের মাত্রা বাড়ছিলেন। আগে যেখানে ম্যাচে গড়ে 2টি ক্ষেত্রে লাইন জাজমেন্ট, অর্থাৎ বল কোর্টের ভেতরে না বাইরে, ভুল হতো, তা বেড়ে দাঁড়িয়েছিল 6টিতে। সহজ পয়েন্টের আশায় তিনি ভাগ্যকে বেশি প্রাধান্য দিয়েছিলেন।
ফিটনেস ফিরে পেতে এবং কোর্টে দ্রুত গতি আনতে কোচিং স্টাফের পরামর্শে জাপান ওপেনের

এর আগে 3.5 কেজি ওজন কমিয়েছিলেন সিন্ধু। প্রোটিনের মূল উৎস হিসেবে তিনি খেয়েছিলেন চিকেন। কঠোর পরিশ্রম, বৈজ্ঞানিক পদ্ধতি এবং কোহলির পরামর্শে নতুন জীবন পাওয়া সিন্ধু টোকিওর ফাইনালে জাপানের আকানা ইয়ামাগুচিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২২ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। মেক্সিকোর ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া মঙ্গলবার পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। 41 বছর বয়সী ওচোয়ার 22 বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি এখানেই ঘটল। গত সপ্তাহে 41 বছর পা দেওয়া ওচোয়া আগেই জানিয়ে 2026 বিশ্বকাপেই হবে তার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবারও নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার জল্পনা ছিল, তবে অবসর ঘোষণার মাধ্যমে সেই জল্পনারও অবসান ডাকলেন তিনি। সামাজিক মাধ্যমে ওচোয়া লেখেন, আমার ক্লাব এবং জাতীয় দলের জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। আজ আমি আমার গোলকিপিং গ্লাভস তুলে রাখছি। গোলরক্ষক হওয়ার অর্থ হল হয়তো 90 মিনিট অপেক্ষা করতে হবে একটি মুহূর্তের জন্য যা সবকিছু আপনার উপর নির্ভর করবে, আর সেই মুহূর্তে এলে দ্বিধার কোনো সুযোগ থাকে না। বিশ্বকাপের 6টি আসরে মেক্সিকোর দলে ছিলেন ওচোয়া। এই বিরল কীর্তি ঘটিয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। 2014 ব্রাজিল, 2018 রাশিয়া এবং 2022 কাতার বিশ্বকাপে তিনি ছিলেন মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক। 2004 সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে শীর্ষস্তরের ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। প্রথম 7 মরশুম সেখানে কাটানোর পর 2011 সালে তিনি ফরাসি ক্লাব আজাক্সিওতে যোগ দেন। ইউরোপে খেলা প্রথম কোনো মেক্সিকান গোলরক্ষক হিসেবে তিনি ইতিহাস করেন। এরপর মালাগা, গ্রানাদা, স্ট্যান্ডার্ড লিয়েজ, সার্তালিন তানা, এভিএস ফুটবল ও এইল লিলামাসের মতন ক্লাবেও তিনি খেলেছেন। 2019 থেকে 2022 পর্যন্ত আবার ক্লাব আমেরিকাতেও তিনি ফিরেছিলেন। অবসরবার্তায় ওচোয়া লেখেন, একটা স্বপ্ন আমাকে এত দূর নিয়ে যাবে আমি কখনো ভাবিনি। আজ শুধু গর্বের সঙ্গে বলতে পারি ধন্যবাদ। কোটি মানুষের ভালোবাসা এবং মেক্সিকোর জন্য সর্বস্ব দেওয়ার তৃপ্তি নিয়েই আমি বিদায় নিচ্ছি। সাম্প্রতিক বিশ্বকাপে মূলত রাউল রানজেলের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে থাকলেও শেষ গ্রুপ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শেষ 13 মিনিট মাঠে নামান কোচ হাভিয়ের আগিরে। ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে নিজের কেরিয়ারের সূচনাস্থল এস্তাদিও আজতেকার গোলপোস্ট চুম্বন করেন ওচোয়া। এরপর সতীর্থদের আলিঙ্গন করেন এবং দর্শক শূন্য স্টেডিয়ামের মাঝ মাঠে গিয়ে শেষবারের মতন তিনি বিদায় জানান। ক্লাব ফুটবলে 2005 সালের ক্লাসুরা মরশুমে ক্লাব আমেরিকার হয়ে লীগ শিরোপা এবং স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে বেলজিয়ান কাপও জিতেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোকে তিনি 6টি কনকাকাফ গোল্ড কাপ জেতানোর পাশাপাশি টোকিও 2020 অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদকও জিতিয়েছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের নজর কাড়া পারফরমেন্স। আশুতোষ পেলেন 3 উইকেট, চাহালের ঝুলিতে এলো 2টি। স্কারবোরোতে মঙ্গলবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের বিরুদ্ধে হ্যাম্পশায়ারের 50 রানের জয়ে বল হাতে উজ্জ্বল পারফরমেন্স করলেন ভারতীয় অলরাউন্ডার আশুতোষ শর্মা। 320 রানের লক্ষ্য রক্ষা করতে নেমে আশুতোষ 9 ওভারে মাত্র 48 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তিনি একটি মেডেন ওভারও করেন। তার বোলিংয়ের সামনে ইয়র্কশায়ার 47 ওভারে 270 রানে অল আউট হয়ে যায়। তবে ব্যাট হাতে দিনটা ভালো কাটেনি আশুতোষের। প্রথম ইনিংসে 9 বলে মাত্র 10 রান করেন তিনি, যার মধ্যে একটি 6 ছিল। অন্যদিকে নর্থহ্যাম্পটনশায়ার এবং ওয়ারউইকশায়ারের ম্যাচে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল বল হাতে নজর কাড়েন। নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে 10 ওভার বল করে 52 রান দিয়ে তিনি 2টি উইকেট নেন। তার বোলিংয়ে ওয়ারউইকশায়ার প্রথম ইনিংসে 9 উইকেটে তোলে 312 রান। জবাবে নর্থহ্যাম্পটনশায়ারের 5 উইকেট হাতে রেখে 1 ওভারের বেশি বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। ফিরে আসছি অন্যান্য খবরে, যেখানে সুইস ওপেনে দীর্ঘ শিরোপা খরা কাটালেন সিতসিপাস। প্রায় 1.5 বছর পর এটিপি ট্যুরে আবারও শিরোপার স্বাদ পেলেন গ্রিসের স্টেফানোস সিতসিপাস। রবিবার গস্টাডে অনুষ্ঠিত সুইস ওপেনের ফাইনালে বেলজিয়ামের রাফায়েল কলিনিকোকে 6-4, 6-7, 6-3 ব্যবধানে হারিয়ে কেরিয়ারের 13তম এটিপি খেতাব জিতলেন তিনি। এটি সিতসিপাসের 2025 সালের ফেব্রুয়ারিতে দুবাই ওপেন জয়ের পর প্রথম এটিপি শিরোপা। 27 বছর বয়সী সিতসিপাস একসময় বিশ্বের 3 নম্বর খেলোয়াড় ছিলেন। তার বর্তমানে র্যাঙ্কিং নেমে এসেছে 85তে। 2021 সালের ফরাসি ওপেন এবং 2023 সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন এখনও অপূর্ণ। এর আগে 2019 সালের এটিপি ফাইনালস, 2021, 22, 24 সালে 3 বার মন্টে কার্লো মাস্টার জিতেছিলেন তিনি। অন্যদিকে বিশ্বের 42 নম্বরে থাকা 24 বছর বয়সী রাফায়েল কলিনিওর এটি ছিল প্রথম এটিপি ফাইনাল। সেমিফাইনালে তিনি ম্যাচ পয়েন্ট বাঁচে আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। ম্যাচ শেষে সিতসিপাস বলেন, আমরা দুজনেই এই শিরোপা জিততে মরিয়াছিলাম, শেষ পর্যন্ত আমরা ফাইনালে পৌঁছেছি। কেউই সর্বস্ব না দিয়ে কোর্ট ছাড়তে চাইনি। আমি কোর্টে নেমে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলেছি। টেনিসের অন্যান্য খবরে, ইউএস ওপেন 2026-এ শীর্ষ বাছাই সিনার ও সাবালেঙ্কা। আগামী মাসে ফ্লাসিং মেডোজে শুরু হতে চলেছে ইউএস ওপেন। পুরুষদের 1 নম্বর বাছাই হয়েছেন ইতালির ইয়ানিক সিনার এবং মহিলাদের শীর্ষ বাছাই হয়েছেন টানা 2 বারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার মার্কিন টেনিস সংস্থা মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের মূল পর্বে সরাসরি সুযোগ পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন। 20 জুলাইয়ের WTA ও ATP র্যাঙ্কিং অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে 102 নম্বর এবং পুরুষদের ক্ষেত্রে 101 নম্বর র্যাঙ্কিং পর্যন্ত খেলোয়াড়রা সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছেন। বিশ্বের 1 নম্বর মহিলা খেলোয়াড় সাবালেঙ্কার এবার ইতিহাস গড়ার সুযোগ। তিনি যদিও এবছরে শিরোপা জিততে পারেননি, তবে 2012-14 সালের মধ্যে সেরেনা উইলিয়ামসের পর প্রথম মহিলা হিসাবে টানা 3 বার ইউএস ওপেন জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনারের লক্ষ্য হবে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করা। 2024 সালে চ্যাম্পিয়ন সিনার গত বছরের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে খেতাব হারিয়েছিলেন। তবে সদ্য সমাপ্ত উইম্বলডনের ফাইনালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার জিরেভকে হারিয়ে তিনি 5ম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ইতালির এই তারকা। কবজির চোটের কারণে শেষ 2টি গ্র্যান্ড স্ল্যামে না খেলতে পারলেও কাল কার্লোস আলকারাজ উত্তর আমেরিকার হার্ড কোর্ট মরশুমের প্রত্যাবর্তনের আশা রেখেছেন। বিশ্বের 3 নম্বরে থাকা স্প্যানিশ তারকা ইউএস ওপেনের মূল পর্বে সরাসরি সুযোগ পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক 14 জন পুরুষ এবং 14 জন খেলোয়াড় সরাসরি মূল পর্বে সুযোগ পেয়েছেন। মহিলাদের তালিকায় শেষ সরাসরি সুযোগ পেয়েছেন 102 নম্বর আস্তানিয়া জাখারোভা। পুরুষদের বিভাগে সংরক্ষিত অর্থাৎ প্রোটেক্টেড র্যাঙ্কিং ব্যবহার করে 101 নম্বর হিসেবে মূল পর্বে জায়গা করেছেন ফিলিপ নিসোলিচ। মোট 8 জন খেলোয়াড়, 5 জন মহিলা এবং 3 জন পুরুষ বিশেষ বা সংরক্ষিত র্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে মূল পর্বে সুযোগ পেয়েছেন। 128 জনের মূল পর্বে বাকি স্থানগুলি পূরণ হবে ইউএসটিএর দেওয়া ওয়াইল্ড কার্ড এবং মূল পর্ব শুরুর আগে সপ্তাহে অনুষ্ঠিত বাছাই পর্বের মাধ্যমে। 44 বছর বয়সী সেরেনা উইলিয়াম সম্পূর্ণ সুস্থ থাকলে এবং খেলার সিদ্ধান্ত নিলে তিনিও একটি ওয়াইল্ড কার্ড পেতে পারেন। উইম্বলডনে প্রত্যাবর্তনের পর
প্রথম রাউন্ডের হাঁটুতেই চোট পেয়ে তিনি বিদায় নিয়েছিলেন। ইউএস ওপেনের মূল পর্ব শুরু হবে 30 আগস্ট থেকে।

পঞ্চম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, তবে সিরিজ পেল কিউইরাই। শিমরান হেটমায়ারের অপরাজিত 69 রানের দুরন্ত ইনিংসের ওপর ভর করে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে 5 ম্যাচের সিরিজটি 3-2 ব্যবধানে নিজেদের দখলে রাখে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে তারা। শেষ ম্যাচ জিতে ব্যবধান কমায় ক্যারিবিয়ানরা। 269 রানের লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 15 বল বাকি থাকতেই 8 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। হেডম্যারের পাশাপাশি শেফরন রাদারফোর্ড 61 রান করেন। দুজনেই পঞ্চম উইকেটে 95 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের এই জয়ের ভিত গড়ে দেন। এর আগে সাহেব 39, কেসি কার্টি 20 রান, তৃতীয় উইকেটে 59 রান যোগ করে দলকে একটা ভালো শুরু দেন। তবে ম্যাচে একাধিক রং বদলেছে।

রাদারফোর্ড আউটের হওয়ার পর জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 41 রান। এরপর গুদাকেশ মতি তিনি আউট হন। 45 ওভারে জেকব ডাফি টানা 2 বলে ম্যাথিউ ফোর্ড এবং আলজারি জোসেফকে ফিরিয়ে দিলে ম্যাচ আবার নিউজিল্যান্ডের দিকে ঝুঁকে যায়। তবে শেষ পর্যন্ত হেটম্যার শান্ত মাথায় ইনিংস গড়ে তোলেন। 47তম ওভারে ডাফির বিরুদ্ধে 2টি 6 হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স 9 ওভারে 35 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। পুরো সিরিজে 14 উইকেট নিয়ে 13.60 গড়ে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ম্যাচ শেষে হেটমায়ার জানান, অর্ধশতরানের কথা আমি ভাবিনি, শুধু চেয়েছিলাম যেভাবেই হোক দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। কড়া হলো ভারতীয় বোর্ড। ঘরোয়া ক্রিকেটে চালু হচ্ছে 5টি নতুন নিয়ম। কিছুদিন বাদে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হবে। তার আগে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, ইচ্ছাকৃত নো বল করলে সেই ম্যাচে খেলতে দেওয়া হবে না সংশ্লিষ্ট বোলারকে। ক্রিকেটের আইন নিয়ামক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি সম্প্রতি বেশ কিছু আইন বদল করেছে। তার সঙ্গে মিল রেখেই ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম চালু করল ভারতীয় বোর্ড। সেই নিয়মগুলি হল, সামনের পায়ে ইচ্ছাকৃত নো বল করলে শাস্তি পেতে হবে। আগে একটি ইনিংসের জন্য সংশ্লিষ্ট বোলারকে নির্বাসিত করা হতো, এখন গোটা ম্যাচে আর বল করতে দেওয়া হবে না, তবে সেটা ঠিক করবেন আম্পায়ার। দিনের খেলার শেষে শেষ ওভারে উইকেট পড়লে তখনই খেলা বন্ধ করে দেওয়া যাবে না, বাকি বলও করতে হবে। অনেক সময় ব্যাটিং সুবিধার করে দেওয়ার জন্য শেষ ওভার চলাকালীন কোনো উইকেট পড়লে দিনের খেলা শেষ করে দেওয়া হতো। এখন থেকে নতুন ব্যাটার নামবেন, যতগুলি বল বাকি থাকবে তা পূরণ করতে হবে, এতে ব্যাটিং দল অন্যায্য সুবিধা পাবে না। ম্যাচে যদি কোনো ফলাফলের সম্ভাবনা না থাকে তাহলে অনেক সময় চতুর্থ ইনিংস আগেভাগে ডিক্লেয়ার করে দেওয়া হয় বা চতুর্থ ইনিংস খেলাই হয় না। এখন থেকে তা হবে না, দিনের পুরো খেলা সম্পূর্ণ করতে হবে। জলপানের সময়, বিরতির সময় কোচ মাঠে প্রবেশ করতে পারবেন। আর আগে বোলার রান আপ শুরু করার সময় থেকে উইকেট কিপার গ্লাভস স্টাম্পের পিছনে রাখাই হতো, না হলে নো বল ডাকতে নামায়। নতুন নিয়মে বোলার বল ছাড়া ঠিক আগে উইকেট কিপার গ্লাভ স্টাম্পের পেছনে থাকলেই হবে। এই সমস্ত ছিল নতুন নিয়ম ঘরোয়া ক্রিকেটেও যা লাগু হবে। আর এই ছিল আমার শেষ খবর। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নদী একটা দেশের শিরা উপশিরার মতো। ধমনীতে রক্ত প্রবাহ দূষিত হলে অথবা থেমে গেলে যেমন একটা শরীরের পক্ষে মহাবিপদ, তেমনি একটা নদী যদি দূষিত হয়ে যায় তবে সেই দেশের পক্ষেও মহাসংকট। মানুষজনকে এই সম্পর্কে সচেতন করতে আমাদের আজকের নিবেদন, নাটিকা জল পরি। আমাদের প্রত্যেক দিনের যে ব্যবহারিক জল তার 80% গ্রে ওয়াটার এবং 20% ব্ল্যাক ওয়াটার। সাধারণত মলমূত্র ত্যাগ করলে তার সঙ্গে যে জল মেশে সেগুলি ব্ল্যাক ওয়াটার হয়ে যায়। সেগুলি যদি নর্দমায় ফেলে দেওয়া হয় তা নর্দমার সঙ্গে ফের গঙ্গাতে গিয়েই মেশে, তখন দূষিত হয় গঙ্গার জল। গ্রে ওয়াটার হল জামাকাপড় কাচা, বাসনপত্র মাজা, স্নান করা, এই সমস্ত জল। ব্যাপার হচ্ছে আমরা যে পানীয় জল খাই সেই জল গঙ্গা থেকেই পরিস্রুত হয়ে আমাদের পেটে যায়। তাহলে আমরা নিজেরাই নদীর জল দূষণ করছি, আবার নিজেরাই খরচ করে সেই জল পরিস্রুত করে ব্যবহার করছি। আমরা যদি একটু সচেতন হই এবং ব্ল্যাক ওয়াটার প্রকৃতিতে না ফিরিয়ে দিই তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো। এছাড়া যত্রতত্র প্লাস্টিকের

ব্যবহার, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ, এগুলোও প্রকৃতিতে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এইসব নিয়েই জনমত তৈরি করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমাদের আজকের নিবেদন নাটিকা জলপরি। রচনা ও নির্দেশনা বিশ্বজিৎ দাস, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। আমাদের আজকের নিবেদন নাটিকা জলপরি।

0: আরে মদন যে,
1: আরে কেষ্টদা,
0: তা কোথায় চললে হাঁপাতে হাঁপাতে?
1: আর আর বলো না দাদা, ভয়ানক কাণ্ড, আমি এর কোনো মানেই খুঁজে পাচ্ছি না।
0: কেন, কি হয়েছে?
1: আরে আমি তো এই জ্যারিকানটা নিয়ে গঙ্গার জল আনতে গেছিলাম, তো সামনে তো সত্যনারায়ণের পুজো, কিছু কিছু শুকনো ফুলমালা ছিল, সেগুলো প্লাস্টিকের প্যাকেটে নিয়ে গঙ্গায় ফেলতে গেলুম। ও মা, যেই না প্লাস্টিকের প্যাকেটটা ছুঁড়ে ফেলতে যাব, ওরে বাবারে,
0: কি হলো
1: কি হলো, যা হলো কেউ বিশ্বাস করবে না।
0: কি হয়েছে সেটা বলবে তো?
1: আরে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না।
0: ধ্যাত্তেরি, কি হয়েছে সেটা বলো তো।
1: আমি আমি ওই গঙ্গার ঘাটে গিয়ে যেই না প্লাস্টিকটা ছুঁড়ে ফেলেছি, অমনি ওরে বাবা।
0: তারপর?
1: আর তারপর?
0: ধ্যাত্তেরি বলবে তো।
1: আরে তারপর দেখি গঙ্গার মধ্যে থেকে একটা জল পরি উঠে এলো।
0: পরি?
1: জল পরি। কিন্তু সিনেমায় যেরকম দেখি ওই মৎস্যকন্যা টাইপের, ওরকম না, ওই লেজা ফেজা নেই, মানুষেরই মতো দুটো পা আছে, খুব রেগে গেছে, হাতে একটা জাদু দণ্ড নিয়ে আমার দিকে এগিয়ে এসে প্রচণ্ড ধমক দিল, বললো,

0: কেন এরকম প্লাস্টিক ছুড়ছ মা গঙ্গার কোলে? বলেই জাদু দণ্ডটা আমার দিকে তাক করে বলল, স্ট্যাচু। ব্যাস, আমার শরীরে সমস্ত রক্ত বোধহয় জমাট বেঁধে গেল, আমি আর এক চুলো নড়তে পারলাম না।
1: নির্ঘাত তোমার পেটে গ্যাস হয়েছে, নইলে রাতে ভালো ঘুম হয়নি।
0: আমি জানতাম কেউ বিশ্বাস করবে না।
1: তা স্ট্যাচু থেকে ফের চলমান হলে কি করে?
0: সে তো ওই পরি ফের ঠিক করে দিল, কিন্তু তার আগে আমাকে কত ধমক দিল আর কথা শোনালো। তারপর বলল, যাও, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। সম্বিত ফিরে পেয়ে আমি আর পেছনের দিকে তাকাইনি, সোজা দৌড় লাগিয়েছি।
1: আরে ধ্যাত, বাজে বকো না তো মদন, সেই থেকে তুমি ভাট বকে যাচ্ছ।
0: আমি তো এই জন্যই বলতে চাইনি, জানি তো দুনিয়ার কেউই এই কথা বিশ্বাস করবে না।

0: কই, কাউকেই তো দেখছি না। কি দাদা, আপনারা কোনো জলপড়ি না ফড়ফড়ি কিছু দেখছেন নাকি এখানে? কোথায়? সত্যি করে বলতো তোরা, দিনের বেলায় কোনো নেশা ফেশা করিস নি তো?
1: আল্লাহ কসম, কিছু করিনি।
2: কৃষ্ণদা, একবার এদিকে এসো।
0: বল।
2: প্লাস্টিকের প্যাকেটটা ধরো।
0: ধরলাম।
2: এবার এই প্লাস্টিকের প্যাকেটটা ওই গঙ্গায় ছুঁড়ে ফেলো দেখি।
0: তাতে কি হবে?
2: আরে ফেলোই না,
0: যত সব ন্যাকামো দে দেখি। ফেলবো?
2: আরে ফেলো,
0: ফেলবো।
2: আরে ফেলোই না,
0: ফেলছি।
3: তোমরা আবার এসেছ? তোমাদের এখনো শিক্ষা হয়নি?
1: না না বাবা, আমাদের বহু শিক্ষা হয়েছে, আপনি আমাদের ক্ষমা করে দেন। কিন্তু এই লোকটা মানতে চাইল না, তাই পরীক্ষা করে দেখতে এলো।
2: তাই আমরা ওকে দেখাতে নিয়ে এলাম।
3: তোমরা বলেছিলে প্লাস্টিক জীবনে আর কখনো গঙ্গায় ফেলবে না।
1: ফেলবো না, আল্লাহ কসম ফেলবো না।
2: মা কালীর দিব্যি আর কখনো ফেলবো না, আমরা তো আপনাকে দেখানোর জন্য ফেললাম।
3: আবার এত কথা?
2: না না না না, ঠিক আছে ঠিক আছে,
1: আমরা চুপ করে আছি।
3: তোমাদের বারণ করা সত্ত্বেও এই লোকটাকে নিয়ে প্লাস্টিক ফেলতে এসেছো কেন?
2: আরে বলছি তো, ও বিশ্বাস করছিল না, তাই
3: ইচ্ছে করছে, ইচ্ছে করছে এই জাদু দণ্ড দিয়ে এক্ষুনি তোমাদের সব কটাকে ভস্ম করে দিই।
2: না না না, আমাদের ছেড়ে দিন দিদি,
1: ক্ষমা করে দিন দিদি, আমাদের ক্ষমা করে দিন, পায়ে পড়ি ক্ষমা করে দিন।
3: অন্যায় করবার সময় মনে ছিল না, এখন দিদি
1: আমরা দুটি পায়ে পড়ি বাবা, আমাদের কেষ্টদাকে ছেড়ে দিন, ওর হার্টের প্রবলেম আছে।
3: পাছার পাছার, চতুর্দিক নোংরা করে বেড়ালে হার্টের প্রবলেম তো হবেই। তোরা জানিস না, জানিস না কি সাংঘাতিক এই প্লাস্টিক?
1: না বাবা জানি না,
2: সত্যি জানতাম না আমরা।
3: এই শোন, তোরা আমায় এই আপা দিদি এসব বলে ডাকবি না, আমি জলপুরি, আমায় ওই নামেই ডাকবি।
2: আচ্ছা জলপুরি, আমাদের কেষ্টদাকে এবার রিলিজ করুন, না হলে না হলে তো আমাকে মরে যাবে।
1: হ্যাঁ আপা ছেড়ে দিন, এবার কেষ্টদাকে ছেড়ে দিন, না হলে মরে যাবে কেষ্টদা,
2: মরে যাবে।
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে,

0: একটু হলে আর একটু হলে তো আমাকে মরছিল কেই মেটা।
1: আরে দাদা জল পড়ি, এই সেই জল পড়ি।
2: নে এবার বল, এই প্লাস্টিক কেন গঙ্গায় ছুঁড়ে ফেলতে গেলি?
0: আরে আমি কোথায় ছুঁড়ে ফেলতে গেলুম, ওরা তো বললো ছুঁড়তে।
2: কি
1: জল পড়ি, ক্ষমা করে দাও জল পড়ি, ক্ষমা করে দাও।
0: আমরা তো শুধু তোমাকে ডাকার জন্য এটা করতে বলেছি।
2: ইডিয়েট,
0: কেন এত বড় গঙ্গায় এই এইটুকু প্লাস্টিক ফেললেই বা কি হয়েছে?
2: কি হয়েছে? আচ্ছা এই যে রোজ তোরা খাবার জল খাস, সেই পরিশ্রুত পানীয় জল কোথা থেকে আসে?
0: কোথা থেকে আবার? কর্পোরেশন থেকে।
2: কর্পোরেশন জলটা পেলো কোথায়?
0: কোথা থেকে
1: তা তো জানি না।
2: ওই গঙ্গা থেকে। তোরা যা কিছু গঙ্গায় ফেলবি, তা কারখানার বর্জ্য হোক, তোদের বাড়ির ময়লা হোক, সব পানীয় জল হয়ে আবার তোদের বাড়িতেই পৌঁছচ্ছে। তোদের ফেলা নোংরা ফিল্টার হয়ে আবার তোদের বাড়িতে আসছে। তার মানে গঙ্গায় তোরা যত নোংরা ফেলবি সেগুলো ফিল্টার হয়ে তোর গলায় আসবে, মানে তুই নিজেই সেই দূষিত জল পান করছিস।
3: হায় আল্লাহ, হায় আল্লাহ, তার মানে আমি যেসব কুড়া এতদিন ধরে গঙ্গায় ফেলেছি সব আমাদেরই পেটে চলে গেছে।
2: যদিও সেগুলো পরিশ্রুত হয়, তবু যেখান থেকে জল নেওয়া হচ্ছে সেটা পরিষ্কার রাখাই তো কাম্য নাকি? তবে তোদের সবচেয়ে বড় শত্রু কে জানিস?
1: কে
0: কে
1: কে?
2: প্লাস্টিক। ওই প্লাস্টিক কত বড় বিপদে ফেলতে পারে তোদের কোনো ধারণা আছে? এই যে যেখানে সেখানে প্লাস্টিক মুড়ে ফেলে দিচ্ছিস, তাই পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে।

0: এই ছোট্ট একটা প্লাস্টিক?
1: হ্যাঁ, এই ছোট্ট একটা প্লাস্টিক এখন সারা পৃথিবীর দুশমন, ক্যান্সার আনতে পারে, এর সহ

0: যে বিনাশ নেই। তোদের এই ছোট্ট একটা প্লাস্টিক ম্যানহোলের পাইপ জ্যাম করে সারা শহরে জল জমিয়ে কত বিপত্তি তৈরি করে।
1: কি করে?
0: আরে যেখানে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক শহরের সব নালা নর্দমার মুখে আটকে যায়, সেখান থেকে জল আর বেরোতে পারে না, সারা শহর তখন জল জমে ভর্তি হয়ে যায়।
2: আর এই নোংরা জল জমে কত রোগ ছড়ায়।
3: ঠিক ঠিক ঠিক। আর জানো আমাদের পাড়ায় এই কিছুদিন আগেই জল জমে ইলেকট্রিকের পোস্টে শক লেগে একটা 9 বছরের বাচ্চা মারা গেল। সে তো আমাদেরই গাফিলতির জন্যই।
0: ঠিক, ভেবে দেখ তোদের অসচেতনতার জন্য কিভাবে মানুষের প্রাণ চলে যায়। তাছাড়া এই বর্ষার জমা জল কত মারণ রোগ ছড়ায়। বস্তি অঞ্চলে ঘরের মধ্যে জল ঢুকে পড়ে, কত শিশু এই সময় ডায়রিয়া হয়ে মারা যায়। আর এর জন্য দায়ী তোদের এই দায়িত্ব জ্ঞানহীনতা।
1: আর কোনোদিনও এরকম হবে না জল পড়ি, আমরা আর কখনো এই ভুল করব না।
0: শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় যে 2টো করে ময়লা ফেলার বালতি দেওয়া হয়েছে সেগুলো,
2: হ্যাঁ খুব সুন্দর আছে, আমি তো একটা জলের বালতি বানিয়ে ফেলেছি,
3: আমি আবার একটা চাল রাখি।
0: খুব ভুল কাজ করেছিস, অন্যায় করেছিস।
1: আমি তো এই জন্যই একটাই জল আনি আর একটাই ময়লা ফেলি।
0: বা বা বা বা বা বা, তুইও ভুল কাজ করেছিস। আরে তাহলে তো একটাই বালতি দেওয়া হতো, 2টো দেওয়া হয়েছে কেন? 2টো দেওয়া হয়েছে কারণ একটাই পচনশীল ময়লা, যেমন আনাজের খোসা, মাছের আঁশ, উচ্ছিষ্ট পচা খাবার, এই সব ফেলার জন্য। আর অন্যটায় অপচনশীল বর্জ্য, যেমন প্লাস্টিক, ধাতব পদার্থ, ভাঙা টিন, লোহা, কাঁচ, ব্যাটারি, ইলেকট্রনিক্সের আইটেম, এই সব যাতে ফেলা যায় সেই জন্য, যাতে পচনশীল বর্জ্যগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া যেতে পারে, আবার অপচনশীল জিনিসগুলো যাতে আবার ব্যবহার করা যেতে পারে।
2: আচ্ছা এই পচনশীল জিনিসগুলো প্রকৃতিতে ফিরিয়ে দিলে কোনো লোকসান হবে না তো?
0: না, বরং সেগুলো দিয়ে সার হবে, তাতে ফসল ফলবে। আবার অপচনশীল জিনিসগুলোকেও ভাগ ভাগ করে আলাদা করে নিয়ে ব্যবহার করা হয়, যেমন ধর এই লোহা, কাঁচের বোতল, টিন, তামা, এমনকি ব্যবহার করা যায় প্লাস্টিকও। কিভাবে অন্যভাবে ব্যবহার করা যায় সেই চেষ্টাই চলছে। হ্যাঁ আর একটা কথা সব সময় মনে রাখবি, পচনশীল আর অপচনশীল ময়লাগুলোকে একসাথে কখনো মেশাবি না।
1: ও সেই জন্য বোধহয় আমাদের পাড়াতেও এখন 2টো করে ডাস্টবিন হয়েছে, একটাই পচনশীল ময়লা ফেলার জন্য আর একটা অপচনশীল ময়লা ফেলার জন্য।
0: ঠিক, এটা সব সময় মনে রাখবি বুঝলি, পচনশীল আর অপচনশীল ময়লা সব সময় আলাদা আলাদা জায়গায় ফেলতে হবে, কখনো মেশানো যাবে না, মনে থাকবে?
2: জলপরি জলপরি, আপনার কাছে না একটা আর্জি আছে।
0: কি আর্জি?
2: আপনি এই দুজনকে বলে দিন যেখানে সেখানে পানের পিক না ফেলতে।
0: এই কাজ করিস তোরা? আচ্ছা নিজেদের ঘরের মধ্যে, বিছানার মধ্যে এগুলো ফেলিস? ও ঘরটুকু সাফ আর বাইরে ঘরের সমস্ত ময়লা, তাই তো?
1: না না, মানে এসব জানি, তাও আসলে মাঝে মধ্যে ভুলে যাই। আর হবে না জলপরি,
0: নিজের ঘরটা যেমন পরিষ্কার রাখিস তেমন শহরটাকেও সুন্দর করে তোল, বরং প্রত্যেকটা উৎসবে একটা করে গাছ লাগানোর চেষ্টা কর। চারপাশটা সুন্দর থাকলে তোদের মনও সুন্দর থাকবে, মনের ময়লা দূর হলে এই পৃথিবীটা তবেই তো সুন্দর হবে।
3: ঠিক বলেছ জলপুরি, মন করো চঙ্গা কাঠোতি মে গঙ্গা।
0: সেই তো, আর গঙ্গাকে তো তোরা মা বলে পুজো করিস, তাহলে যাকে মা বলে ডাকিস কিভাবে তাকে নোংরা করিস? একটা নদী একটা দেশের কাছে মানব শরীরের শিরা উপশিরার মতো। জানবি, রক্ত চলাচল বন্ধ হলে যেমন একটা মানুষ বাঁচতে পারে না, তেমন একটা নদী দূষিত হয়ে গেলে একটা দেশও শেষ হয়ে যাবে।
2: ঠিক বলেছেন জলপরি, আমি আর কখনো গঙ্গায় কিছু ফেলব না।
0: বরং কেউ নোংরা করতে এলে তাকে বাধা দিবি। কি দিবি তো?
2: একদম একদম।
0: আপনারাও দেবেন তো? জানবেন পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, আপনারাই পারেন একে সারাতে, তা না হলে আপনার বাচ্চারা কিভাবে শ্বাস নেবে এই পৃথিবীতে? তাহলে জলপরীর সব কথা মনে থাকবে তো?
4: একদম মনে থাকবে জলপরি।
2: এবার থেকে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা বন্ধ,
4: প্লাস্টিক যেখানে সেখানে ফেলা বন্ধ,
3: গঙ্গার মধ্যে কোনো কিছু ফেলবো না, রাস্তাঘাটও পরিষ্কার রাখবো,
4: গঙ্গার মধ্যে কোনো কিছু ফেলবো না,
3: রাস্তাঘাটও পরিষ্কার রাখবো,
1: পানের পিক গুটখা থুতু নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেখানে সেখানে নয়,
4: পানের পিক গুটখা থুতু নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেখানে সেখানে নয়।
2: আর ময়লা ফেলার সময় সব সময় মনে রাখবো, পচনশীল বর্জ্য একদিকে আর অপচনশীল বর্জ্য আর একদিকে,
4: পচনশীল বর্জ্য একদিকে আর অপচনশীল বর্জ্য আর একদিকে।

এতক্ষণ শুনলেন নাটিকা জলপরী, রচনা ও নির্দেশনা বিশ্বজিৎ দাস। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন জলপরী, লোপামুদ্রা গুহনিয়োগী, রহিম প্রসেনজিৎ হাজরা, মদন কমল কুমার আউন, কেষ্ট সৌম্যজিৎ দে। অন্যান্য ভূমিকায় পিয়ালি দত্ত, মণিদীপা ঘোষ, তানিয়া চক্রবর্তী, তৃষানু রাহা ও বিশ্বজিৎ

0: দাস, সঙ্গীত রচনা বিশ্বজিৎ দাস, আবহ সঙ্গীত সৌভিক বিশ্বাস, যন্ত্রসঙ্গীতে সৌভিক বিশ্বাস ও লালন সাহা, গ্রন্থনা সুব্রত চক্রবর্তী, সম্পাদনা ড. অঙ্কুশ দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রামরঞ্জন দাস রায়।
1: এতক্ষণ শুনলেন নাটিকা জলপুরি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
1: শব্দ আমাদের প্রাত্যহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সকালবেলা আমাদের ঘুমটাই ভাঙে কারোর ডাকে বা অ্যালার্মের শব্দে। শব্দ মানেই বৃষ্টির টাপুর টুপুর, বাতাসের শোঁ, মেঘের গুড়গুড়, পাখির কলতান। প্রকৃতির এই সুমধুর সৃষ্টির অনুভূতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা যেমন সুফল পাচ্ছি, যেমন ধরুন ঘড়ির টিকটিক শব্দ, ওখান থেকে ফোনের রিংটোন, ভেপুর বদলে এসছে এখন ইলেকট্রিক হর্ন। তবে এসবের কিছু কুফলও আমাদের ভোগ করতে হচ্ছে। সব শব্দ তো খারাপ নয়, কিছু জোরালো বা তীব্র শব্দের দীর্ঘক্ষণ ক্ষেপণ মানুষের স্বাস্থ্যের ওপরে সাময়িক বা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যার ফলে শারীরিক ও মানসিক নানা অসুবিধে ও ক্ষতি হয়। জোরালো শব্দের ব্যবহারের ফলে শ্রবণ যন্ত্রের সমস্যার পাশাপাশি আনুষাঙ্গিক অনেক সমস্যা, যেমন ধরুন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ঘুমের ব্যাঘাত ও মানসিক বিভিন্ন অসুবিধে দেখা যায়। শব্দ দূষণ বলতে মূলত মাত্রাতিরিক্ত শব্দ, যেমন ধরুন 75 থেকে 80 ডেসিবেলের উপরের শব্দকে বোঝায়। শব্দবাজির ব্যবহার, ইলেকট্রিক হর্ন, নিয়ন্ত্রণহীনভাবে উচ্চস্বরে ডিজে বক্স বাজানো ইত্যাদি। আবার কাজের বা পেশার দিক দিয়ে অনেকেই প্রতিদিন মাত্রাতিরিক্ত শব্দের মধ্যে থাকেন, যেমন ধরুন পাথর বা কাঠ কাটার যারা কাজ করেন, সিমেন্টের ঢালাই ফাটানোর মেশিন যারা চালান, বিমানের রানওয়েতে যারা কাজ করেন, ট্রেনের চালক, ট্রাফিকে যারা কাজ করেন, বড় বড় কলকারখানায় যারা কাজ করেন যেখানে ইঞ্জিন চলে, অনবরত শব্দ হয় যা শ্রবণ স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এছাড়াও ইদানিংকালে আরও এক সমস্যা যেটা দিন দিন খুব বাড়ছে, অনবরত হেডফোনের ব্যবহার। ইয়ং জেনারেশনের মধ্যে এই সমস্যা প্রচুর বাড়ছে। পেশার প্রয়োজনে হোক বা বিনোদনের জন্য দিনে একটানা 6 থেকে 8 ঘন্টার বেশি হেডফোনের ব্যবহার, তা সে সার্কামোরাল হেডফোন মানে বড় গোল গোল যে হেডফোনটা হয় বা ছোট ইনসার্ট ইয়ারবাডস, যাই হোক না কেন তা একজন মানুষের শ্রবণ স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলে। অনেক দিনের অভ্যাসে কানের নার্ভের ক্ষতি করে, যাকে আমরা ক্লিনিক্যালি সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলে থাকি। এবারে আসি সচেতনতার দিকে। উচ্চ শব্দযুক্ত জায়গায় যদি কাজ করতেই হয় সেক্ষেত্রে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে, বিশেষত যাদের কর্মস্থলে সবসময় শব্দ উৎপন্ন হয়, সেটা ট্রেনের ড্রাইভার, হেলিকপ্টারের চালক, এমআরআই মেশিনের অপারেটর, কলকারখানার ইঞ্জিনের অপারেটর, সবাইকেই একটু সাবধান হতে হবে। যাদের এমন পরিবেশে থাকতে হয় অবশ্যই বছরে একবার কানের শোনার পরীক্ষা, যেটাকে পিওট্রন অডিওমেট্রি বা পিটিএ টেস্ট বলা হয়, ওটা করাবেন। একজন অভিজ্ঞ কোয়ালিফাইড অডিওলজিস্ট কানের পরীক্ষা করে বলে দিতে পারেন কোনো আর্লি সিমটমস অফ নয়েজ ইনডিউসড হিয়ারিং লস আছে কি না। আমাদের সবাইকে তীব্র শব্দ এড়িয়ে চলতে হবে, রাস্তায় গাড়ির হর্ন যথাসম্ভব কম ব্যবহার করতে হবে, হেডফোনের ব্যবহার কমাতে হবে, সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে। সর্বোপরি নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ সুশোভন দাস। এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন সন্ধ্যা 7টা থেকে অবশিষ্ট অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7টায় নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ অনুষ্ঠানে শেখর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টি দেব। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দুর্গার আগে শরৎ পরিবেশন করবেন সুরঞ্জনা দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় দীপান্বিতা দাস। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত।

0: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক আলোর অসুখ, রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক আলোর অসুখ।
2: তোমরা আমার দু চোখে অমন করে আলো ছুঁড়ছ কেন? এ তো টর্চের আলো নয়, আগুনের বল্লম। ওফো, কি ধারালো ফলা! কে তোমরা? আলোর ছদ্মবেশে আগুন ছড়াচ্ছ?
3: এলিয়ট, টিস, টিস, তুমি চিৎকার করে এদের শুনিয়ে দাও, হোয়ার ইজ দ্য লাইফ উই হ্যাভ লস্ট ইন লিভিং, হোয়ার ইজ দ্য উইজডম উই হ্যাভ লস্ট ইন নলেজ। শোনো,
2: শোনো তোমরা, কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে, দেখতে পাচ্ছ না? সকলের মনে আজ কি বিভৎস ফাটল ধরেছে, কি ভীষণ ভাঙনের শব্দ! মুখ ঢাকো, অন্ধকারে মুখ ঢাকো সব। ঠিক ঠিক আণবিক ছাই, অনন্ত আগুনের চুল্লি, সমাজ, সভ্যতা, হটো, দূর হটো! রেডিয়েশন দেখা যায় না, সর্বত্র ওই বিকিরণ দেখো, আমি জীবন্ত জ্বলছি, ছাই হয়ে যাচ্ছি।
4: স্টপ ইট, আই সে স্টপ ইট! কি করছেন আপনারা? কি ভীষণ কষ্ট দিচ্ছেন ছেলেটাকে! ও আলো সহ্য করতে পারে না, আর আপনারা 3-4 জন মিলে অত বড় বড় টর্চের আলো ওর চোখে ছুঁড়ছেন। আলো নেভান, আপনাদের এই সর্বনাশা আলো নেভান বলছি।

0: হ্যাঁ, কিন্তু আলো সম্পর্কে ওর এই অস্বস্তি শুরু হয়েছে অগাস্টের গোড়ার দিকে, আপনার ট্রিটমেন্ট শুরু হবার অনেক পরে।
1: আচ্ছা, এই অ্যাটাকটা আরম্ভ হবার কাছাকাছি মানে কোনো উল্লেখযোগ্য ঘটনা আপনি মনে করতে পারেন?
0: না, তেমন কিছু তো। তবে
1: বলুন, তবে
0: ওর ছোট বোনের চাকরি নিয়ে বাইরে যাওয়াতে ও কেমন যেন অস্থির হয়ে পড়ে।
1: কোথায় গেছে আপনার মেয়ে?
0: পুরুলিয়া।
1: কি চাকরি?
0: মাস্টারি।
1: আচ্ছা, দু ভাই বোনে সম্পর্ক কেমন ছিল?
0: সম্পর্ক
2: দারুণ সুন্দর।
3: তোর পছন্দ হয়েছে?
2: হ্যাঁ, খুব রে।
3: এবার গাঁটটা খেয়ে মরবি কিন্তু।
2: গাঁটটা খেয়ে মরতে মরতেও বলে যাবো, খুব সুন্দর।
3: আহ নতি, বল না কেমন দেখলি।
2: তুই কি রে দাদা, ছবি দেখে কাউকে চেনা যায়?
3: না, তেরি চেনা চিনি পরের ব্যাপার, পছন্দটা।
2: ফটো দেখা, কুনি দেখা, এইসব সিস্টেম আমার একেবারে বোকা বোকা মনে হয়, শুধু বাবার জন্যই।
3: বটেই তো, বটেই তো। এই প্রণতি, বিদ্যাবতী, তোর নাকি রে বিয়ে?
2: ওমা, বিয়ের চিঠি পেলি নাকি পিয়নের হাত দিয়ে?
3: সে যাই বলিস, বেশ দেখাবে লাল টুকটুক কোণে।
2: আহা, বাবা ভাববে বিড়াল ছানা পার করেছি বনে।
3: কি যে বলিস, ভূ ভারতে কেউ করে না বিয়ে।
2: আহা, এমন বারুণ কি করেছে মাথার দিব্যি দিয়ে। ভবিষ্যতে আমরা দুজনে একটা তরজা কোম্পানি খুলবো রে দাদা।
3: যা বলেছিস।
1: তা মেয়ের বিয়ে ঠিক হলো, অথচ সে চাকরি করতে চলে গেল।
0: হ্যাঁ, কারণ বিয়েটা ভেঙে দিতে হয়েছিল।
1: সে কি, কে ভাঙলো?
0: আমরাই।
1: কারণটা জানতে পারি কি?
0: মানে মূলত টাকার জন্যে।
1: ও, সময় মতো টাকাটা জোগাড় হয়ে ওঠেনি?
0: না, বিয়ের টাকাটা ব্যাংকেই জমা ছিল, কিন্তু কিন্তু টাকাটা খোয়া যায়। ব্যাংক থেকে তুলে আনার সময় মুখে মুখোশ এঁটে কজন ডাকাত।
1: কত টাকা?
0: 50,000।
1: ব্যাংক থেকে টাকাটা কে তুলতে গিয়েছিল, আপনি?
0: দিব্য, দিব্য।
1: হ্যাঁ,
0: আর তারপর থেকে দিব্য একটু একটু করে মেন্টাল ব্যালেন্স হারাতে লাগলো, শেষ পর্যন্ত এই অবস্থায়। আলোর ছোঁয়া পেলে ও কেন অমন ভেঙে চলে যায়, কেন কুঁকড়ে ওঠে। ওহ, তখন ওর দু চোখ ভরা শুধু ব্যথা আর ব্যথা। ডাক্তার,
1: হোপ এগেনস্ট হোপ, আমরা ঠিক পথে এগুচ্ছি, তবে আজকের সিটিংটা খুবই গুরুত্বপূর্ণ।
0: কিন্তু ডাক্তার, একটা কথা বলো, ও বদ্ধ পাগল হয়ে যাবে না তো ডাক্তার?
1: টেম্পোরারি ইনসানিটি তো বটেই, তবে ওর অবসেশনের মূল কারণটা খুঁজে বার করতে হবে। তারপরে একটা অ্যান্টি কনসেপ্ট যদি ওর ভাবনায় ঢুকিয়ে দেওয়া যায়, সেই শক লেগেই ও আবার স্বাভাবিক হয়ে যাবে।
0: কিন্তু ও তো এখনই প্রণাম বকছে।
1: দিব্য খুবই স্পর্শকাতর ছেলে, সমাজের অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আর তার সঙ্গে মিলেছে ওর ব্যক্তিগত কোনো সমস্যা যা ওকে পুড়িয়ে মারছে, তাই ও শুধু হতাশার কবিতা আওড়ায়। আসলে ওগুলো ওর নিজেরই যন্ত্রণার প্রকাশ। আলোচ্ছত্ব বেশ, এই অদ্ভুত আধার, রেডিয়েশন, কি রেডিয়েট করে ওর মনে।
4: হারু, হারু, সারা বাড়ি এইভাবে অন্ধকারে থাকবে? শান্তি পাচ্ছি, বাঁচার ছন্দ পাচ্ছি। কর্তা শুভ্রকান্তকে জানিয়ে দাও, তিনি আমাকে সন্দেহ করলেও এই অন্ধকারেই আমি ভালো থাকি।
1: সে কি, আপনি দিব্যকে সন্দেহ করেন? এখন তো মনে হচ্ছে যে ওর মধ্যে একটা গিল্টি কমপ্লেক্স কাজ করছে, তাই সাইকোলজিক্যালি ও অন্ধকারে লুকিয়ে থাকতে চায়। আপনি ওকে সন্দেহ করেন কেন? কিসের সন্দেহ?
0: না, মানে
1: ভুলে যাবেন না শুভ্রবাবু, এই প্রশ্নগুলো সঠিক উত্তরের ওপরেই আপনার ছেলের ভালো হওয়া না হওয়া নির্ভর করছে।
0: আসলে আমি নিজে কিছু জানতাম না, নতির মুখে পুরো ব্যাপারটা, মানে মানে ঘটনাটা আমি শুনেছি।
1: হ্যাঁ বলুন, কি ঘটনা?

0: ঘটনা যাই হোক অনিমেষ, যে রাজনীতির সঙ্গে এতদিন আমি কোনো সম্পর্ক রাখিনি সেই রাজনীতির সঙ্গে আমি আর জড়িয়ে পড়তে চাই না।
1: আহ দিব্য, আমি আমার রাজনীতির সঙ্গে তোকে একটুও জড়াতে আসিনি। আমি তোর কাছে এসেছি কিছু টাকা ধার চাইতে।
0: সে তো পার্টির দরকারে।
1: হ্যাঁ তা হোক না, টাকাটা তো পার্সোনালি তুই আমাকে দিবি।
2: দাদা তোদের চা।
0: কিন্তু 30,000 টাকা আমি পাবো কোথেকে?
1: একটু কষ্ট করলেই তুই পারবি।
0: মানে
1: তুই তো বললি যে তোর বোনের বিয়ে।
0: হুম, তার সঙ্গে তোকে টাকা দেওয়ার কি আছে?
1: বিয়ের তো এখনো 1 মাস দেরি আছে।
0: হ্যাঁ তাতে
1: বলছিলাম যে ওর বিয়ের টাকা থেকে যদি তুই।
0: অনিমেষ
1: দেখ, আমি কথা দিচ্ছি
0: অনিমেষ,
1: মাত্র 1 সপ্তাহের জন্য।
0: একই রে নতি, চা না দিয়েই ফিরে যাচ্ছিস?
2: না মানে উত্তপ্ত রাজনৈতিক আলোচনায় তত্ত্ব চা যদি লঙ্কা কাণ্ড বাঁধায় তাই।
0: দিব্য আমি ইনহিউম্যান নই অনিমেষ, আমার বোনের বিয়ের টাকা ভেঙে
1: এটা তো সেন্টিমেন্টালিটি। তুই যুক্তিতে আয়, আমি জাস্ট 7 দিন।
0: আমি জানি অনিমেষ, তোদের রাজনীতি জীবনের মৌলিক সত্তাগুলোকে, মৌলিক আবেগগুলোকে সেন্টিমেন্টালিটি বলে। তা বলে আমি দেখি শেষ পর্যন্ত তুই রিভলভার বার করে আমাকে ভয় দেখাচ্ছিস?
1: না না না, তোর জন্য না।
0: তবে
1: এটা দেখিয়ে বলতে চাইছি যে দরকার হলে এটা নাচিয়েও আমি টাকার জোগাড় করতে পারি, কিন্তু আমার সেন্ট্রাল কমিটি।
0: হ্যাঁ ইওর সেন্ট্রাল কমিটি। আর শুনে রাখ অনিমেষ, আজকের পর থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক আমি অস্বীকার করছি। নাও ক্লিয়ার আউট।
1: দিব্য দিব্য বিশ্বাস কর, আমিও এই খুনোখুনি রাজনীতিতে ক্লান্ত, আমিও তোর মতো সরে আসবো, কিন্তু কিন্তু তার আগে কমিটিকে এই টাকাটা আমাকে দিতেই হবে। আমি আমি তোকে কথা দিচ্ছি।
0: আর একটি কথাও নয় অনিমেষ।
1: সরি সরি, আমারই ভুল, বন্ধুর উপর ভরসা না করে আমার এটার উপরই ভরসা করা উচিত ছিল। দিব্য দিব্য প্লিজ, আমি কথা দিচ্ছি,
0: গেট আউট, প্লিজ গেট লস্ট।
3: এই সমস্ত ঘটনাটা আমি নথির কাছে শুনি, তারপরে মানে দিন সাতেক বাদে।
0: বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। ব্যাংক থেকে টাকা তুলে আনার পথে জোনাকারিক লোক, কালো চশমা পরা, হাত থেকে অ্যালার্জিতে ছিনিয়ে নিয়েছে বাবা। এক্ষুনি আমাদের একবার থানায় যেতে হবে।
2: কি কি হচ্ছে বাবা?
0: এই যে এই যে নতি,
2: এত চেঁচামেচি কিসে?
0: নতি তোর বিয়ের সমস্ত টাকা লুট হয়ে গেছে রে।
2: তাই নাকি? দারুণ দারুণ একটা রোমাঞ্চকর থ্রিলারের মতো। হ্যাঁ রে দাদা, তুই আর অনিমেষ দা যে রাজনীতি করিস এটা তার চাইতে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে গেল না বল? তবে তোদের ব্যাপারটা শুধু গণস্বার্থের ব্যাপার, আর এটা একেবারেই ব্যক্তি স্বার্থ, কি বলিস?
0: নতি তোর কথা আমি কিছু বুঝতে পারছি না।
4: আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ইউ আর এ ফ্রড। তুমি তুমি তুমি এইভাবে বোনের বিয়ের টাকাটা পার্টিতে ওদের হাতে তুলে দিলে।
0: বাবা
4: তুমি আবার প্রিটেন্ড করছো, তুমি এত বড় যচ্ছ। বাবা
0: আমি আমাকে বলছো এসব? নতি তুই বাবার এ কথা বিশ্বাস করিস? তোর তোর বিয়ের টাকা আমি।
2: যা ছাড় তো, আর তোকে তো বলেই ছিলাম এই সাবেকি টোপর পরা বিয়ে আমার খুব অপছন্দ। ও দাদা, আমি পুরুলিয়ার সেই মাস্টারিটা পেয়ে গেছি রে, পরশুই জয়নিং ডেট, বিয়েটি এখন শিখে তুলে রাখ। বাবা তুমি এক কাপ চা চাইছিলে না? আনছি।
0: নতি নতি নতি শোন, বিশ্বাস কর, বিশ্বাস কর নতি।
5: চমৎকার, অমনি আপনারা দুয়ে দুয়ে চার করে বসলেন। দিব্য ওই টাকাটা শেষ পর্যন্ত অনিমেষের ওই ভয়ঙ্কর পার্টিকে দিয়েছে, আর সঙ্গে এমন একটা ব্যাংক লুটের গল্পও বানিয়ে নিয়েছে। আপনারা ভেবে নিলেন যে দিব্য রাজনীতির প্রয়োজনে বাবা আর বোনের সঙ্গে এরকমটা করতে পারে? আচ্ছা দিব্য কি ওই পার্টির সদস্য ছিল?
3: হ্যাঁ, সক্রিয় সদস্য, পুলিশের মার খেয়েছে, 3 মাস বিনা বিচারে জেলেও ছিল। জানি না ওর হাতে কেউ কখনো খুনটুন হয়েছে কিনা।
5: এ সন্দেহ কেন?
3: এ সন্দেহ কেন মানে, ওর কাছে রিভলভার কার্তুজ সবই থাকতো, তবে জেল থেকে ফিরে ও বদলাতে থাকে, বাইরের লোকজন পার্টি সবার থেকে নিজেকেও আস্তে আস্তে সরিয়ে নেয়। শুধু ওই অনিমেষ চৌধুরী ওর পুরনো রাজনৈতিক সহকর্মী, ওই মাঝে মাঝে ওর কাছে আসে।
5: ও সেই অনিমেষ চৌধুরী যার জন্য দিব্য মিথ্যে ব্যাংক লুটের গল্পটা?
3: না ডাক্তার, ওই ব্যাংক লুটের ঘটনাটা সত্যি, হ্যাঁ, আর গল্প কথা নয়। আর তার সঙ্গে অবশ্য দিব্য বা অনিমেষের কোনো যোগ নেই, হ্যাঁ কোনো যোগ নেই।
6: শোনো তোমরা, সমস্ত সভ্যতাকে আজ কাঠ গড়ায় দাঁড় করাবো আমি, তোমাদের কোন আলো দিয়ে সে বিচারকে ধোয়াবে?
5: তাহলে ব্যাংক লুটটা সত্যি? শুক্রবাবু দেখছেন, সন্দেহ কোন পর্যায়ে পৌঁছলে নিজের রক্তকেও সন্দেহ করতে হয়।
3: হ্যাঁ ডাক্তার, হ্যাঁ স্বীকার করছি, আমি আমার রক্তকে চিনি না। কালকের কাগজেই দেখলাম এতদিনে ওই ব্যাংক লুটের অপরাধীদের পুলিশ ধরে ফেলেছে। তারা চারজন ভিন দেশি যুবক, পুলিশ তাদের স্বীকারোক্তিও আদায় করেছে। বিকেলের নথি এসটিডিও করে জানিয়েছে যে কাল ভোরের ট্রেনেও বাড়ি ফিরছে। নথিও নিশ্চয় কাগজের খবরটা দেখেছে। মাঝখান থেকে আমার ছেলেটা এ কোন অবিশ্বাসের ভূত আমার মাথায় চেপে বসল। আমার সর্বনাশ সন্দেহ একটা জীবনের কি মর্মান্তিক পরিণতি ঘটালো।
5: বি কোয়াইট শুভ্রবাবু, এই অবিশ্বাস আর প্রতারণাই তো যুগের অবদান। শতাব্দীর শেষে পৌঁছে হয়তো দেখব দেশের 80% মানুষই সাইকিক পেশেন্ট হয়ে গেছে। যাক শুভ্রবাবু, এক্ষুনি দিব্যকে নিয়ে আর একটা স্মৃতিং দরকার। আচ্ছা এই ফ্রেম দুটো কিসের?
3: ও ও দুটোতে ওর দুই বন্ধুর ছবি ছিল, ওরই আঁকা সে দুটো।
5: সে ছবি দুটো কোথায়?
3: সে কবে নষ্ট হয়ে গেছে, দিব্যর ধারণা ছবি দুটো ওখানেই আছে, ও তাদের দেখতেও পায়।
5: আচ্ছা
3: একা থাকলেই দিব্য ওদের সঙ্গে কথা বলে, ওরা ওর বাল্য বন্ধু অরূপ আর গগন।
5: অরূপ আর গগন,
3: হ্যাঁ।
5: তারা এখন কোথায়?
3: বছর পাঁচেক হলো তাদের আর দেখি না।
5: আচ্ছা ঠিক আছে, আপনি দিব্যকে এই ঘরে নিয়ে আসুন।
3: ওকে আমার কথা শুনবে?
5: যেমন করে হোক আনুন, 5-7 মিনিট পরেই আমি আপনাকে সিগন্যাল দেব। শঙ্কর?
7: ইয়েস স্যার।
5: রাজীব?
8: ইয়েস স্যার।
5: শোনো, ঘরে খুব অল্প অল্প আলো থাকবে, ওই যে ছবির ফ্রেম দুটো দেখছো, আমি ইশারা করলে তোমরা ফ্রেম দুটোর আড়ালে গিয়ে দাঁড়াবে। পেশেন্টের চোখে ছবি দুটোকে একবারে জীবন্ত করে তুলতে হবে। আচ্ছা তোমরা তো ভেন্ট্রিলোকুইস্ট?
7: হ্যাঁ স্যার, দুজনেই।
5: বেশ, এক সময় আমি দিব্যকে কথা বলাবো, আর তোমরা
7: এই ছবি দুটোর পরিচয় কি স্যার?
5: ও এসো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি।
6: ইউ ক্রিমিনালস, ক্রিমিনালস! না আমি কোথাও যেতে বাধ্য নই, আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে। দেখি হারু হারু আবার কে জ্বালিয়ে দিল আলো, সমস্ত বাড়িটা চলছে চলছে, আমি এখান থেকে পালাবো। আরু আরু
0: থাকো থাকো, তোমরা ওই ষড়যন্ত্রের জতুগৃহে বসে থাকো, অত আলোর পিপাসা যাদের তারা দেখো ঠিক ঝলসে মরবে। উফ কি কষ্ট, কেউ বোঝে না। কত রাত আমি বাইরের অন্ধকারের দিকে চুপ করে তাকিয়ে বসে থাকি। অন্ধকার কি আশ্চর্য সুন্দর, সেই মিশমিশে কালোর মধ্যে দিয়ে আমি সময়কে পা টিপে টিপে চলে যেতে দেখেছি, আর তার মধ্যে টুপটাপ করে রাতের শিশির জুড়েছে আমার গায়ে মাথায় কপালে, কি স্নিগ্ধ শরীর মন জুড়ানো শিশিরের সেই শব্দ।
5: তোমার চোখের ওই কালো পট্টিটা খুলে ফেলো দীপক।
0: কে কে আপনি?
5: আমি অরিজিৎ রায়।
0: তবে ও নামে আমি কাউকে চিনি না, আর এটাও আমি পছন্দ করি না যে কেউ এসে আমার ঘরে ঢুকে আমাকে ডিস্টার্ব করে।
5: আমি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড দীপক।
0: না এই ফ্যামিলির কোনো ফ্রেন্ড হয় না।
5: চোখের পট্টিটা খুলে ফেলো
0: দীপক। ইউ ম্যান ইউ রান অ্যাওয়ে।
5: বেশ চললাম তাহলে।
0: ইউ ম্যান, আমার বুকের কোন কোণে আমার পাপটাকে লুকিয়ে রেখেছি তা দেখতে চাইছেন তো? পাবেন না। পাবেন না, খুঁজে পাবেন না। কেন বলুন তো, যাদের গভীর আস্থা আছে আজ মানুষের প্রতি, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আপনারা, আপনারা সেই শকুন আর শেয়াল।
5: আচ্ছা আমি চললাম, আর ডাকবে না তো?
0: কে আপনি? আপনাকে কেন ডাকবো?
5: বললাম যে হিতৈষী। ওয়েল গুড বাই।
0: আবার আলো ফেলছো? এই তো, এই তো আমার বুকের দরজা খোলা। যে যা পারো দেখে নাও, দেখে নাও কি লুকোনো আছে, দেখে নাও। শুধু মতির এক টুকরো হাসি যেখানটায় বিঁধে আছে সেখানে চোখ ফেল না, কেউ ফেল না। এভাবে সলা বিঁধিয়ে আমাকে জল শিও না।
5: এবার তুমি মিথ্যে মিথ্যেই চাঁচালে দিব্য। এখানে তো এক ফোঁটা আলো ছিল না, কেউ তো তোমাকে যন্ত্রণা দেয়নি।
0: আপনি তো চলে গিয়েছিলেন।
5: তোমার চিৎকার শুনে ফিরে এলাম। দিব্য, মাঝে মাঝে কখনো আলোকে অন্ধকার দেখো, আর কখনো অন্ধকারকে আলো।
0: তাই? হ্যাঁ, আমি বোধহয় তাই করি।
5: দিব্য, তুমি কি অদ্ভুত!
0: কেন অদ্ভুত? কেন?
5: তুমি শিক্ষিত, কবিতা ভালোবাসো, রোমান্টিক মন তোমার, তুমি বিবেকবান।
0: না, আমার বিবেক নেই। বিবেক নেই আমার।
5: আছে বই কি? সেই বিবেকই তো তোমার মধ্যে রেডিয়েট করে। তুমি এভাবে কেন অস্থির হও? চোখের কালো পট্টিটা খুলে ফেলো, খুলে ফেলো। কি তুমি তুমি কাঁদছো? দিব্য শোনো, আমি তোমাকে যা বলছি তুমি শোনো। তুমি আমাকে তোমার কষ্টের কথা বলতে পারো, আমি তোমার ভালো চাই।
0: আমার আমার যে কত রকমের কষ্ট!
5: হ্যাঁ, যে যে কষ্ট তোমাকে সব সময় বিঁধছে, ফালা ফালা করে ছিঁড়ছে, আস্তে, খুব আস্তে, মনে করে করে বলো, আমি শুনবো। তোমার যা মনে পড়ে তুমি বলে যাও। মনে করো এ ঘরে তুমি একা, এ ঘরে আর কেউ নেই, কেউ নেই।
0: সব কিছু দেখে আর চোখে, এখানে ওখানে ঝোপঝাড়, ধুধু মাঠ, শুধু বালি ওড়ে। না না, কিচ্ছু বোঝানো যাবে না, বোঝানো যাবে না।
5: আমি বুঝতে পারছি দিব্য,
0: বুঝতে পারছি।
5: তুমি বলছো ধুধু মাঠ, মানে একটা খোলামেলা মানুষের মন, তারপরে এই ঝোপঝাড়, মানে গা ঢাকা মানুষ, ধুধু করা বালি, সে তো শুধু রুক্ষ ভয়ঙ্কর, তাই না?
0: হ্যাঁ, তাই তাই। আঁকা পাকা পথ, কত লোক, বড় ছোট, ছোট বড়, বড় ছোটকে ধরে খাবলাচ্ছে। যার বেশি জোর সে সবাইকে পিষছে, বুদ্ধি বেশি যার সে বোকাকে গিলছে। প্রেম, দেশ প্রেম শুধু কৌশলের হাত ধরাধরি করে চলেছে। সকালবেলা আমি সুন্দর, খুব সুন্দর, বিকেল হতেই আমাকে সবাই আঙুল তুলে হাসতে হাসতে বলল, আমার গালবে গাবে, কি বিচ্ছিরি সব কালি গলে গলে পড়ছে। তখন আমি কি করছি, আমার গায়ে তো কোনো কালি ছিল না। বলুন বলুন, এমন হলে আমার কষ্ট হয় না? বলুন।
5: হ্যাঁ হয়, আজকে পৃথিবীর বহু মানুষ তোমার মতো কষ্ট পাচ্ছে, তবু সেই কষ্টের সামনে অনেকেই হাঁটু ভেঙে বসছে না, তারা লড়ছে। দিব্য, তুমি একা না, অনেকে আছে তোমার সঙ্গে।
0: হিউম্যান, আপনাকে একটা গোপন কথা বলবো।
5: শিওর।
0: আমি চোখে পট্টি বাঁধতে চাই, কেন জানেন?
5: কেন কেন?
0: অন্ধকারকে সবাই চেনে না, সে খুব সুন্দর। অন্ধকার নিজস্ব নিয়মে একটা ছন্দ বানায়, সুর তোলে। আমার কলেজ লাইফে এক অন্ধ বন্ধু ছিল, সে আমাকে বলেছিল, এখন তাই পট্টি বেঁধে আমি সেই সুন্দরের মধ্যে ডুবে থাকি। জানেন জানেন, আজ কেউ কাউকে ভালোবাসে না, জানেন, কেউ না।
5: আর এইসব দেখে তোমার যন্ত্রণা বাড়ে না?
0: আমরা রোজ একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি, সভ্যতার ক্ষয় রোগ ধরেছে।

0: অথচ এই পৃথিবীর আর মানুষের কত সুন্দর হয়ে ওঠারই না কথা ছিল। যার যতটুকু ভালো কিছু পুঁজি ছিল তার সবটুকু লুট হয়ে গেল।
1: লুট? হ্যাঁ হ্যাঁ, তোমারও তো অনেক টাকা লুট হয়ে গেছে না?
0: কি ভীষণ নির্বোধ আপনি! টাকা, টাকাই হৃদয়ের কে? হৃদয়ের সব সঙ্গী লুট হয়ে গেল।
1: কে লুট করলো ভাবো দিব্য? তোমার বোন, বাবা, বন্ধুরা কেউ?
0: জানি না, জানি না, আমি জানি না কে।
1: আচ্ছা, তোমার ভাবতে ভালো লাগে এমন কোনো বন্ধু নেই দিব্য?
0: হ্যাঁ, আছেই তো, আছেই তো। ওই যে ওই দেওয়ালে দেখুন, দেখুন, আমি এঁকে রেখেছি দুটো ছবি। ওই যে, ওই যে ওরা আমার বন্ধু।
1: কই? এখানে, এখানে?
0: আপনি অন্ধ? আরে ওই তো, ওই তো অরূপ, গগন। না, না তো, ছবিগুলো নড়ছে, ঠোঁট নড়ছে। আহা, না, তোমরা তোমরা গগন অরূপ নাই, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে।
2: তুই বলতে দিব্য, অরূপ, দিব্য, গগন, আমরা ভোরবেলাকার তিনটে ফুল।
0: হ্যাঁ, ভোরবেলাকার তিনটে ফুল।
2: তখন আমরা তিনজন,
0: শুধু তিনজনেরই,
2: শুধুই ভালোবাসার তিনজন। আসলে আমরা তখন ভালোবাসবো বলেই ভালোবাসতাম।
0: ঠিক, ভালোবাসবো বলেই ভালোবাসতাম।
2: আমাদের মনের দিঘিটা তখন কানায় কানায় ভরা,
0: এখন বুক ভর্তি নিরেট অন্ধকার। অরূপ, গগন, এখন শুধু লেনদেনের দিন, মনের দরে পাথর আটা।
3: আমরা সবাই সবার কাছ থেকে হারিয়ে যাচ্ছি, তাই না?
0: না না না না, তোরা আছিস আমার পাঁজরের নিচে, তোরা ছবি হয়ে আছিস
3: দিব্য।
2: তাহলে আর কোন বন্ধুর অপেক্ষায় আছিস তুই?
3: তোর মনির ঘরে?
0: না, কেউ না, আর কেউ না। অরূপ, গগন, এখন আমার চৌকাঠে শুধু মৃত্যু এসে কালো মুখ করে দাঁড়ায়।
2: সেই তোর বন্ধু যে তোকে মৃত্যু ভালোবাসতে শিখিয়েছিল। মনে করে দেখ।
0: না, কেউ না।
3: তোদের চারপাশে বইতো রক্তের নদী, সেই নদী পার হতে তুই তার হাত ধরতিস, সে তোর হাত ধরত?
0: কে সে?
2: খুঁজে দেখ, কেন তাকে লুকিয়ে রাখছিস? সে তোর অন্ধকার, তোর সর্বনাশ। তাকে তুই আলোর মধ্যে টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়।
3: আমাকে ডাকলে দিব্য?
0: কে কে আপনি? কে,
3: চিনতে পারছো না? আমি অনিমেষ।
0: ইউ লায়ার! অনিমেষ অন্যরকম দেখতে।
3: জানি জানি দিব্য, জানি তুমি আমাকে ভুলতে চাও।
0: আমি বিশ্বাস করি না, তুমি বানানো অনিমেষ।
3: যেমন করে তুমি আমাকে নিয়ে গল্প বানিয়েছো।
0: কিসের গল্প?
3: আমি তোমার কাছে টাকা ধার চেয়ে পাইনি বলে ব্যাংক থেকে তোমার টাকা লুট করেছি?
0: তুমি নিজে না গেলেও তোমার দলকে পাঠিয়েছিলে।
3: কোন দলে? যে দলে তুমি একদিন ছিলে?
0: না, ও দল আর আমার ছিল না। শেষ পর্যন্ত ও দল আমি ছেড়ে দিয়েছিলাম।
3: কেন ছেড়েছিলে?
0: মনে নেই? মনে নেই তোমার? পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, আর আমি তা চাইনি, মনে নেই?
3: হ্যাঁ হ্যাঁ, পার্টি তখন আমায় ভুল বুঝেছিল বলে।
0: কিন্তু কিন্তু আমার বন্ধুত্বের জন্য, আমার বিবেকের জন্য তা আমি চাইনি। অথচ তোমার টাকার দরকারে আমার বোনের বিয়ের টাকাটা লুট লুট করে নিলে, আর আর তারপর থেকে বাবা নতি সবার চোখে আমি একটা পোকার মতো হয়ে গেলাম।
3: না না, ও টাকা আমি নিইনি। তুমি জানো, তুমি জানো এই ব্যাংক লুটের আসামিরা ধরা পড়েছে, তাদের মধ্যে আমি নেই। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই দেখো, কাগজে বেরিয়েছে, দেখো, কাগজে বেরিয়েছে।
0: হ্যাঁ, এই কাগজ
3: দেখো,
0: এই কাগজ।
3: হ্যাঁ হ্যাঁ, তাহলে বেরিয়েছে। তাহলে কেন তুমি আমার চরিত্র হনন করেছো? অজিঞ্জির হাতে তোমাকে আমি, তোমাকে আমি গলা টিপে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে যাব। বলো বলো বলো।
4: দিব্য, দিব্য,
0: বাবা, বাবা,
4: শোন শোন, ব্যাংক ডাকাতরা ধরা পড়েছে। হ্যাঁ বাবা, এই কালকের কাগজে বেরিয়েছে, এই দেখ, এই দেখ।
0: আমি অনিমেষকে টাকা দিইনি।
4: না বাবা, না, তুই টাকা দিসনি।
0: ও ডাকাতিতে অনিমেষ ছিল না।
1: না না।

0: তারা সবাই ভিনদেশি ডাকাত ছিল,
1: কিন্তু আমাকে কেউ বিশ্বাস করবে?
2: সবাই করবে বাবা, সবাই করবে, দেখবি আজই হয়তো থানা থেকে খবর আসবে।
1: নতি নতি আমাকে বিশ্বাস করবে তো বাবা?
2: হ্যাঁ রে হ্যাঁ। ওরে নতি ও কাগজ পড়েছে, সে এসটিডি করে জানিয়েছে আজই ভোরের ট্রেনে বাড়ি ফিরছে।
1: ওই তো সকালের আলো ফুটছে না?
2: হ্যাঁ
1: নতি, আস্তে আস্তে আমি একটু ঘুমিয়ে নি।
2: হ্যাঁ ঘুমো।
1: ওর ট্যাক্সি এসে দাঁড়াতেই তুমি আমাকে তুলে দিও, কিন্তু তুলে দিও। হ্যাঁ বাবা, তুলে দিও।
2: দেবো দেবো, তুমি ঘুমো বাবা, তুমি ঘুমো।

0: আলোর অসুখ নাটকটি শেষ হল। রচনা দীপেন্দ্র সেনগুপ্ত, অভিনয় করেছেন ডাক্তার অরিজিৎ, অরুণ মুখোপাধ্যায়, অনিমেষ, বিপাশ কুরি, শঙ্কর, শেখর দাস, প্রণতি, শাশ্বতী মুখোপাধ্যায়, দিব্য, মানুষ কুমার মিশ্র এবং শুভ্রকান্তের ভূমিকায় দিলীপ রায়। সম্পাদনা কুণাল ভট্টাচার্য, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। বিস্তারিত খবরে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
1: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
0: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র, তৃতীয়বার মুলতবির পর বেলা 3টির সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
2: সরকার নি পেপার লিক কা চর্চা কে লিয়ে পুরি তরহ সে তৈয়ার হ্যায় আর হামনে পহলে দিন সে কাহা হ্যায়। মে অনুরোধ করতা হুঁ কি চর্চা কব হোনা হ্যায়, চর্চা কা ডিউরেশন আর কিস নিয়ম কা তহত হোনা হ্যায়। মাননীয় স্পিকার মহোদয়, সারে পার্টি কে ফ্লোর লিডার সে বাতচিত করকে ইসকা নির্ণয় কিয়া যায় আর ইস দেশ কে যুবাওঁ কা ভবিষ্য কে লিয়ে হাম সব মিল করকে এক সার্থক চর্চা হো, ইয়ে সরকার চাহতি হ্যায়।
0: বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন। হৈহট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা 12টা, পরে দুপুর 2টো এবং 3টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার এই স্পর্শকাতর বিষয়ে সবরকম আলোচনার জন্য প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
3: ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, ये हम सबकी जिम्मेदारी है।
0: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 11 সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি 17টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সীমা 60 থেকে বাড়িয়ে 61 করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে 65 এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা 62। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী 6 মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের নামচি জেলার সামারদাঙ্গে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান

0: সুড়ঙ্গের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ৫ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে দেশে ৫০টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার ১১ নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে ৫০টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু অনুক্তা ঘোষাল। আগামী কিছু অনুষ্ঠানে আমি দীপান্বিতা থাকছি আপনাদের সঙ্গে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান। প্রথম গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: স্টুডিওর ঘড়িতে 8:44 অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন আকাশবাণী মৈত্রী FM গোল্ড বিবিধ ভারতী এবং নিউজ অন AIR অ্যাপে শুরু হচ্ছে আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: প্রত্যেক বুধবার আপনারা অপেক্ষায় থাকেন যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা আরও একবার জানবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এবং শ্রোতারা সবাই সতর্ক হবেন, কারণ এই অনুষ্ঠান আমাদের সকলের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আজকে আশার কথা অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে চলেছে তা হল HPV টিকাকরণ ও আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই আলোচক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়েক। ম্যাডাম, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ, সবাইকে নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস।
3: নমস্কার সবাইকে, ম্যাডাম ধন্যবাদ।
1: আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আশার কথা, হ্যাঁ সত্যি সত্যি আশাদের ভূমিকা তো আছেই, সেই সঙ্গে আমাদেরও আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার যে নানান সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, সেই বিষয়েই আরও একবার জানানোর কথা। প্রথমেই আমি আসব ম্যাডামের কাছে। আজকের এই যে আলোচনার বিষয় অর্থাৎ HPV টিকাকরণ, এই HPV টিকাকরণের বিষয়ে আগে যদি একটু বলেন, HPV বিষয়টা কি?
2: এইচ

0: কতটা জরুরি এবং কি কি পরিষেবা কিভাবে সরকারের কাছ থেকে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে?
1: এই এইচপিভি টিকাকরণ আমাদের রাজ্যে গত 30শে মে মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন এবং আজ অবধি আমরা 2 লক্ষ প্রায় 25,000 কিশোরীদের এই এইচপিভি টিকাকরণ দিয়েছি এবং এটি একটি সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশন এবং এই টিকাকরণ যারা পাচ্ছে তারা হচ্ছে কিশোরী মেয়েরা যাদের 14 বছরের জন্মদিন অলরেডি তারা পালন করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা 15 বছরের জন্মদিন পালন করেনি।
0: আচ্ছা,
1: অর্থাৎ 14 বছর বয়সী যে কিশোরীরা তারাই এই টিকা পেতে পারে সরকারি ব্যবস্থাতে।
0: সেই সঙ্গে আপনি সংখ্যাটা যেটা শোনালেন সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে সত্যি সত্যি আশার সঞ্চার করছে যে এইভাবে যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা আগামী দিন এই রোগটার সঙ্গে অনেকটাই লড়তে পারব
1: নিশ্চয়ই।
0: এবারে ক্যান্সার, এই শব্দটা শুনলেই আমাদের পরিবারে এবং যার হয়েছে তার ক্ষেত্রেও একটা মানসিক এবং দুশ্চিন্তার কারণ হয় তার খরচের কথা ভেবে। ত্রিপন দাস আছেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনটা কি ব্যয়বহুল?
2: একদমই ব্যয়বহুল। এই ভ্যাকসিন যদি আমরা প্রাইভেট কোনো অর্গানাইজেশন থেকে বা হসপিটাল থেকে আমরা নিতে চাই তো এটার মোটামুটি আনুমানিক এই মুহূর্তে 4,000 টাকার মতো লাগে একটা ডোজ নিতে, কিন্তু গভর্নমেন্ট আমাদের এটা ফ্রি অফ কস্টে সমস্ত এলিজেবল কিশোরী, যেটা ম্যাডাম বললেন 14 থেকে 15 বছর মানে কিশোরীদেরকেই ফ্রিতেই দিচ্ছে। অতএব এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, যদি আমরা এটা মিস করি তাহলে মানে অনেকটা টাকা দিয়ে এই ভ্যাকসিনটা, এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা আমাদের কিশোরীদের নিতে হবে বা অনেক টাকা ব্যয় করতে হবে। অতএব এই অপরচুনিটিটাকে মিস করা যাবে না। এই ব্যয়বহুল ভ্যাকসিনটা যাতে গভর্নমেন্ট দিচ্ছে সেই সুযোগটা সবাইকেই নিতে হবে
0: নিশ্চয়ই। আর সেক্ষেত্রে যদি একটু বলেন যে কোথায় কোথায় পাওয়া যাবে বা কোথায় কোথায় দেওয়া হচ্ছে
2: এই ভ্যাকসিন? এখন আমাদের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, পৌর স্বাস্থ্যকেন্দ্রে, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সমস্ত জায়গাতেই এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে
0: এবং সারা পশ্চিমবঙ্গের
2: এই মুহূর্তে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, প্রায় 930টি স্বাস্থ্যকেন্দ্র এরকম আছে বিভিন্ন লেভেলে, সেটা হতে পারে মেডিকেল কলেজ বা পৌর স্বাস্থ্যকেন্দ্র। এই 930টি মতো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এই ভ্যাকসিনটি এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং প্রতিদিনই আমাদের সেশন চলছে। এই এলিজিবল কিশোরীরা ওইখানে গেলে অবশ্যই এই ভ্যাকসিনটি ওনারা পাবেন।
0: সেক্ষেত্রে ধরুন আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি ধরুন বাড়িতে একদম প্রত্যন্ত জায়গায় যিনি আছেন তিনি কি আশা দিদিদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কবে কোথায় টিকাকরণ চলছে?
2: একদমই। এই এইচপিভি ভ্যাকসিনেশন প্রোগ্রামের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশা দিদিদের, যেরকম আগেও ওনাদের অনেক ভূমিকা আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো আশা দিদিরা আমাদের বাড়ি বাড়ি ভিজিট করবেন, ভিজিট করে এই 14 থেকে 15 বছর বয়সী কিশোরী যদি থাকেন ওনাদেরকে ইনসিস্ট করবেন, ওনাদের মা বাবার সঙ্গে কথা বলবেন, নিয়ে এসে মানে ওনাদের মা বাবাদের যদি এগ্রি থাকে এটা। হ্যাঁ, আমরা একটা জিনিস মেনশন করব এখানে যে এটা আমরা কোনো দিনই মানে কাউকে জোর করে দিয়ে দিচ্ছি না, আমরা মা বাবার সঙ্গে কথা বলছি, যদি ওনারা এগ্রি থাকেন তাহলেই আমরা এই ভ্যাকসিনটা ওনাকে দিচ্ছি। অতএব আশা দিদিরা যে বাড়ি বাড়ি ভিজিট করবেন সেই ভিজিট করার সময় যদি কোনো মা বাবা এগ্রি থাকে তাদের নাম এবং ঠিকানা, ফোন নাম্বার, জন্মের শংসাপত্র এগুলো নিয়ে এসে উনি ANM দিদিকে বা নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে জমা করবেন এবং উনি মোবিলাইজও করে নিয়ে আসবেন পার্টিকুলার যেই দিনে উনি ভ্যাকসিন নিতে চাইছেন। তো আশা দিদিদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রে। এক হচ্ছে ওই কিশোরীদেরকে খুঁজে বার করা বা ওনাদেরকে বোঝানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা, যে ভ্যাকসিনটি ভালো, ভ্যাকসিনটি নেওয়া দরকার আছে, বিনামূল্যে গভর্নমেন্টে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় একটি ভূমিকা হচ্ছে যে ভ্যাকসিনেশনের দিন যাতে উনি আবার না চলে যান অন্য কোথাও, উনাকে মানে আমরা যদি লোকাল ভাষায় বলি যে ধরে আনা, ধরে এনে ভ্যাকসিনটা আমরা দেব। কারণ আমরা সরকারি স্তরের থেকেও আমরা চাইছি না ওই বাচ্চাটা বা ওই কিশোরীটা ওই যেন ভ্যাকসিনটা মিস না করে যান, কারণ ওর মানে কিশোরীর বয়স যদি 15 বছর

0: এড়িয়ে যায়, আমাদের এই ক্যাম্পেনে কিন্তু উনি আর মানে ওই কিশোরী কিন্তু এই ভ্যাকসিনটা আর পাবেন না। উনাকে তখন ওই প্রাইভেট থেকেই নিতে হবে অনেক টাকা খরচা করে। তো অতএব আশা দিদির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ,
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই আপনাদেরও বলি, যারা আজকে অনুষ্ঠান শুনছেন, যে আপনার বাড়িতে যে আশা দিদি আসছে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। হয়তো আপনার বাড়ির মেয়েটি তখন স্কুলে গেছে, বাড়িতে নেই, তাকে সহযোগিতার হাতটুকু প্রসারিত করে দিন, কারণ ওই দিদির মাধ্যমে সরকার যেভাবে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর, তার মূল সূত্রটি কিন্তু ওই আশা দিদি। কাজেই তার সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত করুন। আসুন আমরা একটা বন্ধন তৈরি করি, যে বন্ধনের মধ্যে দিয়ে এই যে লক্ষ্যমাত্রা সরকার রেখেছে সেই লক্ষ্যমাত্রায় আমরা যাতে পৌঁছে যেতে পারি। আমাদের সঙ্গে আমি আগেই জানিয়েছি আমাদের যিনি স্টেটের ইমিউনাইজেশন অফিসার তিনি আছেন। আপনার কাছে ম্যাডাম একটু জানতে চাইবো যে এই যে বয়সটার কথা বলা হচ্ছে 14 বছর পর্যন্ত, এই বয়সটা বাবা মাদের কাছে বেশ চিন্তার বয়স। এবং যখন আরও একটা কথা বললেন, দাস বললেন যে বাবা মা সম্মতি থাকলে তবেই, এখানে অনেক সময় নানান দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। একটি কিশোরী মেয়ে আগামীতে সে যখন অন্য বাড়িতে যাবে, পরিবার গঠন হবে তার, এই সমস্ত ক্ষেত্রে বা প্রজনন ক্ষেত্রে তার কোনো অসুবিধে হতে পারে কি না, যদি এই ভ্যাকসিনটা নিলে আর কোনো সমস্যা দেখা দেয়, এরকম নানান প্রশ্ন মায়েদের মধ্যে তোলপাড় হয়। সেই মায়েদের চিন্তার জায়গাটা যদি একটু নিরসন করেন।
2: নিশ্চয়ই, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন কিন্তু নতুন নয়। পৃথিবীর প্রায় 160টিরও ওপর দেশে এই ভ্যাকসিনটি কিন্তু মানে সম্পূর্ণ নিরাপদভাবে দেওয়া হচ্ছে, এবং আমাদের অলরেডি আমাদের মানে ভারতবর্ষে প্রতিটি স্টেটে, প্রতিটি রাজ্যে এটি দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেখানেও এই ভ্যাকসিন কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে। সুতরাং এটা মানে WHO আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার এটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, সম্পূর্ণ নিরাপদ ভ্যাকসিন, এবং এটা আমরা আমাদের মানে কিশোরীদের যতটা তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা দিতে পারবো ততটাই কিন্তু আমরা তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবো। এটা আমাদের যে বিভিন্ন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্সের অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও এটা কিন্তু বারে বারে বলছেন যে এটা কিন্তু আমাদের একটা খুব অমূল্য সুযোগ আমাদের কিশোরীদের এই সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করার। একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে আমাদের সংশয় বা আপনি যেটা বললেন মায়েদের মধ্যে একটা দ্বিধা, এটা কিন্তু অমূলক। এটা অ্যাকচুয়ালি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু নেই একদমই। এটা আমরা আমাদের মানে কিশোরীদের আগামী ভবিষ্যতে যদি আমরা তাদেরকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু এই মারণ রোগ ক্যান্সারের থেকে তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, আমরা প্রত্যেকটা মা বাবা অভিভাবক শিক্ষক শিক্ষিকা জনসাধারণের কাছে এটা আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের এই যে বয়সের কিশোরীরা যাদের এই ভ্যাকসিনেশন এখন সরকার থেকে দেওয়া হচ্ছে 14 থেকে মানে যাদের 14 বছরের জন্মদিন তারা পালন করে নিয়েছে কিন্তু এখনও 15 বছরের জন্মদিন পালন করেনি, এই যে কিশোরীদের কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে হবে। এবং এটা একটা বলার যে আমরা যে এই 30th May যখন আমাদের এটা উদ্বোধন হলো, সেদিন কিন্তু আমাদের ডাক্তার কলিগস, আমাদের নার্সিং স্টাফস, আমাদের স্বাস্থ্যকর্মী যাদের এই বয়সের মানে কিশোরীরা, তারা কিন্তু প্রত্যেকে এই সুযোগটা নিয়েছে। এবং আমাদের সল্টলেক যেটা এখন আমাদের মানে ডক্টর বিধানচন্দ্র রায় মহকুমা হাসপাতাল হিসেবে নামকরণ হয়েছে, সেখানে এটার উদ্বোধন হয়েছিল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে শংসাপত্র তুলে দিয়েছে, এবং আমাদের কলিগসদের অনেক কিশোরীরা সেদিনকে ভ্যাকসিনেশন অলরেডি নিয়েছে। এবং এখানে একটা জিনিস যেটা বলার যে এই যে ভাইরাস যেটা, এর যে দীর্ঘস্থায়ী একটা সংক্রমণ, এইটার ফলে কিন্তু আমরা আমরা যে একটা দ্বিধা মধ্যে আছি যে হয়তো ভবিষ্যতে কিছু অসুবিধা

0: পারে আপনি যেটা বললেন প্রজননের অসুবিধা, এটা কিন্তু এই যে ভাইরাসের যদি দীর্ঘ সংক্রমণটা থেকে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশি অসুবিধা হতে পারে। এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে এই ভ্যাকসিন নিলে এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের কিশোরীদের, তার ফলে কিন্তু তাদের এই যে অসুবিধা সেই অসুবিধাটা কিন্তু তাদের একদমই থাকবে না। সুতরাং এই জায়গাতে আমার মানে অভিভাবকদের কাছে একটাই বলার যে গুজবে কান না দিয়ে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সাথে অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং তাদের কাছে সঠিক তথ্যটা নিন।
1: অত্যন্ত জরুরি কথা। এরকম জরুরি আরো কিছু কথা বলবেন, এই মুহূর্তে টেলিফোনে কোন শ্রোতা আছেন দেখি। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এই এই সার্ভাইকাল ক্যান্সার টিকা দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে প্রচার করবার জন্য। আচ্ছা, এইবারে বলছি এই যে আশাকর্মীরা এই সমস্ত ব্যাপারে অবহিত আছেন কিনা, কারণ আমি খুব ভালো রকম ভাবে জানি এখনো পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সারের সম্বন্ধে তাদের কাছে কোনো রকম পেয়ে নেই, মানে আমাদের কাছে কোনো খবর নেই বা আমরা কিছু জানি না। আচ্ছা, যদি থাকে তাহলে এই যে ব্লক হসপিটাল থেকে একটা মানে বিভিন্ন যে গ্রামের তো 20-25 কিলোমিটার দূরে, এর মাধ্যমে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এই সমস্ত সার্ভাইকাল ক্যান্সারের টিকাগুলো পাওয়া যাবে কিনা।
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি জানতে চেয়েছেন, আপনার উত্তর আমাদের আলোচক আজকে যারা আছেন তারা দেবেন, অনেক ধন্যবাদ। ঠিক এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানতে চাওয়ার থাকে তাহলে সরাসরি চলে আসুন 2248-8085-এ। এবার যে প্রশ্ন উনি করেছেন তার উত্তর।
0: ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা এতটাই সচেতন যে মানে আপনার নিকটবর্তী কিশোরীদের আপনার প্রতিবেশীদের যাতে তারা এই ভ্যাকসিনেশনটা পায়। এক্ষেত্রে যেটা বলার ঠিকই একদম মানে যেটা আমাদের সরকারি নিয়মাবলী তা অনুযায়ী কিন্তু আমাদের প্রথম দিকে কিছু কিছু ডেজিগনেটেড সেন্টার ছিল যেখান থেকেই মাত্র আমাদের এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছিল, সেটা কিছু কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে। এবারে কিন্তু আমরা তখন দেখলাম যেটা সত্যি কথাই যে একদম গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে এই যে ডেজিগনেটেড সেন্টারগুলো আছে তার দূরত্বটা কিন্তু বেশ খানিকটা, তার ফলে এই আসা যাওয়াটা একটা অসুবিধাজনকই। সেক্ষেত্রে কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার মানে বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা একটা অর্ডার অলরেডি ইস্যুড হয়ে গেছে যে মানে আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে একদম তার নিকটবর্তী মানে উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের এখন এই ভ্যাকসিনেশনটা দেওয়া হবে, সব কিছু নিয়মাবলী যেগুলো ছিল সেগুলো মেনেই, যে সেটা মেনেই। এবং এমন যদি হয় যে কোনো স্কুলে, যেহেতু আমরা জানি এই যে বছরটা আমরা বলছি 14 থেকে যাদের এখনো 15 বছরের জন্মদিন যারা পালন করেনি তারা স্বাভাবিকভাবেই স্কুলেরই কিশোরীরা, সুতরাং এই এমন স্কুলে আমরা যদি তারা মানে সেই সম্মতি দেন তাহলে কিন্তু আমরা এই ভ্যাকসিনেশনটা স্কুলের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে উপস্বাস্থ্যকেন্দ্রে বা এমন কিছু হলেও স্কুলেও কিন্তু আমরা এটা আয়োজন করতে পারি,
1: স্কুলেও
0: করতে পারি। সমস্ত সতর্কতা এবং নিয়মাবলী যেগুলো আছে সেক্ষেত্রে আমরা সবটাই সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রেও আমরা সেগুলো মেনেই এটা করব।
1: বাহ, অত্যন্ত দরকারি কথা, এবং সেই সঙ্গে কিভাবে সরকার প্রতিনিয়ত চিন্তা করছে যে প্রত্যন্ত মানুষটির কাছে যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটি করতে সরকার বদ্ধপরিকর। আর আমাদের খুব ভালো লাগার যে আপনারাও সচেতন আছেন, সচেতন হচ্ছেন, কারণ আপনাদের সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আরও একজন টেলিফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার।
3: সাময়িক ভাবে কিছু হবে বা যদি ভ্যাকসিন নিতে গেলে তার আগে জ্বর হলে বা অন্য কিছু হতে আবার জানবে কিনা বা কদিন করে পিছিয়ে যেতে হবে যদি দেখা করে বলে।
1: বেশ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা।

0: যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা, আর এখন চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় খুব ভাইরাল ফিভার হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো বিধিনিষেধ আছে কিনা?
1: এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ, এর বিশেষ কিছুই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সামান্যভাবে আমরা যে ইঞ্জেকশন নিলে ইঞ্জেকশনের জায়গাতে যেটুকু ব্যথা বা অল্প একটু ফোলা হতে পারে সেটাই হয়, সেটা আপনা থেকেই সেটা কমে যায়। এবং আরেকটা আপনি যেটা জিনিস বললেন যে যদি কারোর ভাইরাল ফিভার হয়ে থাকে বা হয়তো একটু অসুস্থতা আছে, সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে ক্যাম্পেইনটা যেহেতু 3 মাস চলছে, আমাদের ধরুন 30th May থেকে শুরু হয়েছে 31st August অবধি চলবে, তো অসুস্থতা যদি কারো থাকে, যদি মনে করেন যে না আমি এখন ভ্যাকসিনটা আমি 1 সপ্তাহ বাদেই নেব, তাহলে অবশ্যই 1 সপ্তাহ বাদে আপনি নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটাই বলার যে যেহেতু আমাদের ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে সেখানে ডাক্তার উপস্থিত থাকেন, মেডিকেল অফিসার, সুতরাং সেক্ষেত্রে আপনারা কিন্তু তার পরামর্শ অবশ্যই সবসময় নিতে পারেন। তবে এটাই বলার যে ভ্যাকসিনটা কিন্তু আপনারা নিয়ে নিন, আপনাদের কিশোরী আমাদের মেয়েদের প্রত্যেককে এই ভ্যাকসিনটা যাতে আমরা দিতে পারি, এবং আপনাদের সচেতনতাও তে আপনারাও এটা প্রচার করুন যাতে আমরা এটাতে মানে সবাই মিলে এটা যাতে আমরা সফল হতে পারি।
0: এই সফলতার প্রশ্নেই একটা কথা, এই ভ্যাকসিনেশন, এই যে HPV ভ্যাকসিনেশন, এটা দিয়ে কি আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে পারি? এটার দ্বারা কি একদম এই রোগটা থেকে মুক্তি হতে পারে?
1: দেখুন, ভ্যাকসিন দিলে একদম রোগটা থেকে মুক্তি হতে পারে এটা বলাটা মানে বৈজ্ঞানিকভাবে হয়তো একদমই সঠিক হবে না, কিন্তু নিশ্চয়ই এটা আমাদের প্রতিরোধের অনেকটাই মানে অনেকভাবেই প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, এবং আমরা এটা প্রতিরোধ তো নিশ্চয়ই করতে পারব।
0: আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
2: আমি মলয় ব্যানার্জি বলছিলাম বিহারা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ।
2: বলছি আমার মেয়ে বয়স হচ্ছে এই 10 বছর থেকে 11 বছর, তা ও কি মানে যতক্ষণ না 14 ক্রস করছে 14-15 মাঝখানে ইঞ্জেকশনটা দেওয়া তো?
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে এই যে প্রশ্নগুলো এটা যে আপনারা করছেন সেটা শুনে সত্যি খুব ভালো লাগছে। যেটা আমরা বারে বারেই বলছি যে সরকারিভাবে যে আমরা এখন HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেটা আমাদের এখন চলছে, সেইটাতে কিন্তু আমাদের 14 বছর বয়সী যে কিশোরীরা, যাদের 14 বছর জন্মদিন হয়ে গেছে অথচ তারা 15 বছর জন্মদিন এখনও পালন করেননি, এই যে কিশোরীরা, এই কোহর্টের যে কিশোরীরা, তাদেরকেই কিন্তু এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে। এবারে আপনি সরকারিভাবে দিতে গেলে কিন্তু আপনার মেয়েটি যখন এই বয়সের মানে হবে তখনই আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আপনার এমনি অবগতির জন্য জানানোর দরকার যে এটা মানে বেসরকারিভাবে কিন্তু আরও 9 বছর থেকে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আপনি সরকারি পরিষেবার মধ্যে এখন পাবেন না।
0: আরও একজন টেলিফোনে আছেন, হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রথম শ্রোতা যে বললেন যে উনার প্রত্যন্ত গ্রামে বাড়ি আসার খবর দেয় না, কিন্তু আমার নিজের বাড়িতে আসা আছে আমার ওয়াইফ, কিন্তু ও ফিল্ডে 10 জনকে নিয়ে হসপিটাল থেকে ওই টিকা দিয়ে আনালো।
0: আপনার নিশ্চয়ই নিশ্চয়ই
3: এত সক্রিয়,
0: ঠিক ঠিক ঠিক,
3: তারা পরিশ্রম করে কাজ করে কি করে যে এই ধরনের কথাগুলো উনারা?
0: না না, আপনার কোনো প্রশ্ন আছে? মান অভিমান করবেন না প্লিজ।
3: না না না না, আমি সেটা বলছি এই ধরনের কথাগুলো উনারা যে বলেন কিভাবে বলেন, আপনারা এখন খুব অ্যাক্টিভ।
0: ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
3: হ্যাঁ আমি সেই কথাই বলছি।
0: ঠিক ঠিক, আপনারা এই যে অনুভব আমাদের সঙ্গে ভাগ করে নেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা, এটা কিন্তু আমাদেরও অনুপ্রাণিত করে যে হয়তো কোনো কোনো সময় হয় না যে কোনো একটা জায়গায় হয়তো একটু কম বেশি, আমাদের হাতের 5টা আঙুল কি সমান বলুন, সেই রকমভাবে সবসময় তো সব জায়গায় হয়তো ঠিকঠাক আমরা যতটা চাইছি, সরকার যতটা চাইছে ততটা হয়তো করে উঠতে পারা গেল না, বা সেই মানুষটি হয়তো কোনোভাবে মিস করেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতা।

0: থাকার কথা বলছেন, এই জন্য রাগ করবেন না প্লিজ। আমরা জানি আমাদের স্বাস্থ্য পরিষেবার একেবারে যে নিম্ন স্তর, সেই স্তরে আশা দিদিরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা সব সময় দেখে আসছি, আর তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই কিন্তু তাদের কথা ভেবে, তাদের আরও আরও করে সচেতন করার কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের সময়সীমা পার করে ফেললাম, একটু আমি আরেকবার ত্রিপন স্যারের কাছে যাব। একটা প্রশ্ন করেছিলেন যে আশা দিদিরাও কতটা সতর্ক, সেই ট্রেনিংটা, যেহেতু এটা নতুন পরিকল্পনা নতুনভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, এত বদ্ধপরিকর সরকার, সেক্ষেত্রে আপনারাও কি আশাদিদের প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছেন বা এটা সম্পর্কে উন্নত করছেন?
1: একদমই, আমাদের এই যখন HPV ভ্যাকসিন লঞ্চ হয় তার একটা প্রোটোকল থাকে, তার একটা মডিউল থাকে, সেই মডিউল অনুযায়ী আমরা সমস্ত জেলার স্বাস্থ্যকর্মীদের এবং আশাদিদিদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি এবং অলরেডি ওনারা ট্রেন্ড এবং সমস্ত জায়গাতে ওনারা অ্যাক্টিভভাবে কাজ করছেন। অতএব এইরকম মানে ভাবার ব্যাপার নয় যে আশা দিদিরা এই ব্যাপারে মানে জানেন না বা কোনো ব্যাপার নয়, দিদিরা যথেষ্টভাবে ওনারা অজ্ঞ এই ব্যাপারে ওনারা কাজ করছেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, একজন শ্রোতাবন্ধু বললেন যে ওনার মেয়ের বয়স 11, তো আমাদের এই ক্যাম্পেইন পিরিয়ডটা কিন্তু 3 মাসের, এই 3 মাসের পরে কিন্তু এই ভ্যাকসিনটি আমাদের যে রুটিন ইমিউনাইজেশন সেশন সেখানে অ্যাভেলেবেল থাকবে। অতএব যারা 15 পেরিয়ে যাচ্ছে ওনাদের জন্য একটু মানে চিন্তার বিষয়, কিন্তু যারা এখন 14 নিচে আছে ওনাদের কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ 3 মাসের পরেই এই ভ্যাকসিনটি আমাদের অ্যাভেলেবেল থাকবে সমস্ত রুটিন ইমিউনাইজেশন সেশানে, যেখানে বাচ্চাদের ভ্যাকসিন পাওয়া যায় সেখানে এই ভ্যাকসিনটি অ্যাভেলেবেল থাকবে, এটা ফ্রিতেই পাওয়া যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই।
0: বেশ, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি নিতে নাও পারেন তাহলেও ওই বছর, যেটা বারবার আজকের আমাদের দুই আলোচক বলছেন যে 15 বছরের আগে, 15 বছরের জন্মদিনের পূর্বে আপনার হাতে যতটা দিন আছে তার মধ্যে আপনি সরকারি যে কোনো জায়গায়, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা বা যেটা বারবার বলছেন, যদি আপনার স্কুলে ক্যাম্প হয়, স্কুলে নিকটবর্তী কোনো জায়গায় জেলা হাসপাতাল, সেখান থেকে আপনারা এই ভ্যাকসিনটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি সাত গেছি, আমি মিমাড়ি থেকে মাধব পাল কথা বলছি। বলছি যে আচ্ছা সরকারি ভাবে এটা কেন 14 থেকে 15 মধ্যে এই বয়সটা বেছে নেওয়া হলো, এর পরে নয় কেন? যদি কেউ, যদি পরে কেউ এই 15 বছরের পর নিতে চায় আর কি, তাহলে তাকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কিনতে হবে তো?
0: আচ্ছা, বুঝতে পেরেছি।
3: হ্যাঁ, আসলে আপনাকে মানে আমরা আগে আলোচনার মাধ্যমে বলেছি যে এই ভ্যাকসিনটি খুবই ব্যয়বহুল, আপনারা বুঝতেই পারছেন, এটা এক একটি, এটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এবং একটি ডোজের এখানে মূল্য হচ্ছে 4,000 টাকা। সুতরাং আমাদের মানে রাজ্যে এখন প্রায় 7,65,000 এই 14 থেকে 15 বছর যে কিশোরীদের, তাদেরকে আমরা আমাদের টার্গেট। এবারে এটা নিশ্চয়ই আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে কিন্তু আমরা এই মানে এই যে টার্গেট তার মধ্যেই আমরা আছি এই বয়স সীমায়। নিশ্চয়ই পরবর্তীকালে সরকার হয়তো নিশ্চয়ই চিন্তাভাবনা করে এই বয়সসীমাটা বাড়াবে বা হয়তো আরও আগেও দেওয়ার চিন্তাভাবনা করবে, তবে এই সময় কিন্তু সব দিক বিবেচনা করে আমাদের এখন এই 14 থেকে 15 এই বয়সে কিশোরীদের কেই আমাদের মানে আমাদের টার্গেটটা করা হয়েছে, যাতে তাদেরকেই আমরা এখন এই ভ্যাকসিনটা দিতে পারি।
0: আজকের এই যে আমাদের আশার কথা অনুষ্ঠান, সেখানে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে আপনারা, সরকার যেমন চেষ্টা করছে, আপনাদের মধ্যেও একটা আলোড়ন তৈরি হয়েছে এই ভ্যাকসিনেশন নিয়ে। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা আপনারা জানতে চাইছেন, আমাদের সময় প্রায় একেবারেই শেষের মুখে। আমি একজন স্টেট ভ্যাকসিন ম্যানেজার হিসেবে খুব সংক্ষেপে শেষ যদি বলি এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের বার্তা, আমাদের মধ্যে ত্রিপন দাস আছেন, তার কাছ থেকে
1: আমি একটাই কথা বলবো, এই ভ্যাকসিনেশন মানে আমাদের কাছে বহু মূল্যবান এই মুহূর্তে, এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য যথেষ্ট জরুরি এবং আমাদের এটা দরকার, কারণ আমাদের কিশোরীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করার জন্য এটা খুবই দরকার। এবং সমস্ত আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচিত বা আপনাদের যদি কেউ এই বয়সী কিশোরী থাকে অবশ্যই ওনাকে

0: ভ্যাকসিন দিন, ওনাকে সুরক্ষিত করুন। এবং এখানে ছোট্ট করে বলবো, এই টোটাল ভ্যাকসিনেশনটা কিন্তু একটা ইউইন পোর্টাল বলে, সেই পোর্টালের থ্রুতে রেজিস্ট্রেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। একবার কেউ এই পোর্টালে রেজিস্টার করে ভ্যাকসিন পেলে ওনার রেকর্ড সারা জীবন ওই পোর্টালে থাকবে, এবং উনি যখন ইচ্ছা একটা সার্টিফিকেটও উনি ডাউনলোড করে যখন যদি যে কোনো রেফারেন্সের জন্য কাজে লাগে উনি ইউজ করতে পারবেন।
1: অনেক ধন্যবাদ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম। আমাদের আশার কথার আজকের আলোচনার বিষয় ছিল HPV টিকাকরণ ও আশা দিদিদের ভূমিকা। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়ক এবং স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। এবং সরকারের যে পরিকল্পনা যেটা পৌঁছে দিতে আপনারা বদ্ধপরিকর, আমরাও চাই প্রত্যেকটি মানুষ সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে আপনাদের আপনারা কান রাখুন আশার কথা অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

0: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। মেঘ সরিয়ে রাতের আকাশে এখন একটি দুটি তারা। আচ্ছা, তারারা কি ভিনদেশী নাকি একলা আকাশের দিকে তাকালে তারা আমার এই মুহূর্তের অন্যতম কাছের কেউ? খুঁজে নেব চন্দ্রবিন্দুর গানে গানে।

রাতের আবেশে দূরে বহু দূরে রূপকথার অচিনপুরে এখন আস্তে আস্তে মিশে যাওয়ার সময়। আর এই মিশে যেতে যেতে সঙ্গে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে মন গেয়ে উঠতে পারে দশমিকের এই গান।

বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে বোধহয়। জানলার কাঁচ ছুঁয়ে সে আর্দ্রতা সিক্ত করে আমাদের সারা দিনের ক্লান্ত মনকে। তাই সময়ের ইশারা, এবার থামো। থামছি আমি, তবে যেতে যেতে ডিঙা ব্যান্ড থেকে আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গান বন্ধু তোমার জন্য।

এই মাটির রঙে আছে সূর্যের উষ্ণতা, এই হাওয়ায় আছে প্রকৃতির নিজস্ব সুর, আর মানুষের মুখে মুখে বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গান, কখনো বাউলের একতারায়, কখনো ঝুমুরের ছন্দে, কখনো বা লোকগানের সহজ সরল কথায়। এই মাটি তার নিজের গল্প বলে যায়, সে গল্প প্রেমের, সে গল্প বিরহের, সে গল্প জীবনের, আর সে গল্প আমাদের শেকড়ের। শুনব তেমনই একটি গান জগন্নাথ দাস বৈরাগ্যের কণ্ঠে।

0: বন্ধুরা, আমরা যতই আধুনিক হই, যতই শহরের আলোয় নিজেদের ব্যস্ত রাখি, মনের এক কোণে কিন্তু সেই লাল মাটির পথটা থেকেই যায়। কারণ শেকড়কে কি কখনো ভোলা যায়? আজ তাই কোনো ব্যস্ততা নয়, কোনো তাড়াহুড়ো নয়, আজ শুধু চোখ বন্ধ করুন আর কল্পনায় চলে আসুন সেই মেঠো পথে। অনুভব করুন লাল মাটির গন্ধ, শুনুন দূরে কোথাও বেজে ওঠা একতারার সুর, আর হারিয়ে যান বাংলার কোনো এক চেনা গানে, ঠিক যেমন আজকের কথায় গানের শেষ গান শিলাজিতের কণ্ঠে সেই পরিচিত গান।
1: Three.

শুনলেন কথাই গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলোর তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি হয়ে গেছে।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র ও যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
0: অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন।
1: পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে।
0: ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ।
1: পিভি সিন্ধু চায়না ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলোর প্রতিবাদের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতন মুলতবি হয়ে গেছে। দুপুর দুটোর পর দ্বিতীয়বার লোকসভার অধিবেশন মুলতবির পর শুরু হলে বিরোধীরা আবারও নিট ইস্যু নিয়ে স্লোগান দিতে শুরু করেন। হট্টগোলের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় গৃহীত হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ তেনেটি জানান যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের লক্ষ্য করে আপত্তিকর ও সংসদীয় শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছিলেন, তা অধ্যক্ষের নজরে আনা হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন এবং ধ্বনিভোটে তা গৃহীত হয়। এরপরও হট্টগোল অব্যাহত থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। এর আগে সকাল 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তিনি জোর দিয়ে বলেন যে দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার সব পক্ষের অংশগ্রহণে একটি অর্থবহ গঠনমূলক আলোচনা চায়।
2: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए।
0: অধ্যক্ষ ওম বিড়লা বলেন, সরকার এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং আলোচনার সময় সবাইকে একসঙ্গে অংশগ্রহণ করতে হবে। এরপরেও হট্টগোল চলতে থাকায় অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুর তিনটের পর তৃতীয়বার অধিবেশন শুরু হলে বিরোধী দলগুলি নিট ও অন্যান্য বিষয় নিয়ে প্রতিবাদ জানায়। উপাধ্যক্ষ হরিবংশ বলেন যে সরকার এই বিষয়ে আলোচনার জন্য

0: প্রস্তুত এবং বিরোধীদের তাতে সহযোগিতা করা উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, শুরুতে কংগ্রেস আলোচনায় আগ্রহী ছিল এবং তা অধ্যক্ষকে জানিয়েছিল, কিন্তু কংগ্রেস এখন নতুন শর্ত এবং বিষয় উত্থাপন করে আলোচনায় এড়ানোর চেষ্টা করছে। মন্ত্রী বলেন, এটি জনগণের কাছে ভুল বার্তা, বিশেষ করে সরকার যখন স্পষ্ট জানিয়েছে যে তারা এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। রাজ্যসভার নেতা জেপি নাড্ডা বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, পদত্যাগ না হলে আলোচনা হবে না।
1: शिक्षा मंत्री पहले राजीनामा देना चाहिए। जब वो राजीनामा नहीं देंगे, निष्पक्षपात चर्चा यहाँ नहीं होगी। इसीलिए अगर निष्पक्षपात चर्चा होना तो मैं रिक्वेस्ट करता हूँ गवर्नमेंट को, वो रिजिग्नेशन दिलाओ।
2: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ এবং যুব কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
3: अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, यह हम सबकी जिम्मेदारी है।
2: তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে জনসাধারণকে বিশেষ করে যুব সমাজ ও শিশুদের বিভ্রান্ত করার অভিযোগ আনেন। সংসদে বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সরকার প্রতিটি বিষয়ে অর্থবহ আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অথচ বিরোধী দল রাজপথে সমস্যা সমাধানের অনুচিত চেষ্টা চালাচ্ছে।
3: यह संसद का सत्र इस समय चल रहा है। सरकार ने हर मुद्दे पर सार्थक बहस करने की भी बात की है और कई बार अपनी बात को दोहराया भी है, मगर विपक्ष संसद में नहीं बल्कि सड़क पर मुद्दों का समाधान करने का, मैं मानता हूं, अनुचित प्रयास कर रहा है।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আধুনিক প্রযুক্তি, পরিকাঠামো এবং উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে রেল নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী জানান, নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যয়ের পরিমাণ 2013-14 সালে 39,000 কোটি টাকা থেকে বেড়ে 2026-27 সালে 1,20,000 কোটি টাকারও বেশি হয়েছে।
2: অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গড়ে তোলার অঙ্গীকারের পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য কেন্দ্রীয় ভূমিকার প্রতিও তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। বৈঠক চলাকালীন তারা আসিয়ান আউটলুক অব দ্য ইন্দো প্যাসিফিককে সমর্থন জানাতে আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার উপরও আলোকপাত করেন। আলোচনার প্রধান ক্ষেত্রগুলির মধ্যে ছিল সামুদ্রিক ও আন্তর্দেশীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, গুরুত্বপূর্ণ উদীয়মান প্রযুক্তি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা। ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার যে এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির মূল ভিত্তি, এই বিষয়ে তাঁরা সর্বসম্মত মতামত প্রকাশ করেন। বৈঠকের ফাঁকে ড জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী জানান, তাদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন সার্বিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অধিকার অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলি গুরুত্ব পেয়েছে। ড জয়শঙ্কর আরও জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও তাঁদের

0: এর মধ্যে সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। এছাড়াও বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অর্জিত সাফল্য ফলাফলের উপর ভিত্তি করে তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভের সঙ্গে বৈঠকে ডক্টর জয়শঙ্কর ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের নানা দিক প্রাধান্য পেয়েছে। পাশাপাশি উভয় পক্ষ ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন। ফিলিপিন্সের বিদেশ সচিব মা থেরেসা পিলাজারের সঙ্গে বৈঠকে দুদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী জানান, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও কথা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে ডক্টর জয়শঙ্কর সাক্ষাৎ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে তার বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজি ভারতবর্ষের মানুষের ও তার সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিটের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরহিট হ্রদ পরিদর্শনে যান। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে এই হ্রদ বিশ্বের অত্যন্ত প্রাচীন ও গভীর।
1: সিকিমের নামচি জেলার সামারদুং এ নির্মীয়মান একটি টানেলের ভেতর থেকে উদ্ধারকারী দল আরও 8টি মৃতদেহের সন্ধান পেয়েছে, তবে সেগুলিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আধিকারিকরা জানিয়েছেন, কম দৃশ্যমানতা এবং মিথেন গ্যাস থাকার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
0: জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় আজ সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছেন। জঙ্গিদের ধরতে অভিযান এখনও চলছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দোষীদের বিচারের আওতায় আনার তারা আশ্বাস দিয়েছেন।
1: পশ্চিমবঙ্গ বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক ঘিরে আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অভব্য আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। কালীঘাটপন্থীদের দাবি, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কে বক্তা হিসেবে কুণাল ঘোষের নাম তাদের পক্ষ থেকে শোভনদীপ চট্টোপাধ্যায়ের মাধ্যমে পাঠানো হয়েছিল, কিন্তু চূড়ান্ত বক্তা তালিকায় কুণালের নাম না থাকায় ক্ষুব্ধ হন তিনি। পরিবর্তে বিদ্রোহী তৃণমূল শিবিরের একাধিক বিধায়ক বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় ক্ষোভ আরও বাড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সরকার স্বীকৃত মুখ্য সচেতক তথা বিদ্রোহী শিবিরের নেতা আখিরুজ্জামান স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে বক্তব্য রাখতে ওঠেন। সেই সময় নিজের আসন ছেড়ে উঠে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করেন কুণাল ঘোষ। তাতে আপত্তি জানিয়ে বিজেপি এবং বিদ্রোহী তৃণমূলের বিধায়করা একযোগে প্রতিবাদে সরব হন। শাসক ও বিরোধী উভয় পক্ষ থেকেই কুণালকে থামানোর চেষ্টা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে আসনে ফিরে যাওয়ার আহ্বান জানান, কিন্তু কুণাল নিজের অবস্থানে অনড় থাকায় বচসা আরও তীব্র হয়। এরই মধ্যে কালীঘাটপন্থী তৃণমূলের অন্য সদস্যরাও কুণালের পাশে দাঁড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে অধ্যক্ষের নির্দেশে বিধানসভার নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন। কুণালকে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার সময় শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মার্শালরা তাকে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেন। এই ঘটনার প্রতিবাদে শোভনদীপ চট্টোপাধ্যায়, আলিফা আহমেদ সহ কালীঘাটপন্থী তৃণমূলের একাধিক সদস্য ওয়াক আউট করেন।
0: পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ছ মাসের মধ্যে কমিশন তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে

0: এই অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
1: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আগামীকাল তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছেন, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল, সেখানে আগামীকালে বৈঠকের সূচি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কারায় রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটরদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে।
0: মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ মার্কিন সেনেটরদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পিছনে প্রায় $37.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধের বিষয়ে সিনেটার অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে তিনি এই হিসেব পেশ করেন। হরমুজ প্রণালীতে নতুন করে সংঘর্ষের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন জরুরি তহবিল থেকে $88 বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে। হেক্সেথ বলেন, কংগ্রেস যদি অতিরিক্ত ব্যয় বরাদ্দের অনুমোদন না দেয় তবে সামরিক কার্যক্রমকে সীমিত রাখা হবে। ডেমোক্রাটরা প্রশ্ন তোলেন যে যখন $75 বিলিয়ন মার্কিন ডলার এখনও অব্যবহৃত অবস্থায় রয়েছে, তখন পেন্টাগনে নতুন করে অর্থ বরাদ্দের প্রয়োজন কেন হচ্ছে। সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রশাসনের ইখতিয়ার নিয়েও শুনানির সময় তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
1: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 14 জন। গুজরানওয়ালা, নারওয়াল ও লাহোরের বিভিন্ন এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে। এর আগে সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে খাইবার ও আরও কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার তাণ্ডবে 9 জনের মৃত্যু হয়। খাইবার, মারদান ও বাজাওয়ারে প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও মানসেহরা, আবতাবাদ, চিত্রাল, সাংলা এবং অন্যান্য জেলায় আকস্মিক বন্যা ও মেঘভাঙা বৃষ্টির ফলে রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি ও সরকারি পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
0: নেপালের পশ্চিমাংশে আজ সকালে 4.2 মাত্রার ভূমিকম্প হয়। কাঠমান্ডু থেকে 900 কিলোমিটার পশ্চিমে ঝাঝাং জেলার কোটদেওয়াল এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। পার্শ্ববর্তী বাজুরা ও দারচুলা জেলাতেও কম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে গত সপ্তাহে পশ্চিম নেপালের লুম্বিনী প্রদেশের রুকুম পূর্ব জেলায় 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। এখন খেলার খবর।
1: ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশের উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছে আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। সন্ধ্যায় অপর একটি ম্যাচে জাপানের উইশি তানুকার মুখোমুখি হয়েছেন ভারতের লক্ষ্য সেন। পুরুষদের ডাবলসের শেষ 32-এর ম্যাচে ভারতের এম আর অর্জুন ও হরিহরণ আমসা কারুনান জুটি 16-21, 7-21 গেমে চীনের ওয়াং চিয়াং ও লিয়াং ওয়েংকিং জুটির কাছে হেরে বিদায় নিয়েছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে রোহান কাপুর ও ঋত্বিকা শিবানীগড্ডে জুটি চীনের ফেং ইয়ানজে ও হুয়াং ডংপিং জুটির কাছে হেরে গেছেন। ভারতীয় জুটি তানিসা ক্রাস্টো ও ধ্রুব কাপিলাও চীনের গুয়ো শিনোয়া ও চেন ফাংওই জুটির কাছে 18-21, 18-21 গেমে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
0: ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ আগামীকাল হারারে স্পোর্টস ক্লাবে খেলা হবে। এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছেন। জিম্বাবুয়ের অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা। উল্লেখ্য, সাম্প্রতিক টি-20 হোম সিরিজে বাংলাদেশকে 2-1 পরাজিত করেছিল জিম্বাবুয়ে। 3টি টি-20 ম্যাচ আগামীকাল শনিবার ও রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
1: নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 3-2 জিতে নিয়েছে। ব্রিজটাউনে গতকাল পঞ্চম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 2 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 50 ওভারে 9 উইকেটে 268 রান তোলে। টম ল্যাথাম 69, নিক কেলি 64 রান করেছেন, উইল ইয়াং 56 রান করেন, আলজারি জোসেফ, ভিটেল অরল্যান্ডো 2টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 47 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিমরান হেতমায়ার 69 রানে অপরাজিত থাকেন।
0: ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরুজাক ওয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স 2026 দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। 7 রাউন্ডের ম্যাচে 4.5 পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে শিরোপা জিতলেন ফিরুজা। 4 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার দিমিত্রি আন্দ্রেকিন। একই পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে দেশের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসের দখলে। আবারও একটি হতাশাজনক প্রতিযোগিতার সাক্ষী থাকতে হল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে। মাত্র 2 পয়েন্ট পেয়ে তালিকায় সবার শেষে রয়েছেন তিনি। দেশের আরও 2 গ্র্যান্ডমাস্টার যথাক্রমে 5ম ও 6ষ্ঠ স্থানে রয়েছেন। এছাড়া উজবেকিস্তানের নাদিরবেক আব্দুসাত্তারভ 4র্থ ও মার্কিন গ্র্যান্ডমাস্টার হান্স নিম্যান 7ম স্থানে রয়েছেন।
1: দিদিয়ে দেশের অব্যাহতির পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জিনেদিন জিদান। গত বছরের নভেম্বর থেকে জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে একটি মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। খেলোয়াড় হিসাবে জিদান ফ্রান্সকে 1998 সালে বিশ্বকাপ এবং 2000 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা 3 বার উয়েফা চ্যাম্পিয়ন লীগের শিরোপা জেতে এবং আধুনিক ফুটবলের এটি একটি বিরল কীর্তি।
0: ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের ক্রিকেট সিরিজে নজর কাড়া পারফরমেন্সের দৌলতে ইংল্যান্ডের জো রুট 6 বছর পর আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম 10-এ ফিরে এসেছেন। 8ম স্থানে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজে প্রতিটি ম্যাচে অর্ধশত রান করেন ও অপরাজিত থাকেন রুট। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পরাজিত হলেও ব্যক্তিগত পারফরমেন্সে জোরে প্রথম 10-এ থাকা ভারতীয় ব্যাটাররা নিজেদের স্থান ধরে রেখেছেন। ভারতের অধিনায়ক শুভমান গিল 2য়, বিরাট কোহলি 3য় ও রোহিত শর্মা 4র্থ স্থানেই রয়েছেন। বোলারদের মধ্যে প্রথম 10-এ কোনো ভারতীয় নেই। 11 স্থানে রয়েছেন কুলদীপ যাদব। অলরাউন্ডারদের মধ্যে 9ম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল।
1: এবার দৃষ্টিকোণ। সঙ্গীত শিল্পী মুকেশের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার কণ্ঠ একেবারে স্বতন্ত্র। অনেকের মতে ওই কণ্ঠস্বরে যেন মিশে আছে কোনো করুণ সুর, কোনো সুমধুর বেদনা। মুকেশ চান্দ মাথুর, বেশি পরিচিত মুকেশ।

ছবির দুনিয়ায় সর্বাধিক জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীদের সারিতে তার স্থান। পুরস্কারও পেয়েছেন অনেক। রজনীগন্ধা ছবির কই বার ইউ ভি দেখা হ্যায় গানটি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়কের

বলিউডে ক্রমশ তিনি তার নিজের এক স্টাইল গড়ে তোলেন। তার বহু গানই ছবিতে রাজ কাপুর, মনোজ কুমার, ফিরোজ খান, সুনীল দত্ত ও দিলীপ কুমারের কণ্ঠে ব্যবহৃত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায় অনার।

1976 এর 27 আগস্ট মুকেশের জীবনাবসান। সুরেলা কণ্ঠের এক আলাদা ঘরানা যেন তার, সেই রেশ আজও ছড়িয়ে রয়েছে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি হয়ে গেছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
0: অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যানিলায় পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
0: রাষ্ট্রপতি

0: দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন।
1: পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে।
0: ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ।
1: পিভি সিন্ধু চায়না ওপেন ব্যাডমিন্টনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস। অস্কার পুরস্কার সম্পর্কে নানা কথা নিয়ে তাঁর সঙ্গে আলাপচারিতায় বৃষ্টি দেব। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
2: আগের পর্ব থেকেই আমাদের সাথে আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস। আমরা শুনছি অস্কারের গল্প। যেমনটা কথা বলতে বলতে আমরা আগের পর্বে ছেড়েছিলাম যে ভারতীয় সিনেমা অস্কারের এই বিশ্বজুড়ে যে ব্যাপ্তি, তার মধ্যে তার স্থান কোথায়, তারা কিভাবে লড়ছে, তারা কিভাবে জায়গা করে নিচ্ছে। এবার আরেকটু ভেতরে আসি। মোটামুটি সত্যজিৎ রায় বা ওই জেনারেশনের পর থেকে যদি দেখতে পাই, বাংলা সিনেমা খুব কম ক্ষেত্রেই নমিনেশন বা আরো যে যে স্তরগুলো থাকে, সব স্তরের কথা আমাদের হয়তো জানা থাকে না, সেখানে বাংলা সিনেমার নামটা একটু কমই শোনা যায়। এর কারণ কি আছে বলে আপনার মনে হয়?
3: ছবি তো জমা দিতে হবে প্রথমে, যদি জমা না পড়ে তাহলে তো ছবি বিচার করাই মুশকিল। কেউ কেউ আগ্রহী হয়ে করে, তারা যখন করেন তখন যারা নির্বাচন করেন, যে সমস্ত বিচারকরা, তারা দেখে ছবিটা নির্বাচন করেন। কোন প্রযোজক হয়তো মনে করেন যে আমার ছবিটার মধ্যে একটা মেরিট আছে, এই যে লাপাতা লেডিস গিয়েছিল, এই ছবিটার একটা মেরিট আছে বলে প্রযোজক মনে করেছিলেন, ফলে তিনি একবার ট্রাই আউট করেছেন। আর একটা বড় কথা হচ্ছে, ওর প্রযোজনার অন্যান্য ছবিও গেছে। অবভিয়াসলি যারা ছবি দেখেন, আমরা যারা দেখি, উনি যে এক ধরনের ভালো সিনেমা প্রযোজনা করেন, যেটাকে ভালোই বলছি, সেইটার সম্বন্ধে আমরা সচেতন। সুতরাং তার ছবিটারও মন দিয়ে একটু দেখাতে হয়। এর বাইরে কি অন্যান্য ছবি ভালোভাবে দেখা হয় না? দেখা হয়। যেমন পিপড়ি লাইভ বলতে বলে গিয়েছিলাম, পিপড়ি লাইভ ছবিটা একটা মহলে খুব সাড়া জাগিয়েছিল, আর ছবিটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু ওরা নেবে কিনা, অর্থাৎ একাডেমি অফ মোশন পিকচার তারা নেবে কিনা, সেটা তো তাদের আবার বিরাট একটা প্রসেস আছে। সেই প্রসেসে তারা ভোটের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে গোতে গিয়ে ফাইনালি দেখতে হয় যে পৌঁছলো কিনা। এখান থেকে তো আমরা প্রতি বছরই পাঠাচ্ছি। এখন বাংলা সিনেমার প্রযোজকরা যদি ধরা যাক আগ্রহী না হয়, তাহলে তো কিছু বলার নেই।
2: এই আগ্রহ না থাকার কারণটা কি কিছুটা আত্মবিশ্বাসের অভাব নাকি অর্থের অভাব
3: না? আর একটা হতে পারে, সেটা হচ্ছে যে আমি আবার এটার জন্য এত, এখন বোধ হয় অনেক টাকা বেড়েও গেছে, এখন বলতে পারবো না, কয়েক বছর যাইনি ওখানে। একটা হতে পারে কি হবে, তিনি নিজেই হয়তো জানেন যে সারা ভারতবর্ষে যে ছবি হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের ছবির গুণগত মান অতটা ভালো নয়, এক। দ্বিতীয় হতে পারে যে অনেকে মনে করবেন হয়তো, দেখো হিন্দি ভাষার একটা স্ট্রং হোল্ড আছে, যেটাকে আমরা লবি বলি, তারা ছবি বের করে নিয়ে চলে যাবে, আমি টাকাটা আমার নষ্ট, অর্থাৎ কোথাও একটা বিশ্বাসের অভাব হলেও হতে পারে, আমি ব্যাপারে খুব শিওর নই। তারপরে বিচার ব্যবস্থা, যদি বিচারকদের উপর ভরসা না থাকে বা আমার মনে হয় যে আমি আর্থিক সংগতি নিয়ে পাঠাতে পারবো না, কিছু করার থাকে না। এখন যে ছবিগুলো গেছে, দুটো ছবি তো সত্যজিৎ রায়ের গেছে, এবং আমরা যদি পরের দিকে দেখি 71, 72, 73, 74 মৃণাল সেনের কত ভালো ভালো ছবি হয়েছে, ঋত্বিক ঘটকের, তারা হয়তো চাননি বা পাঠালেও হয়তো নির্বাচিত হয়নি, আমি বলতে পারবো না সেটা।
2: এরকম কি কখনো মানে যেই সময় আপনি যুক্ত ছিলেন বা যুক্ত না থাকলেও, একবার কোন একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর তো পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বা সহকর্মী সবটা জুড়েই সেই কাজের সঙ্গে যোগাযোগটা থেকেই যায়, এরকমটা কখনো হয়েছে যে কোন একটা অস্কার মনোনয়ন বা হয়তো অস্কার জয়ী, সেটা বিদেশি হোক বা আমাদের দেশীয় ভারতীয় সিনেমা যেটাই হোক না কেন, সেটা দর্শকের মন খুব বেশি ছুঁতে পারে?

0: করেনি, কিন্তু সে অস্কার জয়ী হয়েছে।
1: হ্যাঁ, এই যে এবারে যে ছবি অস্কার পেল, প্রায় পাঁচ ছটা অ্যাওয়ার্ড পেয়েছে, ওয়ান ব্যাটল আফটার আনাদার, পল জনসন ডিরেক্টর, উনি বার্লিনে অ্যাওয়ার্ড পেয়েছেন, কানেও পেয়েছেন, সেই ছবি কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি। আমার তো ছবিটা খুব ভালো লেগেছিল, কিন্তু ওনার ছবি যে রকম, যেমন গডফাদার ফর ইনস্টেন্স বা টাইটানিকের কথা বলছিলাম, যেরকম হইচই ফেলে দেওয়া বিশ্ব জুড়ে, ওয়ান ব্যাটল আফটার আনাদার সেভাবে কিন্তু বিশ্ব জুড়ে সেরম জায়গা তৈরি করতে পারেনি। তখন কিছু করার নেই, সিনেমা তো অনেকটাই ভাগ্যের ব্যাপার, তিনি তার বিশ্বাসে কাজ করেছেন, বা হয়তো অডিয়েন্স রিলেট করতে পারছে না, এই তো আমি ছবি করেছি কত, আমি তো কখনো ভাবিনি যে অস্কারের জন্য পাঠাবে, তো আমরা জানি যে কি হবে পাঠিয়ে। সত্যজিৎ রায়ের কত ভালো ভালো ছবি অ্যাকনলেজ হয়নি, চারুলতার মতো ছবি কোথায়, আমি জানি না পাঠিয়েছিলেন কিনা, এটা বলতে পারবো না। মহানগর 62 সালের ছবি গেছে এটুকু জানি, সত্যজিৎ রায়ের ছবি তো যায়নি, প্রতিদ্বন্দ্বীর মতো ছবি, অরণ্য দিনরাতের মতো ছবি পাঠিয়েছিলেন কিনা জানি না, বা নির্বাচিত হয়েছে কিনা বলতে পারবো না, এই প্রশ্ন উঠতে পারে।
0: আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানতে চাই যে মনে হয়েছে কোনো ভারতীয় সিনেমা যেটা গেলে হয়তো ভালো হতো, তারা হয়তো জমা দেয়নি তাদের ছবি সেখানে, কিন্তু দেওয়া উচিত ছিল, হয়তো তাদের সুযোগ ছিল নমিনেশনে যাওয়ার, এরকম মনে হয়েছে?
1: আমি না কি বলবো, সেরকম ভাবে ভাবিনি, তার কারণ যেমন ধরা যাক গুপি গায়েন বাঘা বায়েন, এই ছবিটা 100 সপ্তাহ ছবিটা নাকি চলেছিল, ওইরকম একটা অনবদ্য ছবি। সেই ছবি যারা প্রযোজক তারাও তো খুব বড় মাপের প্রযোজক, তারা পাঠিয়েছিলেন কিনা ঠিক জানি না, কিন্তু আমি তো দেখতে চেয়েছিলাম যেটা অস্কারে নমিনেটেড হোক, ফাইনাল রাউন্ডে যাক, শুধু নমিনেশন না, তারপরে হেরে যাওয়া তো আলাদা কথা। 1969 বোধহয় ছবিটা হয়েছিল। যেমন ধরা যাক তরুণ মজুমদারের ছবি, একের পর এক জনপ্রিয়তা পেয়েছে, সেই সব ছবি তার প্রযোজকরা কেন পাঠায়নি, পাঠিয়েছিল কিনা, তার কি রেজাল্ট হয়েছে আমি বলতে পারবো না, কারণ এমন রেকর্ড আছে তনুদা বলে আমরা ডাকতাম, সে একের পর এক ছবি, সে বালিকা বধু থেকে ফুলেশ্বরী থেকে গণদেবতা থেকে এমনকি সংসার সীমান্তে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ছবি একের পর এক, তারপরেও জনপ্রিয়তা পেয়ে এবং কোয়ালিটি ফেল, সেই ছবিও তো পাঠায়নি। সুতরাং এরকম একটা আনসার্টেন পৃথিবীতে ছবি পাঠিয়ে করবোটা কি, এটা বড়দের ব্যাপার বলা হয় না, এটা বড়দের ব্যাপার, অস্কার একটা বড়দের ব্যাপার, কেননা ওখানে একটা বিশাল আয়োজন, বিশাল আয়োজন, একাডেমির মেম্বারই প্রায় 10,000, বিভিন্ন যেসব বিভাগ আছে ধরা যায় 24 বিভাগে ওরা অ্যাওয়ার্ড দেয়, সেই 24 বিভাগের যারা সদস্য সব মিলিয়ে 10,000 সদস্য, তাদের রুচিবোধ, তাদের সিনেমা আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে তারা দেখছে, এবং ওখানে দেখা গেল সারা পৃথিবীর এত ছবি এসে হাজির হয়েছে, ওখানে একটা ফরেন সেকশন আছে কিন্তু, ফরেন ফিল্ম, বেস্ট ফরেন ফিল্ম, সে বেস্ট ফরেন ফিল্মেও কিন্তু আমাদের কপালে জোটেনি, ইটালি ফেলেনি সব থেকে বেশি পেয়েছে, 4 ওর ছবি অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট ফরেন ফিল্ম, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, এরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজের ছবির জন্য কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়, সুইডিশ বার্গম্যানের ছবি 3 ফরেন ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম আছে। আবার অনেকে মনে করেন ইংরেজি ভাষার ছবি বুঝি একমাত্র অস্কারে দেওয়া যায়, তা কিন্তু নয়, ইংরেজি ছবিটাই হয়তো প্রাধান্য পায়, কিন্তু প্যারাসাইট বলে উত্তর কোরিয়ার ছবি, সেই ছবি কিন্তু ভালো ছবিতে উঠে গেছে। যেমন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এই ছবি তো জার্মান ছবি, সেই ছবিও কিন্তু সুযোগ পেয়েছিল। রোমা বলে একটা ছবি হয়েছিল মেক্সিকান ল্যাঙ্গুয়েজে, সেই ছবি একটা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ ওটা খোলা রয়েছে, তোমরা সবাই মিলে আসতে পারো, অ্যাপ্লাই করতে পারো, তোমাদের এই ভোটিং এর সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। ধরা যাক 24 অ্যাওয়ার্ড দেয় ওরা, 24 বিভাগেই কিন্তু বিচারকরা আছেন, তারা ভোট দিয়ে নির্বাচন করেন সেরা সঙ্গীত কে পাবে, সেরা অভিনেতা কে হবে, ক্যারেক্টার অ্যাক্টর কে হবে, কিন্তু যখন সেরা ছবির নির্বাচন হয় তখন ওই সকলে মিলে ভোট দেবে। আগে ছিল, আগে থেকে জানানো হতো যে এই এই ছবি নমিনেটেড হয়েছে, এখন কিন্তু অনেক বছর ধরে জানানো হয় না, ফাইনালি যখন লস অ্যাঞ্জেলেসে যখন ডিক্লেয়ার করা হয় তখন সেখানে ডিক্লেয়ার করা হয় কে কে নমিনেটেড ছিল, কে অ্যাওয়ার্ড পেল। যেমন ওখানে যেমন সেরা পরিচালকের অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনারারি অ্যাওয়ার্ড আছে, আবার তাহলে আমাদের সত্যজিৎ রায় কেন পেলেন, সেরকম একটা জায়গা করা আছে। সেটা ধরো জাপানের আকিরা কুরোসাওয়া পেয়েছেন, চার্লি চ্যাপলিন পেয়েছেন, ফেদেরিকো ফেলিনি পেয়েছেন, আমাদের সত্যজিৎ রায় পেয়েছেন, এই রকম অনেক সময় হয়, যারা মনে হয় যে তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, তারা চলচ্চিত্রে অনেক কন্ট্রিবিউট করেছেন, সেই জন্যেই তাদেরকে নির্বাচন করা হয় যে বিশ্বের এই যে শ্রেষ্ঠ তালিকায় তাদের নাম থাকা উচিত।

0: কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ওখানে যেতে হয়। সেটা ধরো বাফটা বলে যে অ্যাওয়ার্ড আছে ব্রিটিশ, সেটা প্রায় একই রকমের, ওটা ইংরেজি ভাষার, এটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, বাফটা, খুবই জনপ্রিয় অ্যাওয়ার্ড। সেখানেও এরকম নানা সিস্টেমের মধ্যে দিয়ে হয়। এখানে যেমন হলিউডে আছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কিন্তু ক্রিটিকরা ঠিক করে, অত্যন্ত কি বলবো দামি, নামি দামি পুরস্কার, কারণ ক্রিটিকরা যাকে অ্যাওয়ার্ড দেয়। এবারে খুব আশ্চর্যজনক ভাবে যে ছবি অস্কারে পেয়েছে এবারে কিন্তু ওয়ান ব্যাক লাফ আনাদা গোল্ডেন গ্লোবও পেয়েছে। এর জন্য একটা বিভাগ আছে, এই গ্র্যামি এমি অস্কার বলা হয় না, এই রকম আছে পৃথিবীতে কয়েকজন ডিরেক্টর যারা সবকটাই পেয়েছে, চারটেই পেয়েছে।
1: এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেগুলো, মানে চার্লি চ্যাপলিন, আমাদের সত্যজিৎ রায় ওনারা পেয়েছেন, বা শুধু তো সার্বিক সিনেমা নয়, কোনো মিউজিক কম্পোজার পেলেন বা টেকনিক্যাল দিক থেকেও যে সমস্ত পুরস্কারগুলো হয়ে থাকে অস্কারের, সেগুলোর নির্বাচন কি একেবারে চূড়ান্ত পর্বে গিয়েই হয়, মানে অস্কারের ওই কমিটি ডিসাইড করে, নাকি সেটাও দেশীয় ভাবে কোনো একটা নমিনেশন?
0: না, এখানে আমরা শুধু একটা ছবি পাঠাই, কিন্তু ওখানে যেটা হয়, ওখানে হয় ওই যে বললাম প্রত্যেকটা আলাদা বিভাগ আছে, চলচ্চিত্রের যেমন নানা বিভাগ থাকে, ওখানে কিন্তু তথ্যচিত্রেরও অ্যাওয়ার্ড আছে, এই যে এলিফ্যান্ট হুইসপার্স একটা অ্যাওয়ার্ড,
1: ডকুমেন্টারি ফিল্ম,
0: তো ওখানে তথ্যচিত্র আছে, শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড আছে, এগুলো কোমল দিনের পর দিন যত বছর গেছে বাড়ানো হয়েছে। কিন্তু ওই যে কমিটি আছে, সম্পাদকদের যে বিচারক সংস্থা, তারা সমস্ত ছবি দেখে নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে, যেমন ধরে যাও স্ল্যাম ডগ মিলিয়নিয়ার, যে ছবিটা ভারতীয় ছবি নয় কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল, আমাদের রহমান ইয়া রহমান, তারপরে রসুল পুকুটি, এরা কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। আর আর আর না বলে একটা ছবি নাটু নাটু বলে, এই যে নাটু নাটু, এই যে সিলেক্ট করলো, দেখে বোঝা গেল ছবিটা কেন ওরা সিলেক্ট করেছে, তাহলেই বোঝা যায় যে জনপ্রিয়তার একটা নিরিখ ওখানে আছে। শুধু আর্টিস্ট্রি দিলে হবে না, যে একবারে শিল্প উন্নত, যেমন আন্দ্রে তারকভস্কি, যাকে সেরা ফিল্ম মেকার বলে গেছেন সুইডিশ বার্গম্যান, পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম মেকার, তিনি কোথায়? ফার ফ্রম হলিউড, পিকাসোর মতো অত বড় শিল্পী তিনি কোনো অ্যাওয়ার্ডের রে করেন নাকি? যারা বড় বড় মাপের শিল্পী, কে দিল না দিল, নিজেদের মতো তারা কাজ করছেন। সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ই হয়ে গেল, মৃত্যুর সময় তারা অ্যাকনলেজ করলেন, খুব ভালো, কারণ ওর ছবিতে হলিউডের ইনফ্লুয়েন্স আছে। আমি নিজে বিচার করে দেখেছি যে হলিউডে যাদের ছবি, যেমন এই ফেডেরিকো ফেলিনি, ওর চার চারটে ছবি কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল ফরেন ল্যাঙ্গুয়েজে, বার্গম্যানের পেয়েছিল ভার্জিন স্প্রিং, তারপরে ফ্যানি আলেকজান্ডার, থ্রু দ্য ডার্ক গ্লাস, এরকম একটা ছবি, কারণ ওরা ওদের সঙ্গে কমিউনিকেট করতে পেরেছিল। অর্থাৎ যে ছবি বিশ্বজুড়ে যেসব পরিচালকরা কমিউনিকেট করতে পেরেছে, যে কুরোসাওয়ার এত ফ্যান হলিউডে, কেমন অনেক বিদেশি পরিচালক আছেন যারা ইনফ্লুয়েন্স করেছেন ওদের ডিরেক্টরকে, রেয়ারলি হয় যে হলিউডের কোন পরিচালক বলছেন মার্টিন স্কোরসেসি, এত বড় পরিচালক তিনি বলছেন আমি সত্যজিৎ রায় দ্বারা ইনফ্লুয়েন্সড, এটা একটা বিরাট পাওয়া। বা ব্রেসন, বিখ্যাত চলচ্চিত্রকার ফ্রান্সের, তার থেকে অনেক অনুপ্রাণিত হয়েছেন হলিউডে। কিন্তু হলিউড তো ছবি হলিউড, ধরো পৃথিবীর এতগুলো দেশে ছবি দেখানো হয়, স্টুডিও সিস্টেম সব সময় বলবে ভাই ছবির টাকা ফেরত দিতে হবে, ওসব আমি বুঝি না, তার সঙ্গে তো ব্যবসা আছেই, লভ্যাংশ তো পেতেই হবে, তাই না? তো সুতরাং স্টুডিও কেন ছবি করবে? ওই জন্য হলিউড ইজ ভেরি মাচ ইকুয়েটেড উইথ পপুলারিটি, জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার মধ্যে দিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে কিন্তু আগে হলিউডের ছবি কিন্তু এই কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, এসব জায়গায় খুব একটা যেত না, ওরা ওদের নিজেদেরই এক ধরনের উন্নত নাকুচু যাকে। কিন্তু যত দিন গেছে, বিশেষ করে সেভেন্টিজে, নতুন যেসব পরিচালকরা এলেন, কাপোলা, স্পিলবার্গ, স্কোরসেসি, যারা হলিউডে এলেন তারা স্বীকৃতি পেয়েছেন কান চলচ্চিত্র উৎসব বা অন্যান্য উৎসবে।
1: অস্কারের আলোচনার যাত্রা আমরা শুরু করেছিলাম একদম ভারতীয় প্রেক্ষাপট থেকে, আমাদের অতিথির তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল, আস্তে আস্তে আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেলাম একেবারে বিশ্বস্তরে। এই সমস্ত বিশ্বব্যাপী যে সমস্ত সম্মানীয় পুরস্কার বা ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে, এদের মর্যাদা মাধুর্য বোধহয় এখানেই। ধন্যবাদ আপনাকে শেখর স্যার, আজকের মতো সিনেমা জগৎ থেকে আমরা বিদায় নিচ্ছি।
0: থ্যাংক ইউ,
1: নমস্কার। সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাসের সঙ্গে কথা বললেন বৃষ্টিদেব। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: আকাশবাণী মৈত্রী সংবাদ কিছুক্ষণ পরেই।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সবরকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজ দফায় দফায় বিঘ্নিত হয়েছে। সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের রূপায়নে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসেবে ভারতকে তুলে ধরতে হবে। তিনি কৃষিক্ষেত্রে পিএম কুসুম যোজনার ব্যাপক প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈ হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন শ্রী টেনেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনি ভোটে। এরই মধ্যে তুমুল হৈ হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
1: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है। माननीय स्पीकर महोदय, सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
0: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষামন্ত্রী পেলে রাজিনামা দেওয়া, রাজিনামা নেই দেঙ্গে চর্চা নেই হোগি। মানে রিকোয়েস্ট করতা হুম গভর্নমেন্ট কো ও রিজিগনেশন দিলাও।
0: হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন।

0: मैं निवेदन करना चाहता हूँ।
1: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 11ই সেপ্টেম্বর। 2047 সালের মধ্যে দেশে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত জবাবে পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানান। তিনি বলেন, পারমাণবিক শক্তি মিশনের আওতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 8.78 গিগাওয়াট থেকে বাড়িয়ে 2031-32 সালের মধ্যে প্রায় 22 গিগাওয়াটে পৌঁছবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ার এদুয়ার্দো মার্তিনেজ আচাভাস্কাসের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, তাদের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিক, ডিজিটাল সহযোগিতা এবং দুদেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তর মেসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তার সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বপ্রথম 3 বাহিনীর বিশ্ব সমুদ্র অভিযান সমুদ্র প্রদক্ষিণার সূচনা করেন। 9 জন মহিলা কর্মকর্তা 4টি মহাসাগরের 25,000 নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে 314 দিনের সমুদ্রযাত্রা শেষে ইন্ডিয়ান আর্মি সেইলিং ভেসেল ত্রিবেণীতে চড়ে মুম্বাই ফিরে এসেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানের সমাপ্তিকে ভারতের নারীশক্তির এক উজ্জ্বল প্রমাণ এবং জাতির সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী 6 মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের 3 মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী 27 জুলাই থেকে সকাল 6টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। অতিরিক্ত সময় পরিষেবা দেওয়ার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যাও। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। লাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার

0: আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে সংসদে সবরকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সন্ধ্যা 7:35 এবং 7:50 মন কি বাতের খবরে মন কি বাত 27 জুলাই রবিবার বলা হয়েছিল, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন জানিয়ে রাখি আকাশবাণী মৈত্রীর আগামীকালকের অর্থাৎ 23 জুলাই 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন, শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোতে শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন রুদ্রপীণা, শিল্পী ওস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া ও মিয়া কিটোরি। 6:30 এই মহাজীবন, শুনবেন আচার্য জগদীশ চন্দ্র বসুর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য, 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান বরন্তি পুরুলিয়া, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, রিম্পি চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে দেবশ্রী ঘোষ, শুনবেন প্রথম পর্ব সম্পাদনা পিউ দাস। সকাল 8:45 শুনবেন যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ দেশি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন আশিস চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 10:30 শুনবেন রামধনু, নজরুল গীতি মৌমিতা রায় এবং হাওয়াইন গিটার স্নেহময় বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। সকাল 11:30 শুনবেন রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 শুনবেন বেতার নাটক হারিয়ে পাওয়া, রচনা নীলিমা সেন গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। শুনবেন আপনার স্বাস্থ্য, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিকা ভট্টাচার্য। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্য।

দীপা সরকার রাত ১২টায় মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে রাখলাম। আগামীকাল অর্থাৎ ২৭শে জুলাই ২০২৬ বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটার অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ দুর্গা রাগে শরৎ পরিবেশন করবেন সুরঞ্জনা দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের অধিবেশন সারাদিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বৃষ্টিপাতের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির প্রতিবাদে জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দুপুর 2টোর পর দ্বিতীয়বার লোকসভার অধিবেশন মুলতবির পর শুরু হলে বিরোধীরা আবারও নিট ইস্যু নিয়ে স্লোগান দিতে শুরু করেন। হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় গৃহীত হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ তেনেটি জানান যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের লক্ষ্য করে আপত্তিকর ও সংসদীয় শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছিলেন, তা অধ্যক্ষের নজরে আনা হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন এবং ধ্বনি ভোটে তা গৃহীত হয়। এরপরেও হট্টগোল অব্যাহত থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। এর আগে সকাল 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্য প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন যে দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার সব পক্ষের অংশগ্রহণে একটি অর্থবহ ও গঠনমূলক আলোচনা চায়।
1: সরকার পেপার লিক কা চর্চা কে লিয়ে পুরি তরহ সে তৈয়ার হে অর হামনে পহলে দিন সে কাহা হে। মে অনুরোধ করতা হুঁ কি চর্চা কব হোনা হে, চর্চা কা ডিউরেশন অর কিস নিয়ম কা তহত হোনা হে। মাননীয় স্পিকার মহোদয়, সারে পার্টি কে ফ্লোর লিডার সে বাতচিত করকে ইসকা নির্ণয় কিয়া যায়।
0: অধ্যক্ষ ওম বিড়লা বলেন, সরকার এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং আলোচনার সময় সবাইকে একসঙ্গে অংশগ্রহণ করতে হবে। এরপরেও হট্টগোল চলতে থাকায় অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুর 3টের পর তৃতীয়বার অধিবেশন শুরু হলে বিরোধী দলগুলি নিট ও অন্যান্য বিষয় নিয়ে প্রতিবাদ জানায়। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, সরকার এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের তাতে সহযোগিতা করা উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, শুরুতে কংগ্রেস আলোচনায় আগ্রহী ছিল এবং তা অধ্যক্ষকে জানিয়েছিল, কিন্তু কংগ্রেস এখন নতুন শর্ত এবং বিষয় উত্থাপন করে আলোচনা এড়ানোর চেষ্টা করছে। মন্ত্রী বলেন, এটি জনগণের কাছে ভুল বার্তা দেবে, বিশেষ করে সরকার যখন স্পষ্ট জানিয়েছে যে তারা এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। রাজ্যসভার নেতা জেপি নাড্ডা বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, পদত্যাগ না হলে আলোচনা হবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। নতুন

0: সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ এবং যুবকল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
1: অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ হ্যাঁ আমার দেশ কে ছাত্র ও নৌজওয়ানোঁ কো কুছ লোক আপনে রাজনৈতিক স্বার্থো কি পূর্তি কে লিয়ে এক রাজনৈতিক অবজার কে রূপ মে ইস্তেমাল করনে কা প্রয়াস কর রহে হ্যাঁ। প্রধানমন্ত্রী মোদী জি কে নেতৃত্ব মে হামারি সরকার বিদ্যার্থিওঁ ও নৌজওয়ানোঁ কি আকাঙ্ক্ষাওঁ কো পুরা করনে অর উনকে কল্যাণ কে প্রতি পুরি তরহ সে প্রতিবদ্ধ হ্যায়। হামারে ছাত্রো কি হর চিন্তা কো সুননা উসকা সমাধান করনা ইয়ে হাম সব কি জিম্মেদারি হ্যায়।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আধুনিক প্রযুক্তি পরিকাঠামো এবং উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে রেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী জানান, নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যয়ের পরিমাণ 2013-14 সালে 39,000 কোটি টাকা থেকে বেড়ে 2026-27 সালে 1,20,000 কোটি টাকারও বেশি হয়েছে। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। বৈঠক চলাকালীন তাঁরা আসিয়ান আউটলুক অন দ্য ইন্দো প্যাসিফিককে সমর্থন জানাতে আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন। আলোচনার প্রধান ক্ষেত্রগুলির মধ্যে ছিল সামুদ্রিক ও অন্ত দেশীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, গুরুত্বপূর্ণ উদীয়মান প্রযুক্তি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা। ভারত প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাই যে এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির মূল ভিত্তি, এ বিষয়ে তাঁরা সর্বসম্মত মতামত প্রকাশ করেন। এই বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী জানান, তাঁদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন সার্বিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলি গুরুত্ব পেয়েছে। এছাড়াও বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি অং এর সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অর্জিত সাফল্য ও ফলাফলের উপর ভিত্তি করে তাঁরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভের সঙ্গে বৈঠকে ডক্টর জয়শঙ্কর ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের নানা দিক প্রাধান্য পেয়েছে। ফিলিপিন্সের বিদেশ সচিব মা থেরেসা পি লাজারোর সঙ্গে বৈঠকে দুদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী জানান, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও কথা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে ডক্টর জয়শঙ্কর সাক্ষাৎ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে তাঁর বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়াতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাতাজি কেবল ভারতবর্ষের মানুষের নয়, তার সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরিডের মেয়রের সঙ্গে বিখ্যাত ওরিড হ্রদ পরিদর্শনও যান তিনি। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এই হ্রদ বিশ্বের অত্যন্ত প্রাচীন ও গভীর। সিকিমের নামচি জেলার সামারদুংয়ে নির্মীয়মান একটি টানেলের ভেতর থেকে উদ্ধারকারী দল আরও 8টি মৃতদেহ সন্ধান পেয়েছে, তবে সেগুলিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আধিকারিকরা জানিয়েছেন, কম দৃশ্যমানতা এবং মিথেন গ্যাস থাকার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় আজ সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। জঙ্গিদের ধরতে অভিযান এখনও চলছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিহত পুলিশ কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী অবসরপ্রাপ্তদের বেতন ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী 6 মাসের মধ্যে এই কমিশন তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। এই কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ করণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আগামীকাল তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছেন গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আগামীকালের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হন। তিনি বলেন গত বছরের আগস্ট মাসে আংকরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তাঁর বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ মার্কিন সেনেটরদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ মার্কিন সেনেটরদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পিছনে প্রায় 37.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধের বিষয়ে সিনেটর অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে তিনি এই হিসেব পেশ করেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 14 জন। গুজরানওয়ালা, নারওয়াল ও লাহোরের বিভিন্ন এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে। এর আগে সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে খাইবার ও আরও কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার তাণ্ডবে 9 জনের মৃত্যু হয়। খাইবার, মারদান ও বাজাউরে প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও মানসেহেরা, আবুটাবাদ, চিত্রল, সাংলা ও অন্যান্য জেলায় আকস্মিক বন্যা ও মেঘ ভাঙা বৃষ্টির ফলে রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি ও সরকারি পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। নেপালের পশ্চিমাংশে আজ সকালে 4.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কাঠমান্ডু থেকে 900 কিলোমিটার পশ্চিমে ঝাঝ্যাং জেলার কোটদেওয়াল এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। পার্শ্ববর্তী বাজুরা ও দারচুলা জেলাতেও কম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গত সপ্তাহে পশ্চিমী নেপালের লুম্বিনী প্রদেশে রুকুম পূর্ব জেলায় 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 21-21, 21-10। পুরুষদের সিঙ্গলসের দুর্দান্ত জয় পেলেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার অলি ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আগামীকাল হারারে স্পোর্টস ক্লাবে খেলা হবে। সিরিজের জন্য আজ দল ঘোষণা হয়েছে। জিম্বাবুয়ের অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা। উল্লেখ্য, সাম্প্রতিক টি টোয়েন্টি হোম সিরিজে বাংলাদেশকে 2-1 পরাজিত করেছিল জিম্বাবুয়ে। 3টি টি টোয়েন্টি ম্যাচ আগামীকাল শনিবার ও রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরুজা কোয়ান্ট বক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স 2026 দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। 7 রাউন্ডের ম্যাচে 4.5 পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে শিরোপা জিতলেন ফিরুজা। 4 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার দিমিত্রি আন্ড্রেইকিন। একই পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির দখলে। আবারও একটি হতাশাজনক প্রতিযোগিতার সাক্ষী থাকতে হল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে। মাত্র 2 পয়েন্ট পেয়ে তালিকায় সবার শীর্ষে রয়েছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে আজও সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি হয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। শুভেচ্ছা, ভালোবাসা আর এক রাশ নস্টালজিয়া নিয়ে আমি দীপান্বিতা শুরু করছি হারানো দিনের গান। আপনারা রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে। আজকের অনুষ্ঠানটি কিন্তু একটু অন্যরকম, একটু আলাদা। আজ আমরা কথা বলবো এমন কিছু গান নিয়ে যে গান শুনতে শুনতে একটা সময় আমাদের শৈশব কেটে গেছে, যে গান শুনলে আজও মনে পড়ে যায় মায়ের কোলে শুয়ে থাকা সেই দুপুর কিংবা রাত, বাবার হাত ধরে স্কুলে যাওয়া, বৃষ্টির দিনে জানলার ধারে বসে থাকা, অথবা ধরুন পাড়ার বন্ধুদের সঙ্গে মাঠে ঘাটে ছুটে বেড়ানো সেই দিনগুলি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলা ছড়ার গান নিয়ে। আর এই গান নিয়ে কথা বলতে বলতে একটি বড় প্রশ্ন কিন্তু উঠে আসবে আমাদের মধ্যে। প্রশ্ন, বাংলা ছড়ার গান কি সত্যিই হারিয়ে যাচ্ছে? একটু ভেবে দেখুন তো, আজকের শিশুরা কি আমাদের মতো ছড়ার গান গেয়ে বড় হচ্ছে? আজও কি কোনো মা তার সন্তানকে ঘুম পাড়াতে ছড়ার গান শোনান? আজও কি শিশুরা দল বেঁধে ছড়ার গান গায়? নাকি সেই জায়গাটা ধীরে ধীরে দখল করে নিচ্ছে মোবাইলের স্ক্রিন, অ্যানিমেশন কিংবা ডিজিটাল এন্টারটেনমেন্ট? আজকের এই এক ঘন্টা বন্ধু শুধু গান শোনার জন্য নয়, আজকের এই এক ঘন্টা একটু ফিরে দেখার জন্য, নিজেদের ছোটবেলাকে ফিরে পাওয়ার জন্য, আর হয়তো নিজেদের পরের প্রজন্মের জন্য একটি প্রশ্ন রেখে যাওয়ার জন্য। প্রশ্ন, বাংলা ছড়ার গান কি সত্যিই হারিয়ে যাচ্ছে? উত্তর খুঁজব আমরা, উত্তর খুঁজব। তবে তার আগে একটি অতি পরিচিত গান সমবেত শিল্পীদের কণ্ঠে, তাদের জন্য যারা আজ রয়েছেন আমার সাথে এই উত্তর খোঁজার পর্বে, তাদের জন্য এই অতি জনপ্রিয় গান।

আর সেই কারণেই ছড়ার গান আমাদের শৈশবের একটা বড় অংশ হয়ে উঠেছিল। শুনব সমবেত কণ্ঠে আরও একটি পুরনো গান, সেই ছড়ার গান।

আজ একটু নিজের ছোটবেলার কথা ভাবুন বন্ধু। আপনি কোন ছড়াটা সবচেয়ে বেশি গাইতেন বা বলতেন? কোন ছড়াটা আপনার মা বা ঠাকুমা আপনাকে শিখিয়েছিলেন? কোন ছড়াটা শুনলেই আজও আপনার মুখে হাসি ফুটে ওঠে? আপনার উত্তরটা কিন্তু আমাকে জানাবেন বন্ধু। আপাতত আমি আমার পছন্দের একটি গান শোনাচ্ছি, দেখুন দেখি কার কার ভালো লাগে সে গান। গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটি গান, কয়েকটি শব্দ আর মুহূর্তের মধ্যেই আমরা যেন ফিরে গেলাম 20 বছর বা 30 বছর বা হয়তো তারও বেশি পেছনে। এই তো ছড়ার জাদু। ছড়ার গান কখনো শুধু গান নয়, একটি স্মৃতি, একটি শৈশব। এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই চলুন শুনি সবিতা চৌধুরীর কণ্ঠে আরও একটি ভালো লাগার গান।

এবার একটি প্রশ্ন করি বন্ধু, ছড়ার গান কি শুধু শিশুদের জন্য? আমরা সাধারণত মনে করি যে ছড়া মানেই ছোটদের গান, কিন্তু সত্যি কি তাই? একটু ভাবুন না, বাংলার ছড়ার মধ্যে কত রকমের জীবন লুকিয়ে আছে। কখনো হাসি, কখনো মজা, কখনো ব্যঙ্গ, কখনো সামাজিক শিক্ষা, আবার কখনো প্রকৃতি, আবার কখনো বাংলার মানুষের জীবনযাত্রার কথা। অর্থাৎ ছড়া আসলে শিশুদের বিনোদনের পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতিরও একটি অংশ। আমাদের দিদা ঠাকুমারা যে ছড়া জানতেন, তাদের মায়েরা যে ছড়া জানতেন, তারও আগে যে প্রজন্ম মুখে মুখে ছড়া বলতেন, সেই ধারাই তো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে এসেছে, তাই নয় কি? কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, এই ধারাটি কি এখনো আগের মতন বর্তমান, মানে সেটিকে এখনো চলছে, নাকি কোথাও একটা ছন্দপতন শুরু হয়েছে? কি ভাবছেন? বেশ, ভাবতে ভাবতে বরং চলুন শুনে নিই আরও একটি গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

একটা সময় ছিল যখন বাংলার ছড়ার গান একের পর এক রেকর্ড করে যাচ্ছেন জপমালা ঘোষ, আলপনা বন্দ্যোপাধ্যায়, সনৎ সিংহ প্রমুখেরা। জপমালা ঘোষের কণ্ঠে ছোটদের জন্য গাওয়া গান ও ছোটদের ছড়ার গান একটা আলাদাই প্রাণ পেত। তার কণ্ঠে ছিল এক ধরনের স্বতঃস্ফূর্ততা, যা শিশুদের গানকে শিশুদের কাছেই নয় বরং বড়দের কাছেও আনন্দের করে তুলেছিল। বাংলা ছড়ার গানের যে সজীব খেলাচ্ছলে ভরা পরিবেশ, জপমালা ঘোষ সেই ধারার একজন স্মরণীয় কণ্ঠশিল্পী। আজ যখন তার গান ফিরে আসে তখন মনে হয় শৈশব বোধহয় কখনো সত্যি করে হারিয়ে যায় না, শুধু কখনো কখনো একটা পুরনো গানের সুর ধরে আবার আমাদের কাছে ফিরে আসে। শুনব জপমালা ঘোষের কণ্ঠে গাওয়া একটি অতি পরিচিত সেই ছোটবেলার গান।

ছোটদের বাংলা গান এবং ছোটদের ছড়ার গানের জগতে অন্য একটি অতি জনপ্রিয় নাম হল সনৎ সিংহ। তার কণ্ঠে ছোটদের গান যেন পেয়ে যেত আলাদা একটি প্রাণ। সুর, তাল আর ছন্দের নিজস্ব প্রকাশভঙ্গিতে তিনি ছোটদের গানের জগতে একটি দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা তৈরি করেছিলেন। একে ক্যাক, ঝমঝম ঝম, বাপুরাম সাপুরে, নাগরদোলা, রথের মেলা, এমন বহু বহু গান তার কণ্ঠের সঙ্গে শ্রোতাদের স্মৃতিতে জড়িয়ে আছে। তার রেকর্ড করা গানগুলির মধ্যে ছোটদের গান এবং নার্সারি ধর্মী গানের একটি বিশেষ উল্লেখ পাওয়া যায়। কিন্তু বিষয় হল, আজকের কোনো শিশুকে যদি বলা হয় একে ক্যাক, হয়তো সে অবাক হয়ে তাকাবে। কিন্তু আমাদের প্রজন্মের অনেকের কাছে এই কয়েকটি শব্দই হয়তো একটা গোটা শৈশব। এই তো সনৎ সিংহের জাদু, কি বলেন? চলুন তাহলে স্মৃতির দরজা খুলে শুনে নি বরং সনৎ সিংহের একটি অমর গান, সেই ছোটবেলার রথের মেলা। মনে আছে গানটি? তাহলে সঙ্গে গুনগুন করতে করতে শোনা যাক সেই গান।

এবারে জানিয়ে রাখি আগামীকালের হারানো দিনের গান প্রসঙ্গে টুকরো কিছু কথা। আত্মজীবনীতে লিখেছিলেন, লিখতে ইচ্ছে হয় না, লিখি না, লেখা ছেড়েই দিলাম। তারপর অনেক কিছুর মধ্যে শান্তির খোঁজ করলেন, কিন্তু গণদেবতার লেখকের হারিয়ে যাওয়া শান্তি তো তাঁর সাহিত্যে। আবার শেষ থেকে শুরু, আড়াই মাসে চারটি পুজো সংখ্যায় লিখলেন গল্প, চারিদিকে হই হই রব, এমনই বারবার নিজেকে হারিয়ে ফিরে পেয়েছেন সাহিত্যে তিনি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আগামীকাল লেখকের জন্মদিন উদযাপন হোক আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে মৈত্রী বন্ধু সাক্ষ্য দীপা সরকারের সঙ্গে। বন্ধুরা থাকবেন তো? এবারে ফিরে আসি আবার আজকের কথায়। তবে তার আগে একটি গান, সনৎ সিংহের গানই আমরা একটু আগে শুনছিলাম, তাহলে সনৎ সিংহের গানেই বরং ফিরে আসা যাক।

বাংলা ছড়ার গানের ইতিহাসে সবিতা চৌধুরীর নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। তার মধুর, স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত কণ্ঠে ছড়ার গান পেয়েছে এক বিশেষ মাত্রা। শুধু শিশুদের বিনোদন নয় বন্ধু, ভাষার সৌন্দর্য, ছন্দের আনন্দ এবং সুরের মাধুর্যকে তিনি সহজেই পৌঁছে দিয়েছেন প্রজন্মের পর প্রজন্মের কাছে। সলিল চৌধুরীর সুর ও ভাবনার অনেক সৃষ্টিকেই তিনি নিজের অনন্য গায়কিতে জীবন্ত করে তুলেছেন। তাই বাংলা ছড়ার গানের ঐতিহ্যকে সমৃদ্ধ এবং জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে সবিতা চৌধুরীর অবদান আজও সমানভাবে স্মরণীয় এবং অনস্বীকার্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক তাঁর গাওয়া একটি অতি পরিচিত সেই ছোটবেলার গান।

কি বলবেন বন্ধু, একটি গান কি শুধু গান, নাকি একটি সময়ের দলিল? যখন শিশুরা শুধু গান শুনত না, গান গাইত, ছড়া শুনত না, বরং ছড়া মুখস্থ করত, মনে পড়ে সেসব দিন? আর সেই গান বাড়ির বড়দের কাছ থেকে ছোটদের কাছে এভাবেই পৌঁছে যেত। আমরা সেই প্রজন্মের মানুষেরা কিন্তু এখনো তার সাক্ষী, তাই না? তাহলে চলুন এবারে শুনি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি জনপ্রিয় গান।

মধুরা, ছড়ার গান শুধু কণ্ঠশিল্পীর গান নয়, এর পেছনে ছিলেন গীতিকার, ছিলেন সুরকার, ছিলেন সঙ্গীত পরিচালক, আর তাদের সম্মিলিত সৃষ্টিতেই একটি গান শিশুদের মুখে মুখে ফিরত, বা বলা যায় বড়দেরও মুখে মুখে ফিরত। এটাই তো একটি গানের সফলতা। তাহলে দেখুন বন্ধু, জপমালা ঘোষ বা আলপনা বন্দ্যোপাধ্যায় বা সনুৎ সিংহ বা সবিতা চৌধুরী, এই নামগুলি কিন্তু আলাদা, কণ্ঠ আলাদা, সৃষ্টির ধরন আলাদা, কিন্তু এনাদের প্রত্যেকের একটি জায়গায় মিল রয়েছে। তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বাংলা শিশুতোষ এবং বাংলা ছড়ার গানের একটি গুরুত্বপূর্ণ সময়কে সমৃদ্ধ করেছিলেন। আর তাদের গান শুনলে আজও আমরা ফিরে যাই সে পুরনো রেডিওর কাছে, সে পুরনো গ্রামোফোন রেকর্ডের কাছে, সে ক্যাসেটের কাছে, বা সে আস্ত শৈশবের কাছে। চলুন তাহলে শুনে জপমালা ঘোষের কণ্ঠে আরও একটি অতি অতি পরিচিত, সেই ছোটবেলার নস্টালজিয়াকে ছুঁয়ে থাকা ভালো লাগার গান।

আজকে প্রায় এই এক ঘন্টা জুড়ে বাংলা ছড়ার গান নিয়ে কথা বলতে বলতে এবং সেই ফেলে আসা বাংলা ছড়ার গান শুনতে শুনতে শুরুতেই বন্ধু যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা কোথাও আরেকটু গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? বাংলা ছড়ার গান কি সত্যিই হারিয়ে যাচ্ছে? হয়তো গানগুলি পুরোপুরি হারিয়ে যায়নি, ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, পুরনো রেকর্ডে সংরক্ষিত আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন প্রজন্ম কি সেই গানগুলি শুনছে? কারণ একটা সংস্কৃতি শুধু পুরনো গান সংরক্ষণ করেই বেঁচে থাকে না, তাকে বাঁচিয়ে রাখতে হয় নতুন নতুন সৃষ্টির মাধ্যমে, নতুন প্রজন্মকে তার সঙ্গে যুক্ত করে। আর এখানেই বন্ধু আমাদের সবার দায়িত্ব। একটি গান একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে পৌঁছে যায় নিঃশব্দে, তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে, আরও নতুন নতুন সৃষ্টির মাধ্যমে তাকে সমৃদ্ধ করতে হবে। তাই সব মিলিয়ে বাংলা ছড়ার গানের ইতিহাস আমাদের সাংস্কৃতিক স্মৃতির একটি অমূল্য অংশ। তাই ইতিহাস যেন শুধু অতীত হয়ে থেকে না যায়, এই অঙ্গীকার করতে হবে আমাদের প্রত্যেককে, যারা অন্তত বাংলা ছড়ার গান শুনে বড় হয়েছেন বা সেই গান ভালোবাসেন আজও। এতক্ষণ যারা আমার সঙ্গে রইলেন তাদের সবার জন্য আজকের রাতের মতো মৈত্রী প্রচার তরঙ্গের শেষ গান সনত সিংহের কণ্ঠে শেষ করব আজকের হারানো দিনের গান সনত সিংহের কণ্ঠে, এই অতি জনপ্রিয় গানটি দিয়ে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতের সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 23 সেকেন্ড এবং বাংলাদেশের সময় রাত 12:28 হয়ে 59 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ জোন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক গান, এবারের শিল্পী জগন্ময় মিত্র।

ছিল সে এমনই বিজয় আর চিঠি, 7টি বছর আগে সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। 7টি বছর আগে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন থেকে রাত 3টে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় অনেকজন এআইআর অ্যাপে। এখন থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। প্রথমে নজরুলগীতি, শিল্পী পৌরবী দত্ত।

সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রাগ বিলাস খানি টোড়ি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবাড়ি। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, 107 FM রেনবো।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান কথা সুর সুধীন দাশগুপ্ত, একক কণ্ঠে শিল্পী নির্মলা মিশ্র। ঠিক বাংলা আধুনিক গানের আগেই শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদন। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি, এবং তারপরে সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবারী। সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবারী, এই পরিবেশনাটাই ছিল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শুনছেন 107 FM রেনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে সকাল ছটা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের আবার এগিয়ে চলা, সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি প্রতিবন্ধকতা পেছনে রেখে আবার এগিয়ে চলা সামনের দিকে, এইভাবেই আমাদের জীবন নতুন করে এগিয়ে চলে। 22 জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বৃহস্পতিবার 23 জুলাই 2026। পাঁচটা থেকে ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ সকাল ছটা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। শুনছেন 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসেও একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি সকাল ছটা পর্যন্ত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, এই অনুষ্ঠানে রবি ঠাকুরের লেখা প্রবন্ধ, কবিতার অংশ, বিভিন্ন ছোট রচনা, এই ধরনের বিভিন্ন লেখা নিয়ে আনন্দধ্বনি অনুষ্ঠান, এবং তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত তো থাকেই। বহু আগের লেখা, সময় নিরিখে হয়তো অনেক আগের তিনি লিখেছেন, কিন্তু তা আজকেও, আজকের দিনেও 2026 সালেও তার সমান প্রাসঙ্গিক। তাই রবি ঠাকুর আজও আমাদের একই রকমভাবে নিখিল মনের সঙ্গী। তার লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা। শেষের অবগাহন সাঙ্গ করি কবি, প্রদোষের নির্মল তিমির তলে ভৃতিতব সেবার শ্রমের সংসার যা দিয়েছিল আকড়িয়া, রাখিও না বুকে এক প্রহরের মূল্য আর এক প্রহরে ফিরে নিতে, কুণ্ঠা কভু নাহি তার, বাহির দ্বারের যে দক্ষিণা অন্তরে নিয় না টেনে, এ মুদ্রার স্বর্ণলেপ টুকু দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে, উঠিবে কলঙ্ক লেখা ফুটি, ফল যদি ফলায়ছ বনে মাটিতে ফেলিয়া তার হোক অবসান। সাঙ্গ হলো ফুল ফোটাবার ঋতু, সেই সঙ্গে সাঙ্গ হয়ে যাক লোকমুখ বচনের নিঃশ্বাস পবনে দোল খাওয়া, পুরস্কার প্রত্যাশায় পিছু ফিরে বাড়ায় না হাত, যেতে যেতে জীবনে যা কিছু তব সত্য ছিল দান, মূল্য চেয়ে অপমান করিও না তারে, এ জনমে শেষ ত্যাগ হোক তব ভিক্ষা ঝুলি, নববসন্তের আগমনে অরণ্যের শেষ শুষ্ক পত্রগুচ্ছ যথা, যার লাগি আশাপথ চেয়ে আছো সে নহে সম্মান, সে যে নবজীবনের অরুণের আহ্বান ইঙ্গিত, নবজাগ্রতের ভালে প্রভাতের জ্যোতির তিলক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের অন্তর্গত 12তম রচনা, দ্বাদশ রচনা প্রান্তিক কাব্যগ্রন্থের। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শুনেছেন শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে গান আমি তারেই ফুঁজে বেড়াই। এবারে শিল্পী শ্রাবণী সেন, তার একক কণ্ঠে শুনব একটি গানের একক কণ্ঠে বরিশ ধরা মাঝে, 4 মিনিট 45 সেকেন্ডের গান, তারপর ফিরে আসছি। প্রান্তিক কাব্যগ্রন্থের অন্য আরেকটি লেখা সঙ্গে নিয়ে

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠগান, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। একদা পরম মূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক, রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ সূর্য নক্ষত্রের সাথে, দূর আকাশের ছায়াপথে যে আলোক আসে নামী ধরণীর শ্যামল ললাটে, সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ, সক্ষ ডোরে দুলকের

উত্তর হতে মহাকাল যাত্রী মহাবাণী পূর্ণ মুহূর্তের তব শুভক্ষণে দিয়েছে সম্মান। তোমার সম্মুখ দিকে আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে, সেথা তুমি একা যাত্রী অফুরন্ত এ মহাবিশ্বয়। ছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। এবারে বিভিন্ন শিল্পীর একত্রে কোন খেলা যে খেলবো কখন।